0: صدق الله العظيم.
1: এখন তরজমা পাঠ করছেন মাওলানা মোহাম্মদ সফিরউদ্দিন.
2: মহান আল্লাহ পাক সূরা নাহালের 107 থেকে 110 আয়াতে ইরশাদ করেছেন, এটাই জন্য যে তারা দুনিয়ার জীবনকে আখেরাতের উপর প্রাধান্য দিয়েছে, এবং এই কারণে যে আল্লাহ তো কাফের লোকদেরকে পথ প্রদর্শন করেন না, এরাই তারা যাদের অন্তর কর্ণ ও চক্ষুর উপর আল্লাহ মোহর মেরে দিয়েছেন, আর এরাই প্রকৃত গাফেল। নিঃসন্দেহে এরাই আখেরাতে ক্ষতিগ্রস্ত হবে। নিশ্চয় যারা দুঃখ কষ্ট ভোগের পর হিজরত করেছে, পরে জিহাদ করেছে এবং সবর করেছে, আপনার রব এসবের পর তাদের প্রতি অবশ্যই পরম ক্ষমাশীল, পরম দয়ালু। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
1: পথ ও পাথেও আজকের বিষয়, ইসলামে নারীর মর্যাদা, এ সম্পর্কে বলছেন মাওলানা ডক্টর মোহাম্মদ সলিমুল্লাহ খান।
3: বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামের আগমনের পূর্ব যুগে নারী ছিল অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত, নির্যাতিত এবং অধিকার হারা জাতি। তদানীন্তন সমাজ কন্যা সন্তান জন্মদানকে লজ্জাজনক মনে করত। নিজের ঔরুষে জন্ম নেয়া কন্যা সন্তানকে পিতারা জীবন্ত কবর দিতেও কুণ্ঠিত হতো না। তাদের এমন বিবেক বর্জিত কর্ম সম্পর্কে মহান আল্লাহ পবিত্র কোরআনে ইরশাদ করেন, ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআইয়্যি যামবিন কুতিলাত। আর যখন জীবন্ত সমাধিস্থ কন্যাকে জিজ্ঞেস করা হবে কি অপরাধে তাকে হত্যা করা হয়েছিল, সূরা তাকবীর আয়াত 8-9। সে যুগে তারা পিতামাতা বা স্বামীর মৃত্যুর পর পরিত্যক্ত সম্পত্তি থেকেও বঞ্চিত হত। পৃথিবীতে নারী জাতিকে সম্মানের উচ্চ আসনে অধিষ্ঠিত করেছে একমাত্র ইসলাম। নারী জাতিকে ইসলাম কন্যা, স্ত্রী, মা ও বোন হিসেবে আলাদা আলাদাভাবে সর্বোচ্চ সম্মানের আসনে বসিয়েছে, তাদের মৌলিক অধিকার নিশ্চিত করেছে। মহাগ্রন্থ আল কুরআনুল কারিমে নিসা বা মহিলা শব্দটি 57 বার এবং ইমরাআহ অর্থাৎ নারী শব্দটি 26 বার উল্লেখ রয়েছে। পবিত্র কুরআনে নিসা তথা মহিলা শিরোনামে নারীর অধিকার ও মর্যাদা সংক্রান্ত বিষয়ে একটি স্বতন্ত্র বৃহৎ সূরাও অবতীর্ণ হয়েছে। নারীদের শিক্ষার ব্যাপারে পবিত্র কুরআনে এসেছে, তোমরা তাদের সঙ্গে উত্তম আচরণ করো এবং উত্তম আচরণ করার শিক্ষা দাও, সূরা নিসা আয়াত 19। নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেন, ইলম শিক্ষা করা প্রত্যেক নরনারীর উপর সমানভাবে ফরজ, ইবনে মাজাহ। হাদিস গ্রন্থসমূহের মধ্যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিসের সংখ্যা 2210, যা সাহাবায়ে কেরামের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। আধ্যাত্মিক মহিমা অর্জনের ক্ষেত্রেও নারীর কর্তব্য রয়েছে। পবিত্র কোরআনে এসেছে, একথা সুনিশ্চিত যে পুরুষ ও নারী মুমিন, মুসলিম, হুকুমের অনুগত, সত্যবাদী, সবরকারী, আল্লাহর সামনে বিনীত, সাদাকা দানকারী, রোজা পালনকারী, নিজেদের সম্ভ্রমের হেফাজতকারী এবং আল্লাহকে বেশি বেশি স্মরণকারী। আল্লাহ তাদের জন্য মাগফিরাত ও প্রতিদানের ব্যবস্থা করে রেখেছেন, সূরা আহজাব আয়াত 35। মা হিসেবে ইসলাম নারীদেরকে সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মায়ের পদতলে সন্তানের বেহেশত। মায়ের খেদমত করে হযরত ওয়াইস কুরুনি রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ লাভ না করেও তার পবিত্র জুব্বা মুবারক উপহার পেয়েছেন, এবং স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলেছেন, হে ওমর, ওয়াইস কুরুনির কাছ থেকে তুমি দোয়া নিও। প্রিয় নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, মেয়ে শিশু বরকত, প্রাচুর্য ও কল্যাণের প্রতীক। হাদিসে এসেছে, যার তিনটি, দুটি বা একটি কন্যা সন্তান থাকবে আর সে যদি তার উক্ত কন্যাকে সুশিক্ষিত ও সুপাত্রস্থ করে তার জান্নাত নিশ্চিত হয়ে যায়। হাদিসে এসেছে, বোনকে সেবা যত্ন করলে আল্লাহ সম্পদ ও হায়াতে প্রাচুর্য দান করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কারো যদি কন্যা সন্তান ও পুত্র সন্তান থাকে আর তিনি যদি সন্তানদের জন্য বাহির থেকে কোনো কিছু নিয়ে ঘরে ঢুকেন, তবে প্রথমে তা মেয়ের হাতে দিবেন এবং মেয়ে বেছে নিয়ে তারপর তার ভাইকে দিবে। ইসলামের দৃষ্টিতে নারী ও পুরুষ একে অন্যের পরিপূরক। এ প্রসঙ্গে কোরআনে এসেছে, তারা তোমাদের পোশাক আর তোমরা তাদের পোশাক, সূরা বাকারা আয়াত 187। স্ত্রীর গুরুত্ব সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উত্তম স্ত্রী সৌভাগ্যের পরিচায়ক। মুসলিম। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সদাচরণ করো, সূরা নিসা আয়াত 19। পবিত্র কোরআনে আরও ইরশাদ হয়েছে, নারীদের উপর যেমন তোমাদের অধিকার রয়েছে তেমনি পুরুষের উপরও নারীর অধিকার রয়েছে, সূরা বাকারা আয়াত 228। বিধবা নারীদের অধিকার সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা বিধবা নারীর ভরণ পোষণের দায়িত্ব নেয় তারা যেন আল্লাহর পথে জিহাদকারী এবং নিরলস নামাজি ও সদা রোজা পালনকারীর মতো সওয়াব লাভ করে। বুখারি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
1: এতক্ষণ শুনলেন পথ ও পাথেয়। আজকের বিষয় ছিল ইসলামে নারীর মর্যাদা। এ সম্পর্কে বললেন মাওলানা ডক্টর মোহাম্মদ সলিমুল্লাহ খান। অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার। এখন আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হচ্ছে।

কিছু মোর সবই তোমার।

0: আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হলো। বাংলাদেশ বেতার এখন পবিত্র বাইবেল থেকে পাঠ করছেন বার্নাবাস হেমব্রম।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুগণ, আপনাদের সকলকে খ্রিস্টীয় শুভেচ্ছা জানাচ্ছি। পবিত্র বাইবেলের অংশ এফিসীয় 4:32, একে অপরের প্রতি সদয় ও সহানুভূতিশীল হন এবং একে অপরকে ক্ষমা করুন, ঠিক যেমন খ্রিস্টের মধ্য দিয়ে ঈশ্বর আমাদের ক্ষমা করেছেন। প্রত্যেক মানুষই কখনো না কখনো আঘাত পায়। কেউ হয়তো আমাদের সম্পর্কে খারাপ কথা বলে, কেউ হয়তো আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করে, পরিবারের কোনো সদস্য হয়তো আমাদের কষ্ট দেয়, কোনো বন্ধু হয়তো আমাদের হতাশ করে, কখনো কখনো মানুষ ইচ্ছাকৃতভাবে আমাদের আঘাত দেয়, আবার কখনো বা অজান্তে আঘাত দিয়ে ফেলে। আঘাত পেলে আমাদের মনে রাগ ও ক্ষোভের সৃষ্টি হতে পারে, কিন্তু বাইবেল আমাদের অন্য একটি পথের কথা শেখায়, সেটা হচ্ছে ক্ষমা করুন। ক্ষমা করার অর্থ এই নয় যে আঘাতটি গুরুত্বহীন ছিল। মাঝে মাঝে আমরা ভাবি, আমি যদি ওই ব্যক্তিকে ক্ষমা করে দিই তবে তার মানে দাঁড়ায় যে তার কাজটি গ্রহণযোগ্য ছিল। না, তা নয়। ক্ষমা করার অর্থ এই নয় যে ভুল কাজ সঠিক হয়ে যায়। এর অর্থ এই নয় যে অবিচারকে উপেক্ষা করা উচিত। এর অর্থ এও নয় যে কাউকে আমাদের আঘাত করে যাওয়ার সুযোগ দেওয়া উচিত। ক্ষমা করার অর্থ হল আমরা এমন এক সিদ্ধান্ত নিই যার মাধ্যমে রাগ, ঘৃণা ও প্রতিশোধ স্পৃহাকে আমাদের হৃদয় নিয়ন্ত্রণ করতে দিই না। আমরা যখন ক্ষমা করতে অস্বীকার করি, তখন যে ব্যক্তি আমাদের আঘাত দিয়েছে সে আমাদের চিন্তা জুড়ে থেকে যেতে পারে। আমরা বারবার সেই ঘটনার কথা মনে করতে থাকি, আমাদের মন ভারাক্রান্ত হয়ে ওঠে। ক্ষমা সেই ভার থেকে মুক্তি পাওয়ার প্রতিক্রিয়ার সূচনা করতে পারে। ক্ষমা করুন, কারণ ঈশ্বর আমাদের ক্ষমা করেছেন। এফিসীয় 4:32 বলা হয়েছে, একে অপরের প্রতি সদয় ও সহানুভূতিশীল হন এবং একে অপরকে ক্ষমা করুন, ঠিক যেমন খ্রিস্টের মাধ্যমে ঈশ্বর আমাদের ক্ষমা করেছেন। বাইবেল আমাদের মনে করিয়ে দেয় যে আমরা নিজেরাও ঈশ্বরের কাছ থেকে ক্ষমা লাভ করেছি। আমরা ভুল করেছি, আমরা ভুল কথা বলেছি, আমরা ভুল সিদ্ধান্ত নিয়েছি, আমরা অন্যদের আঘাত দিয়েছি, তবুও ঈশ্বর ক্ষমা প্রদান করেন। ঈশ্বর ও মানবজাতির মধ্যে ক্ষমা ও পুনর্মিলন সাধনের জন্যই যীশুখ্রিস্ট পৃথিবীতে এসেছিলেন। যেহেতু আমরা ক্ষমা লাভ করেছি, তাই অন্যদেরকেও ক্ষমা করার জন্য আমরা আহূত হয়েছি। যীশু আমাদের ক্ষমা করতে শিখিয়েছেন। একদিন পিতর যীশুকে জিজ্ঞেস করলেন, প্রভু, আমার কোনো ভাই বা বোন আমার বিরুদ্ধে পাপ করলে আমি তাকে কতবার ক্ষমা করব? যীশু উত্তর দিলেন, 7 নয়, বরং 77 বার। যীশু এই শিক্ষায় দিচ্ছিলেন যে কেউ আমাদের কতবার আঘাত করেছে তার হিসাব রেখে ক্ষমার বিষয়টিকে সীমাবদ্ধ করা উচিত নয়। এর অর্থ এই নয় যে আমরা বিচক্ষণতা বা সীমার কথা ভুলে যাব, বরং এর অর্থ হল ক্ষোভ বা বিদ্বেষকে কেন্দ্র করে আমাদের জীবন গড়ে তোলা উচিত নয়। ক্ষমা হল হৃদয়ের একটি সিদ্ধান্ত। যীশুখ্রিস্ট তাঁর কাছে আসা প্রত্যেক ব্যক্তিকে ক্ষমা প্রদান করেন এবং তিনি আমাদের এমন মানুষ হয়ে উঠতে আহ্বান জানান যারা অন্যদের ক্ষমা করে। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সদাপ্রভু ঈশ্বর আমাদের আশীর্বাদ করুন, আমেন।
0: পবিত্র বাইবেল থেকে পাঠ করলেন বার্নাবাস হেমব্রম।
2: বাংলাদেশ বেতার আজ বেলা 1 পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রংপুর, দিনাজপুর এবং ফরিদপুর অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এসব অঞ্চলের নদীবন্দর সমূহকে এক নম্বর, আমি আবার বলছি এক নম্বর, সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশের দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:44, সূর্য অস্ত যাবে 6:05। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে অনুষ্ঠান একযোগে প্রচার করা হল। বাংলাদেশ বেতার ঢাকা।

0: বর্তমান সরকারের জাতীয় প্রতিশ্রুতি নির্বাচনী ইশতেহার 2026 এর আলোকে আলোচনা অনুষ্ঠান সবার আগে বাংলাদেশ সকাল 9:05 জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টিশীল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্য সুখের মূল বেলা 11:30 শিল্পী গীতিকার ও সুরকারের জীবন ভিত্তিক সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান সুরের ভুবন বেলা 2:20 জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টিশীল প্রযোজিত অনুষ্ঠান এসবুরি ছোট পরিবার বিকেল 4:05 কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে 6:05 সন্ধ্যা 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দরবার সন্ধ্যে 7:30 রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টিশীল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ শ্রোতাদের অনুরোধে ছায়াছবির গান নিয়ে অনুষ্ঠান নিবেদন শুনবেন রাত 10:00
1: এবারে এফএমের অনুষ্ঠান এফএম 92 মেগাহার্জে সন্ধ্যে 7:00 থেকে রাত 11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান এফএম 90 মেগাহার্জ এফএম 102 মেগাহার্জ ও এফএম 106 মেগাহার্জে সকাল 6:00 থেকে বেলা 12:10 এবং বেলা 2:15 থেকে রাত 11:15 পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান জানিয়ে দেওয়া হল আজকের অনুষ্ঠান পরিচিতি

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। শরতের এই সুন্দর স্নিগ্ধ সকালটি শুরু হোক ইতিবাচকতার সাথে। নিজ নিজ কর্মগুলির মাধ্যমে সবাই এগিয়ে যাব সামনের দিকে সাফল্যের পথে, এমনই শুভ প্রত্যাশায় শোনাব ভোরের গান। শিল্পী হোসনা ইয়াসমিন রহমান, গানটির রচয়িতা আবুল বাশার সিনহা, সুর করেছেন মীর কাসিম খান।

0: প্রিয় বন্ধুরা, ভোরের গানটি শুনলেন হোসনে ইয়াসমিন রহমানের কণ্ঠে। গানটির রচয়িতা আবুল বাশার সিনহা, সুর করেছেন মীর কাসিম খান।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখনকার আয়োজনে রয়েছে নজরুল সঙ্গীত, শিল্পী খালিদ হোসেন।

0: দোকানে নজরুল সঙ্গীত শুনলেন শিল্পী ছিলেন খালিদ হোসেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, আয়োজন ডালিতে রয়েছে রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সঞ্জিতা খাতুন।

0: সঞ্জয়দা খাতুনের কণ্ঠে দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, বাংলাদেশ কৃষি প্রধান দেশ, কৃষির উন্নয়নই দেশের উন্নয়ন। তাই কৃষি ও কৃষকের উন্নয়নে আমাদের সবাইকে থাকতে হবে অনেক বেশি সচেতন। কেননা কৃষির উপরে দেশে কৃষি যত এগিয়ে যাবে, দেশ তত বেশি উন্নয়নের পথে, সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। বাংলাদেশ এগিয়ে যাক দুর্বার গতিতে। এমনই সুপ্রত্যাশা নিয়ে এ পর্যায়ে আপনাদের শোনাব কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার।

0: শরতে শুভ্র মেঘের ইচ্ছে মতন ঢং, এই শরতে পদ্ম ফুলের নানান রকম রং। শরৎকালের প্রকৃতি হয় কোমল, শান্ত, স্নিগ্ধ, উদার। ক্ষণিকের জন্য মাঝে মধ্যে বৃষ্টিপাত হয়। নদী, বিল, পুকুর ও হাওড়ের স্বচ্ছ পানির বুকে শুভ্র শাপলার পাগল করা হাসি প্রেয়সীর হৃদয় কাড়া হাসির মতোই মনে হয়। শিশির ভেজা শিউলি ফুল অনুপম সৌন্দর্য নিয়ে ঘাসের বুকে হাসে। প্রিয় শ্রোতা, সবার জীবন শুভ্রতায় পূর্ণতায় ভরে থাক, এমনই প্রত্যাশায় আপনাদের সবাইকে আমন্ত্রণ আজকের কৃষি সমাচার অনুষ্ঠানে। বাংলাদেশে বহুল পরিচিত একটি সবজি ধুন্দুল, এর শাঁস নরম ও সুস্বাদু। এটি সাধারণত সবজি হিসেবে খাওয়া হলেও সবজির থেকেও ধুন্দুলের ছোবড়া বেশি বিখ্যাত। ছোবড়ার ব্যবহারও বিশ্বব্যাপী। প্রিয় শ্রোতা, আয়োজনের শুরুতেই আমার কৃষি পর্বে শুনবেন পুষ্টিগুণে ভরপুর ও লাভজনক ফসল ধুন্দুল, এই বিষয়ে একটি সাক্ষাৎকার।
1: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আজ আমরা পুষ্টিগুণে ভরপুর ও লাভজনক ফসল ধুন্দুল এ বিষয়ে অনেক কিছু জানবো। এ বিষয়ে বলার জন্য আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ফারহানা হক, উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঢাকা। আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধুন্দুলে কি ধরনের পুষ্টিগুণ দেখা যায়?
2: ধুন্দুলে প্রচুর পরিমাণে পানি থাকে, আর এছাড়াও ধুন্দুলে দেখা যায় যে ফাইবার, ভিটামিন বি, ভিটামিন সি ও রয়েছে। এই সমস্ত পুষ্টি উপাদানগুলি যা হজম ক্ষমতা বাড়ায়, আমাদেরকে কোষ্ঠকাঠিন্য দূর করে, ওজন কমাতে সাহায্য করে এবং শরীরের জন্য প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে। কম ক্যালোরি এবং ফ্যাট থাকার কারণে এটি একটা স্বাস্থ্যকর সবজি যা সুস্বাস্থ্যের জন্য উপকারী।
1: ধুন্দুল চাষের জন্য কোন ধরনের জমি আমরা বেছে নিতে পারি?
2: সাধারণত দেখা যায় যে জৈব পদার্থ সমৃদ্ধ দোআঁশ এবং এঁটেল দোআঁশ মাটি ধুন্দুল চাষের জন্য ভালো, এবং আমাদের যে জমিটা নিতে হবে সেটা হতে হবে একটু উঁচু এবং পানি নিষ্কাশনের সুবিধা রয়েছে এমন জমি ধুন্দুল চাষের জন্য নির্বাচন করতে হবে।
1: ধুন্দুল চাষের সময় কখন?
2: সাধারণত দেখা যায় যে সারা বছরই ধুন্দুল চাষ করা যায়।
1: বীজের পরিমাণ কত এবং বীজ বপনের পদ্ধতি কি?
2: ধুন্দুল চাষ করতে হলে আমাদেরকে একর প্রতি বীজ বপনের হার হচ্ছে 300 থেকে 400 গ্রাম। বীজ বপনের পূর্বে দেখা যায় যে 24 ঘন্টা আমাকে পানিতে ভিজিয়ে রাখতে হবে, যাতে করে অঙ্কুরোদ্গমটা ভালো হয়। আর ভালো ফলনের জন্য আমরা বীজগুলি মাদা তৈরি করে রোপণ করতে হয়। ধুন্দুল গাছের শিকড়ে যথাযথ বৃদ্ধির জন্য উত্তম ভাবে মাদাটা তৈরি করতে হবে, যার ব্যাস হতে হবে হচ্ছে 50 থেকে 55 সেন্টিমিটার এবং গভীরতা হচ্ছে 50 থেকে 55 সেন্টিমিটার, এবং তলদেশের ব্যাসটা হবে 40 থেকে 45। এক্ষেত্রে সারি থেকে সারি 2 মিটার এবং প্রতি সারিতে 2 মিটার পর পর মাদা তৈরি করে সেই মাদায় বীজ বপন করতে হবে।
1: ধুন্দুল চাষে কি পরিমাণ সার দিতে হবে?
2: জৈব সার অবশ্যই দিতে হবে। প্রতি শতক জমির জন্য আমরা হচ্ছে টিএসপি 100 গ্রাম, ইউরিয়া 50 গ্রাম, এমওপি 150 গ্রাম এবং জিপসাম 30 গ্রাম। আর যেটা বললাম যে কম্পোস্ট বা পচা গোবর সার, এটা 10 কেজি আমরা দিতে পারি প্রতি শতক জমির জন্য।
1: পরিচর্যা কি ধরনের হবে?
2: ধুন্দুল যেহেতু আমরা সারা বছরই চাষ করতে পারি, সেক্ষেত্রে দেখা যায় যে ধুন্দুলে আমাদেরকে কিছু পরিচর্যা বিশেষ করে নিতে হবে, যেমন মাচা তৈরির ক্ষেত্রে, আগাছা দমনের ক্ষেত্রে ধুন্দুল গাছে নিয়মিত সেচ দিতে হয়। বিশেষ করে শুষ্ক মৌসুমে খেয়াল রাখতে হবে যেন গাছের গোড়ায় পানি বেশি হয়ে না যায়, আবার যেন পানি আবার একদম শুষ্ক অবস্থাতে পড়ে না যায় গাছগুলি। আর মাচা তৈরির ক্ষেত্রে, একটা যেহেতু লতানো গাছ তাই এর বৃদ্ধির জন্য সুন্দর করে মাচা তৈরি করতে হবে, যেটা হলো 15 থেকে 20 সেন্টিমিটার লম্বা হবে। যখন মাচায় তুলে দিব আমরা গাছটা, যখন 15 থেকে 20 সেন্টিমিটার হবে তখনই আমরা এটা মাচায় তুলে দিব, আর নিয়মিত ভাবে আগাছা পরিষ্কার করতে হবে।
1: ধুন্দুলে কি কি রোগ দেখা দেয় এবং এর প্রতিকার ব্যবস্থা কি?
2: ধুন্দুলে সাধারণত দেখা যায় যে পাতা কোঁকড়ানো পোকা, যেটা ভাইরাস জনিত হয়। আরেকটা রোগও দেখা যায় যে ডাউনি মিলডিউ রোগ, যেটা হচ্ছে ছত্রাক জনিত হয়ে থাকে। পাতা কোঁকড়ানো গাছটা দেখা যায় যে খর্বাকৃতি হয়ে যায় এবং পাতা কুঁকড়ে যায় এবং ফল ধারণ ক্ষমতাও কমে যায় গাছের।
1: ধুন্দুলে কোন কোন পোকামাকড় আক্রমণ করে?
2: ধুন্দুলে দেখা যায় সাধারণত কিছু কিছু পোকামাকড় আছে, যেটা হচ্ছে চারা গাছের ক্ষেত্রে কাটুই পোকার আক্রমণ দেখা যায়, আর যখন ফল হয়ে যায় ধুন্দুলের ফল ছিদ্রকারী পোকারও আক্রমণ দেখা যায়। আর যখন এই সমস্ত পোকা আক্রমণ করে তখন আক্রান্ত গাছগুলি ধ্বংস করে ফেলতে হবে। কচি ফলগুলি আমাদেরকে কাগজ বা পলিথিন দিয়ে ঢেকে দিলে দেখা যায় যে ওই পোকার আক্রমণ থেকে ফলগুলি লক্ষ্য করা যেতে পারে।
1: কৃষিজীবী ভাই বোনেরা, পুষ্টিগুণে ভরপুর ও লাভজনক ফসল ধুন্দুল এ বিষয়ে এতক্ষণ আপনারা বিস্তারিত জানলেন, সবাইকে ধন্যবাদ।
0: গাছের মাঝে আমাদের জীবন, সব চাহিদা তাকে দিয়েই পূরণ। কাঠ, ফল থেকে শুরু করে আমাদের দৈনন্দিন জীবনে যা কিছু দেখতে পাচ্ছি সবই গাছের অবদান। শ্রোতা বন্ধুরা, আয়োজনে এবারে শোনাব পরিবেশ বিষয়ক একটি গান।

0: কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার আজকের মতো এখানেই শেষ হল। গ্রন্থনা ও উপস্থাপনা ফয়সাল আহমেদ অনন্ত, সম্পাদনা মোহাম্মদ ফখরুদ্দিন মাহমুদ, অনুষ্ঠানটি তত্ত্বাবধানে খালেদা পারভীন এবং প্রযোজনা করলেন হরবিলাস রায়।
1: এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক, কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমে ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। বাসগৃহে ফুলের টব, অব্যবহৃত কৌটা, ড্রাম, নারিকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর, বাঁশের গিটের গর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পারে, তাই এই পানি যেন বেশিদিন জমতে না পারে সে বিষয়ে সতর্ক হন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে, একটু পরে শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল ৭টা, আজ রবিবার, ২৯শে ভাদ্র, পহেলা রবিউল সানি, ১৩ই সেপ্টেম্বর। বাংলাদেশ বেতার খবর পড়ছি লতিফা জামান। শুরুতেই শিরোনাম। দেশজুড়ে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের উন্নয়ন ও রাষ্ট্র পুনর্গঠনে সকলকে সহযোগিতা করার আহ্বান। সমৃদ্ধ ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে সমাজের সব শ্রেণী পেশার মানুষকে একসঙ্গে কাজ করতে হবে, বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬ উদ্বোধন করে বললেন প্রধানমন্ত্রী। কৃষক কার্ডের পরীক্ষামূলক পর্যায়ের উদ্বোধন আগামী বৃহস্পতিবার। ১১০০০০ বেশি কৃষক পাবেন প্রণোদনার অর্থ, জানালেন কৃষিমন্ত্রী। অপতথ্য ও এআই নির্ভর বিভ্রান্তিকর কন্টেন্ট ঠেকাতে সাংবাদিকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর। দেশে একদিনে হামের উপসর্গে ৭ শিশুর মৃত্যু। ইরান সমর্থিত গোষ্ঠী ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার পর সৌদি আরব ও হুতিদের মধ্যে পাল্টাপাল্টি হামলা। এবং দুবাইয়ে নারী এশিয়া কাপ টি ২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে আজ ভারত শ্রীলঙ্কার মোকাবেলা করবে। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এনএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু মোকাবেলার পাশাপাশি দেশের উন্নয়ন ও রাষ্ট্রের পুনর্গঠনে সকলের, বিশেষ করে তরুণদের সহযোগিতা চেয়েছেন। তিনি গতকাল জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সারা দেশে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনকালে এই সহযোগিতা কামনা করেন। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, এডিস মশার প্রজনন স্থল ধ্বংস, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং সরকারি বেসরকারি ও সামাজিক উদ্যোগকে সমন্বিত করার লক্ষ্যে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। গতকাল থেকে শুরু হওয়া এই কর্মসূচি আগামী ১২ই ডিসেম্বর পর্যন্ত চলবে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: আগামী তিন মাসকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা নিয়ে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো, এডিস মশার প্রজনন স্থল ধ্বংস, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং সরকারি বেসরকারি ও সামাজিক উদ্যোগকে সমন্বিত করার লক্ষ্যে বিশেষ অভিযান কর্মসূচি হাতে নিয়েছে সরকার। শনিবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তিন মাসব্যাপী এই বিশেষ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে আগামী তিন মাসের মধ্যে ডেঙ্গু সমস্যার সমাধানে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন,
3: আজকে আমরা এখানে একত্রিত হয়েছি, আগামী তিন মাস আমরা এই যে ডেঙ্গুর যে সমস্যাটা, এই সমস্যাটার আমরা সমাধান করার চেষ্টা করব। হয়তো আমরা ১০০% পারবো না, কিন্তু অন্তত ৮০% আমরা পারবো। কারো যদি ডেঙ্গু রোগে আক্রান্ত হয়, ঠিক আছে, ওষুধপত্র আছে, কিন্তু সবচেয়ে বেশি সহজভাবে এবং সবচেয়ে সেফ উপায় হচ্ছে ডেঙ্গু যে সকল কারণে হয় আমরা সকলেই জানি, এই যে ভাঙা কাগজপত্র বিভিন্ন জায়গায় পড়ে থাকে, প্লাস্টিকের মাটির বিভিন্ন জিনিস পড়ে থাকে, সেখানে পানি জমে এটা তৈরি হয়। কাজেই আমরা যদি সকলে মিলে চেষ্টা করে আমরা আমাদের দেশে পরিবর্তন ঘটাতে পারবো।
2: প্রায় ২৩ লাখ স্কাউটস এবং বিএনসিসি প্রায় ২২,০০০ সদস্য ছাড়াও প্রাথমিক স্কুল ও মাদ্রাসা সহ সারা দেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১.৫ কোটি শিক্ষার্থী রয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, প্রতি সপ্তাহে ১ ঘন্টা করে নিজের বাসা, স্কুল, কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠান পরিষ্কার পরিচ্ছন্ন করলে অবশ্যই দ্রুত পরিবর্তন আনা সম্ভবপর হবে।
3: এই দেশটা আমাদেরকে গড়ে তুলতে হবে, কারণ এই দেশে আমরা সকলে থাকবো। সারা বাংলাদেশের সবগুলো জেলাতে মিলিয়ে ১০০,০০০ মানুষ যারা আমরা একত্রিত হয়েছে, আমরা একটি লক্ষ্য স্লোগানে একত্রিত হয়েছে যে আমরা আমাদের দেশকে পরিষ্কার করব, আবর্জনা মুক্ত করার চেষ্টা করব। পারবো আমরা ইনশাল্লাহ। কারণ এই যেই সংখ্যাটা আমি বললাম, একটা দেশের এত বড় তরুণ সমাজ যদি দেশকে পরিবর্তন করতে চায় তাহলে করা সম্ভব। 24 সালের 5ই আগস্ট বাংলাদেশের তরুণ সমাজ দেখে দিয়েছে দেশকে কি করে পরিবর্তন করতে হয়। পরিবর্তন হয়েছে। তরুণ সমাজের কাছে আমার আহ্বান, আসুন এবার রাষ্ট্রকে দেশকে আমরা পুনর্গঠন করি। আছেন আমার সাথে? আছেন ইনশাআল্লাহ।
2: শনিবার থেকে শুরু হওয়া এই কর্মসূচি আগামী 12ই ডিসেম্বর পর্যন্ত দেশ জুড়ে চলবে। ঢাকায় নানা উদ্যোগ নেওয়ার পাশাপাশি দেশের সব জেলা ও উপজেলায় একযোগে সচেতনতামূলক পরিচ্ছন্নতা কার্যক্রমও চলবে। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
0: প্রধানমন্ত্রী তারেক রহমান একটি সমৃদ্ধ ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে দেশপ্রেমিক নাগরিক, ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা, গবেষক সহ সমাজের সর্বস্তরের জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল রাজধানীতে বাংলাদেশ ইনোভেশন ফেয়ার 2026-এর উদ্বোধনকালে এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, সরকার সর্বদা সম্ভাব্য সব ধরনের সহায়তা নিয়ে উদ্যোক্তাদের পাশে থাকবে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
4: গবেষণাগারে তৈরি নতুন ধারণা কিংবা প্রযুক্তি যেন সেখানেই আটকে না থাকে, পৌঁছায় শিল্প ও সাধারণ মানুষের হাতে, সেই লক্ষ্যেই আয়োজন করা হয়েছে বাংলাদেশ ইনোভেশন ফেয়ার। রাজধানীর নভো থিয়েটারে 3 দিনব্যাপী এই মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশীয় উদ্ভাবনকে নীতি সহায়তা, কৌশলগত বিনিয়োগ, শিক্ষা খাত এবং মূলধারার বাজারের সঙ্গে সরাসরি যুক্ত করাই মেলার অন্যতম উদ্দেশ্য। অনুষ্ঠানে ওয়ান নেশন ওয়ান ইনোভেশন হাব এর ওয়েবসাইট উদ্বোধন করে $1 trillion অর্থনীতি গড়ে তোলার সরকারি লক্ষ্য বাস্তবায়নে গবেষক, উদ্ভাবক, তরুণ উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী।
5: আমরা বিভিন্ন উদ্যোক্তা, ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দ সহ গবেষক বৃন্দ সহ সকলের কাছে আমি সরকারের পক্ষ থেকে সহযোগিতা কামনা করছি। এবং আপনাদেরকে এতটুকু বলতে পারি, বর্তমান সরকার আমাদের যে সকল প্রেজেন্টেশন আমরা দেখেছি, সেই প্রেজেন্টেশনে যে কাঙ্ক্ষিত লক্ষ্য, সেই লক্ষ্য অর্জনের জন্য আমরা আমাদের সর্বোচ্চ অবস্থান থেকে সর্বোচ্চ সকল কিছু চেষ্টা এবং উদ্যোগ আমরা গ্রহণ করব। এখন আমি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ইনোভেশন ফেয়ার এই অনুষ্ঠানের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করছি।
4: তরুণ প্রজন্মের উদ্ভাবনী প্রযুক্তি প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য সরকার কাজ করছে বলে জানান বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।
5: আমাদের বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, সরকারি সংস্থা এবং তরুণ উদ্ভাবকদের মধ্যে প্রতিনিয়ত নতুন ধারণা উদ্ভাবনী উদ্যোগ সৃষ্টি করা হচ্ছে। সরকার, উদ্ভাবক, উদ্যোক্তা ও বিনিয়োগকারী এবং সরকারি সংস্থার সমন্বয়ে একটি এন্ড টু এন্ড ইনোভেশন ইকোসিস্টেম তৈরি করেছে।
4: পরে মেলায় অংশ নেওয়া বিভিন্ন স্টল ও প্রদর্শনী ঘুরে দেখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অংশগ্রহণকারীরা বলছেন, এই উদ্যোগের মাধ্যমে উদ্ভাবক, নীতি নির্ধারক, উদ্যোক্তা, বিনিয়োগকারী, শিক্ষা ও আর্থিক প্রতিষ্ঠান এবং উন্নয়ন সহযোগীদের মধ্যে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি হয়েছে।
6: সরকারের যে এই উদ্যোগ, এই উদ্যোগকে অবশ্যই খুব অভিনন্দন জানাই এবং আমরা মনে করি যে শিক্ষার্থী এবং শিক্ষক মিলে যে নতুন নতুন উদ্ভাবন গুলো নিয়ে আসছে সেটিকে যদি সামনের দিকে যেরকম অর্থ করা লাগবে, যেরকম মার্কেটিং করাতে হয়, সেরকম যদি সুবিধাগুলো দেয়, আমার মনে হয় যে বাংলাদেশেও নতুন নতুন যে জিনিসগুলো চলে আসবে এবং নতুন নতুন এই জিনিসগুলো আসলে মার্কেটে জায়গা করে নেওয়ার সম্ভাবনা আছে।
4: সরকারের এই উদ্যোগ, উদ্ভাবন ও গবেষণাকে বাজারমুখী করে দেশের অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার খুলবে এমন প্রত্যাশা আয়োজকদের। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
0: এদিকে মেলায় সবার জন্য স্বাস্থ্যসেবা উদ্ভাবন, সাশ্রয়ী ও অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারণ শিরোনামে আজ স্বাস্থ্যসেবা বিষয়ক একটি বিশেষ আন্তর্জাতিক অধিবেশন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার জুবাইদা রহমান। কৃষি এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বলেছেন, পাইলট পর্যায়ের উদ্বোধনী দিনে 1,10,364 জন কৃষক কার্ডের প্রণোদনা পাবেন। তিনি প্রধানমন্ত্রীর ফেনী সফর উপলক্ষে অনুষ্ঠান স্থল পরিদর্শন শেষে গতকাল সাংবাদিকদের ব্রিফিং করছিলেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী বলেন, দেশের সারের কোনো সংকট নেই। উল্লেখ্য, আগামী বৃহস্পতিবার প্রধানমন্ত্রী ফেনী সফর করবেন এবং কৃষক কার্ডের পরীক্ষামূলক পর্যায়ের উদ্বোধন করবেন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাদ বলেছেন, 2034 সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতি ট্রিলিয়ন ডলারে রূপান্তরের লক্ষ্যে এভিয়েশন খাত এভিয়েশন হাবে পরিণত করতে সরকার কাজ করছে। তিনি গতকাল রাজধানী ইউনাইটেড কনভেনশন হলে বণিক বার্তা আয়োজিত এভিয়েশন খাতের সম্ভাবনা, নীতিগত সংস্কার ও ভবিষ্যৎ করণীয় বিষয়ক পলিসি কনক্লেভে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। মন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় এভিয়েশন খাতের ভূমিকা অনস্বীকার্য। বিমানবন্দরগুলো দেশের প্রবেশদ্বার এবং রাষ্ট্রের আয়নার মতো, তাই বিমানবন্দরগুলোর পরিকল্পিত উন্নয়নে এভিয়েশন মাস্টার প্ল্যান প্রণয়ন করা হচ্ছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্য, গুজব ও কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দিয়ে তৈরি বিভ্রান্তিকর কন্টেন্ট ঠেকাতে সাংবাদিকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া সাংবাদিকতা, ফ্যাক্ট চেকিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা এআই বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শেষে সনদ বিতরণকালে এই আহ্বান জানান। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকদের ফ্যাক্ট চেকিং, ডিস ইনফরমেশন ও মিস ইনফরমেশন সম্পর্কে দক্ষ করে তোলাই সরকারের মূল উদ্দেশ্য। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি মাধ্যম শিক্ষার পাঠ্যক্রমে প্রয়োজনীয় সমন্বয় আনা হবে। তিনি গতকাল রাজধানীতে স্কুল লিডার্স কনফারেন্স 2026 শীর্ষক এক অনুষ্ঠানে একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার মাধ্যম ভিন্ন হলেও তাদের মৌলিক জ্ঞান, দক্ষতা ও শিখন ফলের জন্য একটি অভিন্ন ন্যূনতম মান নিশ্চিত করা জরুরি। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং ডেঙ্গু সংক্রান্ত জাতীয় টাস্ক ফোর্স কমিটির সভাপতি মীর শাহে আলম বলেছেন, যে কোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে। তিনি গতকাল রাজধানীর ধানমন্ডি 27 নম্বর সড়ক ও রাপা প্লাজা এলাকায় পরিচালিত পরিচ্ছন্নতা কার্যক্রম, এডিস মশার সম্ভাব্য প্রজনন স্থল এবং আশপাশের পরিবেশ সরেজমিনে পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, শুধু নির্দিষ্ট সময়ে অভিযান পরিচালনা করলেই হবে না, সারা বছর নিয়মিতভাবে এডিস মশার সম্ভাব্য প্রজনন স্থল চিহ্নিত করে তা ধ্বংস করতে হবে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
7: খবরের বাকি অংশ পড়ছি মীর মোহাম্মদ শহীদুল্লাহ। জাতীয় সংসদের স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, অতীতের মতো দেশব্যাপী সন্ত্রাসের ধারাবাহিকতা আর চলতে দেওয়া হবে না। তিনি গতকাল ভোলার লালমোহনে নাগরিক সমাজের আয়োজনে এক মত বিনিময় সভায় কথা বলেন। স্পিকার বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দক্ষ নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে স্বচ্ছতা, জবাবদিহিতা ও ইনসাফের এক নতুন বাংলাদেশ। এজন্য দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা চান তিনি। 2027 সালের পবিত্র হজের নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে। এই নিবন্ধন চলবে আগামী 24 সেপ্টেম্বর পর্যন্ত। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, নিবন্ধিত নির্ধারিত সময়ের পর নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
8: 2027 সালের হজে গমন ইচ্ছুদের জন্য চলছে প্রাথমিক নিবন্ধন কার্যক্রম, যা চলবে আগামী 24 সেপ্টেম্বর পর্যন্ত। এরপর আর সময় বৃদ্ধি করা হবে না বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রণালয়ের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এই সময়সূচি নির্ধারণ করেছে। এ বিষয়ে ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন বাংলাদেশ বেতারকে জানান, নির্ধারিত সময়ের মধ্যে হজে যেতে আগ্রহীদের ই হজ সিস্টেমের মাধ্যমে সরকারি বা বেসরকারি উভয় মাধ্যমেই প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে।
9: নিবন্ধনের লাস্ট সময় শেষ 24 সেপ্টেম্বর পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে, এর মধ্যে নিবন্ধন করতে হবে। তো প্রাথমিক পর্যায়ে 30,000 টাকা প্রদান করেই ওনার আমাদের জেলা পর্যায়ে, জেলা উপজেলায় আমাদের ডিসি অফিস থেকেই আমাদের এটা নিবন্ধন করা হয়। কেন্দ্রীয়ভাবে আমাদের বাইতুল মোকাররম অফিস আছে, ইসলামের হেড অফিস আছে। যদি কেউ নিবন্ধন করতে চায় বাংলাদেশের যে কোনো নাগরিক, ওনার এনআইডি কার্ড, ওনার ছবি অথবা পাসপোর্টের ফটোকপি দিলে আমরা বিনা পয়সা অনলাইনে আমরা নিবন্ধন করি।
8: তবে নিবন্ধনের ক্ষেত্রে কিছু স্বাস্থ্য ও বয়সজনিত বিধিনিষেধ রয়েছে বলেও জানান ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন।
9: সাধারণত ছোট শিশুদের হজে দেওয়াটা নিরুৎসাহিত করছে। আর দ্বিতীয়ত হচ্ছে অসুস্থ, হার্টে যদি যারা সিরিয়াস ডায়ালিসিস করে, কিডনি ডায়ালিসিস করে, যাদের হার্টে ওপেন বাইপাস সার্জারি করা বা খুব সিরিয়াস অসুস্থ অথবা অন্য জটিল রোগ আক্রান্ত, আমরা এভাবে সরকার পত্রপত্রে দিয়ে দিচ্ছি। এরা সাধারণত হজে না দেওয়ার জন্য নিরুৎসাহিত করে আর কি।
8: প্রাক নিবন্ধনের পর 3.5 লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন নিশ্চিত করতে হবে। প্রাথমিক নিবন্ধনকারী ব্যক্তিরা আগামী 10ই ডিসেম্বরের মধ্যে নির্ধারিত হজ প্যাকেজের বাকি অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে পারবেন। এছাড়া ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, জেলা ও উপজেলা মডেল মসজিদ, বাইতুল মোকাররম কার্যালয় এবং ঢাকা হজ অফিস থেকেও নিবন্ধনের সুযোগ রয়েছে। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
7: দেশের আকাশে পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে, ফলে আজ থেকে 1448 হিজরি সনের রবিউস সানি মাস গণনা শুরু হবে। এরই পরিপ্রেক্ষিতে আগামী 23শে সেপ্টেম্বর পবিত্র ফাতেহা ইয়াজদাহম উদযাপিত হবে। গতকাল সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বাইতুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। দেশে গতকাল সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও 7 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 1019 জনে। গতকাল স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। ঠাকুরগাঁও এক আসনের উপনির্বাচনে ভোট দিতে ইচ্ছুক প্রবাসী ভোটাররা পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে আগামী 20শে সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন করতে পারবেন। গতকাল প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ওসিভি এসডিআই প্রকল্পের টিম লিডার সালিম আহমদ খান বাংলাদেশ সংবাদ সংস্থাকে এই তথ্য জানান। তিনি বলেন, দেশের অভ্যন্তরে কর্মরত সরকারি কর্মকর্তা কর্মচারীরা ইন কান্ট্রি পোস্টাল ভোট ক্যাটাগরিতে আগামী 27শে সেপ্টেম্বর পর্যন্ত 8ই অক্টোবরের মধ্যে নিবন্ধন করতে পারবেন।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
10: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
7: এবার আন্তর্জাতিক সংবাদ। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা লোহিত সাগরের উপকূলীয় এলাকার পূর্ণ নিয়ন্ত্রণ গ্রহণের পর সৌদি আরব ও হুতিদের মধ্যে পাল্টাপাল্টি হামলা হয়েছে। ইরাক থেকে ড্রোন হামলার পর সৌদি আরব তাদের পূর্ব পশ্চিমাঞ্চলের তেল পাইপলাইনের কার্যক্রম বন্ধ করে দিয়েছে। ফের হামলা বন্ধে ইরাক কর্তৃপক্ষকে সময় দেওয়ার জন্য পাল্টা হামলা থেকে বিরত রয়েছে রিয়াদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সঙ্গে হুতিদের সংঘাতে হস্তক্ষেপ না করার জন্য ওয়াশিংটনকে অনুরোধ জানিয়েছে হুতিরা। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ব্রিক্স সম্মেলনে অংশ নিয়ে আবুধাবির যুবরাজ জায়েদ খালিদ বিন মোহাম্মদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেছেন। চিলিতে একটি নার্সিংহোমে অগ্নিকাণ্ড, অন্তত 16 জন প্রবীণ ব্যক্তির প্রাণহানি ঘটেছে। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় দেশটির রাজধানী সান্তিয়াগোর 640 কিলোমিটার দক্ষিণের এল এডেন প্রবীণ নিবাসে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের পর 10 জন প্রবীণ নাগরিককে সরিয়ে নেওয়া হয়। স্থানীয় সময় শনিবার সকালে আগুন নিয়ন্ত্রণে আসে। খেলার খবর ক্রিকেট। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নারী এশিয়া কাপ টি-20 ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে আজ ভারতের মোকাবেলা করবে শ্রীলঙ্কা। বাংলাদেশ সময় রাত 8:30 শিরোপা নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে। ফুটবল। বাংলাদেশ অনূর্ধ্ব-17 নারী ফুটবল দল আজ জর্ডানের বিপক্ষে দ্বিতীয় শেষ ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নামবে। আম্মানের জেএফএ ফিল্ডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:00। প্রথম ম্যাচে জর্ডানকে 5-0 গোলে হারিয়েছে বাংলাদেশ। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর ও ফরিদপুর অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:44 এবং সূর্য অস্ত যাবে 6:05। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। দেশজুড়ে তিনদিনব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের উন্নয়ন ও রাষ্ট্র পুনর্গঠনে সকলকে সহযোগিতা করার আহ্বান। সমৃদ্ধ ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে সমাজের সব শ্রেণী পেশার মানুষকে একসঙ্গে কাজ করতে হবে, বাংলাদেশ ইনোভেশন ফেয়ার 2026 উদ্বোধন করে বললেন প্রধানমন্ত্রী। কৃষক কার্ডের পরীক্ষামূলক পর্যায়ের উদ্বোধন আগামী বৃহস্পতিবার। 1,10,000 বেশি কৃষক পাবেন প্রবোধনার অর্থ, জানালেন কৃষিমন্ত্রী। অপতথ্য ও এআই নির্ভর বিভ্রান্তিকর কন্টেন্ট ঠেকাতে সাংবাদিকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর। এবং দুবাইয়ে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে আজ ভারত শ্রীলঙ্কার মোকাবেলা করবে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8:00 ইংরেজিতে।

0: বাংলাদেশ বেতার সুখের ঠিকানা। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: বিশ্ব স্বাস্থ্য সংস্থার এবছরের একটি জরিপ অনুযায়ী বিশ্ব জুড়ে প্রতি 7 সেকেন্ডে একজন মা ও শিশু মারা যাচ্ছে, সংখ্যা হিসেবে যা প্রায় 4.5 মিলিয়নেরও বেশি। আর এই মৃত্যুগুলো বেশিরভাগই সঠিকভাবে যত্ন এবং সঠিক চিকিৎসা না পাওয়ার কারণেই ঘটছে, এমনটাই জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। নিশ্চয়ই এই যে সংখ্যাটি বললাম তা শোনা মাত্রই আমাদের মধ্যে একটা আতঙ্ক কাজ করছে। হ্যাঁ, আমরা আসলে চাই না এই মৃত্যুগুলো, আমরা চাই মা ও শিশুর সুস্থতা। আর এই মা ও শিশুর সুস্থতা রক্ষায় আমাদেরকেই সচেতন হতে হবে, মাকে সচেতন হতে হবে, বাবাকে সচেতন হতে হবে, পরিবারকে সচেতন হতে হবে, তাহলেই সম্ভব মায়ের সুস্থতা নিশ্চিত করা। আর মা সুস্থ মানেই শিশুর সুস্থতা। আসুন আমি মা ও শিশুর সুরক্ষায় সকলে সচেতন হই, এমনই আহ্বানে শুরু করছি সুখী ঠিকানার আজকের আয়োজন। শ্রোতা বন্ধুরা, প্রথমে যে বিষয়টা নিয়ে আজকে কথা বলছিলাম, মা ও শিশুর সুরক্ষা, তা নিয়েই আমাদের আজকের আলোচনা। আজ আমরা কথা বলব মা ও নবজাতকের সুরক্ষায় প্রসব পূর্ব এবং প্রসব পরবর্তী পরিচর্যার গুরুত্ব সম্পর্কে। আর এই সম্পর্কে কথা বলার জন্য আজ স্টুডিওতে উপস্থিত রয়েছেন মোহাম্মদ রফিকুল ইসলাম, সহকারী পরিচালক সমন্বয় পরিবার পরিকল্পনা অধিদপ্তর। স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। আর শুরুতেই যে বিষয়টা আপনার কাছে জানতে চাবো, আমাদের কিন্তু দুটো পার্ট রয়েছে আজকের যে টপিকটা রয়েছে, প্রসব পূর্ব এবং প্রসব পরবর্তী পরিচর্যার গুরুত্ব। তো প্রথমেই জানতে চাই যে প্রসব পূর্ব আসলে গুরুত্বটা তো কতটুকু?
2: একজন গর্ভবতী নারী তার গর্ভকালীন সময় কমপক্ষে 4 বার হলেও তাকে সেবা কেন্দ্রে সেবা গ্রহণ করতে আসতে হবে, যার মাধ্যমে সে নিশ্চিত হতে পারবে যে একজন গর্ভবতী মা এবং তার গর্ভের সন্তান সুস্থ আছে কিনা, সঠিকভাবে বেড়ে উঠছে কিনা, বা ভবিষ্যতে তারা কোনো ধরনের ঝুঁকিতে আছে কিনা। তাই এই সময়ে যে প্রসব পূর্ব যে সেবা, এই সেবাটা অত্যন্ত জরুরি মা এবং শিশু উভয়ের জীবনের জন্য।
1: আমরা প্রসব পরবর্তী অংশে যদি চলে আসি, সেই সময়টিতে আসলে মা আর শিশুর কি ধরনের যত্নের প্রয়োজন?
2: প্রসব পরবর্তী যে সেবা সেটার আলোচনা যাওয়ার আগে আমি একটু আপনাকে প্রসব পূর্ব বিষয় নিয়ে আর একটু ডিটেলস বলতে চাই। সেটা হচ্ছে 4 বারের কথা আমরা বলেছি, সেটা হচ্ছে প্রথম মানে নিশ্চিত হওয়ার পর থেকে যে সন্তান গর্ভে এসেছে, এটা যত তাড়াতাড়ি সম্ভব। আমরা বলে থাকি যে কমপক্ষে গর্ভের প্রথম 4 মাসে প্রথম চেক আপের জন্য যেতে হবে, আবার 6 থেকে 7 মাসের সময় দ্বিতীয়বার, 8ম মাসে তৃতীয়বার এবং 9ম মাসে আমরা চতুর্থবার। এই কমপক্ষে 4 বার প্রসব পূর্ব সেবা নিতে হবে, এবং এটা গর্ভকালীন সময়ে যে মায়ের যে বিভিন্ন ঝুঁকি চিহ্ন আছে সেটা কিন্তু খুব আগের থেকে যদি নিরূপণ করা যায়।
1: প্রতি 7 সেকেন্ডে
2: একজন মা মারা যাচ্ছে, খুবই অ্যালার্মিং একটা বিষয়। আর আমরা বাংলাদেশ কনটেক্সটে যদি বলি, এখানেও এখনো প্রতি 1 লক্ষ জীবিত শিশু জন্ম দিতে গিয়ে এখন 163 জন মা মারা যাচ্ছে, অনেক সংখ্যাটা অনেক বড়। যেটা কেবলমাত্র আমরা প্রসব পূর্ব যে গর্ভকালীন যে পরিচর্যার কথা বলছি, এটা যদি সঠিকভাবে আমরা নিয়ম মেনে সেবা কেন্দ্রে যে দক্ষ সেবা যে কর্মী যারা আছে, ডাক্তার সেবা কর্মী, তাদের মাধ্যমে এটা কমানো সম্ভব। আর দ্বিতীয় যে বিষয়টা বললেন, এটা হচ্ছে প্রসব পরবর্তী বা ডেলিভারির পরে। আগের আমার সেবাটা ছিল মাকে কেন্দ্রিক এবং মায়ের গর্ভের সন্তান, বাট এখন প্রসব পরবর্তী সেবায় কিন্তু আমার দুজন, নবজাতক শিশু এবং একই সাথে মা। তাহলে আপনাকে আমার কিন্তু প্রসব পরবর্তী সেবা বা আমরা পোস্ট ন্যাটাল কেয়ার যেটা বলছি, এখানে 4 বার সেবা নেওয়ার ব্যাপারে বলা হচ্ছে। সন্তান জন্মের পরে নবজাতক সে কিন্তু খুবই দুর্বল অবস্থায় আসে। আসলে মানে আমরা যদি দেখি যে পৃথিবীতে যত প্রাণী আছে সব থেকে দুর্বল অবস্থায় পৃথিবীতে মানব সন্তান আসে, সুতরাং তার পরিচর্যাটা এক মুহূর্তে বেশি জরুরি। সন্তানটা যাতে অনেক সময় দেখা যাচ্ছে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে যাচ্ছে, জন্মের পরে শিশুদের জন্ডিসের কথা বলি, এগুলো কিন্তু ঘরে বসে কিন্তু আসলে এই সমস্যার সমাধান করা সম্ভব না। আবার অনেক দেখবেন বাচ্চাদের বুকে ডেবে যাচ্ছে যখন নিঃশ্বাস নিচ্ছে, তার মানে তার শ্বাস প্রশ্বাসের সমস্যা হচ্ছে, এবং এটা কিন্তু শিশুর যে মৃত্যুর পিছনে কিন্তু অনেক বড় ধরনের, অনেক নাভি পেকে যায়, নাভিটার যদি সঠিক যত্নটা না হয় সেক্ষেত্রে কিন্তু তার অনেক বড় ধরনের ঝুঁকি আছে। একইভাবে মায়েদের ক্ষেত্রে আমরা যদি দেখি, একটা সন্তান জন্মের পরে আমাদের পারিপার্শ্বিক অবস্থা, আমাদের যে সংস্কৃতি, আমরা সন্তান নিয়ে আসলে ব্যস্ত হয়ে উঠি, সেক্ষেত্রে মায়ের দিকে কিন্তু পর্যাপ্ত যে খেয়াল রাখাটা দরকার সেটা হয় না। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে মায়েদের যে ডেলিভারি পরবর্তী কিন্তু অনেক রক্তক্ষরণ অনেক ক্ষেত্রে বেশি হয়ে যায়, সেক্ষেত্রে তার রক্তক্ষরণের কারণেও কিন্তু অনেক মা মারা যাচ্ছে। তার এই যত্নটা কিন্তু এই সময় জরুরি, নিয়মিত চেক আপটা জরুরি, কারণ আমরা অনেক সময় বাইরে থেকে এটা কিন্তু বুঝতে পারি না। একইভাবে গর্ভফুল নিয়মাপনে অনেকের অনেক সমস্যা বা অন্যান্য সমস্যা দেখা দিতে পারে, এই সমস্যাগুলো যাতে না হয় সেটার জন্য অবশ্যই প্রসব পূর্বের নয় প্রসব পরবর্তী সেবাটাও কিন্তু আমাদেরকে সেবা কেন্দ্রে যেয়ে নিতে হবে।
1: শেষ একটা বিষয় বলতেই চাই, এই যে আমরা বলছি যে সেবা কেন্দ্রে যেয়ে হচ্ছে তারা আসলে এই চিকিৎসা সেবাটা নিতে পারবে, এটা কি আসলে প্রতি জেলা উপজেলা সবখানেই এখন খুব সহজেই পাওয়া সম্ভব নাকি দূরত্ব রয়েছে, আর সেই সেবাটা কি একেবারে বিনামূল্যেই আপনারা দিচ্ছেন?
2: বাংলাদেশ সরকার স্বাধীনতা পরবর্তী সময় থেকেই কিন্তু চেষ্টা করেছে স্বাস্থ্য সেবাটাকে একেবারে প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য। এক্ষেত্রে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে প্রধান দুটো অধিদপ্তর, যেটা স্বাস্থ্য অধিদপ্তর এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তর, উভয় দপ্তরের কিন্তু প্রতিষ্ঠান রয়েছে একেবারে আমাদের গ্রাম পর্যায় পর্যন্ত। আমরা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রের কথা বলি, যেটা প্রত্যেকটা ইউনিয়নে সেবা কেন্দ্র রয়েছে। আমাদের কর্মীরা বাড়িতে বাড়ি যে ডোর টু ডোর ভিজিট করে আপনাদের সেবা দিচ্ছে, উঠান বৈঠক স্যাটেলাইট ক্লিনিকের মাধ্যমে সেবা দিচ্ছে। অন্যদিকে স্বাস্থ্য অধিদপ্তরের কমিউনিটি ক্লিনিক আছে, যেটা একেবারে প্রতি 6,000 জনগোষ্ঠীর জন্য আমরা কিন্তু এই সেবাটা কিন্তু নিশ্চিত করা হচ্ছে, বাংলাদেশে সেবাটা চলমান আছে। এরপরে আমরা যদি ইউনিয়ন পর্যায় থেকে চিন্তা করে আরো একটু উপরে যাই, উপজেলা পর্যায়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মা ও শিশু কল্যাণ কেন্দ্র, জেলা হসপিটাল এবং অন্যান্য জাতীয় পর্যায়ের যে বা বিভাগীয় পর্যায়ের যে মেডিকেল কলেজ বা অন্যান্য হাসপাতাল তো রয়েছে, মোট কথা হচ্ছে স্বাস্থ্য সেবা ক্ষেত্রে হাতের কাছে চাইলেই শুধু সদিচ্ছাটা দরকার, যে আমাকে সেবা কেন্দ্রে যেতে হবে সেবাটা নিতে হবে।
1: আমরা অবশ্যই সেই বিষয়টা নিশ্চয়ই নিশ্চিত করব যে মা ও শিশুর মৃত্যু হার রোধে এই মা ও শিশুর যে প্রসব পরবর্তী বা প্রসব পূর্বের যে চিকিৎসা বা যে সেবা, সেই সেবাটা যেন আমরা গ্রহণ করি সেদিকে লক্ষ্য রাখবো। মোহাম্মদ রফিকুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে সময় দেওয়ার জন্য। আর শ্রোতা বন্ধুরা, আপনাদের জন্য বলতে চাই যে প্রতিটি শিশুর মধ্যে সম্ভাবনা আছে, তবে সেই সম্ভাবনাগুলো তখনই সফল হবে যখন শিশুটি সঠিক সুস্থ সবলভাবে এই পৃথিবীতে আসবে। তাই মায়ের যত্ন নিন এবং পরবর্তীতে মা ও শিশু উভয়ের যত্ন নিন। এই কথাগুলো বলেই শেষ কথায় জানিয়ে যাই, আজকের সুখের ঠিকানা অনুষ্ঠানের গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম আমি তামান্না সিদ্দিকী, সম্পাদনায় ছিলেন মোহাম্মদ আকবর হোসেন এবং সুখের ঠিকানা অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
0: সুখের ঠিকানা অনুষ্ঠানটি শেষ হল, পরিবেশনায় জন

বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ঋতুভিত্তিক গানের গ্রন্থিত অনুষ্ঠান সরসুর। গ্রন্থনা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান।

0: শরতের স্নিগ্ধ সকালে শিউলি ফুলের গন্ধে বুক ভরে শ্বাস নিলে মনে হয় জীবনটা সত্যি অনেক সুন্দর। আর শরতের শান্ত বিকেলে নদীর ধারে কাশ ফুলের ঢেউ দেখলে হৃদয়ের সব না বলা কথাগুলো আনমনে ডানা মেলতে থাকে।
1: শরৎ মানেই সতেজতা, যেখানে প্রতিটি ধুলিকণা আর ঘাসের ডগা যেন প্রকৃতির পবিত্র স্পর্শ বয়ে নিয়ে আসে। নীল আকাশে সাদা মেঘের ওড়াউড়ি দেখে কিশোরবেলার সেই হারানো দিনগুলোর কথা মনে পড়ে যায়।
0: শরতের মায়াবী জ্যোৎস্নায় ভিজে যখন মন ব্যাকুল হয়ে ওঠে, তখন পৃথিবীর সব সৌন্দর্য যেন চোখের সামনে ধরা দেয়।
1: শরৎ মানে শিউলির শুভ্রতা, শিউলির রঙে যেন শরতের পরিচয়। কেবল প্রভাত নয়, শিউলির সুবাস মাতিয়ে রাখে শরৎ সন্ধ্যাও।
0: ভোরের আলো ফোটার আগে ঝরে গেলেও যেন শেষ হতে চায় না শিউলির রূপ। শরতে গুচ্ছবদ্ধ সাদা সবুজ ছাতিম ফুলের সৌরভ ছড়িয়ে পড়ে দূর থেকে দূরে। প্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ বেতার ঢাকার বিশেষ আয়োজন ঋতুভিত্তিক গানের গ্রন্থিত অনুষ্ঠান স্বরসুরে। আমাদের এবার আয়োজন শরৎ ঋতুকে ঘিরে। উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ আব্দুল্লাহ মাহমুদ সেতু
1: এবং আমি তানিয়া সুলতানা। শরৎ মানে নীল আকাশে সাদা মেঘের ভেলা আর কাশফুলের স্নিগ্ধতায় ঘেরা এক মায়াবী ঋতু। প্রকৃতির এই অপূর্ব রূপ আমাদের মনে প্রশান্তি আর সজীবতা এনে দেয়।
0: বহু কবি ও সাহিত্যিক শরতের পূর্ণিমার রাতকে প্রেম রহস্য ও আধ্যাত্মিক অনুভূতির সঙ্গে মিলিয়ে বর্ণনা করেছেন।
1: শরৎ ঋতুর সবচেয়ে উজ্জ্বল রূপটি ধরা পড়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যে। তিনি প্রকৃতিকে দেখেছেন জীবনের প্রতিচ্ছবি হিসেবে। শরতের ভোর তার চোখে ধরা পড়েছে এভাবে।

0: গ্রীষ্ম বর্ষা পেরিয়ে যাত্রা শুরু করল শ্বেত শুভ্র শরৎ ঋতু, যে ঋতুতে আকাশ দেখে মন ভালো হয়ে যায়। ঝকঝকে কাচের মতো স্বচ্ছ নীল আকাশ, পেঁচা তুলোর মতো সাদা মেঘমালা।
1: শরৎ বন্ধনের পিছিয়ে নেই আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামও। তিনি তাঁর অসংখ্য গান ও কবিতায় শরতে বাংলার প্রকৃতির নিখুঁত আলপনা এঁকেছেন। কবি নজরুলের অনেক গানই ধরা দিয়েছে শরৎ ঋতু, শরতের অপূর্ব রূপ ও কবির আবেগ মিলেমিশে গেছে একাকার হয়ে

0: তুমি শিউলি তলায় লুটিয়ে পড়া ফুলগুলো দেখে মনে হয় ধরিত্রী আজ সাদা চাদরে ঢেকে নিজেকে এক নতুন সাজে সাজিয়েছে।
1: কাশফুল আর শরতের নীল আকাশের সক্ষতা দেখে মনে হয় প্রকৃতির এই স্নিগ্ধ উপহার কেবল আমাদের প্রশান্তি দেওয়ার জন্যই তৈরি।
0: শরতের মেঘলাহীন আকাশ যেন নীল রঙের এক বিশাল সমুদ্র, যেখানে সাদা মেঘের দলগুলো ঠিকানাহীন ভাবে ভেসে বেড়ায়।

0: বৃষ্টি।
1: ফারহা দিবা খান লাবণ্যের কণ্ঠে গানটি শুনছি, গীতিকার সৈয়দ সাইফুল আজম, সুরকার অসিত বিশ্বাস।

0: সুপ্রিয় শ্রোতা, ঋতুভিত্তিক গানের গ্রন্থনাবদ্ধ অনুষ্ঠান সরাসরি এখানেই শেষ করতে হচ্ছে। গানগুলো আপনাদের কেমন লাগলো জানাতে চিঠি লিখুন আমাদের ঠিকানায়। ঠিকানা বলে দিচ্ছি, সরসুর প্রযত্নে পরিচালক, বাংলাদেশ বেতার, শেরেবাংলা নগর, ঢাকা 1207। এতক্ষণ আপনাদের সাথে উপস্থাপনায় ছিলাম আমি মোহাম্মদ আব্দুল্লাহ মাহমুদ সেতু
1: এবং আমি তানিয়া সুলতানা,
0: আর প্রকৌশল নির্দেশনায় ছিলেন মোহাম্মদ আতিকুর রহমান পলাশ।
1: আবারও কথা হবে সরসুরের পরবর্তী আয়োজনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুস্থ বিনোদনের সঙ্গেই থাকুন, একই সাথে বাংলাদেশ বেতারের সাথেই থাকুন।

0: এতক্ষণ শুনলেন ঋতুভিত্তিক গানের গ্রঞ্জিত অনুষ্ঠান সরসুর। গ্রন্থনা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, সম্পাদনায় মহিমা আক্তার, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান এবং সরসুর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নত নৌশির। অনুষ্ঠানটির গ্রন্থনা ও উপস্থাপনায় ফয়সাল আহমেদ অনন্ত।

চাহিয়াছে ভুলে একদিন, সে জানে তোমারে ভোলা কি কঠিন। ভালোবাসার এই নীরব আকুলতায় মিশে আছে হৃদয়ের গভীরতম অনুভব। কবি কাজী নজরুল ইসলামের প্রেমের কবিতায় যেমন আছে বিরহের ব্যথা, তেমনি আছে মুগ্ধতার আলো, সৌন্দর্যের আরাধনা আর হৃদয়ের একান্ত নিবেদন। যে কবির কলমে কখনো জেগেছে বিদ্রোহের আগুন, সেই কবির হৃদয়ে আবার ফুটেছে প্রেমের কোমলতম ফুল। তিনি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তাঁর কবিতার প্রতিটি পংক্তি যেন অনুভূতির এক একটি স্নিগ্ধ স্পর্শ, যেখানে মানুষ, প্রেম ও সৌন্দর্য মিলেমিশে একাকার। নজরুল বর্ষে বাংলাদেশ বেতার ঢাকার বিশেষ আয়োজন চির উন্নত মানসীর অনুষ্ঠানের গাহি সাম্যের গান পর্বে আবৃত্তির সুরে আজ আমরা ছুঁয়ে দেখব নজরুলের সে আবেগময় কাব্য ভুবন, যেখানে হৃদয়ের কথা হয়ে ওঠে সকলের অনুভব। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চির উন্নত মমশিরের আজকের পর্ব গাহি সাম্যের গানের আয়োজনে। আসুন কবিতার উজ্জ্বল আলোয়।

প্রতিটি নতুন সৃষ্টি যেন জীবনের এক নতুন জাগরণ, প্রতিটি মুক্ত উচ্চারণ যেন ভেঙে দেয় সব জড়তা ও অন্ধকার। সেই চির নবীন প্রাণের উচ্ছ্বাসকে শব্দে, ছন্দে আর শক্তিতে রূপ দিয়েছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। 1923 সালে প্রকাশিত তাঁর দোলনচাপা কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত আজ সৃষ্টি সুখের উল্লাসে কবিতাটি সৃষ্টির আনন্দ, মানুষের প্রাণশক্তি এবং মুক্তির চেতনাকে সহজ অথচ শক্তিশালী ভাষায় প্রকাশ করেছে। চার মাত্রার স্বরবৃত্ত ছন্দের প্রাণবন্ত গতিতে কবিতাটি আজও পাঠক শ্রোতার মনে জাগিয়ে তোলে নতুন উদ্দীপনা। এবারে শোনাব বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের অনবদ্য কবিতা আজ সৃষ্টি সুখের উল্লাসে কবিতার অংশবিশেষ। আবৃত্তি করছেন শায়লা আহমেদ।

0: প্রাণী অঙ্গনে মোর চারপাশে আজ সৃষ্টি সুখের উল্লাসে।
1: আমি যুগে যুগে আসি আসিয়াছি পুনঃ মহাবিপ্লব হেতু। প্রিয় শ্রোতা বন্ধুরা, বাংলা সাহিত্যের বিদ্রোহ ও জাগরণের দৃপ্ত কণ্ঠস্বর কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী সৃষ্টি বিদ্রোহী। তাঁর অগ্নিবীণা কাব্যগ্রন্থে এই কবিতা 6 জানুয়ারি 1922 সালে বিজলি পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। পরাধীনতার শৃঙ্খল ভেঙে অন্যায়ের বিরুদ্ধে সাহস, সাম্য ও মুক্তির আহ্বান জানানো এই কবিতা আজও মানুষের হৃদয়ে জাগায় অদম্য শক্তি ও আত্মবিশ্বাস। প্রিয় শ্রোতা, আমাদের এখনকার পরিবেশনা বিদ্রোহের অগ্নিমন্ত্র, কাজী নজরুল ইসলামের অমর কবিতা বিদ্রোহীর অংশবিশেষ। আবৃত্তি করছেন টিটো মুন্সি।
2: বলবীর বল উন্নত মম শির, শির নিহারি আমারি নত শির ঐ শিখর হিমাদ্রির। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ হারি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলুক দুলুক গোলক ভেদিয়া, খোদা রাসর আয়ুষ ছেদিয়া, উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ব বিধাত্রীর। মম ললাটে রুদ্র ভগবান জলে, রাজ রাজ টিকা দীপ্ত জয় শ্রীর। বলবীর আমি চির উন্নত শির, আমি চির দুর্তম দুর্বিনীত নৃশংস, মহাপ্রলয়ের আমি ভ্রাতরাজ, আমি সাইক্লোন আমি ধ্বংস, আমি মহাভয় আমি অভিশাপ পৃথিবীর, আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম শৃঙ্খল, আমি দোলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না তো কোনো আইন, আমি ভরা তরি করি ভরা ডুবি, আমি টর্পেডো আমি ভীম ভাসমান মায়, আমি ধরি চটি আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর, আমি বিদ্রোহী আমি বিদ্রোহী শুধু বিশ্ব বিধাত্রীর। বলবীর আমি চির উন্নত মম শির, আমি ঝঞ্ঝা আমি ঘুরিনি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চুরিনি, আমি নৃত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ, আমি হাম্বির আমি ছায়ানট আমি হিন্দুল, আমি চল চঞ্চল ঠমুকি ছমুকি, পথে যেতে যেতে চকিতে চমকি, ফিন্দিয়া দেই তিন্দোল, আমি চপল চপল হিন্দোল, আমি তাই করি ভাই যখন চাহি মন যা, করি শত্রুর সাথে গলা গলি ধরে মৃত্যুর সাথে পাঞ্জা, আমি উন্মাদ আমি ঝঞ্ঝা, আমি মহামারী আমি ভিতিয়ে ধরিত্রীর, আমি শাসনে ত্রাসনে সংহার, আমি উষ্ণ চির অধীর। বলবীর চির উন্নত মম শির, আমি চির দুরন্ত দুরিমদ, আমি দুর্তম মম প্রাণীর পেয়ালা, হ্যাত্তম হায় হ্যাত্তম ভরপুরি মদ, আমি হোম শিখা আমি সাগ্নিক যমদগ্নি, আমি যজ্ঞ আমি পুরোহিত আমি অগ্নি, আমি সৃষ্টি আমি ধ্বংস, আমি লোকালয় আমি শ্মশান, আমি অবসান নিশাবসান, আমি ইন্দ্রাণী সুত হাতে চাঁদ ভালে সূর্য, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি আর হাতে রঙ তুরিজ, আমি কৃষ্ণ কণ্ঠ মন্থন বিষ্পিয়া ব্যথা বাড়ি ধীর, আমি ব্যোমকেশ ধরি বন্ধন হারা ধারা গঙ্গোত্রীর। বলবীর চির উন্নত মম শির, আমি সন্ন্যাসী সুরে সৈনিক আমি যুবরাজ, মম রাজ বেশ মম গৈরী, আমি বেদুইন আমি চেঙ্গিস, আমি আপনার ছাড়া করি না তাহারি করিনি, আমি বজ্র আমি ঈশান বিশানে ওঙ্কার, আমি ইস্রাফিলের সিঙ্গার মহাখুঙ্কার, আমি পিনাক পানি দণ্ড ত্রিশূল ধর্ম রাজের দণ্ড, আমি চক্র মহাশঙ্খ আমি প্রণব নাগ প্রচণ্ড, আমি ক্ষেপ দুর্বাসা বিশ্বামুত্র শিষ্য, আমি দামনল দাহ দাহন করিব বিশ্ব, আমি প্রাণ খোলা হাসি উল্লাস, আমি সৃষ্টি বৈরী মহাত্রাস, আমি মহাপ্রলয়ের দ্বাদশ রবির রামগ্রাস, আমি কবু প্রশান্ত কবু অশান্ত দারুণ স্বেচ্ছাচারী, আমি অরুণ খুনের তরুণ আমি বিধির দর্পহারী।
1: মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মনি হিন্দু তাহার প্রাণ। সম্প্রীতি সাম্য ও মানবতার এই অমর বাণী ধারণ করেই কবি কাজী নজরুল ইসলাম রচনা করেছেন তাঁর কালজয়ী কবিতা মানুষ। জাতীয় কবির বিখ্যাত সাম্যবাদী কাব্যগ্রন্থে মানুষ কবিতায় তিনি ঘোষণা করেছেন মানুষের শ্রেষ্ঠত্বের কথা। ধর্ম, জাত ও বর্ণের সকল বিভেদ ভুলে মানবতাকে সর্বোচ্চ আসনে প্রতিষ্ঠা করাই এই কবিতার মূল সুর। মানুষ কবিতায় কবি জাত, ধর্ম, বর্ণের সব বিভাজন অতিক্রম করে মানুষকে দিয়েছেন সর্বোচ্চ মর্যাদা। তিনি বিশ্বাস করেছেন, ক্ষুধার্ত মানুষের মুখে অন্ন তুলে দেওয়া, অসহায়ের পাশে দাঁড়ানো মানবতার সেবাই সবচেয়ে বৃহৎ কর্ম। আয়োজনের সবশেষ পরিবেশনায় শোনাব জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মানবতার দৃপ্তিতে উজ্জ্বল কবিতা মানুষ। অংশবিশেষ আবৃত্তি করছেন উৎপলা ভট্টাচার্য।
3: গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। নেই দেশকাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। পূজারি দুয়ার খোলো, ক্ষুধার ঠাকুর দাঁড়ায় দুয়ারে, পূজার সময় হল। স্বপন দেখিয়া কুল পূজারি খুলিল ভজনালয়, দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয়। জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র ক্ষুধায় কণ্ঠ ক্ষীণ, ডাকিল পান্থ দ্বার খোলো বাবা, খাইনি প্রসাদ দিন। সহসা বন্ধ হল মন্দির, ভুখারি ফিরিয়া চলে, তিনি রাত্রি পথ জুড়ে তার ক্ষুধার মানিক জলে। ভুখারি ফুকারি কয় ওই মন্দির পূজারীর, হায় দেবতা তোমার নয়। মসজিদে কাল শিরিনী আছিল অঢেল গোস্ত রুটি, বাঁচিয়া গিয়াছে মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি। এমন সময় এলো মুসাফির গায়ে আজারির চিন, বলে বাবা আমি ভুখা ফাঁকা আছি আজ নিয়ে সাত দিন। তেড়িয়া হইয়া হাঁকিল মোল্লা, ভেলা হলো দেখি ল্যাঠা, ভুখা আছো মরো গো ভাগারে গিয়ে, নামাজ পড়িস বেটা। ভুখারি কহিল না বাবা। মোল্লা হাঁকিল তাহলে শালা সোজা পথ দেখ। গোস্ত রুটি নিয়া মসজিদে দিল তালা। ভুখারি ফিরিয়া চলে, চলিতে চলিতে বলে, আশিটা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় প্রভু, আমার ক্ষুধার অন্নতা বলে বন্ধু করুনি প্রভু। তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি, মোল্লা পুরুত লাগাইছে তার সকল দুয়ারে চাবি।
1: নজরুল আমাদের শিখিয়েছেন শৃঙ্খল ভাঙার সাহস, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার শক্তি এবং মানুষকে নিঃশ্বাসে নিঃশ্বাসে ভালোবাসার মন্ত্র। তিনি আমাদের অদম্য চেতনা, সাম্য ও মানবতার চিরন্তন প্রতীক। নজরুল বর্ষ তাই শুধু একটি উদযাপন নয়, এটি কবির আদর্শ চেতনাকে প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে দেওয়ার এক মহৎ অঙ্গীকার। এমন অঙ্গীকারে ইতি টানছি কবির অমর পঙ্ক্তিতে, গাহি সাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান। নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মানুষের গাহি সাম্যের গান পর্ব থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। অনুষ্ঠান গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম আমি ফয়সাল আহমেদ অনন্ত, শব্দগ্রহণ ও সম্পাদনায় মোহাম্মদ নিজামুদ্দিন, তত্ত্বাবধানে কানিজ কুলসুম, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন নাদিয়া ফেরদৌস। নজরুলের সাম্য, সাহস ও মানবতার বাণী জাগ্রত থাকুক অনন্তকাল।
4: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরে শুনবেন খবর।

0: Assalamualaikum. 8 a.m. This is Bangladesh Betar, broadcasting on the morning of Sunday, the 29th of Bhadro, the 1st of Rabiul Thani, and September the 13th. The news read by Shams Rahman. First, the headlines. Prime Minister Tariq Rahman inaugurates nationwide 3-month-long dengue prevention and cleanliness drive, urges all to cooperate to rebuild country. Prime Minister, while inaugurating Bangladesh Innovation Fair 2026, calls for collective effort to build prosperous and desired Bangladesh. Government to launch pilot phase of farmer card on Thursday next, above 110,000 farmers to receive cash incentive. State Minister for Information and Broadcasting asks journalists to be responsible in curbing misinformation and AI-generated misleading content. 7 children died of measles-like symptoms across country in one day. Saudi Arabia and Houthis have exchanged strikes after Iran-aligned groups seized full control of Yemen's Red Sea coast. And in Asia Cup Women T20 cricket tournament, India will take on Sri Lanka in Dubai today. Now the details. Prime Minister Tariq Rahman has called upon the country's youth to join hands in rebuilding their state and combating dengue, saying their collective strength and determination can bring about meaningful change in the country. He said this while inaugurating a 3-month nationwide dengue prevention and cleanliness campaign at the South Plaza of Jatiya Shangshod Bhavan yesterday. Mentioning that the country's youth ushered changes through July-August mass uprising, Prime Minister said transforming a nation is possible if the youth desire it. He added that government would be able to resolve at least 80% of the dengue problem over the next 3 months if people, including millions of youths and students, come forward to participate in cleanliness drives. Tariq Rahman said if everyone dedicates at least 1 hour each week in cleaning homes, educational institutions or workplaces, a rapid improvement in the environment can be achieved. He also called upon people to discourage those who throw waste indiscriminately in public places and raise awareness among them. The 3-month campaign, which began yesterday, will continue until 12 December across the country. Prime Minister Tariq Rahman has called upon people, including patriotic citizens, business community, young entrepreneurs and researchers, to come forward and work together to build a prosperous and desired Bangladesh. He made the call while inaugurating the Bangladesh Innovation Fair 2026 at the Novo Theatre in the capital yesterday. Highlighting the role of innovators and business leaders in the country's overall progress, the Prime Minister said, "Everyone must come forward with innovative ideas and capabilities to meet the present needs of the state and government. Government will always stand by entrepreneurs and researchers with full support," he added. The 3-day fair has been organized to link local innovations with policy support, the industrial sector, investment and market opportunities. A special international session on healthcare, titled Healthcare Innovation for All, Expanding Access to Affordable and Inclusive Healthcare, will be held at the fair today. The Vice President of the Ziaur Rahman Foundation and a renowned cardiologist, Dr. Zubaida Rahman, will attend the event as the chief guest. Agriculture, Fisheries and Livestock Minister Mohammad Aminur Rashid has said above 110,000 farmers will receive the cash incentives on the inaugural day of pilot phase of Farmer Card. He was briefing journalists after inspecting the venue marking Prime Minister's upcoming visit to Feni yesterday. Responding to a question from reporters, the Agriculture Minister confirmed that there is no shortage of fertilizer in the country. It may be mentioned that the Prime Minister is scheduled to visit Feni on next Thursday and he will inaugurate the pilot phase of farmer card distribution. State Minister for Information and Broadcasting Yasir Khan Chowdhury has urged journalists to be aware and responsible in preventing misinformation, rumours and misleading AI-generated content circulating on social media. He made the call at a program marking the completion of a 3-day training program for journalists on multimedia, journalism, fact-checking, and artificial intelligence, AI, in Kishorganj yesterday. The state minister said government's primary objective is to make journalists skilled in fact-checking and identifying disinformation and misinformation. State Minister for Primary and Mass Education, Bobby Hajjaj, has said necessary harmonization would be brought in the curricula of Bangla and English medium education to elevate Bangladesh's education system to global standards. He said this at a program titled School Leaders Conference 2026 in the capital yesterday. The state minister said it is important to ensure a common minimum standard for students' basic knowledge, skills and learning outcomes, irrespective of the medium of their study. This is Bangladesh Betar giving you the news. Seven more children have died with measles-like symptoms in the last 24 hours till 8 a.m. yesterday. With this, the tally of deaths due to measles and measles-like symptoms has stood up 1,019. A press release yesterday from the Directorate General of Health Service informed this. Meanwhile, two people have died of dengue in last 24 hours till 8 a.m. yesterday. Saudi Arabia and Yemen's Houthi group have exchanged strikes after the Houthis took full control of Yemen's Red Sea coast. Saudi Arabia has suspended operations on its east-west oil pipeline after a drone attack launched from Iraq. Riyadh says it is delaying retaliation to give Iraqi authorities time to prevent further attacks. U.S. President Donald Trump says the Houthis have asked Washington not to intervene in their conflict with Yemen's internationally recognized government. Meanwhile, Iranian President Pezeshkian held talks with Abu Dhabi Crown Prince Khalid ibn Mohammed Al Nahyan during the BRICS summit. Iran is expected to meet Gulf states in Oman tomorrow to discuss security and navigation in the Strait of Hormuz. At least 16 elderly residents have died in a fire at a nursing home in Chile. The fire broke out at the El Eden nursing home about 640 kilometers south of the capital, Santiago, on Friday evening. 10 other residents were evacuated. The fire was brought under control yesterday morning. Prosecutor George Granada said the cause of the fire is not yet known. Authorities are investigating the incident. Cricket and India will take on Sri Lanka in the final of the Women's T20 Asia Cup in Dubai today. The title-deciding match is scheduled to start at 8:30 p.m. Bangladesh time. India defeated Bangladesh in the first semi-final, while Sri Lanka beat Pakistan in the second semi-final to reach the final. Football and Bangladesh under-17 women's national football team will take on hosts Jordan in the second and final FIFA international friendly match today. The match will kick off at 8 p.m. Bangladesh time at GFF Field in Amman. Bangladesh won the first match 5-0. The two-match series is part of Bangladesh's preparations for the AFC Under-17 Women's Asia Cup 2027 qualifiers in Uzbekistan. Finally, weather and forecast valley till 1 this afternoon says there are chances of rain or thunder showers with temporary south or southeasterly gusty or squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Rangpur, Dinajpur and Faridpur. River ports in these areas are to hoist cautionary signal number 1. To end the news, the main points again. Prime Minister Tariq Rahman inaugurates nationwide 3-month-long dengue prevention and cleanliness drive, urges all to cooperate to rebuild country. Prime Minister, while inaugurating Bangladesh Innovation Fair 2026, calls for collective effort to build prosperous and desired Bangladesh. Government to launch pilot phase of farmer card on Thursday next, above 1,10,000 farmers to receive cash incentive. State Minister for Information and Broadcasting asks journalists to be responsible in curbing misinformation and AI-generated misleading content. 7 children died of measles-like symptoms across country in one day. Saudi Arabia and Houthis have exchanged strikes after Iran-aligned group seized full control of Yemen's Red Sea coast. And in Asia Cup Women T20 cricket tournament, India will take on Sri Lanka in Dubai today. That's the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: Bangladesh Betar Dhaka. বৌমা।
2: জি আব্বা।
1: বাবুর জ্বরটা কি কমছে?
2: জি আব্বা, ওহন তো কম কমই লাগে।
1: চিন্তা করো না মা, বিকাল পর্যন্ত দেহ, তারপর না হয়।
2: চিন্তা তো করি অন্য কারণে আব্বা।
1: কি কারণে?
2: হুনতাছি সাইড থেকে নাকি বাসাগো খালি হাম হইতাছে, হাম আর হাম।
1: যত হুনতাছ তত হয়তো নাও হইতে পারে, তবে হামের প্রকোপ হঠাৎ করে কিছুটা বাড়ছে সত্য।
2: সাইড দিক থেকে খালি খারাপ খারাপ সংবাদ পাই, হামে নাকি।
1: মা গো, আমি ডাক্তারের সাথে কথা বলে আসছি, চিন্তা করো না মা।
2: ডাক্তারে কি বলছে আব্বা?
1: বিকালবেলায় বাবুরে নিয়ে যাইতে।
3: আব্বা, এই জ্বরের মধ্যে তুমি বাবুরে নিয়ে কই যাইবা?
1: ডাক্তারের কাছে।
3: কেওর কাছে যাওয়ার লাগবো না, সব ব্যবস্থা আমি করতেছি।
2: আফা
3: আফা আফা করো না, ঠিক মতন বাচ্চারের যত্ন নিলে আর।
2: আমার বাচ্চার যত্ন আমি নেই না।
1: নাদিরা, তুই বাচ্চার মার থেকে বেশি বুঝস।
3: আমারে খোটা দিও না আব্বা, এমন বাটপার জামাই কাছে আমার বিয়া দিছিলা যে ছয় মাসের মাথায় আমারে ছাইড়া দিয়ে গেছে গা, নাইলে আমার বাচ্চাও আইস তোমার গর্দান ছাড়াইতো।
1: তোর এই খাসলতার কারণে তোর জামাই পলাইছে।
2: আব্বা আব্বা, এসব কথা কই না, থাক।
3: যে যাই কোক, আমি আমার দায়িত্ব পালন করে যাবো ইনশাল্লাহ। এই যে খনকারের কাছ থেকে হামের দাওয়াই নিয়ে আইছি, নিম পাতা সেচার।
1: নিম পাতা সেচা কিছু করণ লাগবো না তোমার। কইলাম না, আমি ডাক্তারের লগে আলাপ করে আইছি, ডাক্তারে কইছে ভয়ের কিছু নাই।
3: ভয়ের কিছু না থাকলে হামে এত বাচ্চা মরিয়া দিতেছে কেন?
1: যেসব বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কম আর যেসব বাচ্চার মা বাবা কম সচেতন, তাদের সমস্যা হইতাছে। হামের পরে যাগো নিউমোনিয়া হয়েছিল অথবা অন্য কোনো জটিলতা হয়েছিল, সেই সব বাচ্চাগুলোর মধ্যে অনেকে হয়তো মারা গেছে, কিন্তু হামের লক্ষণ দেখেই সেই সব বাচ্চারে ডাক্তারের কাছে নিলে এমনটা হয়তো হইতো না।
2: আব্বা, আপনি তো দেখছেন বাবুরে কোনো লক্ষণ কি?
1: ডাক্তারে কইল হাম সাধারণ সর্দি কাশির মতোই একটা ভাইরাস জনিত রোগ, শুরুতে সর্দি কাশি জ্বর, তারপরে খেয়াল করতে হয় কানের আশেপাশে পিঠে লাল ঘামাচির মতন দানা দানা দেখা যায় কিনা, চোখ উঠার মতো চোখ লাল হয় কিনা, তারপর মুখের ভিতর গালে সাদা সাদা দাগ দেখা যায় কিনা।
2: আল্লাহ মেহেরবান, বাবুর তো এইসব লক্ষণ দেখলাম না আব্বা, কিন্তু জ্বরে কাহিল হয়ে পড়ছে।
3: আব্বা, আপনি আর আপনার আদরের বৌমা যা খুশি করেন, আমি এই যে ওষুধ পুষ্কুনিতে ফালামু, আমিও কইলাম বাপের বেটি।
1: আমার বেটি এমন হইলো কেমনে বুঝি না।
2: থাক আব্বা, ঘর সংসার না থাকলে মাইয়া মানুষের মাথায় এমনও ঠিক থাকে না।
1: শোনো মা, হামের রোগীর কাছ থেকে সুস্থ বাচ্চা করে দূরে রাখতে হইব, অসুস্থ বাচ্চার হাঁচি কাশি থেকে এই রোগ ছড়ায়। হাম একটা ছোঁয়াচে রোগ, সাধারণত 9 মাস বয়সে প্রথম ডোজ আর 15 মাস বয়সে দ্বিতীয় ডোজ হামের টিকা দিতে হয়।
2: আব্বা, বাবুরে তো 9 মাস বয়সে হামের টিকা দেওয়ানো হয়েছিল, তারপরেও হাম।
1: হাম নাও তো হইতে পারে, তবে সামান্য সর্দি জ্বর অবহেলা করা ঠিক না, ডাক্তারের পরামর্শ লওয়াটা কর্তব্য। বিকালে তুমি রেডি হয়ে ডাক্তারের কাছে যামুনে, তারপর দ্বিতীয় টিকার সময় হলে টিকাটাও দেওয়ানোর ব্যবস্থা করুন।
2: জি আব্বা।
1: আরেকটা কথা, বর্তমানে সরকারের বিশেষ ব্যবস্থায় টিকাদান কর্মসূচির আওতায় সকল টিকাদান কেন্দ্রে হামের টিকা দেওয়া হইতেছে। এখন থেকে 9 মাসের পরিবর্তে 6 মাস বয়সের শিশুদের প্রথম ডোজ টিকা দেওয়া হবে, মানে 6 মাস থেকে 10 বছর বয়সের শিশুদের হামের টিকা দেওয়া হইব।
2: তাইলে তো দেরি না করে এই খবরটা সবারই পৌঁছায় দিতে হবে বাবা।
1: হ্যাঁ।

0: বাংলাদেশ বেতার ঢাকা। বাংলাদেশ বেতার ঢাকা শুরু হচ্ছে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন ডেঙ্গু ঠেকায় একসাথে। গ্রন্থনা উপস্থাপনায় শামীম আহমেদ।
1: ডেঙ্গু জ্বর হলো মশাবাহিত একটি রোগ। এডিস মশা হলো এ রোগের বাহক। বাসাবাড়ি, অফিস, শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের অসচেতনতার কারণেই এ রোগের প্রকোপ দেখা দেয়। আমরা যদি আমাদের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখি এবং ঘরে কিংবা বাইরে কোথাও তিন দিনের বেশি পানি জমতে না দিই, তাহলে এ রোগ থেকে মুক্ত থাকা অনেকাংশে সম্ভব। আমাদের বাসাবাড়ি সহ চারপাশের যেসব জায়গায় পানি জমে থাকে, যেমন ডাবের খোসা, পুরাতন টায়ার, ফুলের টব, ফ্রিজের ট্রে, এসির পেছনে, নির্মাণাধীন ভবনের চৌবাচ্চা, অর্থাৎ যেসব জায়গায় পানি জমে থাকতে পারে, সেসব জায়গায় জমে থাকা পানি অবশ্যই প্রতিদিন ফেলে দিতে হবে। বাড়িঘরের চারপাশ নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি দিনে কিংবা রাতে যখন ঘুমাতে যাবেন তখন অবশ্যই মশারি টাঙাতে হবে। আমাদের দেশে সেপ্টেম্বর অক্টোবর মাসে ডেঙ্গু জ্বরের প্রকোপ বৃদ্ধি পায়। তাই ডেঙ্গুর প্রকোপ মোকাবেলায় একগুচ্ছ কর্মপরিকল্পনা নিয়ে দেশে 12 সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে 3 মাস ব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান 2026। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি এই কর্মসূচির উদ্বোধন করে বলেন,
2: আগামী 3 মাস আমরা এই যে ডেঙ্গুর যে সমস্যাটা, এই সমস্যাটার আমরা সমাধান করার চেষ্টা করব। ডেঙ্গু মশা হোক বা অন্য কোন রোগ, সেখান থেকে ছড়িয়ে আপনার প্রিয়জন অসুস্থ হয়ে যাবে। কাজে আসুন, নিজেকে সুস্থ রাখি, আমরা নিজের পরিবারকে সুস্থ রাখি, নিজের সমাজকে সুস্থ রাখি, নিজের দেশকে আমরা সুস্থ রাখার চেষ্টা করি। প্রতি সপ্তাহে আপনি যদি আপনার নিজের বাসা হোক, স্কুল হোক, কলেজ হোক, প্রতিষ্ঠান হোক, 1 ঘন্টা করে যদি প্রতি সপ্তাহে আমরা প্রত্যেকটা মানুষ সময় দেই, যেই বাসাটায় থাকি আমরা, যেই জায়গাটায় কাজ করি আমরা, যেই প্রতিষ্ঠানে লেখাপড়ি করি আমরা, যেখানেই থাকি না কেন আমরা 1 ঘন্টা যদি আমরা সেই জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য কাজ করি, তাহলে অবশ্যই দ্রুততার সাথে আমরা এই পরিস্থিতির পরিবর্তন করতে সক্ষম হব।
1: ইতিমধ্যে ডেঙ্গু প্রতিরোধের মতো ডেঙ্গু রোগের চিকিৎসায় সরকার কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে। গঠন করা হয়েছে উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি জাতীয় কমিটি। ডেঙ্গুর যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে ইতিমধ্যেই সারা দেশে 300 জন চিকিৎসককে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু কর্নার স্থাপন সহ শয্যা সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। সরকারি হাসপাতালগুলোতে ইতিমধ্যেই পর্যাপ্ত সংখ্যক ঔষধ, স্যালাইন ও ডেঙ্গু পরীক্ষার কিট সরবরাহ করা হয়েছে। সরকারি হাসপাতাল, পরীক্ষাগার, ইনস্টিটিউটগুলোতে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। বেসরকারি হাসপাতালগুলোতে 10% শয্যায় বিনামূল্যে ডেঙ্গু চিকিৎসা এবং রোগ নির্ণয় কেন্দ্রগুলোতে ডেঙ্গু ও ডেঙ্গু রোগ সংক্রান্ত পরীক্ষায় 80% ছাড়ের নির্দেশ দিয়েছে সরকার।

0: শ্রোতা বন্ধু, আমাদের বেতার প্রতিনিধি গিয়েছিলেন রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে, কথা বলেছেন বিভিন্ন জনের সঙ্গে। এ হাসপাতালের ডেঙ্গু চিকিৎসা কার্যক্রম নিয়ে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডাক্তার এইচ এম নাজমুল আহসান বলেন,
1: আমাদের প্রতিদিনে আমাদের প্রায় 40-50 জনের বেশি করে রোগী আমাদের এখানে ভর্তি হচ্ছে। তো আমরা এখানে আমাদের ডেঙ্গু ওয়ার্ডের মাধ্যমে সেবা দিয়ে যাচ্ছি। আমাদের দুইটা ডেঙ্গু ওয়ার্ড আছে অলরেডি, মেল ফিমেল। এছাড়া প্রতিটা ওয়ার্ডে আমাদের ডেঙ্গু কর্নার আছে, যেগুলো আমরা এখানে ওয়ার্ডে জায়গা দিতে পারছি না, ডেঙ্গু কর্নার আমরা ম্যানেজমেন্ট দিচ্ছি। তো আমরা আমাদের সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে বলবো যে আমরা ডেঙ্গু মানে খুব সাকসেসফুলি করছি, কারণ আমাদের এখানে মৃত্যুর হার খুব কম। সাধারণ মানুষের জন্য কি পরামর্শ? সাধারণ মানুষ হচ্ছে যখন আমাদের এখানে যে কোনো জ্বর আসুক, আমাদের কিন্তু প্রথমে কিন্তু লেট করা যাবে না যে আমি বলি 3 দিন পরে যে পরীক্ষা করবো, এটা না। কিন্তু ডেঙ্গুর ক্ষেত্রে আপনার যেদিন জ্বর আসবে, প্রথমে 1-2 দিনের মধ্যে আপনি টেস্ট করে ফেলবেন, কারণ এটা অনেক কারণে ইম্পর্টেন্ট যে আমরা খুব প্রাথমিকভাবে ডেঙ্গু রোগটা আমরা শনাক্ত করতে পারি। পাশাপাশি এখানকার যে ব্লাড কাউন্টটা থাকবে, এটাকে আমরা বেসলাইন ধরে আমরা কিন্তু পরবর্তীতে চিকিৎসা আমরা ম্যানেজমেন্ট করে দেই। তাহলে আমাদের সাধারণ মানুষের জন্য যেটা হচ্ছে যে আমরা যখন একটা জ্বরের রোগী আসবে, আমরা অতি সত্বর হাসপাতালে অথবা ডক্টরের প্রাইভেট চেম্বারে অথবা যেখানে যাই ডেঙ্গু আমরা টেস্টটা করে নিব। সিম্পল দুইটা টেস্ট, একটা সিবিসি আর NS1। ডেঙ্গু রোগীর জন্য আমাদের সাধারণ কিছু নির্দেশনা আছে। পেশেন্টকে বলি যে আপনি প্রতিদিন 2-3 লিটার তরল খাবেন, বিশেষ করে ওরসালাইন, গ্লুকোসালাইন এগুলো খাবেন, এবং পাশাপাশি আমরা বলি ভাতের মার, তারপরে পাকা পেঁপের জুস, এই ধরনের প্লেন্টি অফ লিকুইডটা আমরা এনকারেজ করি ডেঙ্গু রোগীর ক্ষেত্রে আর কি বাসায়। আর পাশাপাশি বলি যে কয়েকদিন তার জ্বর থাকবে, ওই কয়েকদিন সে মশারির ভিতরে থাকবে। যখন তার জ্বর চলে যাবে তখন তার কিন্তু মশারি দরকার নাই। ডেঙ্গু রোগীর একটা বৈশিষ্ট্য হচ্ছে যে বাড়িতে একজনের ডেঙ্গু হবে, পাশাপাশি সবারই হতে পারে, কারণ মশা যখন তার একবার খাবার যে অভ্যাসটা হচ্ছে এরকম এডিস মশার, সে একজনকে কামড়ায় কিন্তু তার ফিডিং কমপ্লিট করে না। সে যখন খাবার খায় সে একজনের কাছ থেকে একটু রক্ত, আশেপাশে যে কজন আছে সবার কাছ থেকে সবাইকে কামড়িয়ে একটু একটু করে রক্ত নিয়ে তার একটা খাবার কমপ্লিট করে, যে কারণে দেখা যায় একটা বাড়িতে একজন যদি আক্রান্ত হয় পাশাপাশি অন্যান্য মেম্বার আক্রান্ত হয়। এই জন্য যখনই আমরা একটা বাড়িতে একজন আক্রান্ত হয় সাথে সাথে অন্যান্য মেম্বারদের আমরা ডেঙ্গু টেস্ট করে নিই। তাহলে আমাদের ডেঙ্গু রোগীগুলি আমরা ফলো আপ কিভাবে করি? প্রথমে তো 1-2 দিনের মধ্যে যে জ্বর ডেঙ্গু শনাক্ত হয় এরপরে বলি আমরা 3-4 দিনের মাথায় আবার আসবেন, কারণ যেসব রোগীগুলো জটিলতা দেখা দেয় তারা কিন্তু 4 দিন এবং তারপরে থেকে জটিলতা শুরু হয়। 4 দিন পরে সাধারণত যেটা হয়, কিছু রোগী ভালোর দিকে চলে জ্বর কমে যায়, আর কিছু রোগী কিন্তু জটিল পর্যায়ে আছে। জটিল মানে কি? বুকে পানি, পেটে পানি চলে আসে, প্রেশার কমে যাওয়া, এগুলো কিন্তু হয়। এই কারণে আমরা সবগুলো ডেঙ্গু রোগীকে Day 3 or Day 4 একটা ফলো আপ আসতে বলি, এবং ফলো আপ আসার পরে দেখি তার কোনো কমপ্লিকেশন ডেভেলপ করছে কিনা, তার কোনো ওয়ার্নিং সাইন আছে কিনা। যদি এগুলো না থাকে তাকে আমরা বাসায় পাঠাই দিই। আমরা যেভাবে বলছি যে তাকে পর্যাপ্ত ফ্লুইড খাবেন, বিশ্রাম নেবেন, এবং জ্বরের জন্য আপনি প্যারাসিটামল খাবেন। আর হচ্ছে প্যারাসিটামল আমরা বলি 2টা করে আমরা 6 ঘন্টা পর বড় হলে খেতে পারবে, আর বাচ্চাদের ক্ষেত্রে ডোজটা আরো কম, 10 মিলিগ্রাম পার কেজি বাড়ে, ওইটা আমরা 6 ঘন্টা পর দিই আর কি। আর যেটা বললাম যে বাড়িতে যেসব সোর্স আছে ডেঙ্গু সোর্স, যে ছোট ছোট পরিষ্কার পানি জমা থেকে যেসব জায়গা, ওগুলোকে আমাকে সব রিমুভ করে ফেলতে হবে। এইগুলো আমাদের। আর একটা জিনিস হলো যখন একটা পেশেন্টের ডেঙ্গু জ্বর হবে তখন সে কিছু ব্যথার ওষুধ খাবে না, অ্যাসপিরিন খাবে না, এবং সে যদি আগে থেকে যেগুলো পায় সেক্ষেত্রে আমরা অবশ্যই বলবো টেম্পোরারি ডেঙ্গু চলাকালীন অবস্থায় এই ওষুধগুলো বন্ধ রাখতে। এইগুলো মোটামুটি বাড়িতে নির্দেশনা। অথবা যদি একটা ডেঙ্গু রোগী যদি আগে থেকে ডায়াবেটিস থাকে, যেটা আনকন্ট্রোল, তার যদি হার্টের রোগী হয়, কিডনি রোগী হয়, তারপরে যদি আপনার লিভারের রোগী হয়, শ্বাসরোগী রোগী হয়, এই ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু ওয়েট করতে মানা করি যে ডেঙ্গু শনাক্ত হওয়ার সাথে সাথে তাকে আমরা হসপিটাল সুপারভাইজ ম্যানেজমেন্টের জন্য বলি। এই হলো মোটামুটি হসপিটালে রোগী কখন যাবে এবং কখন বাড়িতে থাকবে। এই হলো আমাদের উপদেশ। প্রধানমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন আমাদের ডেঙ্গুর, এটা অবশ্য প্রশংসার দাবিদার। আমি মনে করি এখানে আমাদের জনগণ এবং ডক্টর সবার মধ্যে এই সচেতনতা বাড়বে।
0: হাসপাতালের ওয়ার্ডে দায়িত্ব পালনরত একজন স্টাফ নার্স তার দায়িত্ব ও অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন,
2: আমার নাম হচ্ছে সালমা আক্তার। যখন কোন রোগী আসে তখন তো সে অবশ্যই ডক্টর দেখায়, তারপরে হচ্ছে আমাদের ওয়ার্ডে আসে। আমার কথা হচ্ছে সবার উদ্দেশ্যে, যেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে যে নিজের বাড়িটা আশেপাশটা এটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। আমাদের এই রোগটা নিয়ন্ত্রণ করার প্রথম উপায় হচ্ছে এটা যে পরিষ্কার পরিচ্ছন্নতা। ডেঙ্গু মশা কিন্তু রাতে কামড়ায় না, বেশি উপরে উঠতেও পারে না, এটা হচ্ছে নিচেই থাকে, আলোতেই কামড়ায়। চারপাশটা যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, রাতের বেলা মশারি টানায় ঘুমাই, ইনশাআল্লাহ সবার পক্ষে সম্ভব হবে ডেঙ্গুটা কন্ট্রোল করা।
0: হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এমন অনেকেই সরকারি ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করে বলেন,
3: আমার নাম নিসর্গ, ভালোই চিকিৎসা পাচ্ছি। মানে আমি যখনই যাকে যাচ্ছি বা ডাক্তার সবসময় পাশে থাকছে এবং আমার কিছু চাও লাগছে না, তারা এই সব ঔষধ দিয়ে যাচ্ছে এবং কেয়ার করছে।
4: আমার নাম সুলতানা আহমেদ, সেবা খুব ভালো পাচ্ছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সোহরাওয়ার্দী হাসপাতালে যারা কর্মকর্তা আছেন, তারপরে ডাক্তার, সিস্টার, তারপর আমাদের যে খালারা যে কাজটাজ করেন, তাদের ব্যবহারে আমি প্রচুর সন্তুষ্ট। ওনাদের সেবায় ডাকতে হয় না, ওনারা নিজে থেকে এসে আমাদেরকে সেবা দিয়ে যাচ্ছেন, আর ওনাদের সেবা পেয়ে আমি খুবই ভালো।
0: সরকারি উদ্যোগে কোনো কিছুরই কমতি নেই, তবে ডেঙ্গু প্রতিরোধে সবার আগে প্রয়োজন নিজে সচেতন থাকা। জ্বর হলেই অবহেলা করা যাবে না, না কিংবা নিজে নিজে কোনো ঔষধও সেবন করা যাবে না। চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন করবেন। আসুন ডেঙ্গু প্রতিরোধে আমরা সবাই সর্বক্ষণ সচেতন থাকি।
5: ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন ডেঙ্গু ঠেকায় একসাথে আজকের মতো এখানেই শেষ হল। গ্রন্থনা উপস্থাপনায় শামীম আহমেদ, সম্পাদনায় মোহাম্মদ আবুল খায়ের এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ দুলাল হোসাইন, পরিবেশনায় বাংলাদেশ বেতার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত তপন মাহমুদের কণ্ঠে।

এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীত বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর।

0: খালের পাড়ে নদীর চরে ধূসর কাশ ফুলের আঁচল, জুঁই শিবলি ফুলের হাসি শরতের মাধুরী কোমল,
1: কলা পাতা দোলায় মাথা চায় ফাঁসতে মেঘের সনে, ভাদুরে মেঘ আওলা চুলে উড়ে যেতে চায় দূর গগনে।
0: বাংলাদেশে শরৎকালের ছবিটা এমনই, এই মেঘ, এই রোদ, এই বৃষ্টি, এমন অনিশ্চয়তার মধ্যে দিয়ে শুরু হয় শরৎকালের সকাল। শরতের প্রকৃতি আর তার রূপের তুলনা করা যেন বৃথা। বিলে ফোটা পদ্মের সকাল, ঘাসের মাঝে শিশিরের ফোঁটা, বনের ধার ঘেঁষে সাদা কাশফুলের দোলা, আকাশে উঠতে থাকা সাদা তুলোর মতো মেঘ, নদীর পাড়ের হাওয়া যে কারো মন ভুলিয়ে দেয়, বর্ষার পুরোটা সময় জলে ভিজে ভিজে শরৎকালের প্রকৃতি নরম হয়ে সেজে ওঠে অপরূপ সবুজ সাজে।
1: আবার তার উপরে ভোরের আলো যখন এঁকে দেয় আলপনা, তখন সে এক অনিন্দ্য সুন্দর দৃশ্য হয়ে ওঠে। কালপঞ্জির পাতা থেকে বর্ষাকাল বিদায় নিয়েছে অনেক আগেই, তবুও কখনো কখনো কালো মেঘের দল হুড়মুর করে এসে ভিজিয়ে দিয়ে পালিয়ে যাচ্ছে। অবশ্য এটাও শরৎকালের একটা বৈশিষ্ট্যও বটে।
0: তবে হ্যাঁ, এখন বৈশ্বিক উষ্ণতার কারণে ঋতুরাজ্যে দেখা দিয়েছে অনিয়ম, যেমন বর্ষায় ঠিকঠাক বৃষ্টি মেলে না, গরম ওঠে চরমে, শীতকালের মধ্যে ঢুকে যাচ্ছে গরম। নিয়মনীতির তোয়াক্কা না করে প্রায় পরাক্রান্ত রীতিগুলো ঢুকে পড়েছে এ ওর এলাকায়। বৃষ্টি হচ্ছে তবু গরম যাচ্ছে না, এটাই শরৎকাল।

0: শ্রোতা বন্ধুরা, গানের সুরে সুরে বৃষ্টি স্নাত শরতের সকালে আলোকিত প্রকৃতির কথা মনে রেখে চলুন চলে যাই আজকের মহানগর ম্যাগাজিনের অঙ্গনে।
1: হ্যাঁ বন্ধুরা, আজকের সেই অঙ্গনে আমরা উপস্থিত আছি। আমি শিউলি রানীবালা
0: এবং আমি মোহাম্মদ মহসিন মিয়া। সবাইকে জানাই শিউলি ফোঁটা শুভেচ্ছা।
1: মহানগরের প্রিয় শ্রোতা, জানিয়ে রাখি আজ রবিবার, 29শে ভাদ্র 1433 বঙ্গাব্দ, 13ই সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ, 30শে রবিউল আওয়াল 1448 হিজরি, চলছে শরৎকাল।
0: আর আজ যাদের জন্মদিন, মহানগরের পক্ষ থেকে তাদের জানাচ্ছি জন্মদিনের বিশেষ শুভেচ্ছা ও অভিনন্দন।
1: শুভ জন্মদিন। পরিবার থেকেই মূলত সমাজের উৎপত্তি। সমাজে যেসব সামাজিক প্রতিষ্ঠান গড়ে উঠেছে তার মধ্যে পরিবার অন্যতম। মানুষের অকৃত্রিম ও নিবিড় সম্পর্ক এই প্রতিষ্ঠানের মাধ্যমে গড়ে ওঠে। পারিবারিক জীবনের সূচনা থেকেই প্রতিটি মানুষকে গোষ্ঠী জীবনের প্রথম ধাপ অতিক্রম করতে হয়। পিতা মাতা, ভাই বোন, দাদা দাদি সহ অন্য ব্যক্তিবর্গের বন্ধন ও কার্যকলাপের সমন্বয়ে আমাদের পরিবার গড়ে ওঠে, তাই না বন্ধুরা?
0: পারিবারিক আবহে শিশু সন্তান ধীরে ধীরে বেড়ে ওঠে, আর তখন থেকেই সন্তানের সঙ্গে পিতামাতার সম্পর্ক হয়ে ওঠে অতি মধুর, অতি পবিত্র। কিন্তু সেই সন্তানই যখন কখনো বিপদগামী হয়ে যায় আর নিজের জীবন নষ্ট করে, তখন পিতামাতার মনের অবস্থা কি হতে পারে সেটা সহজে অনুমান করা যায়, তাই না?
1: আমাদের নগর জীবনে পিতা মাতা সন্তানকে অতি যত্ন করে মানুষ করে তুলতে চেষ্টা করেন। সেই সন্তানই যদি একটু বড় হয়ে সঙ্গদোষে নষ্ট হয়ে যায় আর তার নিজের জীবন বিপন্ন করে তোলে, তখন তো সেই পিতামাতার দুঃখ কষ্টের সীমা থাকে না।
0: এ প্রসঙ্গে সমাজবিজ্ঞানী এবং শিশু মনোবিজ্ঞানীরা এ বিষয়ে একমত যে বাবা মা সন্তানকে খুব বেশি ভালোবাসবে, এটাই স্বাভাবিক। তবে সে ভালোবাসা যেন তার নিজের এবং অন্যের জন্য ক্ষতিকারক না হয়। অতিরিক্ত আদরে সে যেন অন্যায় কোনো আবদার না করে বসে। তাই ছোটবেলা থেকেই সন্তান এবং তাদের মা বাবার নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে হবে।
1: আবার এটাও মনে রাখতে হবে, অধিক শাসন ভালো নয়। কখনোই সন্তানকে অতিরিক্ত শাসন করা উচিত নয়, কারণ অতিরিক্ত শাসন আপনার থেকে দূরে ঠেলে দেবে সন্তানকে, আর তখনই আপনার সন্তান আপনার কাছে সবকিছু লুকানোর চেষ্টা করবে, যা হয়তো আপনার সন্তানকে নিয়ে যেতে পারে কঠিন পরিণতির দিকে।
0: হ্যাঁ বন্ধুরা, নগর জীবনে বাবা মা যারা সকলেই ব্যস্ততার মধ্যে দিন কাটিয়ে থাকেন, তারা একটু অবসর পেলেই বাচ্চাদের সঙ্গে সময় দিন, গল্প করুন, মাঝে মাঝে খোঁজ খবর নিন তার লেখাপড়া আর সহপাঠীদের সম্পর্কে। সুযোগ পেলে তাকে নিয়ে বাইরে ঘুরতে যান, তাহলে সে আপনার সঙ্গে সহজ হতে পারবে আর সবকিছু শেয়ার করতে পারবে। সন্তানকে শিশুকাল থেকে এমনভাবে মানুষ করতে হবে যেন সে পিতামাতাকে প্রকৃত বন্ধু হিসেবে গ্রহণ করে। স্নেহ, মায়া, মমতা দিয়ে সন্তানকে মানুষ করতে হবে।
1: হ্যাঁ বন্ধুরা, মনে রাখা জরুরি, মূল্যবোধের অবক্ষয় ভালো কিছু বয়ে আনে না। মহানগরের প্রিয় শ্রোতা, সময় পেলেই এ নিয়ে আরো কথা হতে পারে, তবে এখন আমরা চলে যাব আজকের মহানগরের অন্যান্য আয়োজনের দিকে। দেখি কি আছে আজকের আয়োজনে।
0: মহানগরের প্রিয় শ্রোতা, আজ আপনাদের জন্য রয়েছে ঢাকার বিভিন্ন স্থানে অনুষ্ঠিতব্য অনুষ্ঠানের তথ্য নিয়ে। আজকে ঢাকা থাকছে বিভিন্ন শ্রেণী পেশার শ্রমজীবী মানুষের সাক্ষাৎকার নিয়ে, জীবন ও জীবিকা রয়েছে ঢাকার ঐতিহ্যবাহী সংস্কৃতি ও স্থান নিয়ে প্রতিবেদন নগর পাঁচালি।
1: বন্ধুরা, আরও আছে ঢাকা মহানগরীর প্রকৃতির ভারসাম্য রক্ষা নিয়ে প্রতিবেদন নগর প্রকৃতি। এছাড়াও থাকছে ঢাকা থেকে অভ্যন্তরীণ বিভিন্ন রুটে বাস, ট্রেন ও অন্যান্য চলাচলকারী যানবাহনের সময়সূচি নিয়ে পর্ব শুভযাত্রা। এবং বন্ধুরা, সময় পেলে শুনব গান, তো চলুন শোনা যাক।

0: সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চলছে নয় দিনব্যাপী ঢাকা নাট্যোৎসব 2026। এ উৎসবে আজ সন্ধ্যা 7টায় জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চস্থ হবে নাটক সে এক স্বপ্নের রাত। ডক্টর খন্দকার তাসমিনুরের লেখা ও নির্দেশনায় নাটকটি পরিবেশন করবে দৃষ্টিপাত নাট্যদল। রাজধানী হিসেবে ঢাকার 416 বছর পূর্তি উপলক্ষে এ নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। আর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে দুই দিনব্যাপী নজরুল নৃত্য উৎসব। একাডেমি জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে আয়োজিত এ উৎসবের সমাপনী দিন আজ। সন্ধ্যা 6:30টায় শুরু হবে অনুষ্ঠান। এ আয়োজনে আজ নজরুলের গান ও সৃষ্টিকে অবলম্বন করে নৃত্য পরিবেশন করবে বিভিন্ন নৃত্যদল। অন্যদিকে লালমাটিয়ার ডি ব্লকের 6-4 নম্বর বাড়ির ভূমি গ্যালারিতে চলছে শিল্পী সিদ্ধার্থ তালুকদার, কারু তিতাস ও নাজমুল হক বাপ্পির বিশেষ শিল্পী প্রদর্শনী কন্টিনিয়াম। প্রদর্শনী দর্শকের জন্য খোলা থাকবে বিকেল 3টা থেকে রাত 8টা, চলবে আগামী 25 সেপ্টেম্বর পর্যন্ত। এছাড়া লালমাটিয়ার ডি ব্লকে 2-8 নম্বর বাড়িতে শিল্পচর্চার প্ল্যাটফর্ম শিল্পাঙ্গনের আয়োজনে দ্য গ্যালারি ইলিউশনসে চলছে শিল্পী বীরেন সোমের একক শিল্প প্রদর্শনী স্টোরিজ অফ মেমোরিজ। সেমি অ্যাবস্ট্রাক্ট ও অ্যাবস্ট্রাক্ট ফর্মে আঁকা শিল্পকর্মগুলোতে পাখি, ফুল, নদী, গ্রাম এবং মানুষের মুখের অবয়বের মাধ্যমে প্রকৃতির নানা রূপ ফুটিয়ে তুলেছেন শিল্পী। এই প্রদর্শনী দর্শকের জন্য প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকবে, চলবে আগামী 19 সেপ্টেম্বর পর্যন্ত। ওদিকে লালমাটিয়ার ডি ব্লকের 9-3 নম্বর বাড়িতে কলা কেন্দ্রে শুরু হয়েছে শিল্পী তৌফিকুর রহমানের একক ভাস্কর্য ও ড্রয়িং প্রদর্শনী। আগামী 27 সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টার মধ্যে এই প্রদর্শনীর আঙ্গিনায় ঘুরে আসতে পারবেন সকল দর্শকরা। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের জয়নুল গ্যালারিতে সিম্ফনি অফ লাইফ শীর্ষক দলীয় শিল্পকর্ম প্রদর্শনীর আয়োজন করেছে শিল্প বাংলা। প্রদর্শনীটি প্রতিদিন দুপুর 12টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত। প্রদর্শনীতে 160 জন শিল্পীর শিল্পকর্ম স্থান পেয়েছে। এছাড়া ধানমন্ডির 57 নম্বর সড়কের 42 নম্বর বাড়িতে বেঙ্গল শিল্পালয়ে শুরু হয়েছে সেকেন্ড ইমপ্রেশন শিশু দলীয় চিত্র ও ছাপচিত্র প্রদর্শনী। তিন প্রজন্মের 9 জন প্রথিতযশা শিল্পীর শিল্পকর্ম নিয়ে সাজানো হয়েছে এ প্রদর্শনী। বেঙ্গল শিল্পালয়ের কামরুল হাসান প্রদর্শনী কক্ষে আয়োজিত এ প্রদর্শনী মঙ্গলবার ব্যতীত প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। আগামী 3 অক্টোবর পর্দা নামবে এ প্রদর্শনীর। প্রিয় বন্ধুরা, অবসরে ঘুরে আসতে পারেন এসব আয়োজন থেকে। আজকের ঢাকা আজ পর্যন্তই।
1: বন্ধুরা, শুনলাম আজকের ঢাকা। শ্রোতাবন্ধুরা, আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে।
2: প্রতিদিন সারা দেশ থেকে প্রচুর মানুষ এই মহানগর ঢাকায় আসেন জীবিকা সন্ধানে। আসেন নানা পেশার শ্রমজীবী মানুষ। আর এই ঢাকা মহানগর হিসেবে গড়ে ওঠার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখে চলেছেন সেই সব শ্রমজীবী মানুষগুলো। শোনা যাক ঢাকা শহরে থাকা সেই সব কর্মঠ মানুষগুলোর দিনযাপনের গল্প।
1: হ্যাঁ বন্ধুরা, এবারে ঢাকা শহরের উদ্যমী কর্মঠ শ্রমজীবী মানুষকে নিয়ে সাক্ষাৎকার ভিত্তিক পর্ব জীবন ও জীবিকা। আজ শুনব ঢাকা শহরের একজন খবরের কাগজ সরবরাহকারীর সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে আয়শা সিদ্দিকা মনি।
3: প্রতিদিন কত খবর আসে যে কাগজের পাতা ভরে, জীবন পাতার অনেক খবর রয়ে যায় অগোচরে। প্রিয় শ্রোতা, এই যে খবরের পাতায় যাদের খবর বের হয় না, সেই মানুষগুলোর খবরটা আসলে কি? যারা খবরের কাগজ বিক্রি করেন তারা আসলে কেমন আছেন? এই শহরে মহাখালীর অফিস পাড়ায় আমরা একজন খবরের কাগজ বিক্রেতাকে পেয়েছি, কথা বলছি তার সঙ্গে। ভাই কেমন আছেন?
4: আলহামদুলিল্লাহ ভালো আছি।
3: ভাই আপনি কতদিন ধরে এভাবে খবরের কাগজ বিক্রি করছেন?
4: 1990 সাল থেকে বিক্রি করতেছি।
3: 1990 সাল থেকে, অনেক বছর ধরে বিক্রি করছেন। তখন কি এই দোকানটা আপনার ছিল?
4: আমারই ছিল।
3: এর পাশাপাশি আপনি অন্য কি কি করেন?
4: অন্য কিছু নয়, অন্য জায়গায় অফিসে তো পত্রিকা দিতে যাই, আর এই বছর দুই হয়েছে এই পান দোকানটা করতে আছি।
3: 1990 সালে যখন শুরু করেছিলেন তখন কিরকম কাস্টমার ছিল আর এখন কাস্টমার কেমন?
4: সে সময় অপূরণীয় কাস্টমার ছিল, ওটা যে আমার সংসার চলতো মোটামুটি ভালোই চলছিল, কিন্তু করোনার পর থেকে পত্রিকার ব্যবসা খুব কম চলে, এই জন্য পাশাপাশি এই পান দোকানটা চালু করছি ফাঁকে ফাঁকে,
3: যাতে করে আপনার একটু বাড়তি আয় হয়।
4: এই পান দোকানটা একটু বাড়তি আয় হয়।
3: এই পত্রিকাগুলো আপনি প্রতিদিন কোথা থেকে নিয়ে আসেন?
4: মহাখালী সেন্টার থেকে।

0: মহাখালীতে কোন জায়গায় কোন অফিস?
1: রেল লাইন আছে মহাখালী রেল লাইন মসজিদের সাথে, এখানে দৈনিক বাংলা থেকে আমাদের অফিস, মেন অফিস হলো আমাদের দৈনিক বাংলার মোড়, ওখান থেকে সব পত্রিকা গাড়ি করে ওখানে দিয়ে যায়, সেন্ট্রাল সুপারভাইজারের মাধ্যমে আমাদের ভাগ করে দিয়ে যায়, তারা ওখান থেকে আমরা সংগ্রহ করি।
0: এই দোকানটা কি আপনার নিজের?
1: আমার নিজের।
0: প্রতিদিন কত টাকার পেপার আনেন এবং কত টাকার পেপার বিক্রি হয়?
1: ওই অফিস আদালত মিলে 1200 টাকার মতন পত্রিকা আনি, ডেলি আনি, যেগুলো বিক্রি হয় অফিসে দিয়ে যেগুলো থাকে ওইগুলো আবার কোম্পানি কিছু ফেরত নেয়, কিছু কোম্পানি ফেরত নেয় না।
0: আপনি কোন কোন অফিসে পত্রিকা দেন?
1: আমি দিই বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের অফিস, বিএসটিআই, তারপরে সার্ভার অফিস, রহমান গ্রুপ, এই দুই তিনটা অফিসে পত্রিকা দিই।
0: যখন পত্রিকা দেন তখন আপনার দোকান কি খোলা থাকে?
1: খোলা থাকে, খোলা থাকে।
0: তখন দোকান কে দেখাশোনা করে?
1: এখানকার বড় ছোট বড় ভাই বিরাদার আছে, তারা দেখাশোনা করে।
0: আপনি কি সপ্তাহে 7 দিন বসেন?
1: 7 দিনই বসি, সপ্তাহে 7 দিন বসি। যে সময় বাড়িতে যাই, অত বন্ধু টন্ধু পেলে বাড়িতে যাই, ছেলে মেয়ে আছে, পরিবার আছে, তাদেরকে যখন সময় দিই
0: ক্যালেন্ডার
1: বিশেষ পল্টন থেকে সংগ্রহ করি, আনি মাঝে মাঝে কাস্টমার গ্রাহকরা চায়, মাঝে মাঝে আনি বিক্রি করি।
0: কোন দিন পত্রিকা বেশি বিক্রি হয়?
1: মঙ্গলবারে।
0: কেন?
1: ওটা প্রথম আলো মধ্যে নকশা দেয়, এই কারণে ছেলে মেয়েরা বেশিরভাগ কিনে, মহিলারা কিনে, রান্না বান্না জিনিস থাকে, আকর্ষণীয় জিনিস থাকে, এই কারণে মঙ্গলবার একটু বেশি চলে।
0: আর যখন কোনো চাকরির রেজাল্ট বের হয় কিংবা দেশে কোনো গুরুত্বপূর্ণ ঘটনা হয় সেই সময় কি বেশি বিক্রি হয়?
1: জি, সেই সময় তো একটু বেশি গুরুত্বপূর্ণ খবর থাকে, একটু বেশি চলবেই।
0: আপনার পরিবারে কে কে আছেন?
1: আমার পরিবারে আছে আমার মা আছে, আমার ভাই বোন আছে, আমার ছেলে মেয়ে দুজন, এক ছেলে এক মেয়ে, আমার পরিবার আমরা দুজন, স্বামী স্ত্রী দুজন।
0: আপনার পরিবারে আপনি ছাড়া আর কেউ কি আয় করছেন?
1: না, আমার ছোট ভাই একটা আছে, ও একটা চাকরি করে, ছোট একটা চাকরি করে, ডেলিভারি করে।
0: ভাই, আপনি যে এখনো পত্রিকা বিক্রি করে যাচ্ছেন, এটা নিয়ে আপনার ভবিষ্যৎ চিন্তা ভাবনা কি?
1: ভবিষ্যৎ আর কি হবে, দুটো ছেলে মেয়ে আছে, তাদেরকে যদি কোনো রকম মানুষ করতে পারি এটাই হলো প্রাপ্য, তাছাড়া তো আর কোনো আশা ভরসা আমাদের শেষ বয়সে আছে, আশা ভরসা নাই, ওদেরকে যদি একটু মানুষ করতে পারি তাহলে এই মনে করেন মনের মধ্যে শান্তি পাবো, যে ওদেরকে আমরা একটু মানুষ, ছেলে মেয়েদের একটু মানুষ করতেছি এই কারণে।
0: আপনি কি বাংলাদেশ বেতার শোনেন?
1: জি, অবশ্যই শুনি।
0: আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি অনেক বেশি ভালো থাকবেন, আমরা যেন এর পরেও এসে আপনাকে এভাবেই পত্রিকা বিক্রি করতে দেখতে পারি। ধন্যবাদ।
1: থ্যাংক ইউ আপনাকে, আপনাদের সবাইকে, বেতারকে ধন্যবাদ।
0: প্রিয় শ্রোতা, কথা হবে আগামী পর্বে অন্য কোন শ্রমজীবী কিংবা পেশাজীবী মানুষের জীবনের কথা আমরা জানার চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মহানগরের সাথেই থাকবেন। ধন্যবাদ।
2: শুনলাম জীবন ও জীবিকা পর্বটি।
3: বন্ধুরা, আমরা জানি ঢাকা বাংলাদেশের রাজধানী, তার আধুনিক রূপের পাশাপাশি একটি সমৃদ্ধ ইতিহাসের সাক্ষী আমাদের পুরান ঢাকা। পুরান ঢাকা আমাদের শেকড়ের সঙ্গে এক গভীর সম্পর্ক তৈরি করে এদেশের রাজধানীর ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতিকে আজও সযত্নে ধারণ করে রেখেছে।
2: হ্যাঁ বন্ধুরা, এবারে পর্ব নগর পাঁচালি, আর এই পর্বে শুনব ধোলাইখাল নিয়ে একটি প্রতিবেদন। প্রতিবেদনটি প্রস্তুত করেছেন অদ্বৈত মারুত, আর তা পড়ে শোনাচ্ছেন চমচমি দেওয়ান।
4: এই মুহূর্তে যারা যেখান থেকে শুনছেন আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। হ্যাঁ বন্ধুরা, আজকের এই মিষ্টি সকালে চলুন আমরা হারিয়ে যাই এক মায়াবী গোলক ধাঁধায়। তবে এ কোনো রূপকথার গোলক ধাঁধা নয়, এ আমাদের 400 বছরের পুরনো চির যৌবনা ঢাকা শহরের অলিগলি। কবি শামসুর রহমান লিখেছিলেন, ঢাকার যত অলিগলি ঝরানো এদিক ওদিক, বিকেলের রোদ্দুরে আমি চিনি তার সবকটি দিক। কিন্তু সত্যি কি আমরা চিনি এই শহরে শিরা উপশিরার মতো ছড়িয়ে থাকা গলিগুলো? এই গলিগুলোর বাঁকে বাঁকে লুকিয়ে আছে ইতিহাস, সংস্কৃতির সুবাস আর অদ্ভুত সব নামের গল্প। হ্যাঁ শ্রোতা সঙ্গীরা, ঢাকা শহরের অলিগলির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এগুলোর এক একটি নাম যেন এক একটি জীবন্ত দলিল। বিশেষ করে পুরনো ঢাকায় ঢুকলে মনে হবে আপনি কোনো ইতিহাসের বইয়ের পৃষ্ঠা উল্টাচ্ছেন। কোথাও কোনো রাজপুত্র বা সুবেদার নয়, বরং সাধারণ মানুষের পেশা, শখ আর প্রকৃতির ছোঁয়ায় গড়ে উঠেছে এসব গলিগুলোর নাম। সূত্রাপুর এলাকার লোহার পুল বা ধুলাই খালের কথাই ধরা যাক। বুড়িগঙ্গার একসময়ের শাখা নদী এই ধুলাই খাল, যা ১৬১০ খ্রিস্টাব্দে সুবেদার ইসলাম খান ঢাকা রক্ষার পরীক্ষা হিসেবে খনন করেছিলেন। আজ নদী নেই, পরীক্ষা নেই, কিন্তু ধুলাই খালের সেই গলিগুলো আজও ঢাকার অন্যতম ব্যস্ত বাণিজ্য কেন্দ্র। একটু এগিয়ে গেলেই পাওয়া যাবে শাঁখারি বাজার, সরু একটি গলি যার দুপাশে প্রাচীন সব দালান। শাঁখ দিয়ে যারা অসাধারণ কারুকার্যময় চুড়ি তৈরি করেন সেই শাঁখারিদের নামে এই গলির নামকরণ। ১৭ শতকে মোগল আমলে এই শাঁখারিরা এখানে বসতি স্থাপন করেছিলেন। আজ ৪০০ বছর পরও সেখানে গেলে ঢাকের আওয়াজ, শাঁখের ধ্বনি আর ইতিহাসের গন্ধ আপনাকে মোহিত করবেই। গলিগুলোর নাম খেয়াল করলে দেখা যায় মোগল আর ব্রিটিশ আমলের পেশাজীবীরা কিভাবে এলাকাভিত্তিক ভাগ হয়ে গিয়েছিলেন। যেখানে তাঁত বোনা হতো তা হল তাঁতি বাজার, যেখানে সাজের বাতি বা মোমবাতি তৈরি হতো তা হল শাঁখারি বাজারের পাশের মোমবাতি গলি, আবার যেখানে মশলা গুঁড়ো করা হতো তার নাম হয়ে গেল মশলা গলি। চামড়ার ব্যবসার কারণে নাম হল চামড়াতুলি। কুমারদের পাড়া চেনা যেত কুমারটুলি নামে। আর যেখানে হাতির পিঠে চড়ে নবাবরা ঘুরে বেড়াতেন কিংবা হাতিদের রাখা হতো সেই পিলখানার আশেপাশের গলিগুলোর নাম আজও মাউথ টুলি বা এলিফেন্ট রোড। এই নামগুলো কোনো কল্পকাহিনী নয়, শত বছর ধরে ঢাকার অর্থনৈতিক ও সামাজিক বিবর্তনের নিখুঁত মানচিত্র। বন্ধুরা, সকালের হালকা রোদে ঢাকার এই গলিগুলো যখন জেগে ওঠে তখন তার রূপ দেখার মতো। সদরঘাটের শ্যামবাজারের সরু গলিগুলোই যখন ভোরের আলো ফোটে তখন চারপাশ মুখরিত হয়ে ওঠে তাজা শাকসবজি আর ফলের সুবাসে। আবার একটু বেলা বাড়লে চকবাজারের শাহী মসজিদের আশেপাশের গলিগুলো শুরু হয় চিরচেনা ব্যস্ততা। মোগল আমল থেকেই চকবাজার ছিল ঢাকার প্রধান বাণিজ্য কেন্দ্র ও আড্ডাস্থল। রমজান মাসে এই চকবাজারের গলির ইফতারের খ্যাতি তো বিশ্বজোড়া তা জানেন। তবে ঢাকার গলি মানে শুধু ব্যবসা আর কায়িক শ্রমের ইতিহাস নয়, এর সাথে জড়িয়ে আছে এদেশের সাহিত্য, সংস্কৃতি ও রাজনীতির আদি পাঠ। বিউটি বোর্ডিং এর কথা কার না মনে আছে? বাংলা বাজারের শিরীষ দাস লেনের এই ছোট্ট বোর্ডিং, তার পাশের গলিটি ছিল একসময় বাংলাদেশের কবি, সাহিত্যিক, শিল্পী আর বুদ্ধিজীবীদের প্রধান মিলন মেলা। ঢাকার এই সরু গলিগুলোই আসলে ধারণ করে আছে আমাদের ভাষা আন্দোলন ও স্বাধীনতা সংগ্রামের বহু গোপন ও প্রকাশ্য ইতিহাসের পদচিহ্ন। প্রিয় শ্রোতাসঙ্গীরা, কালের বিবর্তনে ঢাকার মানচিত্র বদলেছে। পুরনো ঢাকা ছাড়িয়েছে, ঢাকা চারিদিকে সম্প্রসারিত হয়েছে। ধানমন্ডি, বনানী, গুলশান কিংবা উত্তরার মতো আধুনিক পরিকল্পিত এলাকাও গড়ে উঠেছে। সেখানে গলির বদলে আমরা পেয়েছি রোড, এভিনিউ কিংবা সেক্টর। এই নতুন ঢাকার গলিগুলোর চরিত্র ভিন্ন। এসব এলাকার সকালটা থাকে শান্ত, গাছগাছালির ছায়ায় ঢাকা, আর ফুটপাত দিয়ে হাঁটতে হাঁটতে নাকে ভেসে আসে শিউলি ফুলের গন্ধ। কিন্তু আশ্চর্যের বিষয় হল এই আধুনিক ঢাকাতেও জড়িয়ে আছে ইতিহাসের মায়াবী টান। ঢাকার অলিগলির আরেকটি অদ্ভুত সৌন্দর্য হল এখানকার মানুষের আতিথেয়তা এবং সম্প্রীতি। পুরনো ঢাকার একটি অতি সরু গলি, যেখানে হয়তো দুজন মানুষ পাশাপাশি হেঁটে যেতেও কষ্ট হয়, যাকে স্থানীয়রা ঠাট্টা করে বলেন কানা গলি বা চিপা গলি। সেই গলির ভেতরে কিন্তু লুকিয়ে থাকে বিশাল হৃদয়ের মানুষগুলো। একজনের বিপদে পুরো গলির মানুষ ছুটে আসে। যে কোনো বিশেষ দিনে, বিশেষ করে ঈদের দিনে, সেমাইয়ের সুবাস কিংবা পুজোয় নাড়ুর মিষ্টি আনন্দ সবই এই গলিগুলোর বাসিন্দারা ভাগাভাগি করে নেন পরম মায়ায় মন।
3: মহানগরের প্রিয় শ্রোতা, দুঃখের সাথে জানাচ্ছি অনুষ্ঠানের শুরুতে ভুল বশত বলেছিলাম আরবি তারিখ ৩০শে রবিউল আওয়াল, প্রকৃতপক্ষে আজ পহেলা রবিউল সানি।
2: শ্রোতা বন্ধুরা, এককালে এই ঢাকা শহর ছিল সবুজে সাজানো শহর, আর এখন ইট পাথরের যান্ত্রিক কোলাহলে ঘেরা ঢাকা শহরে প্রকৃতি যেন অনেকটাই সংকুচিত। যদি আমরা সবাই মিলে কাজ করি প্রকৃতিকে সংরক্ষণ করা সম্ভব। কিভাবে প্রকৃতির সঙ্গে সহাবস্থান করতে হয় এর উপায় বের করতে পারলে প্রকৃতি আর কংক্রিট একসঙ্গে খুব ভালোভাবে টিকে থাকতে পারবে। এখন সময় এসেছে মহানগরীকে নতুন করে ঢেলে সাজাবার। সেই সুযোগকে কাজে লাগাতে হবে যেন নগরবাসীর প্রাণে প্রকৃতির স্পর্শ পায়।
3: হ্যাঁ বন্ধুরা, এবারের পর্ব নগর প্রকৃতি। আজ শুনল বকুল বিছানো পথ নিয়ে প্রতিবেদন। গ্রন্থনা করেছেন এম রাশেদ রাব্বি, আর তা পড়ে শোনাচ্ছেন শামসুদ্দিন খালেদ।
5: প্রিয় শ্রোতা, নগরের ভেতরেও কখনো কখনো প্রকৃতি তার নিজের ভাষায় কথা বলে ওঠে। কংক্রিটের জটিলতা, গাড়ির হর্ন আর মানুষের ব্যস্ততার ভিড়ের মাঝেও হঠাৎ হঠাৎ দেখা মেলে এক নরম সৌন্দর্যের বকুল ফুল, যেন নগরীর ক্লান্ত রাস্তাগুলোকে কেউ গোপনে সাজিয়ে দিয়েছে স্নিগ্ধ এক শুভ্র চাদরে। ঢাকার নানা সড়কে মিরপুর রোড, তাজউদ্দিন আহমেদ সরণি, মানিক মিয়া ভিনিউ, সংসদ অ্যাভিনিউ, রাজুক অ্যাভিনিউ, এয়ারপোর্ট রোড, সাত মসজিদ রোড, বনানী ও গুলশান এলাকার প্রশস্ত সড়কগুলোতে সারি সারি গাছের ভিড়ে বকুল ফুল আজও নীরবে ফুটে থাকে। দিনের আলোয় সে ফুল খুব বেশি ঘোষণা দেয় না, কিন্তু তার আসল সৌন্দর্য ধরা পড়ে ভোরের নরম আলোয় কিংবা সন্ধ্যার শেষ স্নিগ্ধতায়। গ্রীষ্মের শেষ আর বর্ষার শুরুর এই দুই ঋতুর মিলন মেলায় শহরটা যেন এক অনন্য রূপ নেয়। বাতাসে হালকা স্নিগ্ধতা, আকাশে মেঘের আনাগোনা, আর ঠিক তখনই বকুল গাছগুলো ঝরিয়ে দেয় তাদের ছোট ছোট শুভ্র তারা। এই ফুলগুলো কোনো শব্দ করে না, কিন্তু তাদের পতনে যেন পুরো শহর এক মুহূর্তের জন্য থমকে যায়। রাস্তার বিভাজক রেখা, ফুটপাত, এমনকি কালো অ্যাসফল্টের বুকেও ছড়িয়ে পড়ে বকুলের নরম বিছানা। ডরমপুর রোডের ব্যস্ত ট্রাফিকের মাঝেও দেখা যায় কোথাও একপাশে জমে আছে বকুলের সাদা ছোপ। তাজউদ্দিন আহমেদ সরণির দীর্ঘ পথ ধরে হাঁটলে মনে হয় কেউ যেন নীরবে পথের ওপর কবিতা লিখে গেছে। মানিক মিয়া অ্যাভিনিউর প্রশস্ততা আর সংসদ ভবনের গাম্ভীর্যের মাঝেও বকুল ফুল এক ধরনের কোমল প্রতিবাদ হয়ে দাঁড়িয়ে থাকে শহরের কঠোরতার বিপরীতে প্রকৃতির কোমল উপস্থিতিতে। রাজুক অ্যাভিনিউ আর এয়ারপোর্ট রোডে দ্রুতগতির গাড়ির চাকার নিচেও কখনো কখনো চূর্ণ হয় এই নরম ফুল, তবুও তাদের সৌন্দর্য ম্লান হয় না, বরং প্রতিটি ঝরে পড়া পাপড়ি যেন মনে করিয়ে দেয় নগর যতই যান্ত্রিক হোক প্রকৃতি তার অস্তিত্ব হারায় না। বনানী ও গুলশানের সড়কগুলোতে বকুলের এই উপস্থিতি আরও বেশি অনুভবযোগ্য। পরিচ্ছন্ন রাস্তার ধারে গাছের সারি আর তার নিচে ছড়িয়ে থাকা ফুল সব মিলিয়ে এক ধরনের নিঃশব্দ চিত্রকাব্য। মনে হয় শহর নিজেই কোনো শিল্পীর ক্যানভাস, যেখানে রঙের বদলে ব্যবহার হয়েছে ফুলের পাপড়ি। এই বকুল বিছানো পথ কেবল সৌন্দর্য নয়, এক ধরনের অনুভব বটে। এটি আমাদের মনে করিয়ে দেয় নগর জীবনের মধ্যেও প্রকৃতি তার কোমলতা ধরে রাখে। আমাদের চোখ যতই ব্যস্ত থাকুক, হৃদয় যদি একটু থেমে তাকায়, তবে সে দেখতে পাবে শহরের বুকে এখনো ফুল ফোটে, ঝরে পড়ে আর নীরবে পথ সাজিয়ে যায় সুরভি ছড়িয়ে।
2: মহানগরের প্রিয় শ্রোতা, সময় এখন সঙ্গীতের। শুনবো সিনেমার গান শাকিলা জাফরের কণ্ঠে।

0: শ্রোতা বন্ধুরা, যাত্রা পথে আপনারা আজ যারা ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে নৌপথে, বিমানপথে এবং রেলপথে যাত্রা করবেন, তাদের সকলের যাত্রা শুভ হোক, নিরাপদ হোক, এই শুভকামনা।
1: বন্ধুরা, আমরা সময়ের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। সবার জন্য শুভকামনা রেখে বলে যাই শেষ কথাগুলো। আজকের অনুষ্ঠানটি গ্রন্থনায় ছিলেন লিয়াকত আলী খান, উপস্থাপনায় ছিলাম আমি শিউলি রানী বালা
0: এবং আমি মোহাম্মদ মোহসিন মিয়া।
1: প্রযোজনা সহকারী মোহাম্মদ আমিনুল ইসলাম, প্রকৌশল সহযোগিতায় হাফিজা আক্তার,
0: তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার, আর অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ইশরাত শারমিন।

এতক্ষণ শুনলেন ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর, বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন খবর।

আসসালামু আলাইকুম। সকাল 9টা বাংলাদেশ বেতার খবর পড়ছি সৈয়দা শাহান আরা। প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু মোকাবেলার পাশাপাশি দেশের উন্নয়ন ও রাষ্ট্রের পুনর্গঠনে সকলের বিশেষ করে তরুণদের সহযোগিতা চেয়েছেন। তিনি গতকাল জাতীয় সংসদ ভবনে দক্ষিণ প্লাজায় সারা দেশে তিন মাস ব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনকালে এই সহযোগিতা কামনা করেন। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, এডিস মশার প্রজননস্থল ধ্বংস, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং সরকারি বেসরকারি ও সামাজিক উদ্যোগকে সমন্বিত করার লক্ষ্যে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 2024 সালে 5ই আগস্ট দেশের তরুণ সমাজ পরিবর্তনের সূচনা করে সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তরুণ সমাজ যদি চায় তবে একটা দেশে পরিবর্তন সম্ভব। তিনি বলেন, কয়েক কোটি তরুণ ও শিক্ষার্থী সহ বিপুল সংখ্যক মানুষ যদি পরিচ্ছন্নতার কাজে এগিয়ে আসে তাহলে দেশকে পরিবর্তন করা সম্ভব। তারেক রহমান বলেন, আগামী তিন মাসে শতভাগ না হলেও ডেঙ্গু সমস্যার অন্তত 80% সমাধান করার চেষ্টা করবে সরকার। তিনি বলেন, প্রত্যেকে সপ্তাহে অন্তত এক ঘন্টা নিজের বাসা, শিক্ষা প্রতিষ্ঠান বা কর্মস্থল পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে সময় দিলে পরিবেশের দ্রুত পরিবর্তন সম্ভব। রাস্তাঘাটে যত্রতত্র আবর্জনা ফেলা বন্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। গতকাল থেকে শুরু হওয়া এই কর্মসূচি আগামী 12ই ডিসেম্বর পর্যন্ত চলবে। রাজধানীর পাশাপাশি দেশের সব জেলা ও উপজেলা পর্যায়েও একযোগে এই সচেতনতামূলক ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান একটি সমৃদ্ধ ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে দেশপ্রেমিক নাগরিক, ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা, গবেষক সহ সমাজের সর্বস্তরের জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল রাজধানীতে বাংলাদেশ ইনোভেশন ফেয়ার 2026-এর উদ্বোধনকালে এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, সরকার সর্বদা সম্ভাব্য সব ধরনের সহায়তা নিয়ে উদ্যোক্তাদের পাশে থাকবে। অনুষ্ঠানে বক্তাদের বক্তব্য তুলে ধরে তারেক রহমান বলেন, তাদের উপস্থাপনায় দেশের আগামী কর্মপরিকল্পনার একটি সামগ্রিক রূপরেখা পাওয়া গেছে। তিনি বলেন, বক্তাদের প্রস্তাবিত বিষয়গুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা গেলে দেশ তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারবে। স্থানীয় উদ্ভাবনের সাথে নীতি সহায়তা, শিল্পখাত, বিনিয়োগ এবং বাজারের সুযোগগুলো সংযোগ স্থাপনের লক্ষ্যে তিনি দিনব্যাপী এই মেলার আয়োজন হয়েছে। তিনদিনব্যাপী এই মেলার আয়োজন করা হয়েছে। এতে প্রযুক্তি, ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি, পরিবেশ ও অন্যান্য খাতের 1000-এরও বেশি উদ্ভাবন প্রদর্শন করা হচ্ছে। এদিকে মেলায় সবার জন্য স্বাস্থ্যসেবা উদ্ভাবন, সাশ্রয়ী ও অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারণ শিরোনামে আজ স্বাস্থ্যসেবা বিষয়ক একটি বিশেষ আন্তর্জাতিক অধিবেশন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার জুবাইদা রহমান। কৃষি এবং মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বলেছেন, পাইলট পর্যায়ের উদ্বোধনী দিনে 1,10,364 জন কৃষক কার্ডের প্রণোদনা পাবেন। তিনি প্রধানমন্ত্রী ফেনি সফর উপলক্ষে অনুষ্ঠানস্থল পরিদর্শন শেষে গতকাল সাংবাদিকদের ব্রিফিং করছিলেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী বলেন, দেশে সারে কোনো সংকট নেই। উল্লেখ্য, আগামী বৃহস্পতিবার প্রধানমন্ত্রী ফেনি সফর করবেন এবং কৃষক কার্ডের পরীক্ষামূলক পর্যায়ের উদ্বোধন করবেন। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্য, গুজব ও কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দিয়ে তৈরি বিভ্রান্তিকর কন্টেন্ট ঠেকাতে সাংবাদিকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া সাংবাদিকতা, ফ্যাক্ট চেকিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা এআই বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ শেষে সনদ বিতরণকালে এই আহ্বান জানান। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকদের ফ্যাক্ট চেকিং, ডিস ইনফরমেশন ও মিস ইনফরমেশন সম্পর্কে দক্ষ করে তোলাই সরকারের মূল উদ্দেশ্য। খেলার খবর ক্রিকেট। সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ে নারী এশিয়া কাপ টি-20 ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে আজ ভারতের মোকাবেলা করবে শ্রীলঙ্কা। বাংলাদেশ সময় রাত 8:30 শিরোপা নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে। ফুটবল। বাংলাদেশ অনূর্ধ্ব-17 নারী ফুটবল দল আজ জর্ডানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নামবে। আম্মানের জেএফএ ফিল্ডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:00। প্রথম ম্যাচে জর্ডানকে 5-0 হারায় বাংলাদেশ।
সবশেষে আবহাওয়া, আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর ও ফরিদপুর অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়। বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন বিশেষ অনুষ্ঠান সবার আগে বাংলাদেশ।

0: সুপ্রিয় শ্রোতা সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি। আপনারা জানেন একটি সুন্দর স্বনির্ভর শক্তিশালী দেশ গঠনে সবার আগে দেশপ্রেমী হতে হবে। আজকে বর্তমান প্রধানমন্ত্রীর একটি কালজয়ী স্লোগান সবার আগে বাংলাদেশ। সমস্ত দলীয় স্বার্থের ঊর্ধ্বে থেকে, ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে থেকে দেশকে যদি সমৃদ্ধশালী করতে হয় সবার আগে যে জিনিসটি দরকার সেটা হলো দেশপ্রেম। আপনারা জানেন দীর্ঘ একটি রাজনৈতিক পথ পরিক্রমা পার হয়ে আজকে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এর জন্য অনেক ত্যাগ তিতিক্ষা স্বীকার করতে হয়েছে। আজকে একটি গণতান্ত্রিক সরকারের একটি ডাক সবার মনে কেড়ে নিয়েছে, সেটা হলো সবার আগে বাংলাদেশ। এর উপরে আজকে আমরা আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের অত্যন্ত পরিচিত মুখ, লেখক, প্রবন্ধকার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক তথ্য গবেষণা সম্পাদক এবং জাসাসের সাবেক সভাপতি জনাব রেজাবুদ্দোল্লাহ চৌধুরী। পাশে উপস্থিত আছেন অত্যন্ত পরিচিত মুখ, বাংলাদেশের একজন স্বনামধন্য কবি এবং বর্তমানে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক জনাব রেজাউদ্দিন স্টেইন। আপনাকে আমাদের স্টুডিওতে আসার জন্য ধন্যবাদ।
1: আপনাকে অনেক ধন্যবাদ।
0: আমি প্রথমেই আমাদের রেজাবুদ্দোল্লাহ চৌধুরী, উনি তো সাংস্কৃতিক অঙ্গনের লোক, আমি ওনার কাছে জানতে যাব যে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারিক রহমান সাহেব যখন লন্ডনে ছিলেন, 5ই আগস্টের পরে বাংলাদেশে আসার পূর্বে মানিক মিয়া ভিনিউতে উনি একটি বড় একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করেছিলেন এবং এই সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশের প্রখ্যাত শিল্পীরা অংশগ্রহণ করে, দল মত নির্বিশেষে উনি সবাইকে তিনি ডাক দিয়েছিলেন এবং এদিন ওই ব্যানারটা উনি ইউজ করেন এবং একটা ঘোষণা দেন, সেটা ছিল সবার আগে বাংলাদেশ। তো আমার প্রশ্ন হচ্ছে যে কেন সবার আগে বাংলাদেশ স্লোগানটা উনি ব্যবহার করলেন এবং সবাইকে ঐক্যবদ্ধ? ওই দিন একটা জিনিস আমরা খেয়াল করলাম যে কে কোন দল বা কোন আদর্শের শিল্পী সেটাকে কিন্তু সেখানে মূল্যায়ন করা হয়নি, উনি সবাইকে সেদিন ইনভাইট করেছেন, আসুন আমরা একসাথে কাজ করি। তো এই ব্যাপারে আপনার কি বক্তব্য?
1: ধন্যবাদ আপনাকে এবং সুপ্রিয় দর্শক শ্রোতাকে। সবার আগে বাংলাদেশের কনসার্ট সম্পর্কে বলার আগে আমি একটা স্মৃতিচারণ করতে চাই। বাংলাদেশি জাতিবাদের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্থপতি, বহুদলীয় গণতন্ত্রের প্রণেতা, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি বাংলাদেশকে আধিপত্যবাদ মুক্ত স্বাধীন সার্বভৌম বাংলাদেশ করার প্রত্যয় নিয়ে 1971 সালে স্বাধীনতা ঘোষণা করেছিলেন এবং তার পরবর্তী পর্যায়ে উনি তার নিজের কর্মস্থলে ফিরে গিয়েছিলেন এবং 3রা নভেম্বর খালেদ মোশাররফের নেতৃত্বে একটা কু হয়। সেই কুতে জিয়াউর রহমান এবং তার পরিবারকে বন্দি করে রাখা হয়। এরই প্রতিবাদে সারা বাংলাদেশের সিপাহীরা এবং জনগণ মিলে একটা সম্মেলনের একটা বিপ্লব ঘটায়। সেই বিপ্লবের নাম হলো 7ই নভেম্বরের সিপাহী জনতার বিপ্লব। সেই বিপ্লবের মধ্য দিয়ে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত করে এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্রীয় ক্ষমতা আসার আগে সঙ্গে সঙ্গে যে জিনিসটা করলেন যে আমাদের জাতিসত্তার পরিচয়টা কি হবে। আগে বলা হতো যে আমাদের জাতিসত্তার পরিচয় হলো বাঙালি, কিন্তু প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন না, সকল মানুষকে সম্মিলিত করে, সকল ধর্ম, সকল বর্ণ, সকল স্তরের মানুষকে একত্রিত করে উনি একটা মারা গাছেন। বাংলা ভাষাভাষী, বাংলাদেশের পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে যারা বসবাস করে, নৃতাত্ত্বিক গোষ্ঠী যারা আছেন, যেমন গারো আছে, হাজং আছে, মণিপুরি আছে, চাকমা আছে, এই ধরনের প্রায় 50টি নৃতাত্ত্বিক গোষ্ঠী, তাদেরকেও তাদের সংস্কৃতি, তাদের রাজনীতি, তাদের কবিতা, তাদের গানকেও মূলধারায় উনি প্রভাবিত করার জন্য আমাদের জাতীয় চেতনাবোধ বাংলাদেশি জাতিবাদ করলেন এবং তার পরিপ্রেক্ষিতে সেই সময় একটি গান প্রচারিত হয়েছিল বেতার এবং টেলিভিশনে, সেটা হলো প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ। মনিরুজ্জামান মনিরের লেখা সেই গানটি আলাউদ্দিন আলী সাহেব শুরু করেছিলেন। জিয়াউর রহমান সাহেব এই গানটিকে তাৎক্ষণিকভাবে তার দলীয় সমিতির সঙ্গে নির্বাচন করলেন। নির্বাচন করলেন এই কারণে যে গানের মধ্যে যে চেতনাগত যে পরিবর্তন আসছে, মানুষের মধ্যে যে ধারণা সৃষ্টি হচ্ছে যে বাংলাদেশটা আমার, এই বাংলাদেশটা জীবনেও আমি ভালোবাসবো, মরে গেলেও যেন ভালোবাসি, এই বাংলাদেশ আমার জন্ম, বাংলাদেশ আমার মৃত্যু, অর্থাৎ বাংলাদেশ সবার আগে, এই দৃষ্টিভঙ্গি থেকে কিন্তু এই গানটাকে দলীয় সমিতি করা হয়েছিল। এবং আপনি বললেন যে 17 বছর বাংলাদেশের এমন একটা সময় চলে গেল অন্ধকার যুগ বলা চলে। একদিকে 1/11 অত্যাচারে আমাদের বেগম খালেদা জিয়াকে বন্দী করা হলো, তারেক রহমান সাহেবকে উপর শারীরিক নির্যাতন করা হলো, নির্মম নিষ্ঠুর নির্যাতন করা হয়েছে এবং আরাফাত রহমানকে বাচ্চা ছেলে তাকেও কিভাবে নির্যাতন করা হলো। পরবর্তী পর্যায়ে আরাফাত রহমান চলে গেলেন আমাদের ছেড়ে এবং ম্যাডামও অসুস্থ হয়ে পড়লেন, তারেক রহমান চিকিৎসার জন্য তাকে বিদেশ পাঠানো হলো এবং চিকিৎসার অবস্থায় সারা বাংলাদেশের জনগণকে তিনি ঐক্যবদ্ধ করার চেষ্টা করলেন আওয়ামী ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে। ওনার স্লোগান হলো সবার আগে বাংলাদেশ। সবার আগে বাংলাদেশ এই কারণেই যে আমার জীবনে, আমার চেতনায়, আমার অস্থি মজ্জায়, আমার রক্তে শিরা উপসারে আমি বাংলাদেশকে ভালোবাসবো। আধিপত্যবাদ সকল শক্তির সমস্ত শৃঙ্খল মুছে দিয়ে, ভেঙে দিয়ে তিনি একটা আধুনিক বাংলাদেশ গড়ার যে প্রত্যয় জিয়াউর রহমান করেছিলেন সেটিরই নতুন ধারণা দিয়ে সবার আগে বাংলাদেশ উনি প্রতিষ্ঠা করেছিলেন এবং এই স্লোগানটা সবার আগে বাংলাদেশ, প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশের যে চেতনা সেই চেতনারই পুনরাবৃত্তি ঘটছে আজকে তারেক রহমানের হাত ধরে, এবং সে কারণেই বাংলাদেশের মধ্যে যে চেতনাগত পরিবর্তন আসছে মানুষের মধ্যে, যে আমার দেশকে আগে ভালোবাসতে হবে, আমাকে যেমন ভালোবাসবো আমার পরিবারকে ভালোবাসবো আমার দেশকে আমি ভালোবাসবো, এই ভালোবাসার যে চেতনা এটা জাগ্রত করার জন্য এই যে স্লোগানটা সবার আগে বাংলাদেশ, এটা সত্যিকার অর্থে একটা সার্থক স্লোগান বলে আমি মনে করি।
0: আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে একটা ধ্বংসস্তূপের মধ্যে এই দেশে শাসনভার গ্রহণ করে বিএনপি, তো আপনি কি মনে করেন যে বর্তমান প্রধানমন্ত্রী যে মানে ডাকটা সবার আগে বাংলাদেশ, উনি কি সব জনগণকে চাচ্ছেন যে একসাথে নিয়ে এই দেশ গড়ার কাজে যাতে সবাই এগিয়ে আসে, হ্যাঁ, এবং এটার জন্য সবার মনে যেন এটা মনে করে যে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্ব থেকে, রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্ব থেকে আগে দেশটাকে গড়েন এবং এইটাকে উনি সবাইকে ঐক্যবদ্ধ করতে চাচ্ছেন?
1: হ্যাঁ,
0: এটা কি আপনার মনে হচ্ছে উনি কি এটার উপরে বেশি উঠছেন?
1: আমাদের তারেক রহমান সাহেবের চিন্তা চেতনা হলো যে সবার আগে বাংলাদেশ কেন, বাংলাদেশের যে বললাম একটু আগে যে আমাদের জাতিসত্তার যে পরিচয় জিয়া রহমান দিয়ে গেলেন, এই যে চেতনা, যে স্পিরিট, এই স্পিরিটটাকে কার্যকরী করার জন্যই কিন্তু সবার আগে বাংলাদেশের স্লোগান। এবং ইনি সকল দল সকল মত, আজকে দেখেন এই গভর্নমেন্টের মধ্যে কিন্তু বিভিন্ন দলের লোক আছে, ভালো ভালো যে অবস্থান আছে, তার মানে কি একটা জাতীয় ঐক্যের একটা প্রতিফলন ঘটতেছে এখানে। উনিও চাচ্ছেন যে সকল মতের মানুষকে, সকল পথের মানুষকে একটা জায়গায় একটা মিলিত করতে চাই আমরা, সেই জায়গাটা হলো বাংলাদেশ, এবং বাংলাদেশের ব্যাপারে কোনো আপোষ চলবে না। আমার স্বাধীনতা, আমার সার্বভৌমত্ব, আমার সংস্কৃতি, আমার অধিকার বোধ থেকে আমি কাউকে আমি এটা ছাড় দেবো না। এই যে চেতনা, এই চেতনাই হলো তারেক রহমানের সবার আগে বাংলাদেশ।
0: ধন্যবাদ আপনাকে। আমরা এখন যাচ্ছি আমাদের রেজাউদ্দিন ইস্টার্নি ভাইয়ের কাছে। আমরা একটা জিনিস এখন খুব ভালো লাগছে যে নজরুল বর্ষ পালন হচ্ছে সারা বাংলাদেশে, এটা বর্তমান প্রধানমন্ত্রী একটা নতুন চিন্তা ভাবনা যে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে উনি নতুন প্রজন্মের কাছে পরিচিত করতে চাচ্ছেন, হয়তো এই জন্য নজরুল বর্ষ উনি ঘোষণা করেছেন। এর আগে আমরা দেখেছি বিগত সরকারের সময় যে নজরুলকে কেমন যেন একটু পিছনে ফেলে রাখা হতো, নজরুলকে সামনে আসতে দিত না, তাই না? তো এই ব্যাপারে আপনারা কিভাবে এটাকে সামনে এগিয়ে যাচ্ছেন? প্রধানমন্ত্রীর সাথে তো আপনাদের এইগুলি নিয়ে অনেক আলোচনা
2: চলছে,
0: কি ভূমিকা রাখছেন?
2: অনেক ধন্যবাদ লিয়াকত ভাই, একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি উত্থাপন করেছেন যে সবার আগে বাংলাদেশ, যে চেতনাগত দিক থেকে যে স্লোগান আমরা বর্তমান সরকার গ্রহণ করেছে এবং আমরা সেটাকে সামনে এগিয়ে নিতে চাই, এই স্লোগানটা কিন্তু সত্যিকার অর্থে প্রথম যিনি স্বপ্নদ্রষ্টা বাংলাদেশ শব্দটার এই দেশে তিনি কিন্তু কাজী নজরুল ইসলাম, তিনি প্রথম বাংলাদেশ শব্দটা চয়ন করলেন। বাংলাদেশ নামটাই আসলে কবি নজরুল ইসলামের দেয়া, এবং আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই জন্যেই আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে সমাহিত করার ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে তার অগ্রণী ভূমিকা ছিল।
0: এবং আপনি উনি নজরুল ইসলামের মানে মরদেহটা
2: বহন করেছিলেন, এটা আমাদের জন্য খুব ঐতিহাসিক একটা ঘটনা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নজরুল ইনস্টিটিউট এখন যেটা হয়েছে, উনি প্রথম নজরুল মিউজিক্যাল ইনস্টিটিউট নামে একটা প্রকল্প নিয়েছিলেন, সেটাকে ধীরে ধীরে পরে নজরুল ইনস্টিটিউটের রূপ নিয়েছিল। এবং আপনারা জেনে আরো বেশি আনন্দিত হবেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নজরুলের গান ভীষণ পছন্দ করতেন, তার মাও শহীদ জিয়াউর রহমানের মা কিন্তু নজরুলের সঙ্গে শিল্পী ছিলেন, পারিবারিক ভাবে কিন্তু তার একটা উত্তরাধিকার আছে নজরুলকে নিয়ে। এবং নজরুল যে সমাজ ব্যবস্থা চান, ইনক্লুসিভ সোসাইটি, যেটাকে আমরা অন্তর্ভুক্তিমূলক সমাজ বলছি, আমাদের জবদুল্লাহ চৌধুরী ভাই বললেন যে আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সাঁওতাল ভিল গারো চাকমা, এই যে টোটাল জনগোষ্ঠীর একটা দেশ বাংলাদেশী জাতীয়তাবাদ, সেটা কিন্তু সত্যিকার অর্থেই আমাদের ঐক্যতান, সমন্বিত ঐক্যতান, যেখানে একই সমতলে একটা আমরেলার মধ্যে থেকে একটা বুদ্ধি শান্তিমূলক বাংলাদেশ, একটা গণতান্ত্রিক বাংলাদেশ, যে স্বপ্ন আমরা দেখেছিলাম গত 17 বছরে, একটা অন্ধকার সময় আমরা পার করে এসেছি, আমাদের স্বপ্ন তারা সফল হতে দেয়নি, কিন্তু আমাদের জনগণের যে প্রবল আকাঙ্ক্ষা যে একটি ভোট দিয়ে গণতান্ত্রিক সরকার নির্বাচন করা, এবং সেই নির্বাচিত সরকার হতে যে একটা বারবার আমাদের রক্ত দিতে হচ্ছে, এটা কিন্তু আমাদের জন্য খুব দুর্ভাগ্যের। আমরা স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধের ভেতর দিয়ে, বন্ধের ভাষা আন্দোলনের ভেতর দিয়ে, 90-এর গণভুত্থান এবং তার পরবর্তীকালে যে 37 জুলাই, সবকিছু মিলে আপনি দেখেন একটা এই প্রত্যেকটা আন্দোলনে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটা বিশাল ভূমিকা, তার গান ছাড়া কিন্তু কোনো আন্দোলন সফল হয় না। এবার রাস্তায় রাস্তায় নজরুলের ছবি, নজরুলের গান, গ্রাফিতি করা হয়েছে, এটা কিন্তু তরুণরা করেছে। আমরা ভাবতাম যে তরুণরা খালি মোবাইল দেখে, তরুণরা এরকম, তারা কিন্তু ভেতরে ভেতরে ফুসছিল, এইরকম দেশ তারা চায় না কিন্তু। এবং আমাদের এর জন্য খুব সচেতন থাকতে হবে। এবং নজরুল বর্ষে আমাদের যে ঘোষণা করলেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, এটা খুবই যুগোপযোগী একটা ঘোষণা, এবং তিনি সিটি অফ নজরুল ঘোষণা করলেন আমাদের 30 সালকে। তো আমরা এখন নজরুলকে নিয়ে আমাদের কাজ, সেই কাজটা হচ্ছে নজরুল দেখেন একই সাথে তিনি ইসলামী গান লিখেছেন, শ্যামাসঙ্গীত লিখেছেন, নৃগোষ্ঠীর মানুষের জন্য গান লিখেছেন, পল্লীগীতি লিখেছেন। তার গানের জগৎটা অনেক বিশাল এবং কবিতার জগৎও। সেই জগৎটাকে আমাদের জনগণের কাছে পৌঁছে দিতে হবে, নজরুলকে আবার নিয়ে যেতে মানুষের কাছে। নজরুল বর্ষে আমরা নতুন প্রোগ্রাম করলাম যে আমি হবো সকালবেলার পাখি। এই অনুষ্ঠানটা কিন্তু খুব নিয়ে যেত শিশু কিশোররা। দেখেন এখন সবাই বলে মোবাইল, তারা ঘুমায় থাকে মোবাইল দেখে রাতে। তো নজরুল বলছে যে তোমার ছেলে উঠলে মাগো রাখতে হবে, তবে মাকে বলছে। তা আমরা সে সকালবেলা জাগতে চাই, সকালবেলা এই জাতিকে জাগাতে হবে, যেন তারা তাড়াতাড়ি ঘুম থেকে জেগে দেশের কাজে কল্যাণের কাজে তারা আত্মনিয়োগ করে। সে শিশু কিশোরদের মানসিকতার মধ্যে ঢুকিয়ে দিতে হবে আমাদের, এবং আমরা সেজন্য এরকম একটা প্রোগ্রাম করেছি। সারা দেশব্যাপী একটা পদ্মা প্রতিযোগিতা করব, ট্যালেন্ট হান্ট প্রোগ্রাম, সেটা শুরু হয়েছে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় শুরু করেছে। এর ধাপ ধাপ করে আমরা এগোচ্ছি। এটা একদম উপজেলা থেকে জেলা, জেলা থেকে বিভাগ, বিভাগ থেকে ঢাকা, এবং একেবারে স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয়, এই সমস্ত ছাত্র ছাত্রীদের মধ্যে প্রতিযোগিতা, সঙ্গীত প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতা, নৃত্য প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, একক বক্তৃতা প্রতিযোগিতা, একক অভিনয় প্রতিযোগিতা, এইগুলো আমরা করব। এবং এখান থেকে ট্যালেন্ট হান্ট করে আমরা তাদেরকে মানে সামনে নিয়ে আসবো। তারকা তো নজরুলের তারকা, এটা সব হবে, নজরুলের ট্যালেন্ট হবে। নজরুল কিন্তু তারুণ্যের শক্তিতে বিশ্বাস করতেন, এবং আমরা সেই শক্তিকে, এবং এই বর্তমান সরকার কিন্তু তারুণ্যের শক্তিতে বিশ্বাস করে। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই যে ছাত্রদের মধ্যে, ছাত্রীদের, তিনি যে একটা নজরুলের যে মূল চেতনা অসাম্প্রদায়িক বাংলাদেশ, সেটা কিন্তু তিনি ছড়িয়ে দেওয়ার জন্য তিনি কিন্তু আহ্বান জানাচ্ছেন, বারবার তিনি বলছেন, এবং এই জনগোষ্ঠীকে জাগিয়ে তোলার চেষ্টা করছেন। তিনি কৃষকদের জন্য তিনি কার্ড দিয়েছেন, তিনি ফ্যামিলি কার্ড দিয়েছেন। তা আমি সবসময় বলি যে মাননীয় প্রধানমন্ত্রী যদি শিল্পী সাহিত্যের জন্য যদি কার্ড দেন, আর্টিস্ট, তাহলে কিন্তু উনি দিবেন, নিশ্চয়ই উনি দিবেন, এবং সেটা কিন্তু আমাদের জন্য শিল্পী সাহিত্যিকদের জন্য একটা বড় পাওয়া হবে।
1: আমি যে আমাদের শিল্পকলা একাডেমির ডিজি সাহেব যে কথা বলছেন, এটা আমি প্রায় বলে থাকি এবং সরকারের বিভিন্ন পর্যায়ে বলছি, যে কৃষকদের কার্ড দিচ্ছেন ঠিক আছে, আপনি প্রবাসীদের কার্ড দিবেন, আপনি সবই দিবেন, কিন্তু আমাদের যে শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবী যারা বাংলাদেশের আমাদের সাহিত্য এবং সংস্কৃতির এই মূল ধারায় যারা কাজ করতেছে, তাদেরকে প্যাট্রোনাইজ করতে হবে। কারণ সংস্কৃতি প্যাট্রোনাইজ যদি কেউ না করে, সংস্কৃতি বিকাশ ঘটবে না,
2: বিকাশ ঘটবে না, রাজনীতি স্ট্রং হবে না।
1: আর একটা জিনিস আমি বলতে চাই, সেটা হলো জিয়াউর রহমান সাহেব কিন্তু এই এক ব্যান্ড রেডিও, যে বেতার আমরা আসছি, জিয়ারমানের সময় এক ব্যান্ড রেডিও লক্ষ লক্ষ রেডিও সারা উপজাতি এলাকায়, অর্থাৎ পার্বত্য এলাকায় ছড়িয়ে দিলেন। কেন দিলেন? যে মূল ধারার যে রাজনীতি, উন্নয়ন, কর্মতৎপরতা, সংস্কৃতি, এটা যেন ওদের সাথে সম্পৃক্ত হয়। এবং সেই সময় একটা ব্যাটারি সিস্টেম টেলিভিশন ছিল, মানে ইলেকট্রিসিটি ছাড়া বড় ব্যাটারি ছিল টেলিভিশন। ওই টেলিভিশন গুলো কিন্তু উনি উপজাতি বিভিন্ন এলাকায় দিয়ে দিলেন, জিয়ারমান সাহেব দিলেন, এই কারণে কানেক্ট করার জন্য। রাষ্ট্রপতি ছিলেন যিনি কবি নজরুলকে নিয়ে একটা র্যালি করছিলেন, এবং আমাদের সৌভাগ্য ছিল আমি যা
2: তখন কবি নজরুল সাহেবকে নিয়ে,
1: হ্যাঁ, কবি নজরুল সাহেবকে নিয়ে একটা
2: র্যালি করেছিলেন।
1: র্যালিটা হলো, আমি তখন যা সাধারণ সম্পাদক, কবি আল মোহাম্মদ সাহেব প্রেসিডেন্ট ছিলেন,
2: বহুত আগের
1: কথা, হ্যাঁ, সবাই আগে 1984 বা 1985 দিকে হবে। ভানগেট থেকে নজরুলের মাজার পর্যন্ত একটা র্যালি হলো, কবি সাহিত্যিক বুদ্ধিজীবী সবাই আসলেন, প্রেসিডেন্ট সাহেব, জিয়াউর রহমান সাহেব, উনি আমাদেরকে লিখে বলেন যে কথা, যে কবি সাহেব বললেন আমাদের যে জিয়াউর রহমান মা ছিলেন জাহানারা বেগম, ফরাসি বেতার একজন নজরুল
2: সঙ্গীত ছিল,
1: যে কারণে নজরুলের গ্রন্থ, কবিতা, গান এগুলো বাসায় চর্চা হতো। এবং ছোটবেলা থেকে জিয়াউর রহমান সাহেব নিজেই বলছেন যে আমি এই নজরুলের প্রতি আমার মায়ের কারণে বেশি আকৃষ্ট হয়েছি। এই যে সম্মানটা সারা পৃথিবীতে বিরল ঘটনা, শেক্সপিয়ারের জন্য কোন রাষ্ট্রপ্রধান কিন্তু রাস্তায় র্যালি করে নাই, বা বড় বড় কবি সাহিত্যিক বুদ্ধি পৃথিবীতে আছেন তাদের জন্য কেউ করে নাই, একমাত্র বাংলাদেশের রাষ্ট্রপ্রধান জিয়াউর রহমান সাহেব নিজে পায়ে হেঁটে নজরুল র্যালি, বন্ধাগ্র র্যালি হল, সেটা ফার্ম গেট, আপনাদের ফার্ম গেটের পাশে বিশাল র্যালি, প্রায় 10-15 হাজার কবি সাহিত্যিক বুদ্ধিজীবী
2: সাংস্কৃতিক সবাই
1: সবাই ছিলেন। আবার আমারও সৌভাগ্য ছিল জাহাজ সৈয়দ হিসেবে, সে সময় একটা প্রস্তাব করলাম যে নজরুল অভিনয় করা হবে আস্থাটা,
2: সেটা করা হয়েছিল
1: এবং সেটা করা হয়েছে। এটা আমার কাছে গর্ব লাগে, কারণ এখনো নজরুল অভিনয় না,
2: আপনি এয়ারপোর্টে নেমে একেবারে শাহবাগ পর্যন্ত
1: নজরুল, এটা আমাদের জাহাজের প্রস্তাব ছিল এবং সেই সময়
2: জাহাজ এটা কি সৈয়দ
1: জিয়ারহান করে দিলেন সঙ্গে প্রাথমিকভাবে,
2: যে জাতীয় কবি আপনি, আমি নিজে জাতীয় কবি,
1: প্রবক্তাও কিন্তু
2: জিয়ারহান সাহেব। আমরা দেখতে পাচ্ছি আমাদের তারেক রহমান সাহেব, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু চেষ্টা করছেন, এবং তিনি কিন্তু বারবার সংস্কৃতির উপরে গুরুত্ব দিচ্ছেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে অনেকবার তিনি মিটিংও করেছেন, এবং তিনি নজরুল বর্ষে এটাকে যেন একটা আন্তর্জাতিক মাত্রা পায় সেজন্য তিনি কাজ করেন। আমরাও কাজ করছি, আমরা চেষ্টা করছি, এর মধ্যে নজরুলের নানা ফ্যাকাল্টি দিয়ে আমরা কাজ করছি, নজরুলকে নিয়ে আমরা ওয়ার্কশপ করছি, নজরুলের গানের প্রশিক্ষণ দিচ্ছি, আবৃত্তির নজরুলের প্রশিক্ষণ হচ্ছে, নজরুলের গান, নজরুলের কবিতা, নজরুলের লেটো গান, তার নাটক, সবকিছু
1: আপনি জানেন। আমরা একটা পোস্টার করছিলাম শেষ সময় জিয়াউর রহমানের সময়, সেটা আমি যুগে যুগে আসি আসেছি কোন মহাবিপ্লব হেতু,
2: মহাকাল ধূমকেতু।
1: হ্যাঁ, এখন আমি নজরুল থেকে যে আমার বেরিয়ে আসছে সে সময় চারকালা প্রশ্ন করছিলাম আমরা, তো ঢাকা শহর প্রশ্ন তো সেই দিচ্ছি আর পুলিশ প্রশ্ন তুলে ফেলতেছে। তো পরদিন আমরা সবাই গেলাম প্রেসিডেন্ট জিয়ার কাছে, স্যার এই ব্যাপারে আপনার প্রশ্ন তুলে ফেলছে, কারণটা কি? নজরুল অনেক বড় মাপের মানুষ, তার সঙ্গে তুমি আমাকে তোমার প্রশ্ন করা হবে? হ্যাঁ, দেখেন কত মহামানব, কত বড় হয়,
2: অনেক বড় মানুষ। এইটা দেখেন যে জিয়া রহমানের সন্তান তারিক রহমানের কিন্তু সে একই ভাষা,
1: একই,
2: ওনাকে দেখেন কত জায়গায় পোস্টার করা বা ওনাকে হাইলাইট করা, মোটেও পছন্দ। এটা এটা এই যে একটা মানে চাটুকারিতা,
1: চাটুকারিতা পছন্দ করছে,
2: চাটুকারিতা। উনি চাচ্ছেন যে প্রকৃত রাজনৈতিক চর্চা, প্রকৃত আলোচনা, প্রকৃত প্রশংসা সেটার গুরুত্ব আছে, কিন্তু আপনি চাটুকারিতা করে পদবীর লোভে এগুলো করা, এগুলো কিন্তু একদম এগুলো করাও আমাদের ঠিক হবে না। আমরা সেগুলো থেকে দূরে থাকতে চাই, আমরা প্রকৃত কাজটা করতে চাই আমাদের দেশের জন্য, রাজনীতির জন্য। এবং জাতীয়তাবাদী রাজনীতির যে ধারা তার সঙ্গে জাসাসের যে একটা ঐক্য, সেই ঐক্যটাকে তৈরি করতে হবে এবং জাসাস প্রকৃত কাজগুলো করবে, মানুষকে
1: বড় বড় কাজগুলো।
2: অসাম্প্রদায়িক বাংলাদেশ, সব মানুষ সমান, সব মানুষের অধিকার আছে, মত প্রকাশের স্বাধীনতা আছে এবং এখানে শান্তিতে মানুষ বসবাস করবে। এখানে আমাদের উৎপাদনের যে জায়গা সেখানেও প্রবল। দেখুন নজরুল লিখেছে, উঠে চাষি জগৎবাসী ধরকুশে লাঙল, তিনি কৃষকদের জন্য ওই জন্য। দেখেন নজরুলের সঙ্গে কিন্তু আমাদের চেতনাগত যে
1: অবশ্যই
2: সেটাকেই আমাদের আজকে সামনে আনতে হবে নজরুল বর্ষে।
1: আমাদের সময় প্রায় শেষ পর্যায়ে, আপনাদের দুজনের বক্তব্য আমাদের শ্রোতা ভাইরা শুনলেন, স্টুডিওতে আসার জন্য ধন্যবাদ। প্রিয় শ্রোতা, আজকের মতো আমরা এখানে শেষ করতে যাচ্ছি, ইনশাল্লাহ আবার সামনে আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ,
2: ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে।

0: শুনলেন বিশেষ অনুষ্ঠান সবার আগে বাংলাদেশ। উপস্থাপনায় ছিলেন লিয়াকত আলী, শব্দগ্রহণ ও সম্পাদনায় মাহমুদ রেজা, নির্দেশনায় এবিএম মাহবুবুর রহমান, তত্ত্বাবধানে মোহাম্মদ সোহেল রানা এবং আলোচনা অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ইশরাত শারমিন।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতাবন্ধুরা, এখন শুনবেন নজরুল সঙ্গীত, শিল্পী নাহিদ মোমেন।

0: নজরুল সঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন নাহিদ মোমেন। এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক, কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। বাসগৃহে ফুলের টপ, অব্যবহৃত কৌটা, ড্রাম, নারকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর, বাঁশের গিটের গর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পারে। তাই এডিস মশা দমনে এসব পানি জমার স্থান ধ্বংস করুন এবং বাড়িঘর ও তার আশপাশ পরিষ্কার রাখুন। নির্মাণ কাজে ব্যবহৃত চৌবাচ্চার পানি পাঁচ দিনের মধ্যে পরিবর্তন করুন। বাড়ির আশেপাশে যদি এ ধরনের অব্যবহৃত চৌবাচ্চা থাকে, সেগুলো সম্ভব হলে মাটি দিয়ে ভরাট করে ফেলুন অথবা ভেঙে দিন। মনে রাখবেন, ডেঙ্গু জ্বর প্রতিরোধের মূল মন্ত্রই হল এডিস মশার বিস্তার রোধ, এবং এই মশা যেন কামড়াতে না পারে তার ব্যবস্থা করা। প্রতিরোধ করার জন্য যেখানে পানি জমে থাকে সেগুলো সবসময় পরিষ্কার রাখুন, এবং সেই সাথে মশা নিধনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন পল্লীগীতি উজ্জ্বল হোসেনের কণ্ঠে। গানের গীতিকার কে এম চাঁদ মিয়া, সুরকার দিলদার হোসেন মোড়ল।

উজ্জ্বল হোসেনের কণ্ঠে আরও একটি পল্লীগীতি।

এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। বাসগৃহে ফুলের টব, অবহৃত কৌটা, ড্রাম, নারকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর, বাঁশের গিটের গর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পারে। তাই এডিস মশা দমনে এসব পানি জমবার স্থান ধ্বংস করুন এবং বাড়িঘর ও তার আশেপাশে পরিষ্কার রাখুন। নির্মাণ কাজের ব্যবহৃত চৌবাচ্চার পানি 5 দিনের মধ্যে পরিবর্তন

0: পরিবর্তন করুন। বাড়ির আশপাশে যদি এ ধরনের অব্যবহৃত চৌবাচ্চা থাকে, সেগুলো সম্ভব হলে মাটি দিয়ে ভরাট করে ফেলুন অথবা ভেঙে দিন। প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
1: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন শুনবেন আধুনিক গান রন্টি দাসের কণ্ঠে। প্রথম গানটির গীতিকার মোহাম্মদ মফিজুর রহমান, সুরকার শাকওয়াত হোসেন।

রন্টি দাসের কণ্ঠে শুনছেন আধুনিক গান। এবারের গানটির গীতিকার মোহাম্মদ মোশারফ হোসেন, সুরকার রফিকুল আজিজ।

0: রন্টি দাসের কণ্ঠে দুখানি আধুনিক গান শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা।
1: বাংলাদেশের সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হলো এক নতুন অধ্যায়।
2: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শুরু হয়েছে ফ্যামিলি কার্ড পাইলটিং কর্মসূচি। এর মূল দর্শন, ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক।
1: পরিবারের মায়ের নামে কার্ড ইস্যুর মাধ্যমে নিশ্চিত হচ্ছে নারীর ক্ষমতায়ন ও মর্যাদা।
2: পিএমটি স্কোরিং এবং ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রি ব্যবহারের মাধ্যমে প্রকৃত অভাবী পরিবারকে চিহ্নিত করে পৌঁছে যাবে রাষ্ট্রীয় সহায়তা।
1: প্রথম পর্যায়ে গত 10 মার্চ 2026 তারিখে 37,567 জনকে প্রদান করা হয়েছে ফ্যামিলি কার্ড। স্বচ্ছতা, প্রযুক্তি ও মানবিকতার সমন্বয়ে
2: ফ্যামিলি কার্ড কর্মসূচি গড়ে তুলছে সামাজিক নিরাপত্তার
1: নতুন বাংলাদেশ।
0: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধু, এখন শুনবেন সমবেত কণ্ঠে খাল খননের গান। গানের কথা সাজিয়েছেন এস এম নাসিরুদ্দিন, সুর করেছেন সুমন রেজা খান।

0: আসসালামু আলাইকুম। সকাল 10টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি কেয়া ত্রিপুরা। প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু মোকাবেলার পাশাপাশি দেশের উন্নয়ন ও রাষ্ট্রের পুনর্গঠনে সকলের, বিশেষ করে তরুণদের সহযোগিতা চেয়েছেন। তিনি গতকাল জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সারা দেশে 3 মাস ব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনকালে এই সহযোগিতা কামনা করেন। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, এডিস মশার প্রজনন স্থল ধ্বংস, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং সরকারি, বেসরকারি ও সামাজিক উদ্যোগকে সমন্বিত করার লক্ষ্যে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 2024 সালের 5ই আগস্ট দেশের তরুণ সমাজ পরিবর্তনের সূচনা করে সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তরুণ সমাজ যদি চায় তবে একটা দেশের পরিবর্তন সম্ভব। তিনি বলেন, কয়েক কোটি তরুণ ও শিক্ষার্থী সহ বিপুল সংখ্যক মানুষ যদি পরিচ্ছন্নতার কাজে এগিয়ে আসে তাহলে দেশকে পরিবর্তন করা সম্ভব। তারেক রহমান বলেন, আগামী 3 মাসে শতভাগ না হলেও ডেঙ্গু সমস্যার অন্তত 80% সমাধান করার চেষ্টা করবে সরকার। তিনি বলেন, প্রত্যেকে সপ্তাহে অন্তত 1 ঘন্টা দেশের নিজের বাসা, শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মস্থল পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে সময় দিলে পরিবেশের দ্রুত পরিবর্তন সম্ভব। রাস্তাঘাটে যত্রতত্র আবর্জনা ফেলা বন্ধে সবাইকে সচেতন হওয়ারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। গতকাল থেকে শুরু হওয়া এই কর্মসূচি আগামী 12ই ডিসেম্বর পর্যন্ত চলবে। রাজধানীর পাশাপাশি দেশের সব জেলা ও উপজেলা পর্যায়েও একযোগে এই সচেতনতামূলক ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান একটি সমৃদ্ধ ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে দেশপ্রেমিক নাগরিক, ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা, গবেষক সহ সমাজের সর্বস্তরের জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল রাজধানীতে বাংলাদেশ ইনোভেশন ফেয়ার 2026-এর উদ্বোধনকালে এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, সরকার সর্বদা সম্ভাব্য সব ধরনের সহায়তা নিয়ে উদ্যোক্তাদের পাশে থাকবে। অনুষ্ঠানে বক্তাদের বক্তব্য তুলে ধরে তারেক রহমান বলেন, তাদের উপস্থাপনায় দেশের আগামী কর্মপরিকল্পনার একটি সামগ্রিক রূপরেখা পাওয়া গেছে। তিনি বলেন, বক্তাদের প্রস্তাবিত বিষয়গুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা গেলে দেশ তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারবে। স্থানীয় উদ্ভাবনের সাথে নীতি সহায়তা, শিল্পখাত, বিনিয়োগ এবং বাজারের সুযোগগুলোর সংযোগ স্থাপনের লক্ষ্যে 3 দিনব্যাপী এই মেলা আয়োজন করা হয়েছে। কৃষি এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, পাইলট পর্যায়ের উদ্বোধনী দিনে 1,10,364 জন কৃষক কার্ডের প্রণোদনা পাবেন। তিনি প্রধানমন্ত্রীর ফেনী সফর উপলক্ষে অনুষ্ঠান স্থল পরিদর্শন শেষে গতকাল সাংবাদিকদের ব্রিফিং করছিলেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী বলেন, দেশে সারের কোনো সংকট নেই। উল্লেখ্য, আগামী বৃহস্পতিবার প্রধানমন্ত্রী ফেনী সফর করবেন এবং কৃষক কার্ডের পরীক্ষামূলক পর্যায়ের উদ্বোধন করবেন। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্য, গুজব ও কৃত্রিম বুদ্ধিমত্তা AI দিয়ে তৈরি বিভ্রান্তিকর কন্টেন্ট ঠেকাতে সাংবাদিকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া সাংবাদিকতা, ফ্যাক্ট চেকিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা AI বিষয়ক 3 দিনব্যাপী প্রশিক্ষণ শেষে সনদ বিতরণকালে এ আহ্বান জানান। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকদের ফ্যাক্ট চেকিং, ডিস ইনফরমেশন ও মিস ইনফরমেশন সম্পর্কে দক্ষ করে তোলায় সরকারের মূল উদ্দেশ্য। খেলার খবর, ক্রিকেট। পচেফ স্ট্রুমে 3 ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা এ দলকে 5 উইকেটে হারিয়েছে বাংলাদেশ এ দল। প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা এ দল 40 ওভারে সবকটি উইকেট হারিয়ে 182 রান করে। জবাবে বাংলাদেশ এ দল 33 ওভারে 5 উইকেট হারিয়ে 185 রান করে। বৃষ্টির কারণে প্রথম 2 ম্যাচ পরিত্যক্ত হওয়ায় এই জয়ের 1-0 ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ এ দল। এদিকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নারী এশিয়া কাপ টি-20 ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে আজ ভারতের মোকাবেলা করবে শ্রীলঙ্কা। বাংলাদেশ সময় রাত 8:30 শিরোপা নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে। ফুটবল। বাংলাদেশ অনূর্ধ্ব 17 নারী ফুটবল দল আজ জর্ডানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নামবে। আম্মানের জেএফএ ফিল্ডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। প্রথম ম্যাচে জর্ডানকে ৫-০ হারায় বাংলাদেশ। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর ও ফরিদপুর অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় ৩৫-৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা ১১টায়।
1: যারা এই অনুষ্ঠান সরাসরি একই সাথে দেখতে ও শুনতে চান, তারা আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে সরাসরি দেখতে ও শুনতে পাচ্ছেন।
0: এই মুহূর্তে আমাদের মিউজিক স্টুডিওতে উপস্থিত আছেন শিল্পী ঐত্রী ভৌমিক। শিল্পী এখন সরাসরি দোকানে নজরুল সঙ্গীত গাইবেন।
1: প্রস্তুত আমাদের মিউজিশিয়ানরা, প্রস্তুত কলাকুশলী বৃন্দ শিল্পীকে সঙ্গত করার জন্য। তো আর দেরি নয়, চলুন আমাদের মিউজিক স্টুডিওতে শিল্পী ঐত্রী ভৌমিকের কাছে দোকানে নজরুল সঙ্গীত শোনার জন্য।

0: এতক্ষণ আমাদের মিউজিক স্টুডিও থেকে দুখানি নজরুল সঙ্গীত গাইলেন শিল্পী ঐত্রী ভৌমিক।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন আধুনিক গান মাসুদুর রহমান আখিরের কণ্ঠে। প্রথম গানটির গীতিকার মোহাম্মদ নূর আলম, সুরকার আহমেদ খান।

আধুনিক গান শুনছেন মাসুদুর রহমান আকিলের কণ্ঠে। এবারের গানটির গীতিকার আহমেদ কায়সার, সুরকার আহমেদ কায়সার।

0: এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক।
1: দুখানে আধুনিক গান শুনলেন মাসুদুর রহমান আকিলের কণ্ঠে।
0: হ্যাঁ বন্ধুরা, আধুনিক গানের পরে যেটি বলছিলাম যে এডিস মশা, হ্যাঁ ঠিকই বলছিলাম, এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। প্রচারে বাংলাদেশ বেতার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
1: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এই অনুষ্ঠান আরও শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতারের অ্যাপসে সমগ্র পৃথিবীতে। যারা এই অনুষ্ঠান সরাসরি একই সাথে দেখতে ও শুনতে চান, তারা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সরাসরি দেখতে ও শুনতে পাচ্ছেন।
2: শ্রোতা বন্ধুরা, রবীন্দ্রসঙ্গীত শিল্পী মনোরমা রায় এই মুহূর্তে আমাদের মিউজিক স্টুডিওতে উপস্থিত আছেন। শিল্পী এখন দুখানি রবীন্দ্রসঙ্গীত গাইবেন, আর শিল্পীকে সঙ্গত করার জন্য প্রস্তুত রয়েছে আমাদের মিউজিশিয়ানরা, প্রস্তুত রয়েছে আমাদের কলাকুশলী বৃন্দ। তো আর দেরি নয়, চলুন আমরা চলে যাই আমাদের মিউজিক স্টুডিওতে, যেখানে রয়েছেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী মনোরমা রায়, তার কাছে দুখানি রবীন্দ্রসঙ্গীত শোনার জন্য।

0: এতক্ষণ আমাদের মিউজিক স্টুডিও থেকে সরাসরি দুখানি রবীন্দ্রসঙ্গীত গাইলেন শিল্পী মনোরমা রায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধু, এখন শুনবেন লালন গীতি। কণ্ঠ দিয়েছেন আবু বকর সিদ্দিক।

0: আরো এক ঘন্টা। আবু বকর সিদ্দিকের কণ্ঠে লালন গীতি শুনছেন।
1: মানুষ ভোজলে শোন।

অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এই অনুষ্ঠান আরও শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতারের অ্যাপসে সমগ্র পৃথিবীতে। যারা এই অনুষ্ঠান সরাসরি একই সাথে দেখতে ও শুনতে চান, তারা আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে সরাসরি দেখতে ও শুনতে পাচ্ছেন। এই মুহূর্তে আমাদের মিউজিক স্টুডিওতে উপস্থিত আছেন শিল্পী নাদিয়া ফেরদৌস নিম্মি। শিল্পী এখন সরাসরি দুখানি আধুনিক গান গাইবেন। প্রথম গানের গীতিকার আহমেদ ইউসুফ সাবের, সুর সুজাউল হামিদ। আমাদের মিউজিশিয়ান এবং কলাকুশলী বৃন্দ প্রস্তুত শিল্পীকে স্বাগত করার জন্য। তো আর দেরি নয়, চলুন আমরা চলে যাই আমাদের মিউজিক স্টুডিওতে, যেখানে উপস্থিত আছেন শিল্পী নাদিয়া ফেরদৌস নিম্মি দুখানি আধুনিক গান শোনানোর জন্য।

0: এতক্ষণ আমাদের মিউজিক স্টুডিওতে উপস্থিত থেকে শিল্পী নাদিয়া ফেরদৌস নিম্নি দুখানি আধুনিক গান গাইলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন ফ্যামিলি কার্ডের গান, শিল্পী মোহাম্মদ নাসিরুদ্দিন তালুকদার, গীতিকার ও সুরকার শিল্পী নিজেই।

0: আসসালামু আলাইকুম। বেলা ১১টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি আবুল হাশেম টিপু। প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু মোকাবেলার পাশাপাশি দেশের উন্নয়ন ও রাষ্ট্রের পুনর্গঠনে সকলের, বিশেষ করে তরুণদের সহযোগিতা চেয়েছেন। তিনি গতকাল জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সারা দেশে তিন মাস ব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনকালে এ সহযোগিতা কামনা করেন। ডেঙ্গু প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি, এডিস মশার প্রজনন স্থল ধ্বংস, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং সরকারি, বেসরকারি ও সামাজিক উদ্যোগকে সমন্বিত করার লক্ষ্যে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট দেশের তরুণ সমাজ পরিবর্তনের সূচনা করে সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তরুণ সমাজ যদি চায় তবে একটা দেশের পরিবর্তন সম্ভব। তিনি বলেন, কয়েক কোটি তরুণ ও শিক্ষার্থী সহ বিপুল সংখ্যক মানুষ যদি পরিচ্ছন্নতার কাজে এগিয়ে আসে তাহলে দেশকে পরিবর্তন করা সম্ভব। তারেক রহমান বলেন, আগামী তিন মাসে শতভাগ না হলেও ডেঙ্গু সমস্যার অন্তত ৮০% সমাধান করার চেষ্টা করবে সরকার। তিনি বলেন, প্রত্যেক সপ্তাহে অন্তত এক ঘন্টা নিজের বাসা, শিক্ষা প্রতিষ্ঠান বা কর্মস্থল পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে সময় দিলে পরিবেশের দ্রুত পরিবর্তন সম্ভব। রাস্তাঘাটে যত্রতত্র আবর্জনা ফেলা বন্ধে সবাইকে সচেতন হওয়ারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমান একটি সমৃদ্ধ ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে দেশপ্রেমিক নাগরিক, ব্যবসায়ী, তরুণ, উদ্যোক্তা, গবেষক সহ সমাজের সর্বস্তরের জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল রাজধানীতে বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬ উদ্বোধনকালে এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, সরকার সর্বদা সম্ভাব্য সব ধরনের সহায়তা নিয়ে উদ্যোক্তাদের পাশে থাকবে। অনুষ্ঠানে বক্তাদের বক্তব্য তুলে ধরে তারেক রহমান বলেন, তাদের উপস্থাপনায় দেশের আগামী কর্ম পরিকল্পনার একটি সামগ্রিক রূপরেখা পাওয়া গেছে। তিনি বলেন, বক্তাদের প্রস্তাবিত বিষয়গুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা গেলে দেশ তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারবে। প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহাদি আমিন বলেছেন, বিশ্বমানের দক্ষ মানব সম্পদ ও প্রযুক্তি নির্ভর ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলতে সরকার দেশের শিক্ষা ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আনছে। তিনি গতকাল রাজধানীর নবথিয়েটারে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬ প্লেনারি সেশনে অংশ নিয়ে একথা বলেন। মাহাদি আমিন বলেন, আগামী শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত পাঠ্যপুস্তকে কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই, রোবোটিক্স, মেশিন লার্নিং ও সাইবার সিকিউরিটির মতো আধুনিক বিষয়গুলোকে বিশেষ প্রাধান্য দেওয়া হচ্ছে। একই সঙ্গে কারিগরি শিক্ষাকে প্রাতিষ্ঠানিকভাবে মূলধারার শিক্ষার সঙ্গে সম্পৃক্ত করে সব শিক্ষার্থীর জন্য বাধ্যতামূলক করা হচ্ছে। ইয়েমেনের লোহিত সাগরের উপকূলে গুরুত্বপূর্ণ বাব আল মানদেব প্রণালীতে সৌদি সৈন্যদের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েছে হুতি বিদ্রোহীরা। ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা লোহিত সাগরের উপকূলীয় এলাকার নিয়ন্ত্রণ গ্রহণের পর সৌদি আরবের সঙ্গে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। ইরাক থেকে ড্রোন হামলার পর সৌদি আরব ইস্ট ওয়েস্ট তেল পাইপ লাইন বন্ধ করে দিয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইয়েমেনের সঙ্গে হুতিদের সংঘাতে হস্তক্ষেপ না করার জন্য হুতিরা ওয়াশিংটনকে অনুরোধ জানিয়েছে। খেলার খবর ক্রিকেট। পচেফস্ট্রুমে তিন ম্যাচ ওয়ান ডে সিরিজের তৃতীয় ম্যাচে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা এ দলকে ৫ উইকেট হারিয়েছে বাংলাদেশ এ দল। প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা এ দল ৪০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৮২ রান করে। জবাবে বাংলাদেশ এ দল ৩৩ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৫ রান করে। বৃষ্টির কারণে প্রথম দুই ম্যাচ পরিত্যক্ত হওয়ায় এই জয়েই ১-0 ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ এ দল। এদিকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে আজ ভারতের মোকাবেলা করবে শ্রীলঙ্কা। বাংলাদেশ সময় রাত ৮:৩০ শিরোপা নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে। ফুটবল। বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দল আজ জর্ডানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নামবে। আম্মানের জেএফএ ফিল্ডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। প্রথম ম্যাচে জর্ডানকে ৫-0 গোলে হারায় বাংলাদেশ। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে ২:১২টায়।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় বন্ধুরা, আয়োজনটালিতে এ পর্যায়ে আপনাদের জন্য রয়েছে নজরুল সংগীত, শিল্পী সাদিয়া আফরিন মল্লিক।

0: দোকানে নজরুল সঙ্গীত শুনলেন সাদিয়া আফরিন মল্লিকের কণ্ঠে।
1: এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক, কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। নির্মাণ কাজে ব্যবহৃত চৌবাচ্চার পানি পাঁচ দিনের মধ্যে পরিবর্তন করুন। বাড়ির আশেপাশে যদি এই ধরনের অব্যবহৃত চৌবাচ্চা থাকে, সেগুলো সম্ভব হলে মাটি দিয়ে ভরাট করে ফেলুন অথবা ভেঙে দিন। বাসগৃহে ফুলের টব, অব্যবহৃত কৌটা, ড্রাম, নারকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর, বাঁশের গেটের গর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পারে। তাই এডিস মশা দমনে এসব পানি জমার স্থান ধ্বংস করুন এবং বাড়িঘর ও তার আশপাশ পরিষ্কার রাখুন। ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণে করণীয় সম্পর্কে নিজে সচেতন হন এবং অন্যকেও সচেতন করুন। প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
2: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন শুনেন পল্লীগীতি সুশীল চন্দ্র দাসের কণ্ঠে। প্রথম গানটির গীতিকার ও সুরকার আব্দুল লতিফ।

0: প্রথমে মন চায় আমার গ্রাম ছাড়া অন্য কোথায় যাই, পরে এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে। দুখানি পল্লিগীতি শুনলেন সুশীল চন্দ্র দাসের কণ্ঠে। বাংলাদেশ বেতার ঢাকা।
1: আসসালামু আলাইকুম।
2: ওয়া আলাইকুম আসসালাম।
1: সব মুসল্লি সাহেবরা তো এক জায়গায় আছে।
2: তাইলে
1: একটা জরুরি কথা বলি।
2: বলেন।
1: শোনেন সম্মানিত মুসল্লি ভাইগণ, দেশের বিভিন্ন এলাকায় হামের প্রকোপ দেখা দিয়েছে। আমাদের শিশুরা হইল আগামী দিনের ভবিষ্যৎ। হাম থেকে শিশুদের সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হইব।
2: ইমাম সাহেব, আপনি বলেন আমাদের কি করতে হবে?
1: শোনেন, সরকার ছয় মাস থেকে 10 বছর বয়সী শিশুদের জন্য হামের টিকা কার্যক্রম শুরু করছেন। একটি শিশুও যেন টিকা দেওয়া থেকে বাদ না যায় সেই দিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হইব।
2: আমার ছেলেটার তো হামের টিকা দেওয়া হয়েছে ইমাম সাহেব।
1: ওকেও টিকা দিন ভাই সাহেব, এতে ও বুস্টার টিকা পাবে, হাম থেকে আরো বেশি সুরক্ষা পাবে ইনশাল্লাহ।
2: কিন্তু ইমাম সাহেব, অনেকেই যে বলেন টিকার দরকার নাই।
1: শোনেন, আল্লাহর উপর ভরসা রাইখা চেষ্টা করা মানুষের কাজ। টিকা দেওয়া হইতাছে সেই চেষ্টা, শিশুকে সুস্থ রাখার চেষ্টা, অবশ্যই টিকার দরকার আছে।
2: আপনি ঠিকই বলছেন ইমাম সাহেব। এই কয়দিন আগে তীব্র জ্বরে আমার ভাগ্নিটা খুব কষ্ট পাইতেছিল, গায়ে লাল লাল ফুসকুড়ি উঠছিল, সর্দি কাশিতে তো বেহাল দশা।
1: এই রকম হইলে তো দ্রুত ডাক্তারের কাছে বা নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে নিতে হবে।
2: হ্যাঁ ইমাম সাহেব, দ্রুত নিয়েছিলাম বলেই তো রক্ষা, ওর টিকা দেওয়া ছিল বইলা অবস্থা বেশি খারাপ হইতে পারে নাই।
1: আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হাম সংক্রমণে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কইমা যায়, ফলে শিশুর নিউমোনিয়া, ডায়রিয়া, অপুষ্টি, মস্তিষ্কে প্রদাহের মতো জটিলতা তৈরি হইতে পারে। এজন্যই শিশুকে টিকা দিতে হবে। ভাগ্নিকেও আবার টিকা দিতে নেবেন কেমন?
2: জি অবশ্যই। আমার নাতিটা টিকা দেওয়া ছিল না, খুব জ্বর আইলো, 5 দিনও জ্বর নামে না, শেষে হাসপাতালে নিতে হইল।
1: হাসপাতালে নিতে হইল, তারপর কি হইল?
2: ওই ডাক্তার সাহেব কইলেন সাবধান, বাচ্চাটারে অন্যদের থেকে আলাদা রাখেন। রাখলাম।
1: আচ্ছা,
2: ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়ানো যাইব না, মাইনা চলছে সেই কথা।
1: তারপর?
2: তারপর বাচ্চারে স্পর্শ করার আগে ও পরে সাবান পানি দিয়া ভালো কইরা হাত ধুইতে হইছে।
1: তারপর কি হইল?
2: আল্লাহর রহমতে নাতিটা আমার আবার হাসতেছে, কিন্তু
1: কিন্তু আবার কি,
2: হাসপাতালে দেখছি ছোট্ট ছোট্ট শিশুরা কি যে কষ্ট পাইতাছে, ভেন্টিলেটর, আইসিইউ লাগতাছে, কেউ কেউ মায়ের কোলে আর ফিরতে পারে নাই। আহারে,
1: আল্লাহ সবাই রে হেফাজত করুন।
2: আমিন।
1: শোনেন উপস্থিত ভাই সাহেবরা যারা আছেন মুসল্লিগণ, আপনারা 6 মাস থেকে 10 বছর বয়সী সন্তানদের টিকা কেন্দ্রে নিয়ে যাবেন, সবই তো শুনলেন। একই সাথে অন্যদেরকেও বলবেন সন্তানকে এমআর টিকা দিতে, একটি শিশু যেন বাদ না যায়। মনে রাখবেন, হামের সংক্রমণ রুখতেই হবে, শিশুর সুরক্ষা নিশ্চিত করতেই হবে।
3: বাংলাদেশ বেতার ঢাকা। এ পালার অনুষ্ঠান উপস্থাপনে রয়েছে শামীম আহমেদ ও ফাতিমা আফরোজ সোহিনী। প্রকাশন দায়িত্বে আছেন মোহাম্মদ আমিনুল ইসলাম, তাহিদা আফরোজ, মোসাম্মদ নূরজাহান ও মোহাম্মদ আরিফ বিল্লা। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন গোলাম সরওয়ার মির্জা। একটু পরেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

0: চমৎকার এই সময়ে যে যেখান থেকে শুনছেন সবাইকে ম্যাগাজিন অনুষ্ঠান স্বাস্থ্য সুখের মূলে স্বাগত জানাই।
1: প্রিয় শ্রোতা, রোগ সুখ সুখ অসুখ নিয়েই আমাদের জীবন। সারা জীবন পুরোপুরি রোগমুক্ত থাকা কোনো মানুষের পক্ষেই সম্ভব নয়। নানা কারণে আমাদের দেহ কখনো না কখনো অসুস্থ হয়ে পড়ে অথবা রোগাক্রান্ত হয়। শরীর রোগাক্রান্ত হওয়া বা অসুস্থ হওয়াকে সাধারণত স্বাস্থ্য সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়। সারা জীবন রোগমুক্ত থাকা না গেলেও রোগ হতে দেহকে বাঁচানো বা রোগ প্রতিরোধ করা যায়। এজন্য সাধারণ রোগের ধরন ও রোগ জীবাণু সংক্রমণের বিষয়ে প্রাথমিক জ্ঞান থাকা প্রয়োজন। আমাদের দেহে নানা ধরনের রোগ বাসা বাঁধে। সব ধরনের রোগের কারণ বা উৎস এক নয়, এক এক রোগের কারণ এক এক রকম। আমাদের চারপাশের পরিবেশে অসংখ্য রোগ জীবাণু ঘুরে বেড়াচ্ছে। এসব রোগ জীবাণু নানা উপায়ে দেহে প্রবেশ করে রোগ সৃষ্টি করতে পারে। দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকলে রোগ জীবাণু দেহে প্রবেশ করে খুব সহজেই,
0: দেহকে রোগাক্রান্ত করে। এতে শরীর অসুস্থ হয়ে পড়ে। আবার দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকলে জীবাণু সহজে আক্রমণ করতে পারে না। কোনো কোনো রোগ আক্রান্ত ব্যক্তির থেকে অথবা কোনো বস্তুর মাধ্যমে আশপাশের অন্য ব্যক্তিদের দেহে ছড়িয়ে পড়ে। এইসব রোগকে সংক্রামক রোগ বলে। মানুষের দেহের মাধ্যম ছাড়া পানি, বাতাস, খাদ্য ইত্যাদির মাধ্যমে সংক্রামক রোগ ছড়াতে পারে, যেমন সর্দি, কাশি, চোখ ওঠা, ইনফ্লুয়েঞ্জা, হাম, বসন্ত, ম্যালেরিয়া, যক্ষা, টাইফয়েড, জন্ডিস, কলেরা ইত্যাদি। যেসব রোগ মানুষের দেহ বা অন্য কোন মাধ্যমে অপরের দেহে সংক্রমিত হয় না তাকে অসংক্রামক রোগ বলে। রোগাক্রান্ত ব্যক্তি এসব রোগ বহন করে কিন্তু তার মাধ্যমে অন্য ব্যক্তি আক্রান্ত হয় না, যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ক্যান্সার ইত্যাদি।
1: রোগের সংক্রমণ এবং বিস্তার ঠেকাতে হলে সবচেয়ে বেশি প্রয়োজন জনসচেতনতা। সমাজের প্রতিটি ব্যক্তি নিজে এবং সমষ্টিগতভাবে সকলে সচেতন হলে বাংলাদেশের সাধারণ স্বাস্থ্য সমস্যার অধিকাংশই প্রতিরোধ করা সম্ভব। এজন্য রোগ ও রোগ প্রতিরোধ সম্পর্কে প্রত্যেকের আত্মসচেতন হতে হবে। রোগ সংক্রমণ হতে সতর্ক থাকতে হবে এবং রোগ সংক্রমণের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ব্যক্তিগত স্বাস্থ্য রক্ষার সব নিয়ম ও উপায় মেনে চলতে হবে। এতে একদিকে যেমন শরীর সুস্থ সবল থাকবে, অন্যদিকে সবল দেহে রোগ আক্রমণের প্রতিরোধ ব্যবস্থাও দৃঢ় থাকবে, ফলে দেহ সহজে রোগে আক্রান্ত হতে পারবে না।
0: অনুষ্ঠানের শুরুতেই সংক্রামক রোগ এ বিষয়ে ব্যক্তি পর্যায়ে সচেতনতা সম্পর্কে একটি সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে ডাক্তার শামিমা নাসরিন।
2: প্রিয় শ্রোতা, আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার সাকিয়া হক, মেডিকেল অফিসার, স্বাস্থ্য অধিদপ্তর, IEDCR। আজ আমরা জানব সংক্রামক রোগ নিয়ে কিছু মূল্যবান তথ্য। ডাক্তার সাকিয়া হক, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। প্রথমেই আপনার কাছে জানতে চাইব, সংক্রামক রোগ বলতে আসলে আমরা কি বুঝি এবং সেই সাথে কোন কোন রোগকে আমরা আসলে সংক্রামক রোগ হিসেবে চিহ্নিত করতে পারি?
3: সংক্রামক রোগ বলতে আমরা আসলে সেসব রোগকে বুঝি যেটা আমাদের স্পর্শের মাধ্যমে ছড়াবে, হাঁচি কাশি যে কোনো আমাদের ফ্লুইড এর মাধ্যমে ছড়াতে পারে, এটাকে আমরা সংক্রামক রোগ বলি। আর উদাহরণ বলতে গেলে তো আসলে অনেক উদাহরণ, তবে এখন যেটা একদমই না বললেই নয়, উদাহরণগুলোর মধ্যে যেমন নিপা ভাইরাস, ডেঙ্গু, করোনা, এগুলো সবই কিন্তু সংক্রামক রোগের মধ্যে পড়ে।
2: আচ্ছা, যে ফ্লুইডের কথাটি বললেন যে ফ্লুইডের মাধ্যমে ছড়াতে পারে, এর মধ্যে কি আমরা থুতু, কাশি, তারপর হচ্ছে এই জাতীয় জিনিসগুলোকে বোঝাচ্ছে কিনা?
3: যদি এমন হয় যে কেউ হাঁচি দিল, ওই হাঁচির মাধ্যমে যদি কোনো রোগ ছড়ায়, কাশি দিল, তারপরে হচ্ছে যে থুতু যেটা আপনি আসলে বললেন, এইসবের মাধ্যমে যদি ছড়ায় এবং স্পর্শ, এটা
2: কাশি,
3: হাতে যদি টাচ লাগে, যেমন ধরেন খোস পাচ্ছে, এটাও কিন্তু একটা সংক্রামক রোগের মধ্যে পড়ে। যেহেতু আমি একজনকে স্পর্শ করছি এবং স্পর্শের সাথে সাথে ওই রোগটা ট্রান্সফার হচ্ছে, তাহলে সেগুলো সব সংক্রামক রোগ। সংক্রমণের ঝুঁকি আছে যেটার, সেটাই সংক্রামক রোগ।
2: অর্থাৎ সেক্ষেত্রে যদি যেমন পানিবাহিত আমরা যদি বলি, বা এনভায়রনমেন্ট দ্বারা বা পরিবেশগত দ্বারা বা ডাস্ট মানে বায়ু আশেপাশে যে এনভায়রনমেন্ট গুলো রয়েছে সেগুলো সংক্রমিত হতে পারে।
3: অবশ্যই।
2: তো এক্ষেত্রে কোন কোন শ্রেণীর মানুষরা সংক্রামক রোগে বেশি ঝুঁকিতে পড়তে পারেন?
3: প্রথমত বলতে হয় যে এখানে আসলে শ্রেণী বিভেদটা কম, যদিও এটা ট্রু যে আমরা যদি একটু ঢাকার ঘনবসতি চিন্তা করি বা আমরা যদি একটু বস্তির এলাকা চিন্তা করি, কারণ তারা একটা জায়গায় অনেক অনেক মানুষ থাকে, বা আমরা যদি কথার কথা আমরা রোহিঙ্গা ক্যাম্পের কথা চিন্তা করি, ওখানে একটা বাসার মধ্যে অনেক অনেক মানুষ থাকে, তো তাদের অবশ্যই সংক্রমণের ঝুঁকি বেশি। বাট বাংলাদেশের মতো দেশে, ছোট দেশে যেখানে অনেক অনেক মানুষ, সেখানে এত ঘনবসতিপূর্ণ একটা দেশ যে ধরেন আপনি পাবলিক বাসে উঠবেন, আপনার মুখে সামনে কাশলো, তো স্বাভাবিক সংক্রমণের তো ঝুঁকি আপনি এড়াতে পারছেন না। তো স্বাভাবিক মাস্ক তো এই কারণে পড়তে বলা হয়, তারপরও কিন্তু একটা ঝুঁকি থেকে যায়।
2: ডেঙ্গু প্রাদুর্ভাব নিয়ে আপনি কি বলতে চাচ্ছেন, বা এখান থেকে কি করে
3: মানুষ নিরাপদ থাকতে পারে। ডেঙ্গুতে আসলে এখন পর্যন্ত অনেক মানুষ মারা গিয়েছে। ডেঙ্গুটা আসলে ঘনবসতিপূর্ণ এলাকা তো অবশ্যই, তার উপরে জনগণের সচেতনতারও কিছু অভাব তো অবশ্যই আছে। সরকারে, স্থানীয় সরকারে আরো অনেক জোরদার কাজ করার এখানে ভূমিকা পালন তারা করতেই পারে। যেমন ধরেন বাসা ঘরে আমাদের কোন একটা টবে বা কোন একটা টায়ারে কোন একটা জায়গায় পানি জমে থাকলো, আমাদের কি একটা ধারণা আছে যে সবসময় পরিষ্কার পানিতেই আসলে ডেঙ্গু হয়, বা একটা টাইমে যেমন সূর্যোদয়ের দুই ঘন্টা আবার সূর্যাস্তের আগে দুই ঘন্টাতে ডেঙ্গুর প্রভাবটা বেশি হয়? এটা সত্যি, কিন্তু
4: ওই সময় ডেঙ্গু মশাদের আবির্ভাবটা বেশি।
3: ওই সময়টা ফিমেল যে মহিলা মশা যেটা স্ত্রী মশা ওটা কামড়ায় বেশি, টাইমটা ঠিক আছে, কিন্তু এই যে নোংরা পানি ওই পানি থেকেও কিন্তু আসলে, মানে আমরা যে সবসময় বলবো একদম ক্লিয়ার পানিতে ডেঙ্গু মশা লার্ভা দিবে ডিম দিবে, এরকমও কিন্তু এখন দেখা যাচ্ছে যে রিসার্চে অনেক কিছু নতুন তথ্য বেরিয়ে আসছে। আরেকটা প্রভাবের কারণ হচ্ছে যে মানুষ যদি একটু নিজে সচেতনতা বজিয়ে রাখতো, যেমন মশারি টানাতো বা ধরেন মশার রিপেলেন্ট যে ক্রিম গুলো আছে,
4: অর্থাৎ হচ্ছে আমাদের বাড়ির চারপাশ বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, কিংবা যেখানে আমরা অফিস আদালত যেখানে রয়েছে বা স্কুল কলেজগুলো যেগুলো রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, অর্থাৎ প্রত্যেকটা জায়গাতেই আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা অবশ্যই মেনটেন করতে হবে। আচ্ছা, আমরা একটু আগে বলছিলেন যে সংক্রামক রোগ বলতে আমরা মানে বুঝছি যে থুতু কাশি কফের মাধ্যমে মানে একজন মানুষ থেকে আরেকজন মানুষের ক্ষেত্রে রোগগুলো ছড়াচ্ছে, ডেঙ্গুর ক্ষেত্রে কি সেই ধরনের কোনো ঝুঁকি রয়েছে কিনা, বা ডেঙ্গু আক্রান্ত কোনো ব্যক্তির কাছ থেকে অন্য আরেকজন সুস্থ স্বাভাবিক মানুষকে ডেঙ্গু আক্রান্ত হতে পারেন কিনা?
3: হতে পারে, কারণ কি একটা এরিয়াতে বা একটা রুমে যদি একটা মশা আক্রান্ত থাকে আমাদের ডেঙ্গুর ভাইরাস দিয়ে, তাহলে সেই যদি ওই রুমের আরো একজনকে আক্রমণ করে তাও কিন্তু ডেঙ্গু ছড়াতে পারে। আর ডেঙ্গুর ক্ষেত্রে আমাদের যেটা হয় যে আমরা প্রথমেই দেখা যায় যে আমরা একটু বেশি প্যানিক করি, এবং প্রথমেই দেখা যায় কি আজকাল যেটা হচ্ছে যে সবাই বলে যে ও আমার মাত্র দুই দিনের জ্বর, এত চিন্তা করার কিছু নাই, আরো তিন দিন যাক চার দিন যাক তারপরে যে আমরা ডেঙ্গু টেস্ট করি, কিন্তু সেটা না করে আমরা যদি প্রথম দিনেই এটা ডেঙ্গু হতে পারে এই চিন্তাটা রাখি, আমরা যদি বিপজ্জনক লক্ষণগুলো আগে থেকে একটু সাবধান হই, কি কি টেস্ট করা যেতে পারে, কি কি ওষুধ আমরা খাবো না, আগে যেই আমরা একটা দোকানে ফার্মেসি থেকে যদি একটা ধরেন অ্যাসপিরিন বা আমরা যদি কোনো একটা অ্যান্টিবায়োটিক না নিয়ে আসি, তাহলে কিন্তু অনেক জায়গায় অনেকভাবে তাকে আরো ভালোভাবে সুস্থ করে ফেলা যায়।
4: অর্থাৎ জ্বর হলেই আমাদের কি প্রথমেই ডেঙ্গু পরীক্ষা করতে হবে, এরকম কিটাই কি বলতে চাচ্ছেন?
3: জ্বর হলেই আসলে এখন প্রথম দিনেই আমরা ডেঙ্গু এনএস1 করতে পারি আর না পারে আমার মনে হয় যে একটা সিবিসি করে ফেলা উচিত, রক্তের পরীক্ষা, জনগণের জন্য বলছি। এটাতে আমরা প্ল্যাটেলেট সহ আমাদের যে শ্বেত রক্তকণিকার সংখ্যা আছে সেটা দেখতে পারবো, কতটুকু ব্লিডিং টেন্ডেন্সি আছে বা প্লাজমার কি অবস্থা, অনেক কিছু আমরা ওখান থেকে একজন ডাক্তার অ্যানালাইসিস করতে পারে। তো 24 ঘন্টা পরপর রক্তের পরীক্ষাটা করা খুব জরুরি, আর ডেঙ্গুর টেস্টে ফলস পজিটিভ ফলস নেগেটিভ আসতেই পারে।
4: কি কি লক্ষণ দেখলে আমরা বুঝতে পারবো যে কোনো ব্যক্তি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হতে যাচ্ছেন বা হয়েছেন?
3: হতে যাচ্ছেন তো আসলে ভালোভাবে বলা যাবে না, কিন্তু হয়েছেন এরকম বা হতে পারেন এই কথাগুলো আমরা বলতে পারি যদি দেখি যে আমাদের তার জ্বর খুব বেশি, সাধারণত বলা হয় 103-104 এরকম ডিগ্রি ফারেনহাইট যদি কারো জ্বর থাকে, সাথে তার একটা আমরা যেটাকে বলি যে ব্রেক বোন ফিভার, মানে এমন ব্যথা মনে হবে যে হাড্ডি ভেঙে যাচ্ছে এরকম একটা ব্যথা, সাথে ভালোই লাগছে না, বমি বমি লাগছে, ক্লান্তি লাগতেছে, অবসন্ন লাগতেছে, ক্ষুধা মন্দা লাগছে, আর এটার সাথে অনেকের ক্ষেত্রে বমি তো থাকতে পারে আবার পাতলা পায়খানাও থাকতে পারে। আবার আরেকটা মিসকনসেপশন আমাদের আছে যে জ্বর হলে এবং সাথে যদি সর্দি কাশি থাকে, সর্দি কাশি থাকলে ডেঙ্গু হবে না, এই কনসেপশনটাও ঠিক না, জ্বরের সাথে সর্দি কাশিও থাকতে পারে, এটা ডেঙ্গুরও একটা লক্ষণ হতে পারে।
4: অর্থাৎ ডেঙ্গু পরীক্ষাটা আমাদের করাটা খুব জরুরি, না তাহলে মানে ডক্টরদেরও সুবিধা হয় আর পেশেন্টদের ক্ষেত্রে দেখা যায় যে অসুস্থতার ঝুঁকি থেকে বা আরো বেশি খারাপ কন্ডিশন থেকে নিজেকে প্রিভেন্ট করতে পারে। আরো একটি বিষয়, আপনি শুরুতে বলছিলেন যে করোনা ভাইরাস এবং নিপা ভাইরাসের কথা, তো এই করোনা ভাইরাস এবং নিপা ভাইরাসের কারণে একজন সুস্থ স্বাভাবিক মানুষ কি কি ঝুঁকিতে পড়তে পারেন বা এ থেকে পরিত্রাণের উপায় কি যদি একটু বলতেন?
3: করোনা ভাইরাস নিপা ভাইরাসের ক্ষেত্রে দুইটা একটু ডিফারেন্ট, তো আলাদাভাবে বলি। করোনা ভাইরাসের ক্ষেত্রে তো সবাই অলরেডি মানে বাংলাদেশ তো আমার মনে হয় যে যথেষ্ট সচেতন হয়েই গেছে যে করোনা ভাইরাসে কি কি হতে পারে, এখানে যে মৃত্যু পর্যন্ত হতে পারে, এবং ডেঙ্গু বলেন, করোনা বলেন, নিপা বলেন, সব ক্ষেত্রে কিন্তু আসলে রিস্কের মানুষজন হচ্ছে যদি কোনো গর্ভবতী

0: জন্য দরকার। আর নিপা ভাইরাসের ক্ষেত্রে বলবো, এটা কিন্তু চাইলেই আমরা আটকাতে পারি। তো আমরা যদি শীতকালের সময় কাঁচা খেজুরের রসটা না খাই, কাঁচা খেজুরের রসটা যদি আমরা একটু জাল দিয়ে খাই, পুরোপুরি বলকুঠা জাল, তাহলে কিন্তু আমরা এই নিপা ভাইরাস থেকে বাঁচতে পারি। আর নিপা ভাইরাসের জন্য কিন্তু বাচ্চারাও যেমন মারা গেছে, বয়স্করাও মারা গেছে, এবং এটা কিন্তু লং টার্ম দেখা যায় যে একটা নিউরোলজিক প্রবলেম থাকতে পারে। তো এটা সচেতন কিন্তু মানে জাস্ট একটা ছবি তোলার জন্য আমরা কাঁচা রস না খেলাম, এরকম যদি একটু ছোটখাটো সচেতনতা বৃদ্ধি করা যায়। যেমন এই বছর আমরা দেখেছি যে অনেকেই ঢাকা থেকে ধরেন শরীয়তপুর গেছে, ফরিদপুর গেছে, রাজশাহী গেছে কাঁচা খেজুরের রস খাওয়ার জন্য। তো কাঁচা খেজুরের রসটা যদি সিম্পলি তারা হচ্ছে কমপ্লিটলি জাল দিয়ে খেতেন, তাহলে কিন্তু এই রোগটাকে আমরা আটকে ফেলতে পারতাম।
1: আচ্ছা, এই যে নিপা ভাইরাসটা কি শুধু কাঁচা খেজুরের রস খেলেই কি হচ্ছে, নাকি আরো কোনো মানে কারণ রয়েছে এটার সাথে?
0: কাঁচা খেজুরের রস যেমন আছে, আধা খাওয়া ফলও তেমন আছে। আসলে আমরা বলছি যে বাদুরের মাধ্যমে ছড়াচ্ছে। তো বাদুর খেজুরের রসে যখন যে খেজুরের হাড়িটা আসলে রেখে দেওয়া হয় খেজুর গাছে, তো ওটার উপরে দেখা যায় তার একটু থুতু, মানে সে তো রসটা খেতে চায়, তো একটু থুতু পড়তে পারে, তার একটু প্রস্রাব লাগতে পারে, ওখান থেকে আসলে ছড়ায়। ঠিক তেমনই বাদুররা কিন্তু গাছের ফলও খায়। তো কোনো একটা ফল রাস্তায় পড়ে আছে, একটু অল্প একটু ধরেন আম বা কোন একটা ফল অল্প খাওয়া, তো ওটা যদি আমরা না খাই তাহলে কিন্তু অনেকখানি আটকানো যায়। তো মেইনলি আধা খাওয়া ফল এবং খেজুরের রস, এই দুইটাই আসলে আমাদের সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ।
1: প্রিয় শ্রোতা, আজ আমরা সংক্রামক রোগ নিয়ে অনেক মূল্যবান তথ্য জানলাম। ডাক্তার সাকিয়া হক, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। প্রিয় শ্রোতা, সংক্রামক রোগ নিয়ে অনেক মূল্যবান তথ্য জানলাম, নিশ্চয়ই অনেক উপকৃত হয়েছেন। সবাই ভালো থাকুন, সুস্থ এবং সুন্দর থাকুন।
2: প্রিয় শ্রোতা, অনেকেই মনে করেন সুষম খাবার মানেই দামি খাবার, বিষয়টি মোটেও তা নয়। অল্প খরচে আমরা খাবারে পরিমিত শর্করা, প্রোটিন, চর্বি ও তেল, ভিটামিন, খনিজ লবণ যোগ করতে পারি। মনে রাখতে হবে প্রতিটি খাদ্য উপাদানের নিয়মিত পরিমিত উপস্থিতি খাবারকে সুষম করে তোলার প্রধান শর্ত।
3: আমাদের দেশে বেশিরভাগ মানুষের শর্করার প্রধান উৎস ভাত। প্রোটিন হিসেবে মাছ মাংস প্রতিদিনের পাতে না উঠলেও সমস্যা নেই। ডাল, ছোলা, বাদাম, শিমের বিচি, সয়াবিন ইত্যাদি উদ্ভিজ্জ উৎস দিতে পারে প্রয়োজনীয় প্রোটিনের যোগান।
2: রোগ প্রতিরোধের জন্য প্রোটিন ছাড়াও আমাদের ভিটামিন ডি, অ্যান্টি অক্সিডেন্ট যেমন ভিটামিন সি, ভিটামিন ই, বিটা ক্যারোটিন, সেলেনিয়াম, জিঙ্ক ও ম্যাগনেশিয়াম খাওয়া উচিত। ডিমের কুসুম, মাশরুম ইত্যাদি থেকে ভিটামিন ডি পাওয়া যায়। তবে নিয়ম করে শরীরে সূর্যের আলো লাগানোই হতে পারে ভিটামিন ডি এর সেরা উৎস।
3: এ পর্যায়ে শুনব স্বাস্থ্য বিষয়ক গান। শিল্পী তানজিনা করিম স্বরলিপি, গানের কথা সাজিয়েছেন শফিকুল ইসলাম বাহার এবং সুর করেছেন।

0: শ্রোতা বন্ধু, আমাদের অনুষ্ঠান কেমন লাগলো জানিয়ে লিখতে পারেন এই ঠিকানায়: ডাকবাক্স প্রযত্ন পরিচালক, জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল, বাংলাদেশ বেতার, শেরে বাংলা নগর, ঢাকা 1207। আমাদেরকে ইমেল যদি করতে চান, আমাদের ইমেল ঠিকানা betarphnc1207@gmail.com।
1: শ্রোতা বন্ধুরা, এবারে শুনবেন একটি কথিকা। কথিকার বিষয়বস্তু বিলম্বিত বয়ঃসন্ধির কারণ, লক্ষণ ও প্রতিকার সম্পর্কে। এ প্রসঙ্গে বিস্তারিত জানাচ্ছেন জিন্নাতুন্নেসা সরকার।
2: মানব জীবনে জন্মলগ্ন থেকে শুরু হয় বৃদ্ধি। বয়স বাড়ার সাথে সাথে একটু একটু করে মানুষের শরীরে নির্দিষ্ট কিছু পরিবর্তন হতে থাকে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় বয়ঃসন্ধি, যা একজন শিশুকে পরিপূর্ণ মানুষে পরিণত করতে সহায়তা করে। সাধারণভাবে মেয়ে শিশুদের 8-13 বছর ও ছেলে শিশুদের 9-14 বছর বয়সে বয়ঃসন্ধিজনিত পরিবর্তনগুলো হয়ে থাকে। যদি কোনো মেয়ে শিশুর 13 বছরে ও ছেলে শিশুর 14 বছর বয়সের মধ্যে এই পরিবর্তন শুরু না হয়, তখন তাকে আমরা বিলম্বিত বয়ঃসন্ধি বলে থাকি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে 10-19 বছর বয়সের মাঝামাঝি সময়টাকে কৈশোর বলে। এর যে কোনো এক সময়ে বয়ঃসন্ধি আসতে পারে। এটা মূলত কৈশোর ও যৌবনের মধ্যবর্তী পর্যায়। অনেক সময় 19 বছরের পরও বয়ঃসন্ধির ব্যাপ্তি থাকতে পারে, যা বিভিন্ন দেশ, সংস্কৃতি, পরিবেশ, স্বাস্থ্য, খাদ্যাভ্যাস ও জীবনযাপনের উপর নির্ভর করে। তবে কৈশোরকালের প্রথম দিক অর্থাৎ 10-15 বছর সময়টাই বয়ঃসন্ধির কাল হিসেবে বেশি গুরুত্বপূর্ণ। বয়ঃসন্ধিতে দেহের আকার আকৃতিতে পরিবর্তন হয়। ছেলে মেয়েদের উচ্চতা ও ওজন দ্রুত বাড়তে থাকে। বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের বৃদ্ধিতে তারা পূর্ণ বয়স্কের রূপ লাভ করে। মেয়েদের ক্ষেত্রে 13 বছর পেরিয়ে যাওয়ার পরেও যদি শারীরিক বিকাশ না ঘটে এবং 16 বছর বয়সেও যদি মাসিক শুরু না হয়, আর ছেলেদের ক্ষেত্রে 14 বছর বয়সেও প্রজনন অঙ্গের বৃদ্ধি না ঘটলে, তাকে আমরা বিলম্বিত বয়ঃসন্ধি বলে থাকি। বয়ঃসন্ধির পরিবর্তন আবার নির্দিষ্ট বয়সের আগেও শুরু হতে পারে, তাকে অকাল পরিপক্ক বলা হয়। এ পরিবর্তন তাড়াতাড়ি বা দেরিতে কোনটি কিন্তু দুশ্চিন্তার বিষয় নয়। বংশগত কারণ, আবহাওয়া, খাদ্যাভ্যাস ইত্যাদি কারণে এই পরিবর্তনের সময়কাল এক একজনের এক এক রকম হতে পারে। আবার অপুষ্টির কারণেও এ পরিবর্তন দেরিতে আসতে পারে। কৈশোর ও বয়ঃসন্ধিকাল প্রায় একই সময় শুরু হলেও দুটো কিন্তু এক নয়। শৈশব থেকে কৈশোরে উত্তরণের পথে ছেলে মেয়েদের কিছু পরিবর্তন ঘটে, যেমন শারীরিক উচ্চতা। এখানে উভয়েরই শারীরিক উচ্চতা বেড়ে যায়। মেয়েদের একটা নারীসুলভ পরিবর্তন হয়। ছেলেদের দৈহিক গঠনে একটা পুরুষালী ভাব আসে, দাড়ি গোঁফ গজায়, কণ্ঠস্বরে পরিবর্তন হয় ইত্যাদি। এসব শারীরিক ও স্বাভাবিক পরিবর্তনে অসামঞ্জস্যতা দেখা গেলে বা পরিবর্তন শুরু হয়ে হঠাৎ থেমে গেলে, তখন সংকোচ না করে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করতে হবে। কৈশোরের সন্তানদের সঙ্গে এসব বিষয়ে আন্তরিকতার সাথে কিছুটা খোলামেলা কথা বললে তারাও সংকোচ না করে কোনো সমস্যা থাকলে সে সমস্যার কথাগুলো খুলে বলতে পারবে। সন্তানের বিলম্বিত বয়ঃসন্ধি কাটিয়ে উঠতে একজন অভিভাবকের প্রথম পদক্ষেপ হচ্ছে শিশুটি যে কোনো সমস্যা নেই সেটা নিশ্চিত করতে হবে। সেজন্য তাকে শিশুরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যেতে হবে। ডাক্তার যদি কোনো মেডিকেল সমস্যা দেখতে না পান, তাহলে শিশুর কোনো চিকিৎসার প্রয়োজন নেই। সেক্ষেত্রে শিশুটি এক পর্যায়ে নিজে থেকেই কিন্তু বিকশিত হতে শুরু করবে। তাছাড়া বিলম্বিত বয়ঃসন্ধি নির্ণয়ের জন্য শিশু ও তার পরিবারের সদস্যদের শৈশবের ইতিহাস পর্যালোচনার পাশাপাশি কিছু পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন। কেননা মা বাবার বিলম্বিত বয়ঃসন্ধির ইতিহাস থাকলে সেটা শিশুরও হতে পারে। শিশুর শারীরিক বৃদ্ধির ধারাবাহিকতা, হাড়ের বয়স ও হরমোনের মাত্রা দেখে এটা অনেকটা নিশ্চিত হওয়া যায়। তবে বেশি বিলম্বিত হয়ে গেলে শিশুর হরমোন রোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া প্রয়োজন। আবার অপুষ্টি ও শিশুর শরীরে নির্দিষ্ট কোনো ভিটামিনের অভাব থাকলে তারও সমাধান করতে হবে। তবে লক্ষ্য রাখতে হবে, জন্মগতভাবে শিশুর শরীরে অন্য কোনো রোগ থাকলে, যেমন টিউমার, স্থূলতা, সংক্রমণ, মানসিক সমস্যা বা হরমোনের সমস্যা, এগুলো যদি থাকে তবে অবশ্যই চিকিৎসা করাতে হবে, চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। অবশ্যই আমাদের মনে রাখতে হবে, এই বিলম্বিত বয়ঃসন্ধি নিরাময়যোগ্য একটা সমস্যা, তাই প্রয়োজনে আমাদের কি করতে হবে, সচেতন থাকতে হবে। সবসময় আমরা সচেতন থাকব এবং যথাসময়ে চিকিৎসকের কাছে যাব এবং তাদের পরামর্শ গ্রহণ করব।
3: আমি জায়গা ভাবি, তুমি কাম করো।
4: আরে ব, গেলেই তো যাওয়া হইল, এই কাজ গল্প করতে করতে করা যায়।
3: কাল আবার আসুন না ভাবি,
4: অর্ধেক কথা কয়ে যাও যাইব না, শেষ করতে না পারলে শুরু করছিলি কেন, আইস তরে সারুন না।
3: তুমিও না ভাবি, কইলাম তো পরে কমো।
4: আইসা কত পোলাটা কি কাজ করে রে?
3: হেইডা জানি না, কিন্তু দেখতে খুবই সুন্দর, একদম
4: ওই জায়গা তো পুরাই যে গাইলাম কি কাম করে
3: তা তো জানি না।
4: জানোস না মানে কি?
3: ফেসবুকে পরিচয়, সব কথা হনু জানা হয় নাই।
4: সবকিছু না যে নেই পুরা দেওয়া না হইয়া বইয়া রইস
3: না, সবকিছু মানে এই খালি কথাটাই জানা হয় নাই।
4: আসল কথাটাই তো জানা হয় নাই।
3: সে আমার ছবি দেখা পাগলের মতো পছন্দ করছে।
4: বাবা, এক হাতে তালি বাজে না, সে একাই পাগল হইছে আর তুই মনে হয় ছবির মতন ঝুলে রইছিস দেওয়ালে। হন মিনু, এইসব পাগলামি কইরা আবার কোনো বিপদে পড়িস না।
3: সে সেইরকম ছেলে না।
4: মা গো, ভাবি দেহি গদু গদু সে। এইরকম বহুত সে আছে রে দুনিয়ায়, কি দেখে কেন পাগল হয়, সময়ের আগে তা টের পাওন যায় না। এই যে আমার বইনটাও এইরকম ফেসবুক মার্কার প্রেম কইরা বিয়া করছিল, পরে দেখা গেল তার কিছুই নাই, উল্টা চাপ দেয় বাপের বাড়ির থেকে ব্যবসার টাকা নিতে, মা গয়না বেচে টাকা দিছে, সেই টাকা যে কই গেছে তার হিসাব নাই। আমি বই না মার চোখের পানি নাকের পানি এক করতেছে।
3: আমি এত কাঁচা মাইয়া না ভাবি।
4: হ হ, তুমি তো বেশি পাকড়া মাইয়া, মনে রং লাগলে সবাই আসলে একই কথা ভাবে। যাক, যাই করুস, যাচাই।
5: কি যাচাই করো গো?
4: দেখবো তাই সাথে নিয়ে গেছে।
5: সংসারের কামে মনোযোগ দিছে তাইলে?
4: না দিয়া উপায় কি কন তো, আমি তো ব্যস্ত এই টুকরি বানাইতে, হাটবার না, মহাজনেব মাল নিতে, ঋণের কিস্তি ঠিক রাখুন লাগবো তো, আমার তো কোনো জিরান নাই, একটাই দুধ সারতে না সারতেই আরেকটা খাওয়া শুরু করছে, কেমনে যে কি করি খালি আমি জানি।
5: এই কামটা ঠিক হয় নাই, সমিতি করো, এইটা করো, হেইটা করো, অথচ পর পর দুইটা বাচ্চা নিলা, একটা গ্যাপ দিতে পারলা না।
4: চেষ্টা করছিলাম, কেমনে জানি কি হইলো বুঝি নাই, তখন তো নিত্য ভয়ের মধ্যে থাকি।
5: তোমার তো স্থায়ী ব্যবস্থা নেওয়া উচিত, তোমার আফার মতন
4: না। অহনিয়া তো শক্ত চিন্তা করতেছি না দুলাবাই,
5: পরিবার কল্যাণ অফিসে পরামর্শ কইরা আইইউডি করাইতে পারো, অস্থায়ী কিন্তু দীর্ঘমেয়াদী জন্মবিরতিকরণ ব্যবস্থা।
4: আইইউডি?
5: হ্যাঁ, আইইউডি।
3: আমি অহন যাই ভাবি।
5: আহারে যাইবা কেন, বসো বসো বসো। শুনো, জানো স্কুল কলেজে তো আজকাল প্রজনন স্বাস্থ্য পড়ানো হয়। হ্যাঁ, যা কইতেছিলাম, আইইউডি একটা সহজ, নিরাপদ আর দীর্ঘমেয়াদী অস্থায়ী জন্মবিরতিকরণ পদ্ধতি, এক টানা 10 বছরের জন্য কার্যকর, জরায়ুতে পড়াইয়া দেওয়া হয়, কয়েক মিনিট মাত্র সময় লাগে, কোনো কাটা ছিঁড়া নাই, ব্যথা বেদনা নাই, আবার কেউ বাচ্চা নিতে চাইলে যে কোনো সময় খুইলাও ফেলাইতে পারে, কপার্টি নামেই বেশি চিনে মানুষে, দাম্পত্য জীবনে বিন্দু মাত্র প্রভাব পড়ে না, একদম স্বাভাবিক গতিতে চলে।
4: আহ দুলাভাই, আরেকটা ভরসা পাইলাম।
6: বাংলাদেশে এই মুহূর্তে বিশেষ করে বৃষ্টির পানি জমে থাকার ফলে ডেঙ্গুর বংশবিস্তার ঘটে, ফলে ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা থাকে, এখানে সচেতনতা খুব জরুরি। ব্যক্তি পর্যায় থেকে শুরু করে বিভিন্ন প্রাতিষ্ঠানিক পর্যায় ও বাড়িওয়ালাদের এ বিষয়ে ব্যবস্থা নিতে হবে, যেন ডাবের খোসা, গাড়ির টায়ার, ফুলের টব ও গাড়িতে বা কোথাও কোনো প্রকার পানি জমে না থাকে, সেই বিষয়ে নজরদারি বাড়াতে হবে। তাহলে ভবিষ্যতে ডেঙ্গু সংক্রমণ নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।
0: সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়ে নিজেরা ভালো থাকি, অন্যদের ভালো থাকতে সাহায্য করি, এই প্রত্যাশায় আজকের মতো বিদায়। যেতে যেতে জানাবো নেপথ্যে যারা ছিলাম তাদের নাম।
6: গ্রন্থনায় নাজমুন্নাহার সুমনা, উপস্থাপনায় আমি মোহাম্মদ রাফিউদ্দিন
0: এবং আমি নাজমুন্নাহার সুমনা, সম্পাদনায় মোহাম্মদ নুরুল আমিন, স্বাস্থ্য সুখের মূল অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
7: স্বাস্থ্য সুখের মূল

0: আসসালামু আলাইকুম। দুপুর ১২টা বাংলাদেশ বেতার খবর পড়ছি কামরুজ্জামান পিন্টু। প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু মোকাবেলার পাশাপাশি দেশের উন্নয়ন ও রাষ্ট্রের পুনর্গঠনে সকলের বিশেষ করে তরুণদের সহযোগিতা চেয়েছেন। তিনি গতকাল জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সারা দেশে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনকালে এ সহযোগিতা কামনা করেন। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, এডিস মশার প্রজনন স্থল ধ্বংস, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং সরকারি বেসরকারি ও সামাজিক উদ্যোগকে সমন্বিত করার লক্ষ্যে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ২০২৪ সালের ৫ই আগস্ট দেশের তরুণ সমাজ পরিবর্তনের সূচনা করে সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তরুণ সমাজ যদি চায় তবে একটা দেশের পরিবর্তন সম্ভব। তিনি বলেন, কয়েক কোটি তরুণ ও শিক্ষার্থী সহ বিপুল সংখ্যক মানুষ যদি পরিচ্ছন্নতার কাজে এগিয়ে আসে তাহলে দেশকে পরিবর্তন করা সম্ভব। তারেক রহমান বলেন, আগামী তিন মাসে শতভাগ না হলেও ডেঙ্গু সমস্যার অন্তত ৮০% সমাধান করার চেষ্টা করবে সরকার। তিনি বলেন, প্রত্যেকে সপ্তাহে অন্তত এক ঘণ্টা নিজের বাসা, শিক্ষা প্রতিষ্ঠান বা কর্মস্থল পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে সময় দিলে পরিবেশের দ্রুত পরিবর্তন সম্ভব। রাস্তাঘাটে যত্রতত্র আবর্জনা ফেলা বন্ধে সবাইকে সচেতন হওয়ারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমান একটি সমৃদ্ধ ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে দেশপ্রেমিক নাগরিক, ব্যবসায়ী, তরুণ, উদ্যোক্তা, গবেষক সহ সমাজের সর্বস্তরের জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল রাজধানীতে বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬ উদ্বোধনকালে এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, সরকার সর্বদা সম্ভাব্য সব ধরনের সহায়তা নিয়ে উদ্যোক্তাদের পাশে থাকবে। অনুষ্ঠানে বক্তাদের বক্তব্য তুলে ধরে তারেক রহমান বলেন, তাদের উপস্থাপনায় দেশের আগামী কর্মপরিকল্পনার একটি গ্রিক রূপরেখা পাওয়া গেছে। তিনি বলেন, বক্তাদের প্রস্তাবিত বিষয়গুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা গেলে দেশ তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারবে। স্থানীয় উদ্ভাবনের সাথে নীতি সহায়তা, শিল্পখাত, বিনিয়োগ এবং বাজারের সুযোগগুলোর সংযোগ স্থাপনের লক্ষ্যে তিন দিনব্যাপী এই মেলার আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, বিশ্বমানের দক্ষ মানব সম্পদ ও প্রযুক্তি নির্ভর ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলতে সরকার দেশের শিক্ষা ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আনছে। তিনি গতকাল রাজধানীর নবহাতিতে থিয়েটারে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬ প্লেনারি সেশনে অংশ নিয়ে একথা বলেন। মাহদী আমিন বলেন, আগামী শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত পাঠ্যপুস্তকে কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই, রোবোটিক্স, মেশিন লার্নিং ও সাইবার সিকিউরিটির মতো আধুনিক বিষয়গুলোকে বিশেষ প্রাধান্য দেওয়া হচ্ছে। একই সঙ্গে কারিগরি শিক্ষাকে শিক্ষা প্রাতিষ্ঠানিকভাবে মূলধারার শিক্ষার সঙ্গে সম্পৃক্ত করে সব শিক্ষার্থীর জন্য বাধ্যতামূলক করা হচ্ছে। ইয়েমেনের লোহিত সাগরের উপকূলে গুরুত্বপূর্ণ বাবাল মানদেব প্রণালীতে সৌদি সৈন্যদের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েছে হুতি বিদ্রোহীরা। ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা লোহিত সাগরের উপকূলীয় এলাকার নিয়ন্ত্রণ গ্রহণের পর সৌদি আরবের সঙ্গে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। ইরাক থেকে ড্রোন হামলার পর সৌদি আরব ইস্ট ওয়েস্ট তেল পাইপলাইন বন্ধ করে দিয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইয়েমেনের সঙ্গে হুতিদের সংঘাতে হস্তক্ষেপ না করার জন্য হুতিরা ওয়াশিংটনকে অনুরোধ জানিয়েছে। খেলার খবর, ফুটবল। বাংলাদেশ অনূর্ধ্ব ১৭ নারী ফুটবল দল আজ জর্ডানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নামবে। আম্মানের জেএফএ ফিল্ডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। প্রথম ম্যাচে জর্ডানকে ৫-০ গোলে হারায় বাংলাদেশ। ক্রিকেট। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে আজ ভারতের মোকাবেলা করবে শ্রীলঙ্কা। বাংলাদেশ সময় রাত ৮:৩০টায় শিরোপা নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে। এদিকে পচেফস্ট্রোমে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা এ দলকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ এ দল। প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা এ দল ৪০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৮২ রান করে। জবাবে বাংলাদেশ এ দল ৩৩ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৫ রান করে। বৃষ্টির কারণে প্রথম দুই ম্যাচ পরিত্যক্ত হওয়ায় এই জয়েই ১-0 ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ এ দল। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা ১টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। এদিকে ঢাকা আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন, এখন শুনবেন একটি বিজ্ঞপ্তি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 8 সেপ্টেম্বর থেকে আজ 13 সেপ্টেম্বর 2026 পর্যন্ত বান্দরবান সামরিক প্রশিক্ষণ এলাকায় BMTA বাংলাদেশ সেনাবাহিনী আর্টিলারি কোর্স শুটিং পরিচালনা করবে। এ ফায়ারিং চলাকালীন প্রতিদিন সকাল 8টা থেকে রাত 11টা পর্যন্ত ফায়ারিং রেঞ্জের আশপাশের সাধারণ এলাকা হলুদিয়া, হাম্বুরামপাড়া ও গোয়ালমারির সম্পূর্ণরূপে পরিহার করতে বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে। এছাড়াও বিজ্ঞপ্তিতে ফায়ারিং চলাকালীন জনসাধারণ অন্যান্য যানবাহন ও বিমানকে ফায়ারিং এলাকা এড়িয়ে চলা এবং গবাদি পশুর বিচরণ না করানোর জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তিটি শুনলেন।
2: এ অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।
1: বাংলাদেশ বেতার, ঢাকা।

এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই এবং অন্যকেও সচেতন করি। বাসগৃহে ফুলের টব, অব্যবহৃত কোটা, ড্রাম, নারিকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর, বাঁশের গিটের গর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই এডিস মশা দমনে এইসব পানি জমার স্থান ধ্বংস করুন এবং বাড়িঘর তার আশপাশে পরিষ্কার করুন। নির্মাণ কাজে ব্যবহৃত চৌবাচ্চার পানি পাঁচ দিনের মধ্যে পরিবর্তন করুন এবং বাড়ির আশেপাশে যদি এই ধরনের অব্যবহৃত চৌবাচ্চা থাকে সেগুলো সম্ভব হলে মাটি দিয়ে ভরাট করে ফেলুন অথবা ভেঙে দিন। প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য সম্প্রচার মন্ত্রণালয়।

0: বাংলাদেশ বেতার ঢাকা।
1: এখন থেকে বেলা দুটো পনেরো মিনিট পর্যন্ত ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স, এফ এম 90 মেগাহার্স, এফ এম 106 মেগাহার্স এবং এফ এম 102 মেগাহার্সে অনুষ্ঠান প্রচার বিরতি। এরপর পুনরায় বেলা দুটো পনেরো মিনিট থেকে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল।
2: মনের গভীরের অনুভূতি সুন্দরভাবে ফুটে উঠেছে। গানটির সঙ্গে মন

হচ্ছে বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আপনাদের অনেক অনেক চিঠি পড়া হয়ে গেল, আমরা ইমেলের পাতায় যাব, তারপরে আবার ইমেল শেষ করে আমরা কিন্তু ফেসবুকের পাতায়ও যাব। বিশ্বজিৎ হাজার রয়েছেন আমাদের সাথে মালদা থেকে, এছাড়াও জাকির হোসেন রাজু রয়েছেন। আমরা একটু গানের কাছে যাই, গান থেকে ফিরে এসে আমরা ইমেল পড়ব। এ পর্যায়ে আপনাদের শোনাব ববি লিম্বুর কণ্ঠে নেপালি ভাষার গান বাস্তো মায়া। নেপালি ভাষার গানগুলোতে পাহাড়, প্রকৃতি, ভালোবাসা ও জীবনের নানা অনুভূতির অপূর্ব প্রকাশ দেখা যায়। মিষ্টি সুর, কোমল কণ্ঠ,

কার্যক্রমের মধ্যে স্পিকার ঢাকা খবরের পর আমরা আবারও ফিরে এলাম রকমারি গাড়ির অনুষ্ঠান গীতারিতে। প্রিয় বন্ধু শ্রোতা, গীতারিতে এবার শুনলেন বস্তির মেয়ে বাণীচিত্রের গান। ঠাকুর যদি কাছাকাছি মনে হয় বেঁচে আছি, গানটি শুনবেন কনক চাঁপা ও এন্দ্র কিশোরের কণ্ঠে।

সম্পদের সুষ্ঠু ব্যবহার করি। বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার ঢাকা লকবাড়ি গাড়ির অনুষ্ঠানে গীতালিকে এবারে শুনলেন শুভ বিবাহ বাণিজ্যের গান শিল্পী বাপ্পা মজুমদার।

পাঠাম বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এবারে বৃন্দাবন অ্যালবামের গান শুনবেন সালমা।

Absolutely.

আছেন গীতালি অনুষ্ঠানে। প্রিয় বন্ধু শ্রোতা, গীতালিকে এবারে শুনবেন

এবার একটি আধুনিক গান শুনবেন শিল্পী শাহনাজ রহমান স্বীকৃতি। গানের কথাগুলো সাজিয়েছেন লিয়াকত আলী বিশ্বাস, সুর করেছেন সজন দাস।

বলছেন রকমারি গান গীতালি অনুষ্ঠানে প্রচারিত হচ্ছে বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার ঢাকা থেকে। বন্ধুরা এবারে শুনবেন চমৎকার একটি নগরবাউল গান।

কার্যক্রম বাংলাদেশ বেতারে ঢাকা থেকে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন রকমারি গান গীতালি অনুষ্ঠানে। এবারে শুনবেন একটু চাওয়া একটু পাওয়া, এমনই কথায় সাজানো গানে কণ্ঠ দিয়েছেন এন্ড্রু কিশোর ও কনক চাঁপা, বাণীচিত্র মনমানা।

দেশের প্রতিটি নাগরিকের জন্য সহজলভ্য মানসম্মত স্বাস্থ্য সেবা নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবায়দা রহমান। আজ রাজধানীর নব থিয়েটারে আয়োজিত সবার জন্য স্বাস্থ্য সেবা শীর্ষক এক সেমিনারে বক্তব্যে তিনি এই কথা বলেন। ডাক্তার জুবায়দা রহমান বলেন, বাংলাদেশে সবার জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হবে। স্বাস্থ্য সেবা পাওয়া কোনো সুবিধা নয়, এটি দেশের প্রতিটি নাগরিকের অধিকার। ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। ডেঙ্গু প্রতিরোধে জনের সচেতনতা বাড়ানোর উপর গুরুত্ব দিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান ডাক্তার জুবায়দা রহমান। সরকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গুণগত শিক্ষার উন্নয়ন, বিশেষ করে রাজনীতিমুক্ত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারিক রহমানের 11 দফা নির্দেশনা বাস্তবায়নে বিশেষ কর্ম পরিকল্পনা গ্রহণ করেছে। এই কর্ম পরিকল্পনার আওতায় সারা দেশের স্কুল ও কলেজগুলোতে অভিন্ন পাঠদান কর্মসূচি ও ক্লাস রুটিন প্রবর্তনের মাঝ পর্যায়ের কাজ শুরু করা হয়েছে। এই কর্ম পরিকল্পনার মধ্যে রয়েছে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি উৎসাহিত করা, বিষয়ভিত্তিক শিক্ষক প্রশিক্ষণ এবং ভালো অবদানের জন্য পুরস্কৃত করার পাশাপাশি শ্রেণীকক্ষে গুণগত শিক্ষার দান নিশ্চিত করা, শিক্ষক ও শ্রেণীকক্ষের পাঠদান সরাসরি পর্যবেক্ষণ এবং খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রম সম্প্রসারণ করা। সার কার্যক্রম তদারকিতে সার ব্যবস্থাপনা কন্ট্রোল রুম চালু করেছে কৃষি মন্ত্রণালয়। পাশাপাশি মাঠ পর্যায়ে সার নিয়ে কোনো ধরনের সমস্যা বা অনিয়মের ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার উদ্যোগও নেওয়া হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়। আদেশ অনুযায়ী কোনো আদেশ না দেওয়া পর্যন্ত কৃষি মন্ত্রণালয়ের 528 নম্বর কন্ট্রোল রুম কক্ষে 28 নম্বর কক্ষে কন্ট্রোল রুমের কার্যক্রম পরিচালিত হবে। কোনো জেলা বা উপজেলায় সার সংকটের আশঙ্কা দেখা দিলে তা অগ্রাধিকার ভিত্তিতে শনাক্ত করে প্রয়োজনীয় সুপারিশ করবে কন্ট্রোল রুম। কৃষি মন্ত্রণালয়ের আদেশে সার ব্যবস্থাপনা কন্ট্রোল রুমের যোগাযোগের জন্য 050351 ফোন নম্বর দেওয়া হয়েছে। 2026-2027 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির অনলাইন আবেদনের সময় আজ রাত 8টায় শেষ হচ্ছে। এ সময়ের মধ্যে এসএসসি ও সমমানের পরীক্ষার পুনরীক্ষণের ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা নতুন করে আবেদন করতে পারবে। আন্তঃশিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসএসসি ও সমমান পরীক্ষার পুনরীক্ষণের মাধ্যমে যেসব শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে তাদের সংশোধিত ফল একাদশ শ্রেণীর ভর্তি আবেদনের পোর্টালে অন্তর্ভুক্ত করা হয়েছে। আগে আবেদন করা এসব শিক্ষার্থী নতুন করে আবেদন করতে পারবে, আর যারা এরই মধ্যে আবেদন করেছে তারা নিজেদের আবেদন পরিমার্জন করতে পারবে। 2027 সালে পবিত্র হজের বিবর্তন কার্যক্রম চলছে। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী 24 সেপ্টেম্বরের মধ্যে হজযাত্রীদের নিবন্ধন সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের পর নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় গত 9 সেপ্টেম্বর এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে। কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার ভ্যান ও মাইক্রো বাসের ভয়াবহ সংঘর্ষে 4 জন নিহত ও 11 জন আহত হয়েছেন। গত রাত 1:30টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। হরমুজ প্রণালীর অদূরে আজ ভোরে ইরানের একটি বাণিজ্যিক জাহাজে হামলায় 1 জন নিহত ও অপর 3 জন আহত হয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথ ঘিরে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার মধ্যে এই ঘটনা ঘটল। তবে মার্কিন সামরিক বাহিনী এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে প্রাণঘাতী ইবোলা ভাইরাসের সংক্রমণ 7,000 ছাড়িয়েছে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে এটি এখন পর্যন্ত দেশটিতে ইবোলার সবচেয়ে ভয়াবহ প্রাদুর্ভাব। সর্বশেষ প্রাদুর্ভাবে এখন পর্যন্ত 3,398 জনের মৃত্যু হয়েছে। ইন্দোনেশিয়ায় নিখোঁজ হওয়া একটি ফেরি থেকে 103 জনকে উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় 1 জন নিহত হয়েছেন। আজ সকালে পূর্ব জাভার সুরাবায়া থেকে বাঞ্জার মাসিনের দিকে 243 জন যাত্রী ও ক্রু নিয়ে যাওয়ার সময় ফেরিটি দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে। এতে ফেরিটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফেরিতে থাকা
সতেরো নারী ফুটবল দল আজ জর্ডানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নামবে। আম্মানের জেএফএ ফিল্ডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। প্রথম ম্যাচে জর্ডানকে ৫-০ গোলে হারায় বাংলাদেশ। ক্রিকেট সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে

بسم اللہ الرحمن الرحیم. السلام علیکم. বাংলাদেশ বেতার ঢাকা. অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স, FM 106 মেগাহার্স, FM 90 মেগাহার্স ও FM 102 মেগাহার্স এ. জানিয়ে দিচ্ছি আজ সন্ধ্যে 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস. দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না. ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, দিনে তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে. আবহাওয়ার পূর্বাভাস শুনলেন বাংলাদেশ বেতার ঢাকা. এখন জানিয়ে দিচ্ছি আমাদের পরবর্তী সময় ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি. শিল্পী গীতিকার ও সুরকারের জীবন ভিত্তিক সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান সুরের ভুবন বেলা 2:20 জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসগরি ছোট পরিবার বিকেল 4:05 কৃষি বিষয়ক কার্যক্রম অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে 6:05 সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার. সৈনিক ভারতের জন্য জাতীয় অনুষ্ঠান দূরবার সন্ধ্যে 7:30 রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার. রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ. শ্রোতাদের অনুরোধে ছায়াছবির গান নিয়ে অনুষ্ঠান নিবেদন শুনবেন রাত 10:00. এখন জানিয়ে দিচ্ছি FM এর অনুষ্ঠান সূচি. FM 92 মেগাহার্জে সন্ধ্যে 7:00 থেকে রাত 11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান. জানিয়ে দিলাম আমাদের পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি.

0: এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। বাসগৃহে ফুলের টব, অব্যবহৃত কৌটা, ড্রাম, নারিকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটো, বাঁশের গেটের গর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই এডিস মশা দমনে এসব পানি জমার স্থান ধ্বংস করুন এবং বাড়িঘর তার আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। নির্মাণ কাজে ব্যবহৃত চৌবাচের পানি পাঁচ দিনের মধ্যে পরিবর্তন করুন। বাড়ির আশেপাশে যদি এ ধরনের অব্যবহৃত চৌবাচ্চা থেকেই থাকে, সেগুলো সম্ভব হলে মাটি দিয়ে ভরাট করে ফেলুন অথবা ভেঙে দিন।
1: বাংলাদেশ বেতার ঢাকা শুরু হচ্ছে শিল্পী, গীতিকার ও সুরকারের জীবনভিত্তিক সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান সুরের ভুবন।

0: প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের শরীর ভুবন অনুষ্ঠান। আজ অনুষ্ঠান উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ আলমগীর হোসেন। আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন অনেক জনপ্রিয় গানের শিল্পী, যিনি আধুনিক গানের পাশাপাশি নজরুল সঙ্গীতের জন্য তুমুল জনপ্রিয়। তিনি হলেন মুনতারিন মহল। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের শরীর ভুবন অনুষ্ঠানে।
1: আসসালামু আলাইকুম আমার প্রিয় শ্রোতাবৃন্দ, আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আমি বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।
0: আমরা সবাই অবগত আছি যে এখন নজরুল বর্ষ চলছে, বর্তমান সরকার নজরুল বর্ষ ঘোষণা করেছে, তার ধারাবাহিকতায় আমরা আজকে অনুষ্ঠানে আপনাকে আমন্ত্রণ জানিয়েছি এবং আপনার কাছ থেকে জানব নজরুল সম্পর্কিত এবং নজরুল সঙ্গীত নিয়ে আপনার ভাবনাগুলো। প্রথমে আপনার কাছে একটু জানতে চাই আপনার জন্মস্থান এবং আপনার ছেলেবেলা সম্পর্কে।
1: আমার জন্ম ঢাকাতেই, আমি শান্তিনগরে আমাদের বাসা, ওখানে আমার জন্ম হয়েছিল, ওখানে আমি বড় হয়েছি, স্কুলে পড়েছি, তারপরে হোলি ক্রস কলেজে পড়েছি, ইন্টারমিডিয়েট পাস করেছি, এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজ বিজ্ঞান বিভাগে আমি অনার্স, তারপরে মাস্টার্স করেছি। এরপরে চাকরি করার পর কয়েক বছর আমি আবার ইউএসএ তে নর্থ ডেকোটা স্টেট ইউনিভার্সিটিতে আরেকটা মাস্টার্স করেছি।
0: চমৎকার। আপনার কাছে একটু জানতে চাই মুনতারিন মহল, আপনি বলেছেন আপনি গানের কথা বলছিলেন, গানের সাথে হাতেখড়ি কিভাবে হলো?
1: আমার বাবা, যদি উনি গান গাইতেন না কিন্তু উনি খুব সঙ্গীত পিপাসু ছিলেন, উনার অনুপ্রেরণাতেই মূলত আমার গানের প্রতি আগ্রহ। তারপরে স্বাধীনতা সংগ্রামের পরে 1972 সালে আমার বাবা কলকাতা থেকে আমার জন্য একটা হারমোনিয়াম কিনে দিয়েছিলেন, তারপরে আমার গান শেখা শুরু হয়। আমার তখন 9 বছর বয়স, তখন থেকে আমার গান শেখা শুরু। মূলত আমার বাবার কিছু বন্ধু ছিলেন, ওনারা সঙ্গীত রসিক, সঙ্গীতজ্ঞ, গুণী মানুষ। প্রথমে আমার সারেগামা যেটা হাতে করে ওটা হয়েছে জনাব আকিলউদ্দিন সাহেবের কাছে, এরপরে জনাব মুসলিমউদ্দিন সাহেব, উনি আমার গুরু, উনার কাছে আমার যত শিক্ষা প্রাথমিকভাবে, এবং উনি আমি পরিণত হওয়ার পরেও আমি এই গুরুর কাছ থেকে আমি সঙ্গীতের যে ডিটেইলস বলে সেই ডিটেইলসগুলো শিখেছি। আমি জনাব আহসান মোর্শেদ সাহেব, উনার কাছেও নজরুল গীতি শিখেছি। এরপরে আমার প্রথাগত শিক্ষা যেটা প্রাতিষ্ঠানিক, হিন্দোল সঙ্গীত একাডেমি, ওখানে আমি 6 বছরের সার্টিফিকেট কোর্সটা করেছি। ওখানে আমার শ্রদ্ধেয় জনাব খালিদ হোসেন সাহেব, উনি বিখ্যাত নজরুল সঙ্গীত শিল্পী ছিলেন, ওনার কাছে আমি শিখেছি। এছাড়া নজরুল ইনস্টিটিউটে সুধীন কাকা, মানে আমাদের সবার প্রিয় সুধীন দাস, তারপরে সৌরভ হোসেন চাচা, ওনার কাছে আমি নজরুল গীতি শিখেছি। এছাড়া নজরুল সঙ্গীতের বাইরে আমরা সবাই জানি যে উচ্চাঙ্গ সঙ্গীত হচ্ছে যে কোনো সঙ্গীতেরই একটা স্তম্ভ। সেই উচ্চাঙ্গ সঙ্গীতের ওস্তাদ যাদের কাছে আমি গান শিখেছি, উনাদের মধ্যে অন্যতম হচ্ছেন ওস্তাদ সৈয়দ জাকির হোসেন, উস্তাদ আক্তার সাদমানি স্যার, উস্তাদ নারায়ণ চন্দ্র বসাক, এবং এখন পর্যন্ত আমি উস্তাদ অনিল কুমার সাহা, ওনার কাছে উচ্চাঙ্গ সঙ্গীতের তালিম নিচ্ছি।
0: আমি মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম আপনার এই প্রাতিষ্ঠানিক শিক্ষা অংশটুকু। আমার বিষয়ে যারা শ্রোতা বন্ধু আছে তারাও আমার মতো একই কথা বলবেন, আসলে শিক্ষার কোন শেষ নেই। এ পর্যায়ে আপা আমরা আপনার একটি নজরুল সঙ্গীত শুনতে চাই, বলেছিলে তুমি তীর্থে আসবে, এই গানটি শুনে আসতে চাই।
1: জি, অনেক নজরুল সঙ্গীতই প্রিয়, এটি তাদের মধ্যে একটি গান, আসুন আমরা শুনি সবাই।

0: গান থেকে ফিরে আবার আপনার কাছে একটু জানতে চাই, নজরুল সঙ্গীতের প্রতি আকর্ষণ কিভাবে তৈরি হলো আপনার?
1: আসলে নজরুল সঙ্গীত এমন একটা সঙ্গীতের ধারা যেটা মানে কি বলবো, ডাইভার্সিফাইড যাকে বলে, মানে বহুমুখী, বিচিত্র। কাজী নজরুল ইসলাম এমন একজন প্রতিভাধর সঙ্গীতজ্ঞ যে ওনার সঙ্গীতে বিভিন্ন শাখায়, যে শাখায় উনি হাত দিয়েছেন সব শাখাতে উনি শুধু মানে ভালো যে করেছেন সেটা না, মনে হয় ফুল ফুটিয়েছেন প্রতিটা শাখায়। এবং এই যে ডাইভার্সিফাইড যে সুরের ধারা, গানের ধরন, এই উচ্চাঙ্গ সঙ্গীতের উপরে প্রচণ্ড দখল, এই সমস্ত কিছু আমাকে নজরুল সঙ্গীতের প্রতি আকৃষ্ট করেছে। এবং আমি তো শুনে শুনে বড় হয়েছি, যাদের গান তাদের গান শুনেও আমি অনেক অনুপ্রাণিত হয়েছি। আমার মনে হয়েছে যে আমার সাংগীতিক যে প্রস্তুতি এবং আমার যেটুকু দক্ষতা আছে, আমার মনে হয়েছে নজরুল সঙ্গীত শিখলে এবং নজরুল সঙ্গীত গাইলে আমার মনে হয় আমার বেশি ভালো লাগবে। এ কারণে আমি নজরুল সঙ্গীতটাকে আমার প্রধান একটা সঙ্গীতের ধারা হিসাবে আমি বেছে নিয়েছিলাম।
0: আপনার প্রথম অ্যালবাম কবে প্রকাশিত হয়েছিল এবং সেই অ্যালবাম সম্পর্কে একটু জানতে চাই, এবং সেই অ্যালবাম প্রকাশিত হওয়ার পর আপনার অনুভূতি কেমন ছিল?
1: দুর্ভাগ্যজনক ভাবে হলেও সত্যি যে প্রথম অ্যালবামটি কিন্তু আমার নজরুল সঙ্গীত ছিল না, ওটা ছিল একটা হারানো দিনের গান। সেটা 1995 সালে আমার সাউন্ড ট্র্যাক বলে একটা রেকর্ডিং কোম্পানি ছিল, তখন তো ক্যাসেট ছিল, সিডির যুগ আসেনি রেকর্ডের পরে, তখন ক্যাসেট আসলো, আগে তো রেকর্ড ছিল। ওই ক্যাসেটের যুগে আমার হারানো সুরে প্রেমের বন্যা, এই ক্যাপশনে আমার প্রথম অ্যালবামটি বের হয়েছিল, পুরনো দিনের আধুনিক গানের, 1995 সালে যেভাবে বললাম।
0: পরবর্তীতে কখন আপনার নজরুল সঙ্গীতের অ্যালবাম প্রকাশিত হলো?
1: আমার নজরুল সঙ্গীতের প্রথম অ্যালবাম প্রকাশিত হয়েছিল 2012 সালে।
0: এরপর যে আপনার আরেকটি গান আমরা শুনতে চাই, কোন গানটি শুনবো এখন?
1: আমরা নতুন পাতার নূপুর বাজে, খুবই জনপ্রিয় একটি নজরুল সঙ্গীত, আমরা এই গানটি শুনি এখন।
0: শ্রোতা বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে নিবেদন করছি এই গানটি।

0: আমরা অ্যালবাম নিয়ে কথা বলছিলাম, আর কি কি অ্যালবাম আপনার প্রকাশিত হয়েছে?
1: আমার নজরুল ইনস্টিটিউটে এটি একটি যৌথ প্রচেষ্টা ছিল। আমরা আদি রেকর্ডের যে গানগুলো শুনি, যেগুলো সংরক্ষিত হয়েছে নজরুল ইনস্টিটিউটে, সেই গানগুলোর রেকর্ডের গুণগত মান তো খুব ভালো না, অনেক সময় কথা বোঝা যায় না, তালটাও বোঝা যায় না, গুণগত মান খুবই মানে দুর্ভাগ্যজনক ভাবে হলেও সত্য আমরা ওই মানটা আমরা হারিয়ে ফেলেছি, রেকর্ডিং এর কোয়ালিটি সবকিছু। এই যে কারণে সেই সমস্ত গানগুলোকে, যেগুলো আদি সুরের ভিত্তিতে আমরা নজরুল সঙ্গীতকে প্রচার করতে চাচ্ছিলাম, সেই কাজটা আমরা করতে পারছিলাম না, যে কারণে নজরুল ইনস্টিটিউট একটা উদ্যোগ নিয়েছিল। সেখানে এখনকার শিল্পী মানে আমাদের সমসাময়িক বা আমাদের চেয়ে আরো আগের, আমাদের পরবর্তী এই সমস্ত নজরুল সঙ্গীতের শিল্পীদের নিয়ে ওই আদি রেকর্ডের গানগুলো আবার আমরা রেকর্ড করেছিলাম। 12টা কি 14টা আমার ঠিক খেয়াল নেই, 14টাও হতে পারে, 12টাও হতে পারে, এরকম অ্যালবাম বের হয়েছিল, এক একটা সিডি। সেই সিডিতে আমার একটা গান ছিল, সেটা 2012 সালে, ওখানে রহি রহি কেন সেই মুখ মনে পড়ে এই গানটি আমার নিবদ্ধ হয়েছিল ওই অ্যালবামটিতে। এর পরবর্তীতে আমি অত্যন্ত আনন্দের সাথে আমার প্রিয় শ্রোতাবৃন্দের সাথে ভাগ করে নিচ্ছি, ভারতের যে বিখ্যাত HMV যে কোম্পানি আছে, এখন সারেগামা বলে ওটাকে, ওই HMV-র ব্যানারে আমার আরেকটি নজরুল সঙ্গীতের অ্যালবাম 2017 সালে বের হয়েছিল, ভোরের ঝরা ফুল এই ক্যাপশনে।
0: আমরা জানি আপনি গানের পাশাপাশি আরো বহু গুণে গুণান্বিত, আপনি BCS কর্মকর্তা ছিলেন, এ বিষয়ে একটু জানতে চাই আপনার কাছ থেকে।
1: আমি 1984 সালের ষষ্ঠ যে BCS আছে আমি ওখানে কোয়ালিফাই করেছিলাম, আমি অ্যাডমিন ক্যাডারে অ্যাসিস্ট্যান্ট কমিশনার হিসেবে ময়মনসিংয়ে আমার পোস্টিং ছিল, কিন্তু আমি আমার পারিবারিক কারণে আমাকে আমার হাজব্যান্ডের সাথে বিদেশে চলে যেতে হয়। 1986 সাল থেকে 1989 পর্যন্ত আমরা দেশের বাইরে ছিলাম, ওখানে কাজ করেছি।
0: এই পর্যায়ে আমরা আপনার আরেকটি গান শুনতে চাই, আমি জানি পুরের ছন্দ, অনেক জনপ্রিয় একটি গান আপনার, এই গানটি শ্রোতাদের উদ্দেশ্যে নিবেদন করতে চাই।
1: জি নিশ্চয়ই।

0: গান কথায় আড্ডায় আমরা একেবারে অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে আসছি। এ পর্যায়ে আপনার কাছে একটু জানতে চাই, নতুন প্রজন্মের শিল্পীদের উদ্দেশ্যে আপনি কি বলবেন?
1: আসলে গান এমন একটা সাধনার জিনিস যেটা রাতারাতি অর্জন করা যায় না, কোনো শর্টকাট কোনো ওয়ে নাই। গান হচ্ছে সাধনা, পরিশ্রম এবং অধ্যবসায়ের ব্যাপার। আমার নতুন প্রজন্মের অনেক শিল্পী অনেক ভালো গান গান, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে হঠাৎ করে আমি পপুলার হয়ে গেলাম, গানের সাধনা ব্যাপারটা কিন্তু এরকম নয়, এটার জন্য প্রচন্ড সাধনা দরকার। আমি আশা করব নতুন প্রজন্মের শিল্পীরা এই সাধনাটাকে সত্যি খুব সিরিয়াসলি নেবেন এবং তাদের সঙ্গীত চর্চা অব্যাহত রাখবেন। এবং যে কোনো সঙ্গীতের ভিত্তি হচ্ছে উচ্চাঙ্গ সঙ্গীত, সেই উচ্চাঙ্গ সঙ্গীতটাকে জোর দিয়ে তারা এগিয়ে যাবেন, তাহলে সবাই আরো অনেক ভালো গাইতে পারবেন।
0: মন্তরিন মহল, যদি সবশেষ অল্প কথা যদি বলেন বাংলাদেশ বেতারের শ্রোতা এবং বাংলাদেশ বেতার উপলক্ষে কিছু।
1: বাংলাদেশ বেতার এমন একটি মাধ্যম যেটা ঢাকা শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামাঞ্চলে ছড়িয়ে ছিটিয়েছে। আগে তো এত কিছু ছিল না, স্যাটেলাইটের যুগের আগে রেডিওটাই সব গণ মানুষের কাছাকাছি যেত। এখনো বাংলাদেশ বেতারের কিছু অনুষ্ঠান যেগুলো সেই আগের কাল থেকে এখনো চলছে,

0: তার এই অনুষ্ঠানগুলো অব্যাহত রাখবেন, এটি আমার আশা।
1: আপনার সুস্থতা দীর্ঘায় কামনা করছি। বাংলা সঙ্গীত ভুবনে আপনি আপন মহিমা এগিয়ে যাবেন, সমৃদ্ধ করবেন আমাদের বাংলা গানকে, সে প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেশের জন্য কাজ করুন। আল্লাহ হাফেজ।

0: গতকাল শুনলেন শিল্পী, গীতিকার এবং সুরকারের জীবনভিত্তিক সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান সুরের ভুবন। আজকের অংশগ্রহণকারী শিল্পী ছিলেন মুনতারিন মহল, উপস্থাপনায় ছিলেন মোহাম্মদ আলমগীর হোসেন, অনুষ্ঠান সম্পাদনায় তানভীর সিদ্দিকী সৈকত, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, এবং সুরের ভুবন অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান। এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক, কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমে ডেঙ্গু জ্বর প্রতিরোধ নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। ফ্রিজের নিচে ট্রেতে জমে থাকা পানি প্রতিদিন পরিষ্কার করুন। মনে রাখবেন, জমে থাকা পরিষ্কার পানিতে এডিস মশা জন্ম নেয়, তাই কোথাও জমে থাকা পানি থাকলে তা পরিষ্কার করুন এবং কোথাও পানি জমতে দেবেন না। প্রতিদিন সকালে বিকেলে ঘরে দরজা জানালা পর্দার আড়ালে পরিষ্কার করে এডিস মশা নিধন করুন এবং ঝুলন্ত কাপড় চোপড়, ছাতা ইত্যাদি সবসময় পরিষ্কার রাখুন। ডেঙ্গু জ্বর প্রতিরোধ নিয়ন্ত্রণে করণীয় সম্পর্কে নিজে সচেতন হন এবং অন্যকেও সচেতন করুন। বাংলাদেশ বেতার ঢাকা, প্রচারী তথ্য সম্প্রচার মন্ত্রণালয়।
1: বাংলাদেশ বেতার ঢাকা আয়োজনমেলায় এখন রয়েছে রবীন্দ্রসঙ্গীত, কণ্ঠ দিয়েছেন চঞ্চল খান। শিল্পীর কণ্ঠে প্রথমেই শুনবো

চঞ্চল খানের কণ্ঠে শুনছেন রবীন্দ্রসঙ্গীত। শিল্পীর কণ্ঠে এবারে শুনবেন কেন যে মন ভোলে আমার মন জানে না।

এতক্ষণ দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন চঞ্চল খানের কণ্ঠে। এ অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। মোহাম্মদ রাশেদুদ্দিন ও সালমা জাহানের যুগল কণ্ঠে শুনবেন দেশের গান। গানটির কথা লিখেছেন গাজী আব্দুর রাজ্জাক ও সুর করেছেন কাজী দেলোয়ার হোসেন।

দেশের গান শুনলেন মোহাম্মদ রাশিদুদ্দিন ও সালমা জাহানের কণ্ঠে। নৈতিক গুণ হল মানুষের চরিত্রের সেই ইতিবাচক বৈশিষ্ট্য যা আচরণ, যা ভালো মন্দের পার্থক্য বোঝায় এবং সৎ ও ন্যায়পরায়ণ হতে উদ্বুদ্ধ করে। সততা, সাহস, দয়া, ধৈর্য, ন্যায়পরায়ণতা নৈতিকতার মূল ভিত্তি যা ব্যক্তিগত ও সামাজিক জীবনকে সুন্দর করে। আসুন আমরা সবাই নৈতিকতা অর্জনে সচেষ্ট হই, সমাজকে সুন্দর ও সুশৃঙ্খল করতে ভূমিকা রাখি। নৈতিকতা মানুষকে আইন মেনে চলতে ও কর্তব্য পালন করতে এবং প্রতিশ্রুতি রক্ষা করতে শেখায়। সুখের চাবিকাঠি হল নৈতিকতা। বাংলাদেশ বেতার ঢাকা। অল্প কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন খবর।

0: আসসালামু আলাইকুম, বেলা তিনটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি শাকিলা পারভিন। দেশের প্রতিটি নাগরিকের জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। তিনি আজ রাজধানীর নব থিয়েটারে আয়োজিত সবার জন্য স্বাস্থ্যসেবা শীর্ষক এক সেমিনারে বক্তব্যে একথা বলেন। ডাক্তার জুবাইদা রহমান বলেন, বাংলাদেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। স্বাস্থ্যসেবা পাওয়ার কোন সুবিধা নয়, এটি দেশের প্রতিটি নাগরিকের অধিকার। ডেঙ্গু পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর উপর গুরুত্ব দিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান ডাক্তার জুবাইদা রহমান। ভূমিমন্ত্রী মোহাম্মদ মিজানুর রহমান মিনু বলেছেন, যে কোনো মূল্যে ফসলি জমি এবং সাধারণ মানুষের বা সরকারি সম্পত্তি ভূমিদস্যুদের হাত থেকে রক্ষা করতে বর্তমান সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। তিনি আজ ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে সমন্বয় সভায় একথা বলেন। ভূমিমন্ত্রী আরও বলেন, অপরিকল্পিত নগরায়ন ও অবৈধ দখলের কারণে দেশের খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়েছে, যা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, ন্যায্যতা, জবাবদিহিতা ও আইনের ভিত্তিতে দেশ পরিচালিত হবে। তিনি আজ চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সকল দপ্তর প্রধানের সঙ্গে পরিচিতি ও মত বিনিময় সভায় একথা বলেন। সংস্কৃতিমন্ত্রী সার ও বিদ্যুৎ নিয়ে অপপ্রচার প্রতিরোধে প্রশাসকের সক্রিয় থাকার আহ্বান জানান। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, এনপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা সে বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত দেবে। তিনি আজ সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে কোন বাধ্যবাধকতা নেই। ঠাকুরগাঁও এক সংসদীয় আসনের উপনির্বাচনে প্রবাসী ভোটারদের পোস্টাল ভোটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ থাকছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধিত প্রবাসী ভোটারদের ইমেল, হোয়াটসঅ্যাপ ও অ্যাপের মাধ্যমে নোটিফিকেশন পাঠানো হবে। আজ বাংলাদেশ নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, নোটিফিকেশন পাওয়ার পর প্রবাসী ভোটারদের পোস্টাল ভোটে ভোট দেওয়ার সম্মতি পোস্টাল ভোট বিটি অ্যাপের মাধ্যমে জানাতে হবে। এ সম্মতি 12 থেকে 20 সেপ্টেম্বরের মধ্যে গ্রহণ করা হবে। সার কার্যক্রম তদারকিতে সার ব্যবস্থাপনা কন্ট্রোল রুম চালু করেছে কৃষি মন্ত্রণালয়। পাশাপাশি মাঠ পর্যায়ে সার নিয়ে কোন ধরনের সমস্যা বা অনিয়মের ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার উদ্যোগও নেওয়া হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশ অনুযায়ী, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত কৃষি মন্ত্রণালয়ের 528 নম্বর কক্ষে কন্ট্রোল রুমের কার্যক্রম পরিচালিত হবে। কোন জেলা বা উপজেলায় সার সংকটের আশঙ্কা দেখা দিলে তা অগ্রাধিকার ভিত্তিতে শনাক্ত করে প্রয়োজনীয় সুপারিশ করবে কন্ট্রোল রুম। কৃষি মন্ত্রণালয়ের আদেশে সার ব্যবস্থাপনা কন্ট্রোল রুমের যোগাযোগের জন্য 050351 ফোন নম্বর দেওয়া হয়েছে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছে হাইকোর্ট। আজ সকালে বিচারপতি জেবিএম হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এর আগে গত 7 সেপ্টেম্বর মুন্সিগঞ্জের বাসিন্দা মোহাম্মদ আলামিন এ রিট দায়ের করেন। 2026-27 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির অনলাইন আবেদনের সময় আজ রাত 8টায় শেষ হচ্ছে। এই সময়ের মধ্যে এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা নতুন করে আবেদন করতে পারবে। আন্তঃশিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণের মাধ্যমে যেসব শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে তাদের সংশোধিত ফল একাদশ শ্রেণীর ভর্তি আবেদনের পোর্টালে অন্তর্ভুক্ত করা হয়েছে। আগে আবেদন না করা এসব শিক্ষার্থী নতুন করে আবেদন করতে পারবে, আর যারা এরই মধ্যে আবেদন করেছে তারা নিজেদের আবেদন পরিমার্জন করতে পারবে। হরমুজ প্রণালীর অদূরে আজ ভোরে ইরানের একটি বাণিজ্যিক জাহাজে হামলায় একজন নিহত ও আহত তিনজন আহত হয়েছেন বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথ ঘিরে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার মধ্যে এ ঘটনা ঘটল। তবে মার্কিন সামরিক বাহিনী এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোন মন্তব্য করেনি। খেলা খবর ফুটবল। বাংলাদেশ অনূর্ধ্ব ১৭ নারী ফুটবল দল আজ জর্ডানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নামবে। আম্মানের জেএফএ ফিল্ডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। প্রথম ম্যাচে জর্ডানকে ৫-০ গোলে হারায় বাংলাদেশ। ক্রিকেট সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে আজ ভারতের মোকাবেলা করবে শ্রীলঙ্কা। বাংলাদেশ সময় রাত ৮:৩০ শিরোপা নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে। সবশেষে আবহাওয়া, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল ৪টায়।
1: This is Bangladesh Betar, Dhaka. You are listening to

নারীর জন্য গাড়ি, উন্নত সমৃদ্ধ ও নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নারীদের চলাচলে স্বকীয়তা, স্বাচ্ছন্দ্যবোধ ও নিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিআরটিসির মাধ্যমে মহিলা বাস সার্ভিস চালু করার কর্মসূচি গ্রহণ করেছে বর্তমান সরকার। এ কর্মসূচির আওতায় ঢাকায় পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাস এবং নারীদের জন্য নিরাপদ বিশেষায়িত বাস সার্ভিস চালু করা হবে, যা রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় দৃশ্যমান বৈপ্লবিক পরিবর্তন আনবে, যেখানে চালক সহ সকল কিছু নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করবে নারীরাই। সরকারের এই মহৎ উদ্যোগকে আমরা স্বাগত জানাই।

0: নৈতিক গুণ হল মানুষের চরিত্রের সেই ইতিবাচক বৈশিষ্ট্য বা আচরণ যা ভালো মন্দের পার্থক্য বোঝায় এবং সৎ ও ন্যায়পরায়ণ হতে উদ্বুদ্ধ করে। সততা, সাহস, দয়া, ধৈর্য, ন্যায়পরায়ণতা নৈতিকতার মূল ভিত্তি যা ব্যক্তিগত ও সামাজিক জীবনকে সুন্দর করে। আসুন আমরা সবাই নৈতিকতা অর্জনে সচেষ্ট হই, সমাজকে সুন্দর ও সুশৃঙ্খল করতে ভূমিকা রাখি। নৈতিকতার মাধ্যমে আমরা কারো ক্ষতি করা থেকে এবং কাউকে আনন্দ থেকে বঞ্চিত করা থেকে বিরত থাকতে পারি। নৈতিকতা মানুষকে সব খারাপ বিষয় থেকে দূরে রাখতে সহায়তা করে। আসুন আমরা সবাই নৈতিকতা অর্জনে সচেষ্ট হই।
1: এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমে ডেঙ্গু জ্বর প্রতিরোধ নিয়ন্ত্রণ করা যায়। আসুন এবার আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। ফ্রিজের নিচের ট্রেতে জমে থাকা পানি প্রতিদিন পরিষ্কার করুন। মনে রাখবেন, জমে থাকা পরিষ্কার পানিতে কিন্তু এডিস মশার জন্ম নেয়। তাই কোথাও জমে থাকা পানি থাকলে তা পরিষ্কার করুন এবং কোথাও পানি জমতে দেবেন না। জ্বর হলে আতঙ্কিত কিংবা ভীত হবেন না, ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিজ বাড়িতে চিকিৎসা নিন। জ্বর বেশি হলে বারবার মাথায় পানি দিন এবং ভেজানো তোয়ালে দিয়ে ঘা মুছে দিন। মশা নিধনের স্প্রে, কয়েল, ম্যাট ব্যবহারের সঙ্গে সঙ্গে মশার কামড় থেকে বাঁচার জন্য দিনে ও রাতে মশারি ব্যবহার করুন। বাংলাদেশ বেতার ঢাকা, প্রচারে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়। বাংলাদেশ বেতার ঢাকা। এখন নজরুল সঙ্গীত শুনবেন লীনা তাপসী খানের কণ্ঠে।

0: এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমে ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এই বিষয়ে আমরা সচেতন হই এবং অন্যকেও সচেতন করি। বাসগৃহে ফুলের টব, অব্যবহৃত কৌটা, ড্রাম, নারকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর, বাঁশের গিটের গর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই এডিস মশা দমনে এসব পানি জমার স্থান ধ্বংস করুন এবং বাড়িঘর ও তার আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। নির্মাণ কাজে ব্যবহৃত চৌবাচ্চার পানি 5 দিনের মধ্যে পরিবর্তন করুন। বাড়ির আশপাশে যদি এই ধরনের অব্যবহৃত চৌবাচ্চা থাকে সেগুলো সম্ভব হলে মাটি দিয়ে ভরাট করে ফেলুন। ফ্রিজের নিচে ট্রেতে জমে থাকা পানি প্রতিদিন পরিষ্কার করুন। মনে রাখবেন, জমে থাকা পরিষ্কার পানিতে এডিস মশা জন্ম নেয়, তাই কোথাও জমে থাকা পানি থাকলে তা পরিষ্কার করুন এবং কোথাও পানি জমতে দেবেন না। প্রতিদিন সকালে ও বিকেলে ঘরের দরজা জানালার পর্দার আড়ালে পরিষ্কার করুন, এডিস মশা নিধন করুন এবং ঝুলন্ত কাপড় চোপড়, ছাতা ইত্যাদি সবসময় পরিষ্কার রাখুন। ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণে করণীয় সম্পর্কে নিজে সচেতন হন এবং অন্যকেও সচেতন রাখুন। জ্বর হলেই আতঙ্কিত কিংবা ভীত হবেন না, ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিজ বাড়িতে চিকিৎসা নিন। জ্বর বেশি হলে বারবার মাথায় পানি দিন ও ভেজানো তোয়ালা দিয়ে গা মুছে নিন। প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
1: অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন পল্লিগীতি শুনবেন মোহাম্মদ হুমায়ুন কবিরের কণ্ঠে। প্রথম গানটির সুর করেছেন টিপু সুলতান বাবর, গানটির কথা লিখেছেন সেলিম মাহমুদ।

0: পরপর দুখানি পল্লীগীতি শুনলেন মোহাম্মদ হুমায়ুন কবিরের কণ্ঠে। এডিসমশা ডেঙ্গুজ্বরের একমাত্র বাহক কেবলমাত্র এডিসমশা দমনের মাধ্যমে ডেঙ্গুজ্বর প্রতিরোধ নিয়ন্ত্রণ করা যায়। জ্বর হলেই আতঙ্কিত কিংবা ভীত হবেন না, ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিজ বাড়িতে চিকিৎসা নিন। জ্বর বেশি হলে বারবার মাথায় পানি দিন ও ভেজানো তোয়ালে দিয়ে গা মুছে দিন। প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য সম্প্রচার মন্ত্রণালয়।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন বৃক্ষরোপণের গান শুনবেন। কণ্ঠ দিয়েছেন সান শাহ, প্রিয়াঙ্কা গোপ ও সুকন্যা মজুমদার। গানটির কথা লিখেছেন সিরাজুল হক সিরাজ, সুর করেছেন সান শাহ।

0: আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি জিশান আরাবিথি। দেশের প্রতিটি নাগরিকের জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জোবাইতার রহমান। তিনি আজ রাজধানীর নব থিয়েটারে আয়োজিত সবার জন্য স্বাস্থ্যসেবা শীর্ষক এক সেমিনারে বক্তব্যে কথা বলেন। ডাক্তার জোবাইতার রহমান বলেন, বাংলাদেশে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। স্বাস্থ্যসেবা পাওয়া কোনো সুবিধা নয়, এটি দেশের প্রতিটি নাগরিকের অধিকার। ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর উপর গুরুত্ব দিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান ডাক্তার জোবাইদা রহমান। ভূমিমন্ত্রী মোহাম্মদ মিজানুর রহমান মিনু বলেছেন, যে কোনো মূল্যে ফসলি জমি এবং সাধারণ মানুষের বা সরকারি সম্পত্তি ভূমি দস্যুদের হাত থেকে রক্ষা করতে বর্তমান সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। তিনি আজ ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে সমন্বয় সভায় একথা বলেন। ভূমিমন্ত্রী আরও বলেন, অপরিকল্পিত নগরায়ণ ও অবৈধ দখলের কারণে দেশের খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়ছে, যা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, ন্যায্যতা, জবাবদিহিতা ও আইনের ভিত্তিতে দেশ পরিচালিত হবে। তিনি আজ চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সকল দপ্তর প্রধানের সঙ্গে পরিচিতি ও মত বিনিময় সভায় একথা বলেন। সংস্কৃতি মন্ত্রী সার ও বিদ্যুৎ নিয়ে অপপ্রচার প্রতিরোধে প্রশাসনকে সক্রিয় থাকার আহ্বান জানান। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিত করতে শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থা গড়ে তোলার কোন বিকল্প নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। তিনি আজ সচিবালয়ে নিজ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেঙ্গোলির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন। এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, গণতন্ত্রের ভিত্তি তৃণমূল পর্যায়ে শক্তিশালী না হলে রাষ্ট্রের সামগ্রিক গণতান্ত্রিক কাঠামো সুদৃঢ় করা সম্ভব নয়। সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেঙ্গোলি দুই দেশে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন। তিনি স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা ও জনগণের কাছে জবাবদিহি বৃদ্ধি এবং নারী ক্ষমতায়নের মতো ক্ষেত্রে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা সে বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। তিনি আজ সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে কোনো বাধ্যবাধকতা নেই। দেশে সারের কোন সংকট নেই উল্লেখ করে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, কৃষিকাজ অব্যাহত রাখতে সরকারের কাছে পর্যাপ্ত সার মজুত রয়েছে। তবে কৃষকদের মধ্যে সারের সুষ্ঠু ও যথাযথ বিতরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়মিত মনিটরিং করতে হবে। তিনি আজ জামালপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলার মাসিক আইনশৃঙ্খলা সমন্বয় সভায় এসব কথা বলেন। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, কৃষকের প্রয়োজন অনুযায়ী সময়মতো সার সরবরাহ নিশ্চিত করা জরুরি। সারের বিতরণ ব্যবস্থা কোন ধরনের অনিয়ম বা কৃত্রিম সংকট যাতে সৃষ্টি না হয় সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকতে হবে। সার কার্যক্রম তদারকিতে সার ব্যবস্থাপনা কন্ট্রোল রুম চালু করেছে কৃষি মন্ত্রণালয়। পাশাপাশি মাঠ পর্যায়ে সার দিয়ে কোনো ধরনের সমস্যা বা অনিয়মের ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার উদ্যোগও নেওয়া হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের এক অফিস আদেশে তথ্য জানানো হয়। আদেশ অনুযায়ী পুনরাদেশ না দেওয়া পর্যন্ত কৃষি মন্ত্রণালয়ের 528 নম্বর কক্ষে কন্ট্রোল রুমের কার্যক্রম পরিচালিত হবে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছে হাইকোর্ট। আজ সকালে বিচারপতি জে বি এম হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এর আগে গত 7 সেপ্টেম্বর মুর্শিদগঞ্জের বাসিন্দা মোহাম্মদ আলামিন এ রিট দায়ের করেন। খেলার খবর, ফুটবল। বাংলাদেশ অনূর্ধ্ব 17 নারী ফুটবল দল আজ জর্ডানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নামবে। আম্মানের জেএফএ ফিল্ডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। প্রথম ম্যাচে জর্ডানকে 5-0 গোলে হারায় বাংলাদেশ। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 5টায় ইংরেজিতে।
1: জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল, বাংলাদেশ।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন আছেন আপনারা? অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা ভালোবাসা আপনাদের সবার জন্য। বাংলাদেশের প্রকৃতি এক এক সময় আলাদা সাজে সেজে ওঠে, তারপরও ইট পাথরের মহানগরী ঢাকা আমাদের সবার ভালো লাগার নগর।
1: আমাদের সবার জীবন যেন সবসময় এমনি ভালো লাগা এবং সুন্দর থাকে, এই হোক আমাদের সবার চাওয়া। শ্রোতা বন্ধুরা, ঋতু বৈচিত্র্যের দেশ বাংলাদেশ, প্রাকৃতিক সৌন্দর্যের দেশও বাংলাদেশ।
0: অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে এবং অনেক ভালো থাকার প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান।
1: কি বন্ধুরা, ভালো আছেন তো? আমরা জানি শত ব্যস্ততায়ও আপনারা এই সময়টাতে ভালো আছেন এবং আছেন আমাদের সাথে। বাংলাদেশের প্রকৃতিতে শীত, গ্রীষ্ম, বর্ষা আসে আপন মহিমা নিয়ে। একটা ঋতু আরেকটা ঋতু থেকে একেবারেই আলাদা। আবহাওয়া, ফলমূল, শাকসবজি সব কিছুতেই আলাদা। এই হলো আমাদের প্রিয় বাংলাদেশ, যার তুলনা মেলা ভার।
0: ভালো আছেন তো? আমরা জানি শত ব্যস্ততায়ও আপনারা এই সময়টাতে ভালো আছেন এবং আছেন আমাদের সাথে। আপনাদের সবার কুশল কামনা করে শুরু করছি আপনাদেরই প্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান এসো করি ছোট পরিবার। আজকের পরিবেশনা আমাদের কথা আমাদের গান।
1: ছোট পরিবার মানে সুখী পরিবার, আর তাই মানুষের দৈনন্দিন জীবনযাপনের মৌলিক চাহিদাগুলো পরিবার ছোট থাকলে খুব সহজে পূরণ করা সম্ভব হয়।
0: শুধু পরিবার ছোট রাখলেই হবে না, পরিবারের সদস্যদের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে সচেতন হতে হবে। আজ এসো করি ছোট পরিবার অনুষ্ঠানে এই রকম সচেতনতার কথা ও সুরে সাজানো হয়েছে বেশ কিছু গান, সেগুলোই শুনব একে একে।
1: যে কোনো পরিবারেই হোক, নারীর সাবলীল অংশগ্রহণ নিশ্চিত করে সংসারের সুখ। সংসারে সব বিষয়ে রয়েছে নারীর সমান অধিকার, যে অধিকার নারীকে মর্যাদার আসনে বসায়। কিন্তু বয়সের আগে বিয়ে হলে নানা রকম জটিলতায় পড়ে সেই নারী, যা আমাদের কারোই কাম্য নয়। শ্রোতা, অনুষ্ঠানের প্রথমে শুনব বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক একটি গান। গানের কথা সাজিয়েছেন খন্দকার আব্দুল মোতালেব, সুর করেছেন দীপক কুমার দে, আর গানের শিল্পী

সংসারের সবচেয়ে আদরের আর গুরুত্বপূর্ণ সদস্য হল শিশু। শিশুদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করা আর সঠিক পুষ্টি এবং বুদ্ধি বিকাশের ব্যবস্থা করা আমাদের বড়দের দায়িত্ব। এই দায়িত্ব যদি আমরা ঠিকঠাকভাবে পালন করি তাহলেই আমরা সুস্থ সুন্দর সমাজ গঠন করতে পারব। বন্ধুরা, আয়োজনে শুনব শিশু অধিকার বিষয়ক গান। গানের শিল্পী সালমা জাহান, গীতিকার শিশির রহমান।

একজন নারী সন্তান সম্ভব হলে তার বিশেষ কিছু যত্নের প্রয়োজন। সময়মত ডাক্তারের সাথে পরামর্শ করা, নিয়মিত চেক আপের ব্যবস্থা করা, পুষ্টিকর খাবার খাওয়ানো, তাকে টেনশন মুক্ত হাসি খুশি রাখা। কারণ সুস্থ মা মানে সুস্থ শিশু, সুন্দর আগামী। গর্ভবতী মা বিষয়ক একটি গান আমাদের এবারের পরিবেশনা।

সুস্থ ও আনন্দিত পরিবার আমাদের সবার চাওয়া, আর তাই পরিবার ছোট রাখতে হবে। আমাদের এবারের আয়োজন জনসংখ্যা বিষয়ক গান। শিল্পী আবু বকর সিদ্দিক এবং কথা লিখেছেন আহাদ ভাওয়ালি, সুর করেছেন দীপক।

সংসারে সবার ভালো থাকার সবচেয়ে বড় উপায় আমাদের সংসারের সবচেয়ে প্রিয় যারা, তারা হল আমাদের সন্তান। তাদের সুস্থতা, বিশেষ করে তাদের পরিপূর্ণ যত্ন, স্বাস্থ্যসম্মত খাবার এবং সঠিক শিক্ষার ব্যবস্থা করা, তাহলে শিশুরা ভালো থাকবে এবং সুস্থ মানুষ হিসেবে বেড়ে উঠবে। তাদের স্বাস্থ্য ভালো থাকলে তারা তো ভালো মানুষ হবে। শুনব স্বাস্থ্য বিষয়ক একটি গান। গানটিতে কণ্ঠ দিয়েছেন কাননবালা সরকার। গানের কথা লিখেছেন।

জনসংখ্যা নিয়ন্ত্রণ, ছোট পরিবার গঠন, সঠিক নিয়মে সন্তান পালন, পরিবারের সবার সাথে সবার একটি মধুর সম্পর্ক, এটাই তো সুখী পরিবার। আর এমন পরিবারের স্বপ্নই তো আমরা সবসময় দেখি। আমাদের এবারের আয়োজন জনসংখ্যা বিষয়ক একটি গান। শিল্পী শাহনাজ বেলি, কথা লিখেছেন খন্দকার আব্দুল হোতেন।

শিশুরাই আগামী ভবিষ্যৎ, তাই সুস্থ সবল শিশুর জীবন গড়তে বাবা মাকে সচেতন থাকতে হবে শিশুর জন্মের পর থেকেই। তার জন্য পরিবারকে শিশুর বয়সের প্রতিটি ক্ষেত্রে নজর দিতে হবে। তার মনের ওপর বয়সের প্রভাব কেমন পড়ছে, কারণ বয়স সন্ধিকালীন সময়টা প্রতিটি শিশুর জীবনে একটি জটিল অধ্যায়। বয়স সন্ধিকালীন বিষয়ের একটি গান আমাদের এবারের পরিবেশনা। শিল্পী মেহজাবিন রহমান শিউলি, গানের গীতিকার গোলাম সরওয়ার শলুক, আর গানের সুরকার দীপ।

সুন্দর পরিবেশ ছাড়া মানুষের জীবনের আসলে কোনো দাম নেই। রাষ্ট্র, সমাজ, পরিবার সঠিক পরিবেশ ছাড়া সবটাই অচল। তাই সঠিক বয়সে সবারই শিক্ষা গ্রহণ দরকার, তাহলেই পরিবারের সচেতনতা বাড়বে, নিরাপদ জীবনযাপনের ব্যাপারে সবাই সতর্ক থাকব এবং বসবাসের পরিবেশ সুন্দর রাখতে হবে। সুপ্রিয় শ্রোতা, এবার শুনব পরিবেশ বিষয়ক একটি গান। শিল্পী মেলোডি সাধনা সরকার, গানের কথা লিখেছেন আব্দুল।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন এসো গড়ি ছোট পরিবার, জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান। এর বাকি অংশ শুনতে পাবেন পবিত্র আসরের নামাজের আজান প্রচারের পর। বিশ্বে যা কিছু আছে সবই ধ্বংসপ্রাপ্ত হবে, আর তোমার একমাত্র প্রতিপালক অবশিষ্ট থাকবেন, যিনি মহিয়ান ও গরিয়ান, আল কোরআন। বাংলাদেশ বেতার ঢাকা এখন শুনতে পাবেন পবিত্র আসরের নামাজের আজান।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة انك لا تخلف الميعاد.
1: هي الله هي পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দান করো সর্বোচ্চ স্থান সুমহান মর্যাদা বেশদের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তার শাফায়াত নসিব করো নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করল সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করল তার আমলনামায় পৃথিবীর সকল মানুষকে হত্যা করার গুনাহ লেখা হবে। সূরা আল মাইদা আয়াত 32।
3: সংসারে সবার ভালো থাকার সবচেয়ে বড় উপায় আমাদের সংসারের সবচেয়ে প্রিয় যারা তারা হল আমাদের সন্তান, তাদের সুস্থতা, বিশেষ করে তাদের পরিপূর্ণ যত্ন, স্বাস্থ্যসম্মত খাবার, সঠিক শিক্ষার ব্যবস্থা করা এবং তাদের ধীরে ধীরে বয়স বাড়ার সাথে সাথে তাদের মনেরও যে পরিবর্তন হয় সে বিষয়ে খেয়াল রাখা। তাহলে কিশোর বয়সে তারা ভালো থাকবে এবং সুস্থ মানুষ হিসেবে বেড়ে উঠবে।
4: আপনারা শুনছেন এশোগড়ি ছোট পরিবার, প্রচারিত হচ্ছে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার ঢাকা থেকে।
3: আপনাদের যে কোনো পরামর্শ, মতামত, ভালো লাগা, মন্দ লাগা, গঠনমূলক সমালোচনা লিখে জানাতে পারেন আমাদের এই ঠিকানায়। ডাকবাক্স প্রযত্নে পরিচালক জনসংখ্যার স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার শেরি বাংলা নগর ঢাকা 1207 www.facebook.com/phnc.com নামে আমাদের একটি ফেসবুক পেজও রয়েছে। সেখানেও আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন, লিখতে পারেন আপনাদের মনের যত কথা। আমাদের ইমেল আইডি হল betarphnc1207@gmail.com। এখানেও আপনি মন খুলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। স্বাস্থ্যবান সুস্থ মানুষেরা ছোট পরিবার সুখী পরিবার গড়ে এদেশকে শান্তির আবাস করবে। আপামর জনসাধারণ হাসি আনন্দে বাঁচবে এখানে সুখ আর আনন্দ নিয়ে। এই প্রত্যাশায় বিদায় বেলায় শেষের কথাগুলো বলি।
4: আমাদের পরবর্তী অনুষ্ঠান সুখী সংসার প্রচারিত হবে আজ রাত 8:10 আমাদের জাতীয় অনুষ্ঠানে। শোনার আমন্ত্রণ রইল।
3: করোনা ভাইরাসের প্রকোপ একেবারেই কমে গেছে, তারপরেও বাড়তি সাবধানতা কিন্তু এখনই বাদ দেওয়া যাবে না। স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলতে হবে, বিশেষ করে বারবার হাত ধোয়া এবং মাস্ক ব্যবহার করা, এবং কোন রকম শারীরিক সমস্যা দেখা দিলে দেরি না করে ডাক্তারের পরামর্শ মতো চলা, তবেই আমরা নিরাপদ থাকব। ও হ্যাঁ, মশাবাহিত ডেঙ্গু রোগ থেকে বাঁচতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন। ঘুমানোর সময় সে দিন হোক অথবা রাত, যখনই ঘুমাবেন মশারি ব্যবহার করুন। বাড়ির আশেপাশে স্বচ্ছ পানি জমতে দেবেন না, পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন।
4: বন্ধুরা, মনে করিয়ে দিই সুখী সংসার গড়তে ছোট পরিবারের কোনো বিকল্প নেই, তাই পরিবার ও দেশের উন্নয়নের কথা বিবেচনা করে ছোট পরিবার গড়ুন। জানিয়ে দিই আজকের অনুষ্ঠান গ্রন্থনায় ছিলেন আনজু মানারা, উপস্থাপনায় আমি মোহাম্মদ কাউসার শেখ,
3: আমি আঞ্জুমান আরা, সম্পাদনায় মোহাম্মদ আকবর হোসেন,
5: আর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন শাহিদা মঞ্জুরি।
6: এসো গড়ি ছোট পরিবার অনুষ্ঠানটি শেষ হল, পরিবেশনায় জনসংখ্যা।

শ্রোতা বন্ধুরা, এই অনুষ্ঠান আপনারা শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আমাদের আয়োজনমালায় রয়েছে রবীন্দ্রসঙ্গীত, কণ্ঠ দিয়েছেন শামা আলী। শিল্পীর কণ্ঠে শুনবেন "যেদিন ছিল আমার স্বপ্নচারিণী"।

বাংলাদেশ বেতার ঢাকা। এখন ডেঙ্গু সচেতনতামূলক গান শুনবেন, গেয়েছেন অপু আমান ও নসীন তাবাস্তুম স্মরণ। এই গানটি লিখেছেন ডাক্তার মোহাম্মদ রশিদুল হাসান, সুর করেছেন মিল্টন খন্দকার।

0: ডেঙ্গুজু সচেতনতামূলক গানটি শুনলেন অপু আমানু নসীম তাবাস্তুম স্মরণের কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর। প্রথমে শুনবেন ইংরেজি সংবাদ এবং তারপরেই বাণিজ্যিক সংবাদ।

0: Assalamu alaikum. This is Bangladesh Betar, the news read by Nausin Farhanur. Prime Minister, wife and Vice President of Ziaur Rahman Foundation, Dr. Zubaida Rahman, has stressed the need for making quality healthcare accessible to every citizen of Bangladesh, irrespective of income, location or their social status, saying health is not a privilege but a basic human right. She said this while speaking at a plenary discussion titled Health Innovation for All, Expanding Access for the Affordable and the Inclusive Care at Bangladesh Innovation Fair 2026 at the Plenary Hall in the Nova Theatre in the capital today. Dr. Zubaida Rahman said, healthcare should be made accessible to the remotest villages so that every citizen can receive healthcare. She said, patients suffering from dengue should not be in need to travel long distance or treatment. Parents with the children suffering from measles should have access to healthcare closer to their homes, she noted. Dr. Zubaida Rahman said, many people come to specialist hospitals only after their condition became complicated. Patients travel long distance to take necessary service, as service not available close to home. Dr. Zubaida Rahman said, modern tertiary healthcare home also became extremely expensive through its not the problem of Bangladesh alone. Many advanced countries are facing such problem, she added. Home Minister Saladin Ahmed has said their proposed Cyber Security Amendment Act 2026 will help restore decency in the hot digital space, protect women and the young people from the cyberbullying and ensure professional safeguards for journalists while preventing any misuse of the law. He made the remark during a courtesy meeting with the delegations of the International Republican Institute, IRI, at his office at the Bangladesh Secretariat today. The Home Minister said the government is highly conscious about the citizens' freedom of expressions and the personal security. He said every citizen has the right to express opinion and make criticism subject to the reasonable restriction under Article 39 of the Constitution. The Home Minister said, but constructive criticism is not the same as character assassination or abusive language for political purpose. Law Justice and the Parliamentary Affairs Minister Mohammad Asaduzzaman has assured that effective measures should be taken to resolve the complications facing by the judiciary in Shatkira. He gave the assurance while talking to the journalist after holding a discussion meeting with the judicial officers at the Shatkira District Judge Court today. The law minister said realistic solutions would be taken to resolve the problem associated with the local courts. State Minister for Information and Broadcasting Yasir Khan Chaudhry has said there is no shortage in fertilizer in the country. He made the remark during Zamalpur District's monthly law and order coordination meeting held at the conference room at the Jamalpur Deputy Commissioner today. Yasir Khan Chaudhry said the government holds adequate stock to ensure agricultural activities continue uninterrupted. However, the relevant authorities must conduct regular monitoring to ensure the fair and the proper distributions of the fertilizer among the farmers. State Minister for Local Government, Rural Development and the Cooperative, Ms. Shahi Alam, has said the Election Commission, EC, will decide whether teachers of the private educational institution under the monthly pay order, MPO facilities, will be allowed to contest the local government election. He made the remark while speaking to the reporters after a courteous meeting between the Swiss ambassador to Bangladesh, Rita Rangli, and the LGRD and the cooperative minister, Dr. Abdul Moin Khan, at the secretariat today. The state minister also said there is no age restriction for candidates in the local government election. BRICS leaders, including China, Russia, and India, entered the second day of talks in New Delhi today. The leaders discussed ways to promote inclusive global growth and strengthen the cooperation within the bloc. Indian Prime Minister Narendra Modi said BRICS represent about the half of the world's population and a significant share of the global economy. Chinese President Xi Jinping, Russian President Vladimir Putin, and Iranian President Masoud Pezeshkian also attend the summit. At least 6 have died and 107 people have been rescued from the missing ferry in Indonesia. The ferry was carrying 243 passengers and crew from Surabaya in the East Java to the Banjarmasin this morning when it was caught in the severe weather. Contact with the ferry was lost during the journey. Rescue operation continue for those who are missing. football, and Bangladesh under 17 women's national football team will take on host Jordan in the second and the last FIFA international friendly match today. The match will start at 8 p.m. Bangladesh time at JFF Field in Amman. Bangladesh earned the first match by 5-0. The two match series in part of the Bangladesh's preparations for the AFC under 17 women's Asian Cup 2027 qualified in Uzbekistan. Cricket, and India will take on Sri Lanka in the final of the Women's T20 Asia Cup in Dubai today. The title-deciding match is scheduled to start at 8:30 p.m. Bangladesh time. India defeats Bangladesh in the first semi-final, while Sri Lanka beat Pakistan in the second semi-final to reach the final. Finally, weather and forecast valid till 1 tonight says. There is no inland river port warning and no signal is to be hoisted. And that is the end of the news.
1: Assalamualaikum, Bangladesh Betar. Banichik Shambat Purchi, Sirajun Munira. দেশের শারীরিক কোনো সংকট নিয়ে উল্লেখ করে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, কৃষিকাজ অব্যাহত রাখতে সরকারের কাছে পর্যাপ্ত সার মজুত রয়েছে। তবে কৃষকদের মধ্যে সারের সুষ্ঠ ও যথাযথ বিতরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়মিত মনিটরিং করতে হবে। তিনি আজ জামালপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলার মাসিক আইন শৃঙ্খলার সমন্বয় সভায় এসব কথা বলেন। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, কৃষকের প্রয়োজন অনুযায়ী সময় মতো সার সরবরাহ নিশ্চিত করা জরুরি। সারের বিতরণ ব্যবস্থায় কোন ধরনের অনিয়ম বা কৃত্রিম সংকট যাতে সৃষ্টি না হয় সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকতে হবে। এদিকে সার কার্যক্রম তদারকিতে সার ব্যবস্থাপনা কন্ট্রোল রুম চালু করেছে কৃষি মন্ত্রণালয়। পাশাপাশি মাঠ পর্যায়ে সার নিয়ে কোন ধরনের সমস্যা বা অনিয়মের ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার উদ্যোগও নেওয়া হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের এক অফিস আদেশে তথ্য চালানো হয়। আদেশ অনুযায়ী পুনরাদেশ না দেওয়া পর্যন্ত কৃষি মন্ত্রণালয়ের 528 নম্বর কক্ষে কন্ট্রোল রুমের কার্যক্রম পরিচালিত হবে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে গতকাল থেকে রাজধানীর তেজগাঁয়ে নব থিয়েটারে চলছে 3 দিনব্যাপী বাংলাদেশ ইনোভেশন ফেয়ার 2026। আজ মেলার দ্বিতীয় দিনে ব্যাপক লোক সমাগমে জমে উঠেছে মেলা প্রাঙ্গণ। উদ্ভাবন গবেষণা শিল্প উদ্যোক্তাদের মধ্যে কার্যকর সংযোগ স্থাপন এবং উদ্ভাবনকে বাজার ও অর্থনৈতিক কর্মকাণ্ডে রূপান্তরের লক্ষ্যে এই মেলার আয়োজন করা হয়। এতে শতাধিক উদ্ভাবক ও স্টার্ট আপ প্রতিষ্ঠাতা 1000-এর বেশি উদ্ভাবন নিয়ে অংশ নিয়েছেন। আজ ও আগামীকাল সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত এই মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। দেশের বৈদেশিক মুদ্রার প্রবাহে স্বস্তি এনে চলতি বছরের মার্চ থেকে আগস্ট পর্যন্ত গত 6 মাসে প্রবাসী আয় বেড়েছে 13.1%। এ সময় প্রবাসী বাংলাদেশিরা 1894 কোটি মার্কিন ডলার রেমিটেন্স দেশে পাঠিয়েছেন, যা আগের বছরের একই সময়ের 1674 কোটি ডলারের তুলনায় 220 কোটি ডলার বেশি। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস্কে বলেন, প্রবাসীদের জন্য বৈধ পথে অর্থ পাঠানো আরও সহজ, দ্রুত ও সুবিধাজনক করতে সরকার ও বাংলাদেশ ব্যাংক কাজ করছে। একই সঙ্গে হুন্ডি সহ অবৈধ পথে অর্থ লেনদেনে নিরুৎসাহিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, প্রবাসী বাংলাদেশিদের পাঠানো অর্থ দেশের বৈদেশিক মুদ্রার তারল্য বাড়ানোর পাশাপাশি অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সপ্তাহের প্রথম কার্যদিবসে আজ সূচকের বড় পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে বেড়েছে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ। ডিএসইতে 384টি প্রতিষ্ঠানের শেয়ার ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 27টির, কমেছে 336টির এবং অপরিবর্তিত ছিল 21টির। এর প্রভাবে প্রধান সূচক ডিএসইএক্স 96 পয়েন্ট কমে অবস্থান করছে 5418 পয়েন্টে। ডিএসইতে আজ 571 কোটি 31 লাখ টাকার শেয়ার ইউনিট হাত বদল হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল 544 কোটি 42 লাখ টাকা। ঢাকার মুদ্রাবাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রার আজকের বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় 123.60, ক্রয় 122.60, সৌদি রিয়াল বিক্রয় 33.14, ক্রয় 32.48, কুয়েতি দিনার বিক্রয় 405.15, ক্রয় 397.74, সিঙ্গাপুর ডলার বিক্রয় 98.03, ক্রয় 96.27, মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রয় 30.54, ক্রয় 29.95, এবং থাইল্যান্ড বিক্রয় 3.76, ক্রয় 3.68। বাণিজ্যিক সংবাদ শেষ হলে আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধে 6:30।
2: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য অনুষ্ঠান শিক্ষার্থীদের আসর।
3: শিক্ষাকে তুলনা করা হয় আলোর সাথে। আলো যেমন দূর করে রাতের অন্ধকার, শিক্ষা তেমনি দূরীভূত করে জ্ঞানহীনতার অন্ধকার। তাই প্রকৃত শিক্ষার আলো শিক্ষিত হবার কোনো বিকল্প নেই, কারণ শিক্ষায় জাতির মেরুদণ্ড। যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। তাই দেশ তথা জাতিকে এগিয়ে নিতে হলে আমাদের সবাইকে হতে হবে সুশিক্ষায় শিক্ষিত। আর সেই নিরিখেই শিক্ষা ও শিক্ষার্থীদের নিয়ে বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন শিক্ষার্থীদের আসর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে স্বাগত আমাদের আজকের আসরে। শিক্ষার্থীদের আসর সঞ্চালনায় আজ তোমাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ আরিফুল হক, প্রভাষক জীববিজ্ঞান বিভাগ, আর্মড পুলিশ ব্যাটালিয়ান স্কুল অ্যান্ড কলেজ। আমার সাথে স্টুডিওতে দুজন শিক্ষার্থী রয়েছে, তোমরা তোমাদের পরিচয় দাও।
4: আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাহবুব হোসেন, স্টুডেন্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ান স্কুল অ্যান্ড কলেজ ঢাকা।
5: আসসালামু আলাইকুম, আমি জাকিয়াতুন নাহার ঋতু, স্টুডেন্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ান স্কুল অ্যান্ড কলেজ ঢাকা।
3: তোমাদের সবাইকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। আজ আমরা আলোচনা করব উদ্ভিদে বৃদ্ধি বা বংশবৃদ্ধি, ঠিক আছে?
5: জি স্যার।
3: আচ্ছা, তো এই জায়গাটাতে আমরা আলোচনা করতে গিয়ে যে বিষয়গুলো সম্পর্কে জানবো, যেমন এই উদ্ভিদে প্রজনন কিভাবে হয় বা প্রজনন কি সেটা, উদ্ভিদে প্রজনন কত প্রকার আছে, সেই প্রজনন হওয়ার প্রক্রিয়া, উদ্ভিদে যে পরাগায়ন আছে যেটাকে আমরা যৌন জননের একটা অংশ হিসেবে ধরি উদ্ভিদের, সেটা কিভাবে হয়, তারও প্রকার আছে সেটা, নিষিক্তকরণ, ফলের বিস্তরণ, এগুলো সম্পর্কে ইনশাল্লাহ। ঠিক আছে, তো প্রথমেই যেটা নিয়ে বলতে সেটা হচ্ছে বংশবৃদ্ধি। বংশবৃদ্ধি বলতে তো উদ্ভিদ বলি প্রাণী বলি, জননের কথাটা উদ্ভিদের ক্ষেত্রে আমরা যেটা দেখি যে এই ক্ষেত্রে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন বা অযৌন জননের মাধ্যমে বেশ কিছু ধরন আছে যেগুলোর মাধ্যমে উদ্ভিদের বংশবৃদ্ধি হয়। তো এটা প্রথমত দুই প্রকার অযৌন জননটা উদ্ভিদের, একটা হচ্ছে স্পোর উৎপাদন, অঙ্গজনন। স্পোর উৎপাদনটা কি, এক্ষেত্রে দেখা যায় যে নিম্ন শ্রেণীর যে উদ্ভিদগুলো আছে, যে একেবারে যাদের দেহ সরল প্রকৃতির, গাঠনিক বৈশিষ্ট্য সরল প্রকৃতির, এবং সেই সকল জীব যখন বংশবৃদ্ধি করে তখন তারা স্পোর বা যেটাকে বাংলা আমরা অণুবীজ বলি সেটা উৎপাদন করে, এবং এটা উৎপাদন করে বংশবৃদ্ধি কিভাবে, এই অণুবীজগুলো সাধারণত একটা অণুবীজ থলিতে থাকে। তো যখন ম্যাচিউর হয়ে যায় সেই অণুবীজ থলি, তখন এটা অনেক সময় ব্লাস্ট হয় বা ফেটে যায়। তো ফেটে এটা ওই চারদিকে ছড়িয়ে পড়ে, ছড়িয়ে পড়লে পরে যেসব জায়গায় পড়ে সেসব জায়গাতে কি হয়,
4: নতুন উদ্ভিদের সৃষ্টি
3: হয়। তো এভাবে করে সাধারণত স্পোর সৃষ্টির মাধ্যমে কি হয়,
4: অযৌন জনন প্রক্রিয়া সম্পন্ন,
3: অযৌন জনন প্রক্রিয়া সম্পন্ন হয়। যেমন ধরো পেনিসিলিয়াম বা মিউকর, হ্যাঁ, এদের ক্ষেত্রে কিন্তু আমরা এই ধরনের জনন দেখি। এছাড়া আছে অঙ্গজনন, এটা কি, এটা হচ্ছে যে কোনো গ্যামেট প্রোডিউসড এখানে হবে না বা জনন কোষ সেটা সৃষ্টি না হয়ে উদ্ভিদের দেহের কোনো অংশ খণ্ডিত হয়ে বা কোনো অঙ্গ রূপান্তরিত হয়ে এই জননটা হবে, তাকে আমরা অঙ্গজনন বলছি। যদি এটা প্রাকৃতিক নিয়মে বা স্বতঃস্ফূর্তভাবে হয় তখন তাকে আমরা প্রাকৃতিক অঙ্গজনন বলি। আর যদি এটা আর্টিফিশিয়ালি হয় তখন তাকে আমরা
5: কৃত্রিম
3: অঙ্গজনন বলি, তাই না? তো প্রাকৃতিক অঙ্গজনন স্বাভাবিকভাবেই বেশ কিছু ধরন তার আছে, যেমন ধরো ধীর খণ্ডায়ন, খণ্ডায়নটা কিরকম?
4: ধীর কোন অংশে খণ্ডিত হবে সেখান থেকে তারা স্বাধীন
3: চিনি শৈবাল এক ধরনের মিউকর বললাম, এদের ক্ষেত্রে দেখা যায় যে ধীর কোন অংশে খণ্ডিত হলে খণ্ড থেকে দেখা প্রতি খণ্ড একটা স্বাধীন উদ্ভিদ সৃষ্টি হতে পারে বা জীবনযাপন তারা শুরু করতে পারে। তারপরে আমরা দেখি মূলের মাধ্যমে, মূলের মাধ্যমে কি হবে?
5: মূল থেকে হচ্ছে আরেকটা নতুন উদ্ভিদ সৃষ্টি হওয়া এর মাধ্যমে,
3: যেমন
5: পটল, সেগুন, মিষ্টি আলু, এরকম আরো অনেক কিছু।
3: আবার কখনো কখনো হয় না এরকম যে মূল অনেক বেশি মানে রস বা খাদ্য সঞ্চয় করে অনেক স্ফীত হয়ে ওঠে,
4: গোলালো,
3: হ্যাঁ এটাকে তো খাবার হিসেবে আমরা খাই, মিষ্টি আলু এই ধরনের। আচ্ছা এটা গেল একটা। এরপরে আমরা দেখি কখনো রূপান্তরিত কাণ্ড, তাই না? আচ্ছা গোলালোর কথা বলো, গোলালোর ক্ষেত্রে একটু কথা বলি, এটা কিন্তু মূল না
4: কাণ্ড স্যার,
3: রূপান্তরিত
4: কাণ্ড।
3: হ্যাঁ আচ্ছা, তো রূপান্তরিত কাণ্ড এটা কেমন? এটা কিন্তু একটা অঙ্গ জনন, একটা পরিবর্তিত রূপ কাণ্ডের, এবং সেক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন প্রতিকূলতায় বা খাদ্য সঞ্চয় করে অঙ্গ জননের প্রয়োজনে এরা সাধারণত কি হয় পরিবর্তিত হয় এবং তাদের বাহ্যিক রূপও ভিন্ন ভিন্ন হয়। যেমন তুমি টিউবারের কথা বলছিলে, টিউবার হচ্ছে মূলত উদ্ভিদের মাটির নিচে শাখার অগ্রভাগে খাদ্য সঞ্চয় করে যখন কাণ্ড স্ফীত হয়ে যায়, কন্দের কন্দ বলি আমরা বাংলায়, আর ইংরেজিতে বলে কি টিউবার। এবং এগুলোর গায়ে অনেক সময় যে ছোট ছোট চোখের মতো গঠন থাকে, যেমন আলুর কথা বলছি, আলুতে চোখের মতো গঠন আছে না, এই এরা হচ্ছে টিউবারের এক্সাম্পল। এছাড়া আছে কি রাইজোম, রাইজোম কোনটা? এরাও মাটির নিচে সমান্তরালে থাকে, তো এদের কাণ্ডে দেখা যাচ্ছে পর্ব পর্ব সন্ধি এগুলো থাকে এবং শল্কপত্র থাকে। শল্কপত্র কাক্ষিক মুকুল থাকে, সেখান থেকে কাক্ষিক মুকুল জন্মে এবং নতুন ভাবে তারা গ্রো করতে পারে, এবং এরাও খাদ্য সঞ্চয় করে কি হয় স্ফীত হয়, মোটা হয় এরকম। যেমন ধরো আদা বা রসুনও কিন্তু অনেকটা এরকম, সরি রসুন বলতে না, রসুনটা হচ্ছে
5: কন্দ হয়ে,
3: রসুন হচ্ছে বাল্ব, এটা সেটা কন্দ, কিন্তু এই কন্দ টিউবারের মতো না, এটা হবে কি এটা একেবারে বাল্ব, মানে তুমি দেখবা যে একটা পেঁয়াজ বা রসুন কেমন বাল্ব শেপ দেখতে, যে এদের শল্কপত্র থাকে এবং এদের এরা অতি ক্ষুদ্র কাণ্ড এবং কাক্ষিক এবং শীর্ষমুকুল থেকেই নতুন উদ্ভিদ
4: সিস্টেম
5: জন্মে,
3: তাই না?
5: জি স্যার।
3: আচ্ছা স্টোলন থাকে, স্টোলন কি? এরা এক ধরনের শাখা কাণ্ড, যেটাকে মানে কচুর লতি হিসেবে চেনো, তাই না? আমরা সাধারণভাবে যেটাকে কচুর লতি হিসেবে চিনি সেটাকে আমরা বলি কি স্টোলন। এই স্টোলনের অগ্রভাগ কি হয় মুকুল উৎপন্ন হয় এবং এর সাহায্যে কি হয় জনন হয়, যেমন কচুর ক্ষেত্রে হয় সেক্ষেত্রে কিন্তু এটা হয়ে থাকে। আচ্ছা এছাড়া কি আছে আর? অফসেট, হ্যাঁ এই যে আমরা কচুরি পানার কথা বলছিলাম, কচুরি পানার মধ্যে দেখবে যে কচুরি পানার এরও কিন্তু ধরন আছে, যেমন কচুরি পানা বড় এক ধরনের আছে,
4: টোপা পানা
3: আছে, খুদে পানা আছে, তাই না? তো এরা দেখা যায় মাতৃ উদ্ভিদ থেকে বিচ্ছিন্ন হয়ে একটা সময় স্বাধীনভাবে স্বাধীন উদ্ভিদে পরিণত হয় এবং এক্ষেত্রে কি হয় ওই জরজ উদ্ভিদের যে শাখা কাণ্ড সেটাই হচ্ছে নতুন উদ্ভিদে পরিণত হয়। এটা কচুরি পানা তার একটা চমৎকার উদাহরণ। এছাড়া আছে বুলবিল, বুলবিল কোনটা? যখন দেখা যাবে যে ওই তোমরা যে মেটে আলু বা চুপড়ি আলু বলো যেটা খেয়েছো, তাই না?
5: নাম শুনছি,
3: মেটে আলু
4: শুনছি স্যার।
3: আচ্ছা তো চুপড়ি আলুও বলে অনেক সময় ক্ষেত্রে, এদের ক্ষেত্রে দেখা যায় যে এদের যে কাক্ষিক মুকুল এরা যথাযথভাবে বৃদ্ধি না পেয়ে কিছু কিছু জায়গায় একটা পিণ্ডের মতো এরকম গঠন সৃষ্টি করে এবং এই এই বুলবিল অনেক সময় দেখা যাচ্ছে যে ওই ম্যাচিউর্ড হয়ে ওই গাছ থেকেই আপনা আপনি খসে নিচে পড়ে, এরকম থাকে। তো সেভাবে কিন্তু এই অঙ্গজননটা হতে পারে। আচ্ছা এবার আরেকটা পদ্ধতি যেটা হয় সেটা হচ্ছে পাতার মাধ্যমে।
4: জি স্যার।
3: পাতার মাধ্যমে কিভাবে হয়?
4: পাতার কুচি, মানে পাতার কিনারা থেকে নতুন উদ্ভিদ
3: সৃষ্টি, যেমন কি
5: পাতার
3: কুচি পাতা, তাই না? তো এই এতক্ষণ যেগুলো নিয়ে আলোচনা করলাম এগুলো সবই কিন্তু প্রাকৃতিক অঙ্গজনন উদাহরণ, তাই তো?
5: জি স্যার।
3: এবং এক্ষেত্রে যে উদ্ভিদটা উৎপন্ন হয় তার গুণাগুণ ওই মাতৃ উদ্ভিদের মতোই হয়।
4: জি স্যার।
5: জি স্যার।
3: এর ফলে নতুন কোন বৈশিষ্ট্যের কোন সমাবেশ বা আবির্ভাব কিন্তু এখানে আমরা
4: দেখা যায় না,
3: দেখি না। উন্নত গুণসম্পন্ন যে অর্থকরী ফসল এক্ষেত্রে তাই অনেক সময় কি করতে হয় ওই যে আর্টিফিশিয়াল যে অঙ্গজন সেই ক্ষেত্রে সেই দিকে যেতে হয়। সেক্ষেত্রে কি হয় যে ধরো ভালো জাতের আম বা কমলা, লেবু, পেয়ারা, মানে যেগুলো হচ্ছে অর্থকরী, যেটা যা সিজন সেই সিজনে প্রচুর পরিমাণে বিক্রি হয় এবং একটা ইকোনমিক ভ্যালু আছে, তার ইকোনমিক ভ্যালু কম বেশি সবগুলোরই আছে, বাট এগুলোর একটু বেশি কম্পারেটিভলি, এটা তখন চাহিদাও যেহেতু বেশি থাকে উৎপাদনটা কি করতে হয়
4: বেশি
3: করতে হয়। এখন যদি প্রাকৃতিক উৎপাদনের দিকেই আমরা যাই তখন দেখা যাচ্ছে যে একটা নির্দিষ্ট সময় আমাদের অপেক্ষা করতে হয়, তারপরে ফল পেতে হয়, একেবারে সাকসেস রেট যেটাকে বলে, ন্যাচারালি যেটা হবে সেটার তো কোনো কিছু তুলনা হবে না। কিন্তু সাকসেস রেট বলতে এখানে ধরো মার্কেটে যে ডিমান্ড,
4: জি স্যার,
3: সেই অনুযায়ী যে উৎপাদন সেটা তো প্রকৃতি, তো আর আমাদের মার্কেটের ডিমান্ডের কথা
4: চিন্তা করে
3: ওখানে উৎপাদন হবে ন্যাচারালি যেটা হওয়ার হবে। কিন্তু আমরা যখন আমাদের এই প্রয়োজনটা মেটাতে চাইব, তখন কিন্তু আমরা ওই আমাদের যে ভালো যে জাতটা আছে তার অনেক সংখ্যক সদস্য এটা উৎপন্ন করা, তাই না?
4: জি স্যার।
3: এবং এটা একটা চমৎকার পদ্ধতি হচ্ছে গ্রাফটিং, যেটাকে আমরা যে কলম বলি, গুটি কলম বলি, আর একটা হচ্ছে কি কাটিং, কি বলি শাখা কলম বলি। মানে গ্রাফটিং কি হয় যে কচি যে ধরো ডিজায়ার্ড যে প্ল্যান্টটা আছে, মানে যেটা কাঙ্ক্ষিত আমাদের উদ্ভিদ, যেটার বহুগুণন আমরা করতে চাই, মানে সদস্য সংখ্যা বাড়াতে চাই, সেক্ষেত্রে কি করতে হয়, সেই গাছের একদম সুস্থ সতেজ নিরোগ গাছ নির্বাচন করে তার কচি এবং সতেজ শাখা নির্বাচন করে সেখানে একটা নির্দিষ্ট জায়গায় বাকল সামান্য কেটে নিতে হয়, এবং পরে ওই স্থানটি মাটি এবং গোবর মিশিয়ে কি করতে হয় ভালোভাবে আবৃত করে দিতে হয়, এবং টেপ বা পলিথিন দিয়ে স্থানটি মুড়ে দিয়ে কিছুদিন অবজারভেশনে রাখতে হয়, যাতে খেয়াল করতে হয় যে ওই যে তুমি যে মাটি বা গোবর সার দিয়েছ সেটা যেন খসে না পড়ে যায়, এবং টাইম টু টাইম ওখানে ভিজিয়ে দিতে হয় বা পানি দিতে হয়। তো একটা সময় দেখা যায় যে কিছুদিন পরে ওখানে ছোট ছোট মূল
4: সৃষ্টি হয়,
3: তো যখন মোটামুটি বেশ ভালো সংখ্যায় মূলের মানে মূলটা গজা যায়, তখন গোড়া থেকে কি করতে হয় কেটে নিয়ে রোপণ করতে হয়, তুমি সেখানে রোপণ করতে চাও, তখন ওখানে একটা স্বাধীন উদ্ভিদ হিসেবে সে বড় হয়ে ওঠে। এটা হচ্ছে গ্রাফটিং বা শাখা গুটি কলম যেটাকে আমরা বলি। আর শাখা কলম কোনটা?
4: গাছের
3: কাটিং, যেটা অনেক সময় হয় না যে একটা গাছের একটা শাখা কেটে নিয়ে মাটিতে পুঁতে দিলে সেখান থেকে স্বাধীন উদ্ভিদ হলো, এটা হচ্ছে কি কাটিং শাখা কলম। তো এগুলো হচ্ছে মূলত কি আর্টিফিশিয়াল অঙ্গজজন। আচ্ছা, এতক্ষণ যা জানলাম এটা হচ্ছে
4: অযৌনজনন।
3: এবার যৌনজননের ক্ষেত্রে যদি আসি, সেই ক্ষেত্রে এই সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অঙ্গটা উদ্ভিদ সেটা কি
4: ফুল।
3: ফুল এটা ছাড়া কি হবে না
4: যৌনজনন,
3: ফল হবে না, ফুল ছাড়া কি হবে না বীজ হবে, বীজ না থাকলে
4: নতুন উদ্ভিদ হবে না,
3: নতুন উদ্ভিদ হবে না। তাই সপুষ্পক উদ্ভিদ ক্ষেত্রে অবশ্যই প্রয়োজন হবে, অপুষ্পক উদ্ভিদ কি এটা হবে
5: না,
3: হবে না। তো ফুলের ক্ষেত্রে কি হয়, আমরা যদি একটা ফুল নেই, ফুল তো অনেক ধরনেরই আছে, কিন্তু একটা আদর্শ ফুলে, আদর্শ ফুল বলতে একটা ফুলের যে বেসিক যে স্ট্রাকচার বা যে অংশগুলো একটা ফুলে না থাকলেই নয়, হ্যাঁ, সেই অংশগুলো সমন্বিত একটা ফুলকে আমরা কি বলি
4: আদর্শ ফুল,
3: আদর্শ ফুল বলি। তো এই আদর্শ ফুলের সাধারণত কয়েকটা গুরুত্বপূর্ণ অংশ থাকে, সেগুলো সম্পর্কে আমাদের আগে জানা দরকার, তারপরে আমরা কিভাবে এই জননটা হয় সেটাতে আমরা যাই। যদি আমরা এর বিভিন্ন অংশের কথা বলি, কয়টা অংশ পাই?
4: পাঁচটি।
3: পাঁচটি কি কি এগুলো?
5: পুষ্পাক্ষ, বৃতি, দল বা পাপড়ি, পুংকেশর ও গর্ভকেশর দেখতে পাই আমরা।
3: গুড, এগুলো হচ্ছে ফুলের বিভিন্ন অংশ, তাই না? আমি যদি একটু একটু করে বলি, এই যে বৃতির কথা বলে, বৃতি কোথায় থাকে
4: স্যার?
3: এটা
4: একদম বাইরে স্যার,
3: স্তবকের একদম যে বাইরের যে অংশটা, তাই না
4: স্যার?
3: এটাকে আমরা বৃতি বলি। আবার এর কিন্তু কিছু খণ্ডাংশ আছে, এগুলো বৃত্তাংশ
4: বলা হয়।
3: দলমন্ডল, দলের কথা বললে এটাকে আমরা পাপড়ি নামে চিনি, তাই না? তো এটা বিভিন্ন ফুলে বিভিন্ন রকম হয়। এটা কিন্তু ওই যে পরাগায়নের জন্য ওই কীট পতঙ্গ পাখি আকর্ষণ করার ক্ষেত্রে খুব ইফেক্টিভ রোল প্লে করে। এছাড়া কি আছে, ওই যে পুংস্তবক বললে, পুংস্তবক কোনটা? আমরা যেটাকে পুংকেশর বলি, তাই না? পুংকেশরে দেখা যায় পুংদণ্ড থাকে এবং শীর্ষে একটা থলির মধ্যে
4: পরাগরেণু
3: থাকে, এবং এটাই কিন্তু জননের সরাসরি অংশ নেয়। আর স্ত্রীস্তবক যেটা, এটা একাধিক গর্ভপত্র নিয়ে গঠিত হয় এবং দেখা যাচ্ছে যে এটা মূলত তিনটে অংশ এক্ষেত্রে থাকে, যে গর্ভাশয়,
4: গর্ভদণ্ড,
3: গর্ভমুণ্ড, তাই না?
4: জি স্যার।
3: তো এইটা মূলত এই ডিম্বাণু সৃষ্টি সেটাতে হচ্ছে মূল ভূমিকাটা রাখে এবং জননে অংশ নেয়, তাই না?
5: জি স্যার।
3: এই যে বৃতি, দলমন্ডল, খেয়াল করো, এগুলো অবশ্য প্রয়োজন, কিন্তু এগুলো কিন্তু সাহায্য করে স্তবক, কিন্তু পুং স্তবক এবং স্ত্রী স্তবক যেটা আমরা একটু আগে বললাম, এটা কিন্তু অত্যাবশ্যকীয়। এটা ছাড়া আসলে
4: সম্ভব হবে,
3: তাই না? তো এই হচ্ছে উদ্ভিদের যে মূল অংশগুলো সেগুলো। এখন আমরা যদি যৌনজননের কথা বলি, তাহলে এক্ষেত্রে অবশ্যই পরাগণের কথাটা আসবে, তাই না? প্রাথমিকভাবে পরাগণ আসলে কাকে বলি আমরা?
4: স্যার, এটা হলো ফুলের রক্তদানি থেকে পরাগরেণু, একই ফুলে অথবা একই জাতের ভিন্ন ভিন্ন উদ্ভিদের ফুলে ফুলের গর্ভমণ্ডে স্থানান্তর হওয়ার যে প্রক্রিয়াটা, এটাই মূলত পরাগণ।
3: পরাগণ বলে এই পরাগণ, কিন্তু এই যে আমরা যেটুকু ফুলের কথা বললাম, সে জায়গায় কিন্তু পুষ্পমঞ্জুরি বলে একটা কথা আছে, মানে ফুল সহ একটা শাখাকে বলা হয় পুষ্পমঞ্জুরি।
4: জি স্যার,
3: এটা কিন্তু পরাগণে খুবই গুরুত্বপূর্ণ।
4: জি স্যার,
3: এই শাখার বৃদ্ধি যদি অসীম হয় তাহলে অনিয়ত পুষ্পমঞ্জুরি, আর যদি সসীম হয় মানে লিমিটেশনস থাকে তাহলে আমরা কি বলি, নিয়ত পুষ্পমঞ্জুরি। আচ্ছা, তো এই যে পরাগণের কথা বলছিলে, এই পরাগণ মানে ফুলে পরাগধানীতে পরাগরেণু একই ফুলে অথবা একই জাতের অন্য ফুলে হতে পারে গর্ভমণ্ডলে স্থানান্তরিত, তাই তো? তো এই পরাগণ তো দুটো প্রকার আছে, তাই না ঋতু? কি কি দুটো প্রকার?
5: স্বপরাগণ আর পরপরাগণ।
3: আচ্ছা, কোনটাকে আমরা কি বলি, স্বপরাগণ কাকে বলি?
5: স্বপরাগণ হচ্ছে একই ফুলে বা একই গাছে ভিন্ন ভিন্ন দুইটা ফুলের মধ্যে যে পরাগায়নটা ঘটে সেটাই হচ্ছে আমরা মেনলি স্বপরাগণ বলে থাকি।
3: উদাহরণ কি?
5: সরিষা ফুল, তারপরে হচ্ছে ধুতুরা বা কুমড়ার ফুল, এগুলো।
3: আচ্ছা, আর পরপরাগণ?
5: একই জাতে দুইটা ভিন্ন ভিন্ন উদ্ভিদের মধ্যে যে পরাগায়নটা ঘটে সেটাই হচ্ছে পরপরাগণ।
3: গুড, পরাগণ যে হয় আসলে এটা একটা মাধ্যম দরকার, এটা এমন না যে আমরা হাত দিয়ে নিয়ে একটু পরাগরেণু উঠিয়ে গরম ইয়া থেকে পরাগধানী থেকে গর্ভমণ্ডে হচ্ছে স্থানান্তর করলাম, এরকম কি?
5: না স্যার,
3: এরকম কিন্তু না। এই তো ন্যাচারালি কি হয়,
4: বেশ কয়েকটা মাধ্যমের মাধ্যমে,
3: বেশ কয়েকটা মাধ্যমের মাধ্যমে
4: সম্পন্ন হয়, সম্পন্ন হয়,
3: সম্পন্ন হয়। এবং সে মাধ্যমগুলো কি?
4: বায়ু, পানি,
3: হ্যাঁ, বাতাস, পানি, কীটপতঙ্গ, পাখি হতে পারে, বাদুর, শামুক, এগুলো কিন্তু হতে পারে। যে আল্লাহ তাআলা মানে কাকে কোন কাজে কিভাবে হচ্ছে ইনভলভড রেখেছেন, এটা আল্লাহ তাআলাই হচ্ছে ভালো জানেন। আমরা যখন জানতে চাই তখন কিন্তু আমরা এটা বুঝতে পারি, তাই না? আচ্ছা, তো সেক্ষেত্রে দেখা যায় যে এই যে আমরা বিভিন্ন মাধ্যমের কথা বললাম, আমরা একটা উদাহরণ দিই, যেমন তোমরা বাতাসের কথা বলছিলে, যেটাকে আমরা বায়ু পরাগী ফুল বলি, না? এর এক্সাম্পল কোনটা? মানে এটা হচ্ছে বাতাসের মাধ্যমে বাহিত হবে, তাই তো বলছো? পরাগরেণু, এবং এটা হালকা অসংখ্য যখন আমরা দেখি যে বাতাস বাহিত হয়,
4: জি স্যার,
3: তখন এক ফুল থেকে আরেক ফুলে কি হয়,
5: পরাগরেণু সম্পন্ন
3: হয়, হ্যাঁ, স্থানান্তরিত হয়। এটার উদাহরণ কি?
4: ধান,
5: ধান,
3: ধান, ধান খেতে যখন বাতাস বয়ে যায়।
4: জি স্যার।
3: আচ্ছা, পানি পরাগা, পানি পরাগী যে ফুল, বা এক্ষেত্রে পানি কিভাবে মাধ্যম হিসেবে কাজ করে
4: স্যার? এক্ষেত্রে স্যার পরাগরেণু গুলা মানে পানিতে বেশি বেড়ায় এবং স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে পতিত হয়, আর এক্ষেত্রে স্ত্রী ফুলের বৃন্তটা একটু লম্বা থাকে, যাতে মানে পরাগরেণু গুলা খুব সহজে।
3: একটা অত্যাবশ্যকীয় কথা হচ্ছে যে এরা জলজ হইতে হবে, তাই
4: স্যার?
3: যেমন শ্যাওলা,
4: পাতা শ্যাওলা,
3: পাতা শ্যাওলা যেটা। আচ্ছা, এছাড়াও বিভিন্ন ধরনের প্রাণী দিয়ে হতে পারে, কীট পতঙ্গ দিয়ে হতে পারে, না?
4: জি স্যার,
3: প্রাণী দিয়ে হয়, যেমন আমরা বলছিলাম ওই যে
5: পাখি,
3: পাখি,
4: জি স্যার,
3: তারপরে কি, ওখানে কিন্তু অনেক জায়গায় হাত দিয়ে কৃষকরা হাত দিয়ে বিভিন্ন মানে সব ফুলই হাতের ছোঁয়া তারা লাগায়, একটা একটা করে ফুল ধরে, তখন কি হয় হচ্ছে ট্রান্সফার হয়ে যায়।
4: জি স্যার,
3: এটা হচ্ছে আর্টিফিশিয়াল। অনেক সময় ওই যে পালক দিয়েও আর্টিফিশিয়ালি, মানে পালক বলতে পাখির পালক খুব সূক্ষ্মভাবে নিয়ে ওই যে পরাগরেণু ওই স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তর করা হয়, এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল।
5: বাট
3: অন্যান্য প্রাণীর মাধ্যমে যেটা, যখন তারা ওই ফল খেতে যায় বা ফুলের প্রতি আকৃষ্ট হয়ে
4: জি স্যার
3: ওখানে গিয়ে বসে, তখন তাদের গায়ে লেগে যখন এক ফুল থেকে আরেক ফুলে সঞ্চারিত হয়। আচ্ছা, এটা এছাড়াও আমরা দেখেছি যে পতঙ্গ আছে বিভিন্ন, এরা তো স্বাভাবিকভাবেই, যেমন ধরো প্রজাপতি, মৌমাছি, এরা তো ফুলেই
4: মধু
3: খাওয়ার জন্য যাবে, তখন এক ফুল থেকে আরেক ফুলে তারা কিন্তু খুব সহজেই স্থানান্তর করছে, তাই না? তো এগুলো হচ্ছে এই পরাগায়নের বিভিন্ন মাধ্যম। শিক্ষার্থীরা যারা দূর থেকে শুনছো, আশা করছি তোমরাও স্টুডিওর এই শিক্ষার্থীদের মতোই আজকের এই আলোচ্য বিষয়গুলো বুঝতে পেরেছো। তো আজকের যে বেড়ে যাওয়ার সময় আসরের, আমাদের আলোচনা করতে করতে এটা ইতিমধ্যে প্রায় শেষ হয়ে এসেছে। আজ এখানে বিদায় নিচ্ছি। শিক্ষার ছোঁয়া তোমাদের সবার প্রাণে লাগুক। প্রকৃত শিক্ষার আলোয় উদ্ভাসিত হোক তোমাদের সবার জীবন।
2: এতক্ষণ শুনলেন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য অনুষ্ঠান শিক্ষার্থীদের আসর। অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ আব্দুল হক, প্রযোজনায় বাকির মাহমুদ।
6: নৈতিক গুণ হল মানুষের চরিত্রের সেই ইতিবাচক বৈশিষ্ট্য বা আচরণ যা ভালো মন্দের পার্থক্য বোঝায় এবং সৎ ও ন্যায়পরায়ণ হতে উদ্বুদ্ধ করে।
7: বাংলাদেশ বেতার ঢাকা এ পালার অনুষ্ঠানে উপস্থাপনায় রয়েছে আমরা কজন, রাবেয়া সুলতানা শিউলি, হাসিনা মুস্তাফিজ এবং আমি কনুজ শিকদার। প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ তৌহিদুল ইসলাম, মোহাম্মদ সিরাজুল আলম, মোহাম্মদ আব্দুল কাইয়ুম, মোহাম্মদ রাশেদুল ইসলাম এবং লুৎফুন্নাহার মেরি। আর অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন হাসিনা পারভিন।
6: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন শুনবেন আধুনিক গান, গেয়েছেন মোহাম্মদ রফিকুল ইসলাম, প্রথম গানের গীতিকার মুসা আহমেদ, সুর করেছেন আজমল হুদা মিঠু।

মোহাম্মদ রফিকুল ইসলামের কণ্ঠে আধুনিক গান শুনছেন। এবারের গানের গীতিকার ওসমান শওকত, সুর করেছেন মোহাম্মদ শাহনিয়াজ।

0: কবিতায় পড়া সেই বনলতা সেন। আধুনিক গান শুনলেন মোহাম্মদ রফিকুল ইসলামের কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন কৃষক কার্ডের গান। গানটির কথা ও সুর করেছেন নাসিরুদ্দিন তালুকদার এবং শিল্পীও মোহাম্মদ নাসিরুদ্দিন তালুকদার।

0: কৃষক কার্ডের গান শুনলেন বাংলাদেশ বেতার ঢাকা।
1: বাংলাদেশ বেতার এখন শুনবেন পরিবেশ রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ বার্তা।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে খুব সংক্ষেপে দুটি কথা বলতে চাই, যে বিষয়টি সমাজের প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে স্পর্শ করে। যে বিষয়টি কি সেটি? সেটি হচ্ছে আমাদের পরিবেশ, অর্থাৎ আমি আপনি আমরা সকলে যে পরিবেশটাতে থাকি সেই পরিবেশটি কেমন, আমার আশপাশটি কেমন। আপনারা নিশ্চয়ই অধিকাংশ ক্ষেত্রে খেয়াল করে দেখেছেন, আমরা ঢাকা শহরের যে কোনো রাস্তাঘাটই হোক, যে কোনো এলাকাই হোক, যে কোনো জেলা শহরের এলাকাই হোক, রাস্তাঘাট হোক, এমনকি উপজেলা পর্যায়েও ক্ষেত্র বিশেষে বিভিন্ন গ্রামগঞ্জেও আমরা দেখেছি যে যেখানে বাজার ঘাট বা রাস্তা চলাচল বেশি।

0: হাতের টিস্যু, অথবা আমার আপনার খাওয়া চিপসের প্যাকেট, অথবা বাসায় ব্যবহার করা রান্নার তেল যে তার প্লাস্টিকের বোতলটি, অথবা আমি বা আপনি পানি পান করেছি প্লাস্টিকের বোতল থেকে সেই বোতলটি, এরকম আরো অনেক ধরনের আবর্জনা যত্র তত্র সব জায়গায় ছড়িয়ে আছে। কোনো জায়গায় একটু বেশি জমা হয়ে আছে, অথবা যত্র তত্র লোকালয়ের চারিদিকে ছড়িয়ে আছে। চিন্তা করে দেখুন তো, আপনার ঘরে যে ঘরটিতে আপনি থাকেন, যে বাসাটিতে আপনি থাকেন, যদি চারিদিকে এমন টিস্যু ছড়িয়ে থাকতো, যদি চারিদিকে এমন আবর্জনা ছড়িয়ে থাকতো, আপনার কাছে কি ভালো লাগতো দেখতে? নিশ্চয়ই না, আমাদের কারো কাছেই ভালো লাগতো না। কবি তো সুন্দরভাবে লিখেছেন, সবুজ শস্য শ্যামলা আমার এই ভুবন। তো আসুন না, আমরা কেন আমাদের পরিবেশটাকে সুন্দর করতে পারবো না? বাংলাদেশের অধিকাংশ মানুষই পায়ে হেঁটে চলে, অথবা রিক্সায় যায়, অথবা বাসে চলাচল করে। এই মানুষগুলো যখন রাস্তা পার হয়, বিভিন্ন জায়গায় যখন আবর্জনা জমে থাকে, ময়লা থাকে, এই মানুষগুলোর কিন্তু অনেক কষ্ট হয়, বিভিন্ন জায়গায় অনেক দুর্গন্ধ হয় আবর্জনা জমে থাকে। তবে আমরা যদি সকলে মিলে একটু সচেতন হই, আমরা যদি নিজেরা সচেতন হই, যত্র তত্র যদি আমাদের ব্যবহারকৃত আবর্জনাগুলো যদি যত্র তত্র আমরা না ফেলে দিই, আমরা যদি একটি নির্দিষ্ট জায়গায় এই আবর্জনাকে জমা করি এবং নির্দিষ্ট উপায়ে যদি এটাকে পরে ধ্বংস করি, তাহলে যেমন আমাদের পরিবেশটি ভালো থাকবে, ঠিক একইভাবে আমরা আমাদের পরিবেশটাকে সুন্দরভাবে রাখতে পারবো। দেখুন, অনেক জায়গায় আমি দেখেছি গত কয়েক মাসে যখন আমি দেশের বিভিন্ন জায়গায় গিয়েছি, হয়তো কোনো একটি পুকুরের পাশ দিয়ে যাচ্ছি, দেখেছি পুকুরের ভিতরে বিভিন্ন রকম ময়লা স্তূপ হয়ে পড়ে আছে, অথবা পুকুর পাড়ে বিভিন্ন ময়লা স্তূপ হয়ে পড়ে আছে। অথচ একসময় কিন্তু এই পুকুর পাড়েই মানুষ বিকেলে বসত, গল্প করত পরিবার পরিজন নিয়ে, কিন্তু এখন আবর্জনার জন্য সেটি সম্ভব হয় না। ঢাকা শহরেও বিভিন্ন পার্ক আছে, বিভিন্ন জেলা শহরেও বিভিন্ন পার্ক আছে। আমরা পার্ক গুলোতে যাচ্ছি বিকেল বেলায় পরিবার পরিজনকে সাথে নিয়ে, কিন্তু গিয়ে যখন আমরা চিনে বাদাম খাচ্ছি, অথবা চিপস খাচ্ছি, অথবা বাচ্চারা লজেন্স খাচ্ছে, খেয়েই আমরা জিনিসটা সেখানে ফেলে দিচ্ছি। আমরা যখন যাই, তখন হয়তো যারা পরিচ্ছন্ন কর্মী তারা হয়তো পরিষ্কার করে রাখছে, কিন্তু আমরা যখন বেরিয়ে আসছি তখন আর সেটি আগের মতন পরিষ্কার থাকছে না। কিন্তু যদি যে পরিষ্কার থাকতো, আপনি যদি পরিষ্কার করে রেখে আসেন, আপনার পরবর্তীতে যে যাবে সেও সেই পরিচ্ছন্নতা সুন্দর পরিবেশটি উপভোগ করতে পারবে। কাজে আসুন না, আমরা যদি আজকে থেকে প্রত্যেকে সচেতন হই, আমাদের হাতের আবর্জনা বা ব্যবহারকৃত আবর্জনা যদি নির্দিষ্ট জায়গায় সুন্দরভাবে আমরা গুছিয়ে ফেলি, তাহলে ধীরে ধীরে হয়তো আমরা আমাদের এই বাংলাদেশটাকে আবর্জনা মুক্ত করতে পারবো, সুন্দর একটি পরিবেশ গড়ে তুলতে পারবো। দেশটা তো আমাদের সকলের, আমরা সকলে মিলে যদি চেষ্টা করি, সকলে মিলে যদি একটু একটু করে করি, তাহলে আমরা বড় কিছু করতে সক্ষম হব। প্রিয় দেশবাসী, আপনাদের কাছে আজকে এই সহযোগিতাটা আমি চাইছি। আমরা সকলে মিলে আসুন, চেষ্টা করি আমাদের দেশটিকে পরিষ্কার সুন্দর রাখতে। আমরা সকলে মিলে চেষ্টা করি আমাদের পরিবেশটিকে সুন্দর পরিষ্কার রাখতে, যা নিশ্চিত করবে আমাদের আগামী দিনের বংশধরদের জন্য একটি সুস্থ দেশ, সুস্থ পরিবেশ। সকলকে আন্তরিক ধন্যবাদ। সালাম আলাইকুম।
1: পরিবেশ রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ বার্তাটি শুনলেন।
2: দেশকে ভালোবাসুন, দেশের সেবায় আত্মনিয়োগ করুন। দেশ আপনার সেবা চায়। দেশ আপনাকে কি দিয়েছে সেটা বড় কথা নয়, আপনি দেশের জন্য কি করছেন বা করবেন সেটাই ভাববার বিষয়। আসুন, এই দেশের উন্নতির জন্য আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করে যাই। দেশ আমার মা, এই মাকে ভালোবাসি নিঃস্বার্থভাবে। এই অনুষ্ঠান আপনারা শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন নজরুল সংগীত, শিল্পী জান্নাত আরা।

জন্মতারের কণ্ঠে দুখানি নজরুল সঙ্গীত শুনলেন, বাংলাদেশ বেতার ঢাকা। ডেঙ্গুতে আক্রান্ত হলে আতঙ্কিত না হয়ে ধৈর্য ধারণ করে নিকটস্থ হাসপাতাল বা চিকিৎসকের পরামর্শ নিন। রাতে বা দিনে যে কোনো সময় ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন। বাড়ির আশপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। ঘরের ভেতরে যেখানে ফুলের টব রয়েছে বা ফ্রিজ রয়েছে সেখানে জমে থাকা পানি অপসারণ করুন। এক নাগাড়ে তিন দিনের বেশি কোথাও পানি জমতে দেবেন না। বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন দেশের গান। শিল্পী নিয়াজ মোহাম্মদ চৌধুরী। গানের কথাগুলো সাজিয়েছেন মুন্সী ওয়াদুদ এবং সুর দিয়েছেন খন্দকার নুরুল আলম।

0: দেশের গান শুনলেন নিয়াজ মোহাম্মদ চৌধুরীর কণ্ঠে। দেশকে ভালোবাসুন, দেশের সেবায় আত্মনিয়োগ করুন। দেশ আপনার সেবা চায়। দেশ আপনাকে কি দিয়েছে সেটা বড় কথা নয়, আপনি দেশের জন্য কি করবেন বা করছেন সেটাই ভাববার বিষয়। আসুন আমরা সকলে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশের উন্নতির জন্য যার যার জায়গা থেকে কাজ করে যাই।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত আঞ্চলিক অনুষ্ঠান

0: Assalamualaikum.
1: Waalaikumsalam.
0: এই কি দেবা তোমরা হাত খালি কেন? হ্যাঁ
2: কে হাত খালি মানে
0: হাত
2: খালি নিয়ে আসবো আমরা।
0: আরে গত গত সপ্তাহে তো আমার যতটুকু মনে করে কথা ছিল যে এই মিনার জন্য,
2: হ্যাঁ মিনার জন্য কি হয়েছে
0: কিছু তোমরা নিয়ে আসবে?
2: ও আনলে মিনার জন্য আনবো কেন, সবার জন্যই আনবো।
0: না মিনা
3: নেই,
0: বুঝলাম না তুমি ভাগ্যটা কে গেছে।
3: আমার খেয়াল ছিল না যে তুমি যে বলছিলে, কিন্তু আমিও ভুলে গেছি, যারা আমার কথা তারাও ভুলে গেছে।
2: আসলে ভুলে গেছি,
0: তবে সবকিছু বলা যাবে না, বিশেষ করে বলা যাবে না এখনকার এই সময়।
2: হ্যাঁ
0: বৃষ্টি বাদলা হচ্ছে,
3: হ্যাঁ
0: ডেঙ্গু বেড়েছে, মানে প্রতিটা আমি তো শুনি প্রায় প্রতি ঘরে ঘরে এখন
2: ডেঙ্গু।
0: কিন্তু ডেঙ্গু তো আমরা জানি যে আমাদেরকে এই কারণে ডেঙ্গু
2: আমরা প্রতিরোধ করতে পারি চাইলে।
0: হ্যাঁ আমরা জানি ডেঙ্গু কেন হয়,
2: সচেতন হলে
0: কেন হয়, সবই জানি, জানার পরও আমরা কেন তা মানি না। ডেঙ্গু রোগে ভুগি, জ্বরে ভুগি, তো
2: সবাই।
0: আচ্ছা এবার আসো, আমরা তো মনে করো যে জমিতে সেচ দিতে হয় তাই না?
3: অবশ্যই,
0: সেচ ছাড়া জমিতে
3: শুকনো মৌসুমে সেচ ছাড়া কোনো বিকল্প নেই।
0: হ্যাঁ তো এখানে কিন্তু একটা টেকসু ব্যাপার আছে।
3: কি
2: সেচ বাবা টেকসু?
0: ইয়েস টেকসু ছাড়া এখন আর কোনো কিছু কিন্তু করা সম্ভব না। যা কিছু করতে হবে আমাদেরকে টেকসু চিন্তা ভাবনা মাথা রেখে করতে হবে। বিষয় হচ্ছে সৌর চালিত সেচ পাম্পের টেকসু পরিচালনা কৌশল। যে পাম্প দিয়ে তুমি পানি তুলবা, আজকে তুললে কালকে দেখা গেল নষ্ট হয়ে গেছে পাম্প, তোমার তুমি আদেশ করবো আমি তোমার আদেশ শোনা।
2: ও সেই জন্য টেকসু মানে ভালো গুণ সম্পূর্ণ মানে ভালো,
0: সেই খালি চলতে আছে চলতে আছে কিন্তু পানি উঠছে।
3: আগে যেমন পাম্প আমরা এই তেল দিয়ে পাম্প চালাইতাম, এখন সৌর বিদ্যুৎ দিয়ে পাম্প চালাইতে হবে।
0: আলোচনার মাধ্যমে আমরা এই টেকসই পরিচালনা কৌশল শিখে নিই।
2: আচ্ছা শিখি।

0: প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আজ আমি সৌরচালিত সেচ পাম্পের টেকসই পরিচালনা কৌশল বিষয়ের উপর আলোকপাত করব। আমি প্রকৌশলী নূর মোহাম্মদ, নির্বাহী প্রকৌশলী বিএডিসি সেচ ভবন ঢাকা। অনুষ্ঠানের একদম শুরুতেই আপনাদেরকে জানাতে চাই, সাধারণ ডিজেল বা বিদ্যুৎ চালিত পাম্পের চেয়ে সৌরচালিত সেচ পাম্প কেন বেশি টেকসই ও লাভজনক? আসলে ডিজেল পাম্পে প্রতিদিন জ্বালানি খরচ আছে এবং এটি পরিবেশ দূষণ করে। অন্যদিকে গ্রিডের বিদ্যুতে লোডশেডিং এর সমস্যা থাকে। সৌর সেচ পাম্পে সূর্যের আলোকে ব্যবহার করে বিনামূল্যে বিদ্যুৎ পাওয়া যায়। একবার পাম্পটি বসানোর পর বছরের পর বছর কোনো জ্বালানি খরচ ছাড়াই পানি সেচ দেওয়া সম্ভব। এটি কার্বন নির্গমন কমায়, ফলে আমাদের পরিবেশ যেমন বাঁচে তেমনি কৃষকের পকেটের টাকাও বাঁচে। অনেক কৃষক ভাই কমপ্লেন করেন যে কিছুদিন যাওয়ার পর সোলার পাম্পের কার্যক্ষমতা কমে যায় বা পানি কম ওঠে। এর মূল কারণ কি এবং সোলার প্যানেল টেকসই রাখার কৌশল সম্পর্কে এবার আমি আপনাদেরকে কিছু তথ্য জানাতে চাই। সোলার প্যানেলের কার্যক্ষমতা কমে যাওয়ার প্রধান কারণ হল প্যানেলের উপর ধুলোবালি, পাখির মল বা গাছের পাতার আস্তরণ জমা হওয়া। টেকসই পরিচালনার প্রথম কৌশলই হল নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা। সপ্তাহে অন্তত একবার বা দুবার সকালের দিকে যখন প্যানেল ঠান্ডা থাকে, পরিষ্কার পানি এবং নরম সুতি কাপড় বা স্পঞ্জ দিয়ে সোলার প্যানেলের উপরিভাগ মুছে ফেলতে হবে। কোনোভাবেই শক্ত বা খসখসে কিছু ব্যবহার করা যাবে না, এতে প্যানেলে স্ক্র্যাচ পড়তে পারে। সোলার প্যানেল পরিষ্কার থাকলে সূর্যের আলো পুরোপুরি কোষে পৌঁছায় এবং পাম্প পূর্ণ শক্তিতে চলে। তার মানে নিয়মিত পরিষ্কার রাখাটা খুবই জরুরি। তবে বর্ষাকালে বা আকাশে যখন মেঘ থাকে তখন এই পাম্প আমরা কিভাবে পরিচালনা করব? আসলে মেঘলা দিনে বা বর্ষাকালে সূর্যের আলো কম থাকায় পাম্পের পানির প্রবাহ কমে যেতে পারে বা পাম্প বন্ধ থাকতে পারে। এই সময় জোর করে পাম্প চালানোর চেষ্টা করা উচিত নয়। টেকসই পরিচালনার জন্য অনেক আধুনিক সিস্টেমে হাইব্রিড ইনভার্টার বা ব্যাটারি ব্যাকআপ থাকে, যা মেঘলা দিনেও ব্যাকআপ দেয়। তবে ব্যাটারি না থাকলে কৃষকদের উচিত বৃষ্টির দিনে পানি সংরক্ষণের ব্যবস্থা করা, অর্থাৎ বৃষ্টির পানি সংরক্ষণ করা এবং আবহাওয়া পূর্বাভাসের দিকে খেয়াল রেখে রৌদ্রোজ্জ্বল দিনগুলোতেই সেচের মূল কাজটি সেরে নেয়া। অনেক সময় কিছু কৃষক ভাইদের কাছ থেকে শোনা যায় পাম্পের মোটর বা ইনভার্টার নষ্ট হয়ে গেছে। এই মূল্যবান যন্ত্রাংশগুলো দীর্ঘদিন ভালো রাখার বেশ কিছু কৌশল রয়েছে। আসলে মোটর এবং ইনভার্টার হলো এই সিস্টেমের হৃৎপিণ্ড। প্রথমত ইনভার্টার বা কন্ট্রোলার বক্সটিকে সরাসরি রোদ এবং বৃষ্টি থেকে বাঁচাতে একটি ছাউনি বা ঘরের ভেতর রাখতে হবে। বাতাস চলাচলের সুব্যবস্থা থাকতে হবে যাতে ডিভাইসটি অতিরিক্ত গরম না হয়। দ্বিতীয়ত, সকাল বা বিকেলে যখন আলো খুব কম থাকে তখন পাম্প বারবার অন অফ করা যাবে না, এতে মোটরের উপর চাপ পড়ে। নির্দিষ্ট মাত্রার নিচে ভোল্টেজ নেমে গেলে অটো শাটডাউন ফিচার সম্বলিত আধুনিক ইনভার্টার ব্যবহার করা উচিত। সেচের পানির অপচয় রোধ এবং ভূগর্ভস্থ পানির টেকসই ব্যবহারও এই প্রযুক্তির একটা বড় অংশ। যেমন সূর্য বিনামূল্যে আলো দেয় বলে যত্রতত্র পানি অপচয় করা যাবে না। ভূগর্ভস্থ পানির স্তর ঠিক রাখতে আমাদের পরিমিত সেচ দিতে হবে। সোলার সেচের পানির সর্বোচ্চ ব্যবহারের জন্য ড্রিপ ইরিগেশন বা ফোটা ফোটা সেচ পদ্ধতি এবং স্প্রিংলার বা ঝর্ণা সেচ পদ্ধতি ব্যবহার করা সবচেয়ে উত্তম। তাছাড়া মাটির নালা ব্যবহার না করে যদি পাইপের মাধ্যমে, যেমন ফিতা পাইপ, এগুলো ব্যবহার করে জমিতে পানি দেওয়া হয়, তবে পানির অপচয় প্রায় 30-40% কমে যায়। আসলে প্রযুক্তিকে প্রযুক্তির মতোই বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করতে হবে। আরেকটি বিষয় প্রিয় শ্রোতাদের জানাতে চাচ্ছি, অফ সিজনে অর্থাৎ জমিতে সেচের প্রয়োজন যখন থাকে না তখন এই সোলার প্যানেলগুলো ফেলে না রেখে কিভাবে টেকসই উপায়ে ব্যবহার করা যায়। প্রকৃতপক্ষে অফ সিজনে যখন সেচের প্রয়োজন থাকে না তখন এই উৎপাদিত বিদ্যুৎ দিয়ে কৃষকরা ধান মাড়াইয়ের মেশিন চালাতে পারেন, গম ভাঙানোর কল চালাতে পারেন, কিংবা স্থানীয় ছোট ব্যবসা প্রতিষ্ঠানে বা ছোট হিমাগারে বিদ্যুৎ সরবরাহ করতে পারেন। এমনকি বর্তমানে জাতীয় গ্রিডে এই উদ্বৃত্ত বিদ্যুৎ বিক্রি করারও সুযোগ তৈরি হচ্ছে, যাকে আমরা নেট মিটারিং বলি। এতে কৃষকের অতিরিক্ত আয় নিশ্চিত হয় এবং সিস্টেমটি অলস বসে নষ্ট হয় না। তার মানে সোলার পাম্প শুধু সেচ নয়, কৃষকের বাড়তি আয়েরও একটি চমৎকার উৎস হতে পারে। আমি বলবো সোলার পাম্প একটি দীর্ঘমেয়াদী সম্পদ। এটি সাধারণত 20-25 বছর সেবা দিতে পারে যদি আমরা সামান্য যত্ন নিই। পাম্পের চারপাশের কেবল বা তারগুলো ছিঁড়ে গেছে কিনা, আর্থিং ঠিক আছে কিনা তা নিয়মিত পরীক্ষা করতে হবে। কোনো সমস্যা হলে নিজে মেকানিক না সেজে অনুমোদিত টেকনিশিয়ানের সহায়তা নিন। সঠিক রক্ষণাবেক্ষণই আপনার খরচ কমাবে এবং ফসল উৎপাদন বাড়াবে। আশা করি আমার প্রদত্ত তথ্য সমূহের মাধ্যমে কৃষক ভাইরা অনেক উপকৃত হবেন। এতক্ষণ ধৈর্য ধরে এই তথ্যগুলো শোনার জন্য প্রিয় শ্রোতাদেরকে ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
1: কৌশলটা
2: কিভাবে পাম্প চালাইতে
3: এবং তাতে তোমার পানিও ভালো মতো উঠবে এবং
1: মুখ খালি চিন্তা চিন্তাগ্রস্ত থাকে।
2: তুমি যেভাবে বলছো শুরুতে আমি তো ভয় পেয়ে গেছি।
1: ঠিকই কইছে আসিবি, ওই যে মাঝে মধ্যে দেখো না পথের ঘুরে আসার সময় দেখি যে পথের ঘুরে মাথায় হাত দিয়ে বই রয়েছে, কি হয়েছে পাম নষ্ট হয়ে গেছে।
3: মাথায় জ্যাম ধরে গেছে, গান শুনলে মাথার জ্যামটা খুলে যাইব।
2: চলো তাহলে আমরা একটা কৃষি বিষয়ক গান শুনি।

0: কি বলছে গানের ভাষায়?
1: চমৎকার একটা গান শুনাইলা। গানের মধ্যে অনেক কিছু শিক্ষণীয় বিষয় ছিল, গানের সুর ভালো ছিল, গাওয়া ভালো ছিল, বিষয়গুলো ভালো ছিল, অনেক কিছু শিখলাম।
2: ভগবানের মতো কথা
0: না না, এর কারণ আছে
2: গায়ক কি
0: এই গানটা কইছে আবাদ করো ও চাষি ভাই, বুঝো হেরে কইছে এটা বল গাইছে
2: চাষি ভাইদের বল
1: সরাসরি আমাকে কইছে
0: না, এটা আমি তোমরা ভাবে না তোমরা
2: চাষি বোনরা বলেনি।
1: জাতিকে বোঝানো হয়, এটা গোষ্ঠীকে বোঝানো হয়, সবাই মনে করো আমরা চাষি ভাই।
2: ঠিক আছে, মনে করি নাই তুমি না কইতাছো,
1: বাবুল ভাই কইলো না যে খালি হেরে কইছে তোমাকে কয় নাই
0: না, এই যে ওই যে আসি কি বলছিল না যে মাথার কথা কি বলছিল না
2: মাঝে মধ্যে মাথা,
0: ওই যে ওই মনে করো টেকসই পরিচালনা কৌশল শিখা
1: পুরো টেকসই হয়ে গেছে,
0: মাথা ঠিক হয়ে গেছে, মাথা ঠিক হয়ে গেছে, এই জন্য তার আর কোনো চিন্তা নাই, বুঝছো?
2: তাহলে এখন পরের কথাগুলো শোনো,
0: পরের কথা আমি বলতেছি, তোমার আগে বলো এই যে যে চাষি ভাইকে নিয়ে এত কথা, তোমার নাকি মাইন্ড করছো হে কেন খুশি হয়েছে, গানটা যে গাইছে তার নামটা তো কিছু জানো?
2: অবশ্যই কাও কে গেছে,
0: গিয়েছে বশিরুজ্জামান সাব্বির, আর গানটা লিখছে মোহাম্মদ আয়াত আলী, সুর করছে এস এম আব্দুল আল্লাহ।
2: সুন্দর ছিল।
0: এবার আসো, সেটা হচ্ছে আমাদের তো মনে করো যে ফসলে কীটনাশক হয়, কীট হয়,
2: পোকা
0: তেল দিয়ে ঘুমাইছো, এখন খেয়াল করলো না এদিকে পানি উঠলো কিনা, নষ্ট হইলো কিনা, মানে মাটির পুষ্টি নষ্ট হইলো কিনা, গাছের পুষ্টি নষ্ট হইলো, কোনো খবর রাখলো না, তো এই জন্য তোমাকে কিছু পোকা দিয়ে দেওয়া হয়েছে, বুঝছো? দিয়ে দিয়ে হয়েছে যাতে তুমি সব বিষয়ে সচেতন থাকো,
2: খেয়াল করা লাগবে, সেই জন্য পোকা যেন না ধরে।
0: এই কীটকে নাশ করতে হবে, কীটকে নাশ করতে হলে প্রয়োজন কীটনাশক। এখন কীটনাশক তো একটা কেমিক্যাল ব্যাপার,
2: ঔষধ,
0: ঔষধ জাতীয়। এই ঔষধ জাতীয় কিন্তু এই কীটনাশক ব্যবহারে কিছু আবার ক্ষতিকর দিক আছে,
2: অতিরিক্ত ব্যবহার করলে তো ফসলের ক্ষতি হইব,
0: একটু বেশি হলেই কিন্তু ক্ষতি, আবার কম হলেও ক্ষতি, মাটির ক্ষতি, ফসলের ক্ষতি। ক্ষতি থেকে রক্ষা করার জন্য তোমাদের জন্য এখন একটা দারুণ জিনিস আছে, সেটা হচ্ছে জৈব কীটনাশক।
2: বাবা, তা আসলে দারুণ,
1: মানে ক্ষতি যাতে না হয়।
0: হ্যাঁ, কিন্তু জৈব কীটনাশক তো অনেক কিছু দিয়ে হয়,
2: তো আমরা বানাইতে পারবো?
0: হ্যাঁ,
2: তাহলে কি কি লাগবে সেটা শোনো।
0: নিম তেল, মনে করো যে ওই যে ওই হাসি যেটা বলছিল যে কামাল মিনার যদি মাথায় ওই রকম কিছু হয় তাহলে নিমের রস খাওয়াই দিবা, দেখবা মাথা ঠিক
1: হয়ে যাবে।
0: আসো চলো আমরা জৈব কীটনাশক নিম তেল তৈরির পদ্ধতি ও ব্যবহার সম্পর্কে জানবো একটা সাক্ষাৎকারের মাধ্যমে।
2: আচ্ছা,
3: প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে। আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তির অন্যতম ভিত্তি হলো কৃষি, আর পরিবেশ বান্ধব কৃষি এখন সময়ের দাবি। আর সেই পরিবেশ বান্ধব কৃষি নিশ্চিত করতে আমাদের দরকার জৈব কীটনাশকের ব্যবহার, আর তারই নিমিত্তে আজ আমরা আলোচনা করব জৈব কীটনাশক হিসেবে নিম তেল তৈরির পদ্ধতি ও এর ব্যবহার সম্পর্কে। এই বিষয় নিয়ে আমাদের সাথে কথা বলার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ডক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, ঢাকা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে।
4: আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
3: প্রথমেই আপনার কাছে জানতে চাই, নিম তেলকে কেন জৈব কীটনাশক বলা হয়?
4: নিম তেল প্রাকৃতিক উৎস থেকে তৈরি এবং এতে কোনো ক্ষতিকর রাসায়নিক নেই। এটি কীট পতঙ্গ দমন করে, কিন্তু মানুষ, গবাদি পশু ও উপকারী পোকামাকড়ের জন্য তুলনামূলকভাবে নিরাপদ। এই কারণেই নিম তেলকে জৈব কীটনাশক বলা হয়।
3: আপনি বললেন যে নিম তেল কীট পতঙ্গ দমন করে, এটা আসলে কিভাবে কীট পতঙ্গ দমন করে সে বিষয়ে যদি আমাদের বলতেন।
4: জি, নিম তেলে থাকা অ্যাজাডিরাকটিন নামে একটি উপাদান আছে, সেটি পোকামাকড়ের খাদ্য গ্রহণ, বৃদ্ধি এবং বংশবিস্তার ব্যাহত করে, ফলে পোকা ধীরে ধীরে দুর্বল হয়ে মারা যায় অথবা ফসলের ক্ষতি করতে পারে না। এছাড়াও ডিমে থাকা স্যালানিন, মেলানট্রিওল ও নিমবিন নামক উপাদানগুলো পোকামাকড়ের খাদ্য গ্রহণ বাধাগ্রস্ত করতে পারে। কীটনাশক হিসাবে নিম সাধারণত এফিড, মিলিবাগ, মাইট, থ্রিপস এবং হোয়াইট ফ্লাইয়ের মতো নরম দেহের পোকামাকড়ের সংস্পর্শে আসলেই মেরে ফেলে।
3: এবারে আপনার কাছে জানতে চাই যে আমাদের কৃষিজীবী ভাই বোনেরা কিভাবে ঘরে বসে সহজেই নিম তেল তৈরি করতে পারবেন।
4: ঘরে নিম তেল তৈরির একটি সহজ পদ্ধতি রয়েছে। প্রথমে পাকা নিম বীজ সংগ্রহ করে পরিষ্কার করতে হবে। এরপর রোদে ভালোভাবে শুকিয়ে খোসা ছাড়িয়ে বীজ গুঁড়ো করে নিতে হবে। সেই গুঁড়া থেকে ঠান্ডা প্রেস বা পেশাই যন্ত্রের মাধ্যমে তেল বের করা যায়। গ্রাম পর্যায়ে সাধারণত কাঠের গানি ব্যবহার করেও নিম তেল তৈরি করা সম্ভব।
3: কেউ যদি নিজে নিম তেল তৈরি করতে না পারে সেক্ষেত্রে সে কি করবে?
4: সেক্ষেত্রে বাজারে পাওয়া মানসম্মত নিম তেল ব্যবহার করা যেতে পারে। তবে অবশ্যই নিশ্চিত করতে হবে যেন সেটি খাঁটি ও রাসায়নিক মুক্ত হয়।
3: এখন আপনার কাছে জানতে চাই যে ফসলে নিম তেল ব্যবহারের সঠিক নিয়ম কি?
4: সাধারণত এক লিটার পানিতে 3-5 মিলিলিটার নিম তেল মিশিয়ে স্প্রে করা যায়। তেল ভালোভাবে পানিতে মেশানোর জন্য অল্প পরিমাণ তরল সাবান বা ডিটারজেন্ট ব্যবহার করা যেতে পারে।
3: এবারে আমাদের কৃষিজীবী ভাই বোনদের উদ্দেশ্যে যদি বলতেন যে নিম তেল কোন কোন ফসলে ব্যবহার করা যায় এবং কখন এটি স্প্রে করা সব থেকে ভালো।
4: নিম তেল ধান, সবজি, ফলের বাগান, ডাল ও তেল বীজ ফসলে ব্যবহার করা যায়। বিশেষ করে জাপ পোকা, সাদা মাছি, থ্রিপস, লিফ মাইনার সহ বিভিন্ন চুষে খাওয়া পোকার বিরুদ্ধে এটি বেশ কার্যকর। সাধারণত যে কোনো কীটনাশক বিকেলের দিকে স্প্রে করা ভালো, তবে ভোরের দিকেও স্প্রে করা যেতে পারে। এতে সূর্যের তাপ কম থাকে এবং তেলের কার্যকারিতাও বেশি থাকে।
3: এবারে আপনার কাছে জানতে চাই যে নিম তেলের ব্যবহারে কোনো সতর্কতা অবলম্বন করার প্রয়োজন আছে কিনা?
4: হ্যাঁ, অবশ্যই। নির্ধারিত মাত্রার বেশি নিম তেল ব্যবহার করা উচিত নয়। এছাড়া স্প্রে করার সময় চোখ ও ত্বক রক্ষার ব্যবস্থা নেওয়া উচিত। বৃষ্টির ঠিক আগে স্প্রে না করাই ভালো।
3: এখন যদি একটু বলতেন যে রাসায়নিক কীটনাশকের তুলনায় নিম তেলের প্রধান সুবিধাগুলো কি কি?
4: আমি যেমন আগে বলছিলাম যে নিম তেল পরিবেশ বান্ধব, মাটির উর্বরতাও এটি নষ্ট করে না এবং ফসলে বিষাক্ত অবশিষ্টাংশও রাখে না। দীর্ঘমেয়াদী এটি কৃষি ও মানব স্বাস্থ্যের জন্য অনেক বেশি নিরাপদ।
3: সবশেষে আপনার কাছে জানতে চাই যে আমাদের কৃষক ভাইদের জন্য আপনার কোনো পরামর্শ আছে কিনা?
4: আমি কৃষক ভাইদের বলবো, সম্ভব হলে রাসায়নিক কীটনাশকের ব্যবহার কমিয়ে জৈব পদ্ধতির দিকে চলে আসুন। নিম তেল নিয়মিত এবং সঠিকভাবে ব্যবহার করলে কম খরচে নিরাপদ ফসল উৎপাদন করা সম্ভব হবে।
3: আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের আসরে উপস্থিত হয়ে এই চমৎকার তথ্যগুলো আমাদের কৃষিজীবী ভাই ও বোনদের জানানোর জন্য।
0: মিনা, কি বুঝলা আজকে তোমার জন্য ব্যাপক কিছু এবং নিম তেল তুমি গায়েও দিতে পারো।
1: এই যে আজকে চমৎকার চমৎকার বিষয় শুনে এলে তুমি তারপরে যে নিমের তেল গায়ে দিলে তো ওই অ্যালার্জি মার্জি কিছু থাকবো না। শুধু কীটনাশক কীট মরে না, নিম তেলে শরীরের রোগ জীবাণু মরে। দাওয়াত কাজ আছে,
2: দাওয়াত কবে দিবা শিডিউলটা নিয়ে
1: বিষয়ে একটা মিটিং আছে। কিছু মাস্টার আছে আমার এলাকার, খালি আমার প্রশ্ন করে, খালি প্রশ্ন করে, নিজের কিছু শিখতে চায় না। বলে দিছি এই সোনালী ফসল অনুষ্ঠানে শুনবা,
0: আমাদের কাজ তো একই একই জিনিস। এই যে আমাদের শেষ দিতে হয়, কীট পতঙ্গ মারতে হয়, আমাদের কাজ একই। অতএব প্রশ্নগুলো কিন্তু ঘুরে ফিরে আসবে এবং নিয়মিত এই প্রযুক্তি এই বিষয়গুলো কিন্তু জানিয়ে দিই এতক্ষণ আপনারা শুনলেন কৃষি বিষয় কার্যক্রম প্রযোজিত আঞ্চলিক অনুষ্ঠান সোনালী ফসল। আর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন রানিয়া সুলতানা।

আসসালামু আলাইকুম। সন্ধে 6:30 বাংলাদেশ বেতার, খবর পড়ছি সঞ্জিদা সুলতানা। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের জ্বালানি নিরাপত্তা যোদ্ধার ক্রমবর্ধমান চাহিদা মেটাতে বিদ্যমান গ্যাস ক্ষেত্রের পাশাপাশি নতুন গ্যাস ক্ষেত্র অনুসন্ধানে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক জ্বালানি কোম্পানি শেভরনকে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। আজ সচিবালয়ে শেভরনের বেস অ্যাসেটস ও উদীয়মান দেশ বিষয়ক প্রেসিডেন্ট জাভিয়ার লারোসার নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান। বৈঠকে বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে আর গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে। আজ বঙ্গভবনে দেশের 33টি জেলা পরিষদের প্রশাসকগণ রাষ্ট্রপতির সঙ্গে সেজন্য সাক্ষাৎ করলে তিনি কথা বলেন। রাষ্ট্রপতি ফ্যাসিস্ট আমলে রেখে যাওয়া দুর্নীতি থেকে বেরিয়ে আসার জন্য জেলা প্রশাসকদের সক্রিয় এবং সজাগ থেকে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি জেলা পরিষদগুলোর উন্নয়নমূলক কর্মকাণ্ডে গতিশীলতা আনা, স্থানীয় পর্যায়ে নাগরিক সেবা নিশ্চিত এবং প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখতে প্রশাসকদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। জেলা পরিষদের প্রশাসকরা রাষ্ট্রপতির কাছে তাদের পদমর্যাদা বৃদ্ধি সহ বিভিন্ন দাবি তুলে ধরেন। রাষ্ট্রপতি তাদের আশ্বস্ত করে বলেন, সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান বলেছেন, স্বাস্থ্যসেবা কোনো বিশেষ সুবিধা নয়, এটি প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার। তিনি আজ রাজধানীর নব থিয়েটার বাংলাদেশ ইনোভেশন ফেয়ার 2026-এ হেলথ ইনোভেশন ফর অল এক্সপেন্ডিং এক্সেস টু অ্যাফোর্ডেবল অ্যান্ড কোয়ালিটি হেলথ কেয়ার শীর্ষক এক আলোচনায় একথা বলেন। আয়, অবস্থান বা সামাজিক মর্যাদার ভিত্তিতে স্বাস্থ্যসেবায় বৈষম্য থাকা উচিত নয় উল্লেখ করে ডাক্তার জুবাইদা রহমান বলেন, দেশের প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে শহর পর্যন্ত সবার জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। স্বাস্থ্যসেবা খাতের উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি। জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট বলেন, স্বাস্থ্যসেবাকে আরও কার্যকর করতে শুধু রোগের চিকিৎসার উপর নির্ভর না করে রোগ প্রতিরোধ ও প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণের উপর অধিক গুরুত্ব দিতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, সরকার নাগরিকের বাক স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন রয়েছেন। আজ সচিবালয়ে আন্তর্জাতিক রিপাবলিকান ইনস্টিটিউট আইআইআইয়ের একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সুজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি কথা বলেন। সাক্ষাৎকালে আইআরআইয়ের রেসিডেন্ট প্রোগ্রাম ডিরেক্টর জন ফ্লোহাটি স্বরাষ্ট্রমন্ত্রীকে তাদের চলমান যুব নেতৃত্ব গঠন ও সহিংসতামুক্ত রাজনৈতিক চর্চা সংক্রান্ত কর্মসূচির কথা অবহিত করেন। তিনি বাংলাদেশের তরুণ সমাজ ও রাজনৈতিক কর্মীদের সাইবার বুলিং এবং সংগঠিত অপপ্রচার থেকে রক্ষায় সরকারি ও বিরোধী দলগুলোর জন্য একটি সর্বসম্মত নীতি ও আইনগত সুরক্ষার আহ্বান জানান। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং জনগণের অংশগ্রহণ ও জবাবদিহিতা নিশ্চিত করতে শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থা গড়ে তোলার কোনো বিকল্প নেই। আজ বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেঙ্গুলি সচিবালয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি কথা বলেন। এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন। বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক জোরদার, গণতন্ত্র ও স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালীকরণ, গ্রামীণ নারীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা সহ নানা দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা হয়। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ বিচারপতি জে বি এম হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। গত 7 সেপ্টেম্বর এই রিট দায়ের করা হয়। খেলার খবর, ফুটবল। বাংলাদেশ অনূর্ধ্ব 17 নারী ফুটবল দল আজ জর্ডানের বিপক্ষে দ্বিতীয় শেষ ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নামবে। আম্মানের জেএফএ ফিল্ডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:00। প্রথম ম্যাচে জর্ডানকে 5-0 গোলে হারায় বাংলাদেশ।
আবহাওয়া, সবশেষে আবহাওয়া। আজ রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে সাতটায়। সুপ্রিয় বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন আধুনিক গান শুনবেন। প্রথমে মোহাম্মদ সাদেক আলী সুরে, মনিরুজ্জামান মনি রচিত, শিল্পী জানিতা আহমেদ ঝিলিক, এই আকাশে তারার মাঝে সুখ তারা তুমি।

আধুনিক গান শুনছেন জানিতা আহমেদ ঝিলিকের কণ্ঠে। এবারে মনে কত যে বেদনা কেউ তা বুঝল না। গীতিকার এবং সুরকার অশোক কুমার সরকার।

0: জানিতা আহমেদ ঝিলিকের কণ্ঠে আধুনিক গান শুনলেন বাংলাদেশ বেতার ঢাকা।
1: পরিবারকে ভালোবাসেন? আপনি কি আপনার সন্তানকে একটি সুন্দর পৃথিবী উপহার দিতে চান? প্রাকৃতিক দুর্যোগ হতে নিরাপদে থাকতে চান? প্রাণ ভরে অক্সিজেন নিতে চান? সকল প্রশ্নের উত্তর একটাই, বৃক্ষরোপণ। সবুজ হোক দেশ, নির্মল হোক পরিবেশ। সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। আমরা এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাই।
0: বাংলাদেশ বেতার ঢাকা।
2: আসার,
3: হ্যাঁ,
2: আসলে এভাবে বসে থাকার সময় নেই। দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
3: কামাল, তুই ঠিক বলছিস। অনেক চড়াই উচ্চাই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকবো।
2: অবশ্যই। আরে, নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে। কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
3: তোকে একটা দারুণ খবর দিই, বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের। জানিস, তাতে অনেক সুবিধা আছে।
2: আচ্ছা,
4: কি ব্যাপার? দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
2: চেয়ারম্যান আপা, আসসালামু আলাইকুম।
3: আসসালামু আলাইকুম।
4: ওয়ালাইকুম আসসালাম।
2: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
4: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না।

0: গর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
1: আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে। প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
0: হাসান একদম ঠিক বলেছে। বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হলো এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
2: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি। খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিক মতো হচ্ছে না, এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
0: একদম ঠিক বলেছো। তারপর ধরো আমাদের দেশ হলো কৃষি প্রধান দেশ, এই খাল খননের প্রধান ভূমিকা হলো শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
1: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা।
0: খাল খনন পরিবেশগতভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
2: জি আপা, আমরা বুঝতে পারছি। বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
0: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে, কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে
1: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
0: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছা শ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনে সহায়তা করেছিল।
2: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
0: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
1: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
0: ঠিক বলেছো। খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
3: তবে আর কেন বসে থাকা, খনন করি ভাই খাল খনন, বাঁচবে মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে আনন্দের দেশ।

বাংলাদেশ বেতার। আজ রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আগামীকাল সন্ধ্যে ৬টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, বরিশাল, খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফেনীতে 35.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবানে 23.3 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল

0: 30.4 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.7 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 95%, সন্ধে 6টায় 66%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে 5টা বেজে 44 মিনিটে, সূর্য অস্ত যাবে 6টা বেজে 5 মিনিটে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: This is Bangladesh Weather giving you the weather report read by Zubair Hamid Qureshi. Dhaka Met Office forecast for the inland river pools that are till 1 a.m. says that there is no warning and no signal is to be hoisted. Now forecast for the entire country remain in effect till 6 p.m. tomorrow. Many places of Rangpur, Rajshahi, Mamensingh, Chattogram and Sylhet divisions and some places of Dhaka, Borishal and Khulna divisions may experience light to moderate rain or thunder shower accompanied by temporary gust of wind. Moderately heavy shower is also expected at places of the country. Day and night temperature may remain nearly unchanged over the country. The maximum temperature of Bangladesh was recorded today at Feni, 35.5 degrees Celsius, and the minimum was at Bandarban, 23.3 degrees. The temperature as recorded in Dhaka today was maximum 34.4 degrees Celsius and minimum 24.7 degrees. Humidity recorded in air at 9 a.m. was 95% and at 6 p.m. 66%. Sunrise over Dhaka tomorrow at 5:44 a.m. and sunset at 6:05 p.m. And that's all for weather for this time.
0: এবার শুনবেন বিজ্ঞপ্তি। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ 13 সেপ্টেম্বর 2026 তারিখ হতে 17 সেপ্টেম্বর 2026 তারিখ পর্যন্ত সিএডি ডেমোলিশন গ্রাউন্ড শ্রীপুর স্থান শিরিশগুড়ি দক্ষিণ বাট্টোপা মাওনা শ্রীপুর জেলা গাজীপুর অকেজো গোলাবারুদ ধ্বংস করা হবে। এই কার্যক্রম চলাকালীন সকাল 7টা থেকে সন্ধে 6টা পর্যন্ত ডেমোলিশন গ্রাউন্ডের চতুর্পাশে 4 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে জনসাধারণ বা অন্য কোন গৃহপালিত প্রাণীর প্রবেশ অত্যন্ত বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ বিধায় ফায়ারিং চলাকালীন জনসাধারণকে উক্ত এলাকা এড়িয়ে চলা এবং গবাদি পশু বিচরণ না করানোর জন্য অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তিটি শুনলেন। এবার শুনবেন আরও একটি বিজ্ঞপ্তি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিদানিয়া এডি ফায়ারিং রেঞ্জ, কক্সবাজার টেস্ট ফায়ারিং এবং বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রম চলবে আগামী 16 সেপ্টেম্বর 2026 পর্যন্ত। ফায়ারিং প্রতিদিন সকাল 7টা থেকে রাত 11টা পর্যন্ত চলবে। ফায়ারিং এর বিপজ্জনক এলাকা কক্সবাজার জেলার উখিয়া থানার অন্তর্গত, যার উত্তর সীমানা নিদানিয়া। দ্রাঘিমাংশ 92 ডিগ্রি 3 মিনিট 25 সেকেন্ড পূর্ব, অক্ষাংশ 21 ডিগ্রি 16 মিনিট 50 সেকেন্ড উত্তর থেকে 315 ডিগ্রি ও দক্ষিণ সীমানা ইনানি, যার দ্রাঘিমাংশ 92 ডিগ্রি 3 মিনিট 15 সেকেন্ড পূর্ব, অক্ষাংশ 21 ডিগ্রি 14 মিনিট 10 সেকেন্ড উত্তর থেকে 215 ডিগ্রি এবং ফায়ারিং এলাকার ব্যাপ্তি 15,000 গজ অথবা 8.5 মাইল সমুদ্রের আকাশ বরাবর। উত্তর ও দক্ষিণের সীমানা সাপেক্ষে এবং বিপজ্জনক এলাকার উচ্চতা 25,000 ফুট পর্যন্ত বিস্তৃত। বিজ্ঞপ্তিতে ফায়ারিং চলাকালীন জনসাধারণ নৌযান ও বিমানকে এই ফায়ারিং এলাকা এড়িয়ে চলার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি শুনলেন। অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচার করা হল। বাংলাদেশ বেতার ঢাকা।

0: বাংলাদেশ বেতার ঢাকা একটি স্বাস্থ্য বার্তা। 22 আগস্ট থেকে মুখে খাওয়া কলেরা টিকা ক্যাম্পেইন শুরু হয়েছে, চলবে আগামী 21 সেপ্টেম্বর 2026 পর্যন্ত। কলেরা একটি মারাত্মক সংক্রামক ডায়রিয়া জনিত রোগ, দূষিত পানি ও খাবারের মাধ্যমে এ রোগ ছড়ায়। কলেরা থেকে মুক্তির সহজ উপায়, নিরাপদ পানি পান করুন, খাবারের আগে ও মলত্যাগের পরে দুহাত সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করুন, এবং 1 বছর ও ততোর্ধ্ব বয়সী গর্ভবতী মা ব্যতীত সকলে 2 ডোজ টিকা নিন। এছাড়া বারবার পাতলা পায়খানা হলে তাৎক্ষণিক চিকিৎসা হিসেবে খাবার স্যালাইন খান এবং নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন। তাই নিজে ও প্রিয়জনকে কলেরা থেকে সুরক্ষিত রাখতে আজই বিনামূল্যে টিকা নিন এবং মুখে খাওয়া কলেরা টিকা ক্যাম্পেইন সার্থক করে তুলুন। ক্যাম্পেইনে নির্ধারিত থানাসমূহ লালবাগ, গ্যান্টারিয়া, কদমতলি, কামরাঙ্গীরচর, শেরেবাংলানগর, খিলক্ষেত, তেজগাঁও এবং নির্ধারিত উপজেলা ব্রাহ্মণবাড়িয়া সদর, নবীনগর, তারাইল, করিমগঞ্জ, হোসেনপুর, মুন্সীগঞ্জ সদর, নারায়ণগঞ্জ সদর। মনে রাখবেন, ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন 2026 প্রথম রাউন্ড 22 আগস্ট থেকে 21 সেপ্টেম্বর এবং দ্বিতীয় রাউন্ড 26 সেপ্টেম্বর থেকে 25 অক্টোবর পর্যন্ত। স্বাস্থ্য বার্তাটি শুনলেন
1: বাংলাদেশ বেতার ঢাকা। জানিয়ে দিচ্ছি পরবর্তী সময়ের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সন্ধে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুবার সন্ধে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত 9:05 শুনবেন বেতার ম্যাগাজিন উত্তরণ। শ্রোতাদের অনুরোধের ছায়াছবির গান নিয়ে অনুষ্ঠান নিবেদন শুনবেন রাত 10:00। এখন জানিয়ে দিচ্ছি FM এর অনুষ্ঠান। FM 92 MHz সন্ধে 7:00 থেকে রাত 11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। জানিয়ে দিলাম পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি।

0: নৈতিক গুণ হল মানুষের চরিত্রের সেই ইতিবাচক বৈশিষ্ট্য বা আচরণ যা ভালো মন্দের পার্থক্য বোঝায় এবং সৎ ও ন্যায়পরায়ণ হতে উদ্বুদ্ধ করে। সততা, সাহস, দয়া, ধৈর্য, ন্যায়পরায়ণতা নৈতিকতার মূল ভিত্তি যা ব্যক্তিগত ও সামাজিক জীবনকে সুন্দর করে। আসুন আমরা সবাই নৈতিকভাবে সচেষ্ট হই, সমাজকে সুন্দর এবং সুশৃঙ্খল করতে ভূমিকা রাখি। বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরে শুনবেন স্থানীয় খবর।
1: আসসালামু আলাইকুম, সন্ধে সাতটা, বাংলাদেশ বেতার ঢাকা, স্থানীয় সংবাদ পড়ছি কনুজ শিকদার। 2026-27 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির অনলাইন আবেদনের সময় আজ রাত 8টায় শেষ হচ্ছে। এই সময়ের মধ্যে এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণে ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা নতুন করে আবেদন করতে পারবে। আন্তঃশিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণের মাধ্যমে যেসব শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে তাদের সংশোধিত ফল একাদশ শ্রেণীর ভর্তি আবেদনের পোর্টালে অন্তর্ভুক্ত করা হয়েছে। আগে আবেদন না করা এসব শিক্ষার্থী নতুন করে আবেদন করতে পারবে, আর যারা এরই মধ্যে আবেদন করেছে তারা নিজেদের আবেদন পরিমার্জন করতে পারবে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম আজ সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন। এ সময় তিনি জানান, এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা সে বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত দেবে। প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে কোনো বাধ্যবাধকতা নেই। সবার জন্য স্বাস্থ্য সেবা শীর্ষক এক সেমিনার আজ রাজধানীর নভো থিয়েটারে অনুষ্ঠিত হয়। জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জোবাইদুর রহমান এতে প্রধান অতিথি ছিলেন। সেমিনারে তিনি দেশের প্রতিটি নাগরিকের জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন। ডাক্তার জোবাইদুর রহমান বলেন, বাংলাদেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। স্বাস্থ্যসেবা পাওয়া কোনো সুবিধা নয়, এটি দেশের প্রতিটি নাগরিকের অধিকার। মানিকগঞ্জে জেলা আইন শৃঙ্খলা কমিটির এক সভা আজ জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। খাদ্যমন্ত্রী আফরোজা খানম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সন্তোষ প্রকাশ করা হয়। এতে মন্ত্রী বলেন, মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য কারাগারে মাদক নিরাময় কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। গাজীপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক এক সভা আজ প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের সভাপতিত্বে এতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব প্রধান অতিথি ছিলেন। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, সড়ক নিরাপত্তা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এদিকে মুন্সীগঞ্জে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে। জেলা প্রশাসকের সভাপতিত্বে সভায় গত মাসের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সমন্বিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্ব আরোপ করা হয়। নরসিংদীর শিবপুরে মাসব্যাপী শিল্প ও পণ্য মেলা চলছে। শিবপুরের হাজী আফসারউদ্দিন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সংলগ্ন বালুর মাঠে গতকাল এই মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মঞ্জুর এলাহী। আয়োজকরা জানান, মাসব্যাপী এই মেলার মূল লক্ষ্য স্থানীয় শিল্প ও পণ্যের প্রচার, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের বাজার সম্প্রসারণ এবং ক্রেতা বিক্রেতার সরাসরি যোগাযোগের সুযোগ সৃষ্টি করা। কিশোরগঞ্জের করিমগঞ্জে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রকল্পের আওতায় উপজেলায় 38 জন প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে আজ হুইল চেয়ার, ক্র্যাচ ও স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মাঝে এসব সামগ্রী বিতরণ করেন। এ সময় তিনি বলেন, প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে সহযোগিতা ও তাদের বিদ্যালয়মুখী করতে এই ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আগামী 24 ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গা এবং ঢাকা, বরিশাল ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24.7 ডিগ্রি সেলসিয়াস। সকাল 9টায় বাতাসের আর্দ্রতা ছিল 95% এবং সন্ধে 6টায় 66%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় 5:44 এবং সূর্যাস্ত সন্ধে 6:05। স্থানীয় সংবাদ শেষ হল, এরপর আমাদের খেলাধুলার খবর প্রচারিত হবে রাত 8:05।
2: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
3: সে বলছে যে আমি কোমর বাঁধছি। কিসের কোমর বাঁধছো? কোমর বাঁধছি এই যে আমার গ্রামে কোন আমার এলাকায় কোন ওই গর্ত গর্তা কিছু থাকতে দেবো না, হ্যাঁ, এবং কোনো পানি জমি থাকে বা এরকম কোনো কিছু রাখতে দেবো না। তারা নাকি একেবারে দল বেঁধে কাজটা করতেছে, বড় সুন্দর লাগলো। কোমর বেঁধে লেগে গেছে। ডেঙ্গুর জন্য ডেঙ্গুর সচেতনতাই আমাদের যথেষ্ট। যতটা যে যত বেশি সচেতন থাকবো, মশারির তলায় থাকবো, মশারির তলায় বাচ্চাদের রাখবো, ততই আমরা তার থেকে বাঁচবো। এটা এর খালি একটা পরিষ্কার কথা, এর আর কিছু না। আর যখন জ্বর বাড়বে তখন আমরা অবশ্যই ক্লিনিকে যাবো, হসপিটালে যাবো, এটাই মাথার মধ্যে রাখা দরকার। তো চলো আপনার আজকের আসর শুরু করবো। আজকের আসরে প্রায় সবকিছুই পোলট্রির উপরে, পোলট্রি বা পানি সম্পদের উপরেই আছে। প্রথমে থাকবে টেকসই পোলট্রি উৎপাদনের ব্যবস্থাপনার উপর একটি সাক্ষাৎকার, তারপরে গান থাকবে, তারপরে এ সময়ের প্রাণী সম্পদ এই নিয়ে একটি সুন্দর কথিকা আছে, এবং তারপরে স্পট ড্রামা থাকবে মহিষ পালন। তো আমরা তো জানি যে আমাদের এই বিশেষ করে প্রাণী সম্পদ আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ, তাই না? তো চলো শুরুতেই আমরা শুনি টেকসই পোলট্রি উৎপাদন ও ব্যবস্থাপনা। এই নিয়ে বলছেন মোহাম্মদ জিল্লুর রহমান, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, বিভাগীয় প্রধান, ভেড়া উৎপাদন গবেষণা বিভাগ, BLRI সাভার। আর তার সাথে এই বিষয় নিয়ে কথা বলেছেন তামান্না সিদ্দিকী। তো আমরা শুনি।
4: শ্রোতা বন্ধুরা, বর্তমান বিশ্বে মাংস উৎপাদনের সবচেয়ে বড় উৎস হল পোলট্রি। এই পোলট্রি খাত আমাদের দেশে খাদ্য নিরাপত্তার ক্রমবর্ধমান চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। গবাদি পশু পালনের তুলনায় উৎপাদনের জন্য কম জায়গা প্রয়োজন হয় বিধায় এ খাতে এখন অনেকেই কাজ করছেন এবং অনেকেই কাজ করতে আগ্রহী হচ্ছেন, এবং সেই সাথে টেকসই পোলট্রি উৎপাদন ও ব্যবস্থাপনা বিষয়েও আজকাল অনেকেই সচেতন হয়ে উঠেছেন। আজকের আসরে আমরা এই বিষয়টি নিয়েই কথা বলব, এবং এই বিষয়ে কথা বলার জন্য আমাদের আজকের আসরে উপস্থিত রয়েছেন ডক্টর মোহাম্মদ জিল্লুর রহমান, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিভাগীয় প্রধান, ভেড়া উৎপাদন গবেষণা বিভাগ, BLRI

0: করে যে এই বিষয় কি এবং বাংলাদেশের পোলট্রি শিল্পের বর্তমান অবস্থা কি।
1: বাংলাদেশের পোলট্রি শিল্প একটি দ্রুত বর্ধনশীল খাত যা দেশের সামগ্রিক খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে মুখ্য ভূমিকা পালন করছে। দেশে বর্তমানে 1,35,000 বেশি নিবন্ধিত পোলট্রি খামার রয়েছে। এছাড়াও প্রায় 50,000 বেশি অনিবন্ধিত খামার রয়েছে যেগুলো ক্ষুদ্র পরিসরে পরিচালিত হচ্ছে। দেশের পোলট্রি উৎপাদনের বড় অংশ আসছে ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, গাজীপুর, কিশোরগঞ্জ, কুমিল্লা ও নরসিংদী অঞ্চল থেকে। এসব অঞ্চলে পোলট্রি ক্লাস্টার গড়ে উঠেছে যেখানে ব্রিডিং খামার, হ্যাচারি, ফিড মিল এবং ডিস্ট্রিবিউশন সেন্টার একত্রে বিদ্যমান।
0: চমৎকার, আমরা বিষয়টি সম্পর্কে জানতে পারলাম। এবারে জানতে চাই যে টেকসই পোলট্রি উৎপাদনের মূল উপাদান কি কি।
1: টেকসই পোলট্রি উৎপাদন এমন একটি প্রক্রিয়া যা পরিবেশ, অর্থনীতি এবং সামাজিক ভারসাম্য রক্ষা করে প্রাণীজ আমিষের চাহিদা পূরণ করে। বাংলাদেশের টেকসই পোলট্রি ব্যবস্থাপনার চর্চা এখনও সীমিত হলেও সাম্প্রতিক সময়গুলোতে পরিবেশ বান্ধব পদ্ধতি, জৈব নিরাপত্তা ও টেকসই খাদ্য উৎস এবং জীববৈচিত্র্য রক্ষায় সচেতনতা বাড়ছে।
0: আমরা যে এই যে টেকসই ব্যবস্থাপনার কথা বলছি এর মধ্যে তো আসলে অনেক চ্যালেঞ্জ রয়েছে, তো এই টেকসই ব্যবস্থাপনার চ্যালেঞ্জগুলো কি কি রয়েছে?
1: বাংলাদেশের পোলট্রি খাতে অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ এবং অপ্রয়োজনীয় ব্যবহার টেকসই ব্যবস্থাপনার অন্যতম প্রধান প্রতিবন্ধক। এছাড়াও পোলট্রি শিল্পের ওপর জলবায়ু পরিবর্তনের অভিঘাত একটি ক্রমবর্ধমান চ্যালেঞ্জ। বাংলাদেশে পোলট্রি বর্জ্য ব্যবস্থাপনা এখনও অপরিকল্পিত এবং দুর্বল। খামার বর্জ্য থেকে উৎপন্ন অ্যামোনিয়া এবং মিথেন গ্যাস বায়ু দূষণ ঘটায় এবং কার্বন ফুটপ্রিন্ট বাড়িয়ে তোলে। পোলট্রি ব্যবস্থাপনায় দক্ষ জনবলের অভাব একটি কাঠামোগত সমস্যা।
0: অর্থাৎ বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে এবং এগুলো মোকাবেলা করার ফলে বা মোকাবেলা করা হলে আর সামনের দিকে হয়তো বা আরো সুন্দর ভবিষ্যৎ রয়েছে এই পোলট্রি খাতে। আর বর্তমান সময় তো আসলে প্রযুক্তি নির্ভর সময় এবং প্রযুক্তির বিষয়ে আমরা বলে থাকি, তো সেক্ষেত্রে এই যে প্রযুক্তি নির্ভরতা এই জায়গা থেকে আসলে পোলট্রি খাতের উৎপাদন কিংবা ব্যবস্থাপনায় কি ধরনের সমাধান পাওয়া যাচ্ছে এই সকল চ্যালেঞ্জ মোকাবেলায় বা নতুন কি ধরনের কি বিষয়গুলো উদ্ভাবন হচ্ছে নতুন নতুন?
1: আপনি ঠিকই বলেছেন, পোলট্রি শিল্পে টেকসই উন্নয়নের অন্যতম পূর্ব শর্ত হল আধুনিক প্রযুক্তির সঠিক প্রয়োগ। বর্তমানে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে কৃষি প্রযুক্তি নির্ভর নানা উদ্ভাবন পোলট্রি খাতের উৎপাদন দক্ষতা, নিরাপত্তা এবং পরিবেশ বান্ধব ব্যবস্থাপনাকে নতুন মাত্রায় নিয়ে যাচ্ছে। প্রযুক্তি নির্ভর এই পরিবর্তন শুধু উৎপাদন বাড়াচ্ছে না, বরং রোগ নিয়ন্ত্রণ, বাজার সংযোগ এবং খরচ হ্রাসে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
0: এই যে পোলট্রি খাতের কথা আমরা বলছি, এই পোলট্রি খাতে আমরা দেখেছি যে পুরুষের পাশাপাশি নারীরাও এখন অনেকে কাজ করছেন এবং বিশেষ করে আমাদের যে গ্রামীণ নারীরা রয়েছেন তারা কিন্তু এই কাজটি ঘরের মধ্যেই করছেন, উপার্জন করছেন, সক্ষম হচ্ছেন বা স্বাবলম্বী হয়ে উঠছেন। এই পোলট্রি শিল্পে নারীর এই যে অংশগ্রহণ এবং সাস্টেইনেবল ডেভেলপমেন্ট সম্পর্কে যদি একটু বলেন।
1: পোলট্রি শিল্প বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি এবং দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে একটি শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করছে। এই শিল্পে নারীর অংশগ্রহণ কেবল অর্থনৈতিক নয়, বরং সামাজিকভাবে ক্ষমতায়ন এবং সাস্টেইনেবল ডেভেলপমেন্ট অর্জনের একটি গুরুত্বপূর্ণ উপায় হিসেবে বিবেচিত হচ্ছে। ক্ষুদ্র খামার ভিত্তিক মডেলে নারীর অংশগ্রহণ টেকসই উন্নয়নের একটি প্রধান স্তম্ভ হয়ে উঠেছে।
0: আমরা আজকে কথা বলছি টেকসই পোলট্রি উৎপাদন ও ব্যবস্থাপনা এই বিষয় নিয়ে। আর এই যে আমরা বলছি যে টেকসই পোলট্রি উৎপাদন ও ব্যবস্থাপনা দরকার, প্রয়োজন রয়েছে এবং আগামী দিনের জন্য আসলে আমাদের পোলট্রি খাতকে আরো সমৃদ্ধ করতে হলে আমাদেরকে আরো সচেতন হতে হবে, প্রযুক্তির যে কার্যকারিতা রয়েছে সেগুলোকে ভালোভাবে বা যথাযথভাবে প্রয়োগ করতে হবে, তো এই ক্ষেত্রে সরকারি ও বেসরকারি কি ধরনের উদ্যোগ নেওয়া আছে?
1: বাংলাদেশের পোলট্রি খাতকে টেকসই এবং উৎপাদনশীল করতে হলে সরকার এবং বেসরকারি সংস্থার যৌথ উদ্যোগ অপরিহার্য। সরকারের নীতিগত সহায়তা এবং বেসরকারি খাতের বাস্তবমুখী প্রয়োগ এই শিল্পে গতি এবং স্থায়িত্ব এনে দিতে পারে। বর্তমানে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের নেতৃত্বে এবং এনজিও ও উন্নয়ন সংস্থার অংশগ্রহণে পোলট্রি খাতে একটি সম্মিলিত কার্যক্রম পরিচালিত হচ্ছে যা প্রশিক্ষণ, প্রযুক্তি, অর্থায়ন এবং বাজার উন্নয়নে গুরুত্ব ভূমিকা রাখছে। সরকারি উদ্যোগে উপজেলা প্রাণী সম্পদ অফিসগুলো খামারিদের প্রশিক্ষণ দিয়ে থাকে।
0: অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ডক্টর মোহাম্মদ জিল্লুর রহমান আমাদের আজকের আয়োজনের সময় দেওয়ার জন্য। এবং শ্রোতা বন্ধু, আমরা কথা বলছিলাম টেকসই পোলট্রি উৎপাদন ও ব্যবস্থাপনা বিষয়ে। আমাদের এই খাতকে আরো কার্যকর ও পরিবেশ বান্ধব ও প্রযুক্তি নির্ভর করে গড়ে তোলার প্রয়োজন রয়েছে এবং আগামী দিনকে আরো সুন্দর করার ক্ষেত্রে নিশ্চয়ই তা আমাদেরকে আরো বেশি সাহায্য করবে।
2: সত্যি এই যে আধুনিক থেকে আরো

0: আমাদের আজকের এই পোল্ট্রি উৎপাদন, যেটাকে টেকসই পোল্ট্রি উৎপাদন বলা হচ্ছে এবং ব্যবস্থাপনা, এ সম্পর্কে আমরা বিস্তারিত শুনলাম। বললেন জনাব মোহাম্মদ জিল্লুর রহমান, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, বিভাগীয় প্রধান, ভেড়া উৎপাদন গবেষণা বিভাগ, BLRI সাভার। খুব ভালো লাগলো। আর জানিয়ে রাখি, আগামী পরশু দিন 15 তারিখ মঙ্গলবার সন্ধ্যে 7:05 আমাদের এই কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত দেশ আমার মাটি আমার জাতীয় অনুষ্ঠানে বিল নার্সারি স্থাপন ও ব্যবস্থাপনা নিয়ে ফোন ইন অনুষ্ঠান প্রচারিত হবে। শ্রোতাদের সরাসরি প্রশ্নের উত্তর দিতে আমাদের স্টুডিওতে উপস্থিত থাকবেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ঢাকার সহকারী অধ্যাপক মীর মোহাম্মদ আলী। প্রিয় শ্রোতা, এ বিষয়ে আপনার যদি কোনো প্রশ্নের উত্তর জানার থাকে আপনি টেলিফোন করতে পারেন 02448132 68 থেকে 70 পর্যন্ত এবং 02448132 77 থেকে 79 পর্যন্ত নম্বরে। আমি আবার বলছি, প্রশ্ন করার জন্য 02448132 68 থেকে 70 পর্যন্ত এবং 02448132 77 থেকে 79 পর্যন্ত নম্বরে সরাসরি ফোন করতে পারেন। অনুষ্ঠানটি শোনা যাবে বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপে। এছাড়াও বাংলাদেশ বেতার ঢাকার ফেসবুক পেজ www.facebook.com/bangladeshbetar এখানেও সরাসরি উপভোগ করতে পারবেন। তো এরপরে আমরা শুনবো যে এই সময়ের প্রাণী সম্পদ নিয়ে বেশ সুন্দর একটা আলোচনা, তবে তার আগে চলো একটা গান শুনে নি। গানটি শিল্পী মরিয়াম বেগম মারিয়া ও এম আর হাসান, গীতিকার রফিকুল ইসলাম ইরফান, সুর দিয়েছেন এস এম আব্দুল আউয়াল। চলো কৃষি বিষয়ক গান শুনি।
1: আচ্ছা শুনি।

0: গান শুনলাম আমরা, বলেছিলাম যে আজকের বিষয় সকল কিছু কিন্তু পানি সম্পদ বিষয় নিয়ে। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুনব, আমাদের মেহমান ভাই এসে গেছেন, এ সময়ের পানি সম্পদ অর্থাৎ পানি সম্পদ বিষয়ক যাবতীয় আলোচনা তোমরা যেটা জানতে চাও তাকে প্রশ্ন করবা। মনিরুজ্জামান তরফদার, তথ্য কর্মকর্তা, প্রাণী সম্পদ ও মৎস্য প্রাণী সম্পদ তথ্য দপ্তর। তো আমরা তো জানি যে কম খরচে হাঁস মুরগি গরু ছাগল পালন এবং প্রাণীর রোগ প্রতিরোধের প্রাথমিক চিকিৎসা সম্পর্কে আমাদের সবার কিছু জানার দরকার, বিশেষ করে তাদের খাদ্য, মানে শুধু যে পশু পাখি কিনে পালন করব তা না, তাদের কি খাবে, তারা কি কোথায় বাসস্থান, পরিচর্যা এবং রোগ প্রতিরোধের দিকে নজর দিতে হবে। আর যারা গরু ছাগল হাঁস মুরগি পালন করেন, কম খরচে কিভাবে শুরু করা যায় এইভাবে আমরা এখন জানার চেষ্টা করব। বিশেষ করে অনেকেই তো অল্প কয়েকটা হাঁস মুরগি দিয়ে শুরু করেন, পরে অভিজ্ঞতা হওয়ার পর ছাগল এবং গরু পালন তারা শুরু করেছেন অনেকে, বাড়ির আশেপাশে যে ঘাস এবং নিরাপদ খাদ্য পাওয়া যায় সেগুলোকে কাজে লাগানোর চেষ্টা করেছেন। তবে রোগ হলে দ্রুত প্রাণী সম্পদ কর্মকর্তা বা পশু চিকিৎসকের পরামর্শ নিতে হবে, তাই তো?
1: হ্যাঁ।
0: আর ছোট করে শুরু করাটাই ভালো বলে আমরা মনে করি, তাই না? হ্যাঁ, ছোট পরিসরে শিখে নেওয়া দরকার, তারপর ধীরে ধীরে খামার বাড়ানো ভালো। আচ্ছা, এবার তোমরা প্রশ্ন করতে পারো।
2: হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম, ভালো আছেন মেমন ভাই?
3: ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন ভাবি?
2: হ্যাঁ ভালো আছি ভাই। তো যে একটা প্রশ্ন করে বেচাই, যে হাঁস মুরগি পালনের ক্ষেত্রে কম খরচে কিভাবে ভালো ফল পাওয়া যায়?
0: বাহ, সুন্দর প্রশ্ন।
3: আচ্ছা ভাবি, সবাই আপনার সহ সকল দর্শক শ্রোতাদের জন্য প্রথম যে কথাটা হলো সেটা হলো, প্রথমে আমাদের বাচ্চা নির্বাচন করতে হবে, সুস্থ এবং ভালো মানের বাচ্চা।
0: ওই যে ভালো বীজে ভালো ফসলের কথা বলি আমরা, তারই কথা।
3: এবং শুধু তাই না, বাচ্চা নির্বাচনের পরে বাচ্চাটা আমরা রাখবো কোথায়? ঘরটা অবশ্যই পরিষ্কার এবং শুকনো রাখতে হবে, যে ঘরে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাসের প্রবেশ হয় এবং এই বাচ্চাকে পরিমিত পরিমাণ পানি এবং সুষম খাবার দেওয়া লাগবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, এই বাচ্চা যেটা আমাদের কাছে আসছে তার টিকাটা দেওয়া লাগবে। যদি আমরা টিকা দিতে পারি তাহলে এই বাচ্চাগুলো আর মারা যাবে না।
2: আচ্ছা মেহমান ভাই, আমিও তো কম বেশি হাঁস মুরগি আমার আছে, মুরগি যদি জিমায়ে পড়ে এখন কি, যদি খাবার না খায় তাহলে কি করবো, সে সম্পর্কে
0: খুব ভালো প্রশ্ন মনে হয়।
3: জি, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন ভাবি। সেটা হলো যে আমাদের যখন কোনো মুরগি অসুস্থ হয় সবার আগে মনে করতে হবে এই মুরগিটাকে ওর দল থেকে আলাদা রাখতে হবে।
0: ও, দল থেকে আলাদা করতে।
3: যদি আমরা আলাদা করতে পারি তাহলে বোঝা যাবে যে আমার এই অন্য মুরগিগুলা নিরাপদ, এবং যে মুরগিটাকে আমরা আলাদা করব তাকে পরিষ্কার পানি দেওয়া লাগবে এবং পরিবেশের যে তাপমাত্রা এবং আলো বাতাস সেটা যেন সম্পূর্ণ পরিমাণে নিরাপদ থাকে সে ব্যবস্থা রাখতে হবে। তবে একটা গুরুত্বপূর্ণ কথা ভাবি, সেটা হলো আমার এই অসুস্থ মুরগিরে কখনোই নিজ ইচ্ছায় যেন আমরা পরামর্শ ব্যতীত কোনো অ্যান্টিবায়োটিক না খাওয়াই,
0: নিজে নিজে ডাক্তারি করার কোনো প্রয়োজন নাই।
3: যদি দ্রুত যদি আমরা উপজেলা প্রাণী সম্পদ হসপিটালে যাই তাহলে ইনশাআল্লাহ আপনার মুরগি দ্রুত ভালো হয়ে যাবে।
4: আচ্ছা, যে মুরগি সম্পর্কে তো জানলাম, এবার আমি একটু জানতে চাই গরু পালনে খরচ কমানোর কোন কি উপায় আছে?
3: অবশ্যই, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন ভাই। সেটা হলো যে আমাদের বাংলাদেশে এখন প্রায় প্রত্যেক ঘরে ঘরেই এই কুরবানির সময় আমাদের উঠতি বয়সী যুবক ছেলে পেলে তারা সবাই গরু পালন করতে চায়,
0: আগ্রহের সাথে করে,
3: আগ্রহের সাথে করে, কিন্তু লাভের পরিমাণ একটু কম হয়। এর মূল কারণটা হলো যে আমরা আমাদের যে গরুগুলা পালন করি গরুগুলার প্রধান খাবার হলো কাঁচা ঘাস। যদি আমরা পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস দিতে পারি এবং সাথে যদি আমরা তার পানি যেটা দেই অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন পানি, নিরাপদ পানি দিতে হবে, আর যদি আমরা অল্প পরিমাণ আমাদের খনিজ প্রাণী মিনারেলস লাগে সেটা যদি আমরা দিতে পারি তাহলে খরচ কমে যাবে এবং গরু এবং গাভী সুস্থ থাকবে এবং দ্রুত উৎপাদন হবে।
2: আচ্ছা ভাই, ওই যে মনে করেন যে গরু যদি হঠাৎ করে অসুস্থ হয়ে যায় তাহলে কি কি লক্ষণ দেখি, দ্রুত মনে করেন যে ডাক্তারের কাছে নেওয়া লাগবে, গরুর ডাক্তারের কাছে?
0: খুব ভালো প্রশ্ন এটা।
3: হ্যাঁ,

0: সেটা হলো যে আমাদের গরু, আমরা জানি গরু তো আর মুখ দিয়ে কথা বলবে না সে অসুস্থ হলে, আর খামারিকেই বুঝতে হবে যে আমার গরু অসুস্থ। আমাদের গরু অসুস্থ হলে সর্বপ্রথম যে সাইনটা শো করে সে হলো খাবার বন্ধ করে দিবে, অনেক সময় মুখ দিয়ে লালা ঝরে। যেমন আমাদের অতি পরিচিত রোগ হলো যেমন খুরা রোগ, এই খুরা রোগের সময় মুখ দিয়ে লালা ঝরবে, পায়ের মধ্যে ঘা হবে, খাওয়ার বন্ধ করে দিবে, এবং দেখা যাবে যে প্রচণ্ড জ্বর, এই জ্বরের কারণে সে খাওয়া বন্ধ করে দিবে। অনেক সময় আমাদের কিছু রোগ আছে যেমন বাদলা, সেই সময় দেখা যাবে যে গরুর মাংস একবার ফুলে গেছে, এই অবস্থাগুলো দেখলে আমাদের দ্রুত ডাক্তারের কাছে যেতে হবে।
1: আচ্ছা ভাই, ছাগল পালনে কি কি বিষয় খেয়াল রাখতে হইব?
0: ছাগল পালনের জন্য যে সবার আগে যে জিনিসটা দরকার সেটা হলো ছাগল কোথায় থাকবে, সেই ঘরটা অবশ্যই মাটি থেকে উঁচুতে রাখতে হবে, এবং শুষ্ক এবং পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখলে ছাগল সবচেয়ে বেশি সুস্থ থাকে এবং অসুখ বিসুখ কম হয়।
2: আচ্ছা, ছাগল খাওয়া যদি বন্ধ করে দেয়, আমি মনে করি ছাগল পালতেছি এখন, ছাগল খাওয়া ঘাস খাওয়া কিংবা আর যে খাদ্য খাওয়া বন্ধ করে দিল, এই ক্ষেত্রে আমরা কি করি?
0: জি, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের ছাগলের একটা কমন অভ্যাস হলো খাবার দাবার, ওর শরীরে অসুখ হলে খাবার একেবারে বন্ধ করে দেয়, এবং সেই ক্ষেত্রে আমাদের খামারি হিসেবে সবার আগে জিনিসটা মনে রাখা দরকার যে জোর করে ছাগলকে খাওয়ানো যাবে না। অনেক সময় হয় কি, যদি আমরা জোর করে খাওয়াইতে চাই, মুখ দিয়ে না গিয়ে ওষুধটা একবারে লাঞ্চে চলে যায়, তখন অ্যাসপিরেশন নিউমোনিয়া হয় এবং শেষ ছাগলটা মারা যায়।
3: ও মা, এটা তো খুবই খুব গুরুত্বপূর্ণ।
4: নিজে থাকিয়ে করা যাবে না, কোনো সুজার কো পরামর্শ ডাক্তারের কাছে নিয়ে তারপরে
2: পশু ডাক্তারের পরামর্শ নিয়ে করতে
0: হবে। জি ভাই, জি ভাই, এইটাই করতে হবে।
4: ভাই, তাহলে যে একটু হাঁসের কথা কন তো, হাঁসের ক্ষেত্রে রোগ প্রতিরোধে কি করা দরকার?
0: জি, আমাদের বাংলাদেশের যে আবহাওয়া, এই আবহাওয়াতে হাঁস উৎপাদন খুবই চমৎকার পরিবেশ আছে, এবং হাঁসের ক্ষেত্রে প্রধান যে দুইটা রোগ হয় যেমন ডাক কলেরাগার, ডাক প্লেগ, এই দুইটা রোগের যদি আমরা ভ্যাকসিন দিতে পারি তাহলে খুব ভালো হয়। তো সবার আগে মনে রাখতে হবে যে হাঁসকে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখতে হবে, এবং যদি কোনো হাঁস অসুস্থ হয় তাহলে আলাদা জায়গায় রাখতে হবে।
3: তো সবশেষে শ্রোতাদের জন্য কম খরচে খামার পরিচালনার কিছু পরামর্শ যদি আপনি দেন খুব ভালো হয়।
0: জি, আমি পাঁচটা উপায় বলে দিচ্ছি। প্রথম উপায় হলো, সর্বপ্রথম আমাদের অল্প সংখ্যক প্রাণী দিয়ে খামার করা শুরু করবেন। দ্বিতীয় ধাপ হলো, সম্ভব হলে নিজের জমিতে ঘাস এবং নিরাপদ খাদ্য উৎপাদন করবেন। তৃতীয় হলো, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। চতুর্থ, খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো সময় মতো টিকা এবং রোগ প্রতিরোধের ব্যবস্থা রাখতে হবে। এবং সর্বশেষ পঞ্চম ধাপটা হলো, প্রতিদিনের খাবার, চিকিৎসা, উৎপাদন এবং বিক্রয়ের হিসাব রাখতে হবে। তাহলে আমাদের প্রত্যেক খামারি ভাইরা
1: লাভবান হবে।
3: তার মানে আপনি যেটা বলতে চাচ্ছেন, এখন আমাদের মাথায় রাখতে হবে যে রোগ প্রতিরোধী চিকিৎসার চেয়ে সাশ্রয়ী, তাই তো?
0: হ্যাঁ, ঠিক তাই। ভালো ব্যবস্থাপনা, পুষ্টিকর খাবার এবং পরিষ্কার পরিবেশ, সময় মতো টিকা দান করলে অনেক রোগের ঝুঁকি কমে যায় এবং খামারিরা লাভবান হবে।
1: আগে থেকে টিকা দেওয়া রাখতে।
3: আসলে আজকের আলোচনার মূল কথা যা বুঝলাম আমরা, কম খরচে প্রাণী সম্পদ পালন মানে খাবার বা চিকিৎসা কমিয়ে দেওয়া নয়, বরং সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে অপ্রয়োজনীয় খরচটা কমানো। হাঁস, মুরগি, গরু কিংবা ছাগল যে প্রাণী পালন করি না কেন, পরিষ্কার বাসস্থান, নিরাপদ পানি, সুষম খাবার, টিকাদান এবং নিয়মিত স্বাস্থ্য পর্যবেক্ষণ জরুরি। আর অসুস্থ প্রাণীর রোগ নির্ণয় না করে নিজের মতো করে ওষুধ বা অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যাবে না। আপনাকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, জনাব মনিরুজ্জামান তরফদার, তথ্য কর্মকর্তা, মৎস্য ও প্রাণী সম্পদ তত্ত্ব দপ্তর। আপনি আমাদেরকে অনেক ভালো ভালো কিছু পরামর্শ দিয়েছেন। তো এরপর একটা স্পট ড্রামা রয়েছে, আমরা একটা শুনি।
5: তুমি ভালার কি বোঝো, বেশি পন্ডিত দেখায় না।
6: আমি সাব আসলে কি হইব, আমিও বুঝি। এই রতনের খামার দাঁড়ায় গেলে আমারে আর হাতে যাওন লাগবো না, গ্রামে মহিষের গোস্ত দুধ পাইয়া যামু।
7: আসসালামু আলাইকুম কুতুব ভাই।
5: ওয়ালাইকুম আসসালাম। তা তোমাগো হাতে কি?
7: মহিষের দুধ।
5: কই থেকে আনলা?
7: রতন ভাই আছে না, রতন ভাইয়ের মহিষের খামার থেকে আনছি।
5: সবাই গরুর দুধ খায়, আর তোমরা মহিষের দুধ আনলা কেন?
7: বাবাই বলছে মহিষের দুধে নাকি পুষ্টিগুণ বেশি, আবার স্বাদও মেলা। আমরাও খাইয়া দেখছি, অনেক মজা। আশিকুতু ভাই, আসসালামু আলাইকুম।
5: ওয়ালাইকুম।

0: যতন দেহি তাক লাগাইয়া দিল, সারা গ্যারামের মাংসে দেহি মহিষের দুধ ও মাংস খায়।
1: আমি কইছি না কুতুব ভাই, এখন দেখছেন আমার কথাই ঠিক হইল, আপনিও খাইয়া দেখেন।
0: মিশা কথা কমুনা, আমিও খাইছি, মাংসটা ভালোই লাগছে, দুধও ভালো।
1: এইবার তাইলে আর একখান কথা কই, আমার দোকানের চা খাওয়ানোর লাগিয়া কেন আসেন আপনি?
0: তোমার দোকানের চা সব দোকানের চাইতে সেরা।
1: আমি কিন্তু মহিষের দুধ দিয়াই চা বানাই।
0: কও কি?
1: হ্যাঁ,
0: তুমি দেখি কুতুবালিরও হারায় দিলা।
2: শুনলে তো? এতক্ষণ আমরা শুনছিলাম কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। তত্ত্বাবধান করেছেন খালেদা পারভীন, প্রযোজনায় ছিলেন হরবিলাস রায়। তো চলো আমরা আজকে উঠি।
3: চলো উঠি।

বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূর।

0: আসসালামু আলাইকুম। সেনানু ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, আপনাদের আন্তরিক প্রীতি আর শুভকামনা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দুর্বার। দুর্বারে আপনাদের সাথে রয়েছি আমি কামাল চৌধুরী,
1: আমি হাসিনা মুস্তাফির,
2: আমি কনুজ শিকদার।
0: দুর্বারের আয়োজনে আজ রয়েছে ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। প্রথম গান কে জানে কত দূরে সুখের ঠিকানা, দ্বৈতকণ্ঠে গিয়েছেন রুনা লায়লা ও সৈয়দ আব্দুল হাদি। গানটি নেওয়া হয়েছে শিল্পী ছায়াছবি থেকে।

0: সৈনিক ভাই বোনেরা দুর্বার অনুষ্ঠানে শুনছেন ছায়াছবির গান নিয়ে অনুষ্ঠান চিত্রগীতি। চিত্রগীতির বাকি অংশ শুনবেন পবিত্র এশার নামাজের আজানের পর।
1: বাংলাদেশ বেতার, তোমরা গর্ব ও অহংকারে মেতে লোকদের থেকে মুখ ফিরিয়ে রেখো না এবং জমিনে দাপট ও দর্পের সঙ্গে চলবে না। নিশ্চয়ই আল্লাহ কোন অহংকারী ও গর্বকারীকে পছন্দ করেন না। আল কোরআন এখন প্রচার করা হচ্ছে এশার নামাজের আজান।

0: هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: يا الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করা সর্বোচ্চ স্থান সুমহান মর্যাদা বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তার শাফায়াত নসিব করো। নিশ্চয় তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
3: শুনুন ভাইরা, আজানের পরে আবারও ফিরে এলাম দুর্বার অনুষ্ঠানে। আর দুর্বারে আপনারা শুনছিলেন ছায়াছবির গান নিয়ে অনুষ্ঠান চিত্রগীতি। চিত্রগীতিতে এবারে শোনাব আনন্দ অশ্রু ছায়াছবির গান, গেয়েছেন সুবীর নন্দী।

সৈনিক ভাই বোনেরা শুনছেন চিত্রগীতি ছায়াছবির গানের অনুষ্ঠান। এবারে গানটি নেওয়া হয়েছে লাল দরিয়া ছায়াছবি থেকে। দ্বৈত কণ্ঠে গিয়েছেন কনক চাপা ও মনির খান।

0: এই গানটির সাথে শেষ হয়ে গেল ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতে, আর সেই সাথে শেষ হইল দুর্বার অনুষ্ঠানের সময়। জানিয়ে দিচ্ছি, দুর্বার অনুষ্ঠানে আপনাদের সাথে এতক্ষণ ছিলাম আমি কামাল চৌধুরী,
1: আমি হাসিনা মুস্তাফি
2: এবং আমি কনক শিকদার।
0: দুর্বার অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।

এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুরবার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলা খবর পড়ছি শাকিল আহমেদ। জর্ডানের রাজধানী আম্মানে জেএফএ নারী আন্তর্জাতিক প্রীতি ফুটবলের দ্বিতীয় শেষ ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব ১৭ জর্ডান অনূর্ধ্ব ১৭ দলের মোকাবেলা করছে। উল্লেখ্য, প্রথম প্রীতি ম্যাচে বাংলাদেশ 5-0 গোলের বড় ব্যবধানে স্বাগতিকদের পরাজিত করে। এশিয়া কাপ নারী টি টোয়েন্টি ক্রিকেটের ফাইনালে আজ ভারত শ্রীলঙ্কার মোকাবেলা করবে। সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 8:30 শিরোপা নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, প্রথম সেমিফাইনালে ভারত বাংলাদেশকে এবং দ্বিতীয় সেমিফাইনালে শ্রীলঙ্কা পাকিস্তান নারী দলকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়। উইন্ডহোকে তৃতীয় শেষ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে আজ স্বাগতিক নামিবিয়াকে 9 উইকেটে পরাজিত করে হোয়াইট ওয়াশের মাধ্যমে সিরিজ জিতে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। নামিবিয়া প্রথমে ব্যাট করতে নেমে 36 ওভার 2 বলে সবকটি উইকেট হারিয়ে 156 রান করে। জবাবে দক্ষিণ আফ্রিকা 21 ওভার 3 বলে মাত্র 1 উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। দিল্লিতে 3 ম্যাচে টি টোয়েন্টি ক্রিকেট সিরিজের প্রথমটিতে স্বাগতিক ভারতের বিপক্ষে আফগানিস্তান এখন ব্যাট করছে। দুদলের মধ্যে দ্বিতীয় ম্যাচটি আগামী মঙ্গলবার এবং তৃতীয় শেষ টি টোয়েন্টি ম্যাচটি 17 সেপ্টেম্বর একই ভেন্যুতে রাত 8:00 শুরু হবে। আগামী মঙ্গলবার স্বাগতিক জিম্বাবুয়ে এবং অস্ট্রেলিয়ার মধ্যে 3 ম্যাচ একদিনের আন্তর্জাতিক সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে। হারারিতে বাংলাদেশ সময়ে বেলা 1:30 ম্যাচটি শুরু হবে। 18 সেপ্টেম্বর দুই দলের মধ্যে দ্বিতীয় এবং 20 সেপ্টেম্বর তৃতীয় শেষ একদিনের ম্যাচটি অনুষ্ঠিত হবে। এই ম্যাচে দুটিও বাংলাদেশ সময় বেলা 1:30 শুরু হওয়ার কথা রয়েছে। এদিকে আগামী মঙ্গলবার সাউদাম্পটনে স্বাগতিক ইংল্যান্ড এবং শ্রীলঙ্কার মধ্যে 3 ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় রাত 11:30 খেলা শুরু হবে। এই সফরে শ্রীলঙ্কা স্বাগতিকদের বিপক্ষে 3 ম্যাচের একদিনের আন্তর্জাতিক সিরিজও খেলবে। চলতি মাসের 22 তারিখে চেস্টার লি স্ট্রিট এ প্রথম একদিনের ম্যাচটি বাংলাদেশ সময় বিকেল 5:30 শুরু হবে। চলতি মাসের 19 তারিখ থেকে 4 অক্টোবর পর্যন্ত জাপানের আইচি নাগোয়ায় অনুষ্ঠিত হবে 20তম এশিয়া গেমস। এতে বাংলাদেশের 200-এরও বেশি ক্রীড়াবিদ ফুটবল, ক্রিকেট, হকি, আর্চারি, অ্যাথলেটিক্স, শুটিং, সাঁতার সহ 22টি ইভেন্টে অংশ নেবে। ইতিমধ্যে এই গেমসকে ঘিরে বাংলাদেশের ক্রীড়াবিদরা তাদের অনুশীলন শুরু করেছে। এদিকে গেমসের নারী ফুটবলের ড্র ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে। ড্র অনুযায়ী বাংলাদেশ নারী দল বি গ্রুপে দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া এবং মিয়ানমারের বিপক্ষে খেলবে। এছাড়া এই গ্রুপে স্বাগতিক জাপান, চাইনিজ তাইপেই, ভিয়েতনাম ও থাইল্যান্ড এবং গ্রুপ সিতে চীন, ফিলিপাইন, উজবেকিস্তান, হংকং নারী দল অংশ নেবে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল এবং সেরা দুটি তৃতীয় স্থানাধিকারী দল কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। এশিয়ান গেমসে অংশ নিতে বাংলাদেশ নারী ক্রিকেট দলও এখন তাদের অনুশীলন চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে এশিয়ান গেমসের জন্য 15 সদস্যের দলের নাম ঘোষণা করেছে। 8 দলের এই টুর্নামেন্টে বাংলাদেশ সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে। কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ চীনের মুখোমুখি হবে। শেষ 8-এর ম্যাচ জিতলে সেমিফাইনালে বাংলাদেশ ভারতের বিপক্ষে খেলবে। এশিয়ান গেমকে সামনে রেখে বিকেএসপিতে অনূর্ধ্ব 20 হকি দলের আবাসিক ক্যাম্প চলছে। এতে নারী ও পুরুষ দলের খেলোয়াড়রা নিবিড় অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন। এ মাসে জাপানে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসে এ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ এশিয়ার অন্যতম পরাশক্তি ভারত, স্বাগতিক জাপান, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া। প্রথমবারের মতো ফিফা আসিয়ান কাপ ফুটবল অংশ নিতে নেবে বাংলাদেশ। ঐতিহাসিক এই প্রতিযোগিতাকে সামনে রেখে ইতোমধ্যে দলটি প্রস্তুতি শুরু করেছে। রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রধান কোচ টমাস ডুলির অধীনে 28 ফুটবলারকে নিয়ে চলছে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প। ইন্দোনেশিয়ার জাকার্তায় আগামী 24 সেপ্টেম্বর থেকে 5 অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে এবারের ফিফা আসিয়ান কাপ। টুর্নামেন্টে অংশ নিতে চলতি মাসের 19 তারিখে ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। 25 সেপ্টেম্বর বাংলাদেশ প্রথম ম্যাচ মালয়েশিয়ার বিপক্ষে খেলবে। এছাড়া 28 সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের এবং 1 অক্টোবর স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। চলতি মৌসুমে ইউরোপিয়ান ফুটবলের প্রথম এল ক্লাসিকের দিনক্ষণ চূড়ান্ত করেছে লা লিগা কর্তৃপক্ষ। আগামী 26 অক্টোবর মুখোমুখি হবে 2 চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। বার্সেলোনার ঘরের মাঠ ক্যাম্প নুতে মৌসুমের প্রথম এল ক্লাসিকো শুরু হবে বাংলাদেশ সময় রাত 2:00। গত মৌসুমে 3 বার মুখোমুখি হয়েছিল বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। এর মধ্যে 2 ম্যাচে জিতেছে বার্সা এবং অন্যটি রিয়াল মাদ্রিদ। চলতি মৌসুমে এখন পর্যন্ত 3টি করে ম্যাচ খেলে সবগুলোতে জিতেছে বার্সেলোনা ও রিয়াল।
বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডিঅরের দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। ফ্রান্স ফুটবল সাময়িকী আয়োজনে আগামী 26 অক্টোবর লন্ডনে এবারে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হবে। ব্যালন ডিঅরের প্রথম বিজয় স্যার স্ট্যানলি ম্যাথিউসকে শ্রদ্ধা জানাতে এবার প্যারিসের বাইরে ঐতিহ্যবাহী এই আসর বসছে ব্রিটিশ রাজধানীতে। আগামী 8 সেপ্টেম্বর প্রতিটি ক্যাটাগরিতে 30 জনের সংক্ষিপ্ত মনোনয়ন তালিকা প্রকাশ করা হবে। পুরস্কারটি 70তম বার্ষিক উপলক্ষে এবছর পুরুষ ও নারী বিভাগের শীর্ষ তারকার পাশাপাশি মৌসুমের সেরা উদীয়মান খেলোয়াড়, সেরা গোলরক্ষক, কোচ ও ক্লাবকে সম্মাননা জানানো হবে। খেলাধুলা খবর শেষ হলেও আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।

0: বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: অনেক অনেক শুভেচ্ছায় আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে সুখী সংসার অনুষ্ঠান থেকে। প্রিয় শ্রোতা বন্ধু, সচেতনতার কোনো বিকল্প নেই। নিরাপদ, সুস্থ ও সুখী জীবনযাপন করতে হলে সচেতন থাকতে হবে জীবনের প্রতিটি পর্যায়ে, এবং আমরা আশা রাখি আমাদের সকল শ্রোতা বন্ধু সচেতন জীবনযাপনের মাধ্যমে ভালো আছেন, সুস্থ আছেন। ডেঙ্গু জ্বরের জন্য আমাদের সচেতনতা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে পারে। এই যেমন জমে থাকা পরিষ্কার পানিতে এডিস মশা জন্ম নেয়, একথা আমরা সকলেই জানি। আর আমাদের বাড়ি ঘরের ভেতরে বাইরে অসচেতনতায় জমে থাকা পানি অনেক সময় হতে পারে সেই মশার উৎপত্তি স্থল। তাই নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে, পানি জমতে না দিলে সেটি হতে পারে প্রতিরোধ ব্যবস্থার একটি অংশ, আর সেটি করতে পারে আমাদের সচেতন মনোভাব। আসলে আমরা সবাই সচেতন থাকি, সুস্থ ও সুন্দর থাকি।

0: আমন্ত্রণ সবাইকে ডাকবাক্সের পালায়। ডাকবাক্সে আপনাদের হাতে লেখা চিঠি এবং ইমেল নিয়ে আমাদের সাপ্তাহিক আয়োজন সময় নিয়মে আমরাও চলে এসেছি। যেমন এসেছে আপনাদের চিঠি এবং ইমেল, বরাবরের মতোই চিঠি এবং ইমেলের উত্তর দেবেন এস এম জাহিদ হোসেন।
1: অনেক অনেক শুভেচ্ছা শ্রোতা বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। স্বাগত সবাইকে আজকের ডাকবাক্সে।
0: হাতে লেখা চিঠি দিয়ে শুরু করছি। অন্যান্য দিনের মতো প্রথম চিঠিটি পেয়েছি আব্দুল্লাহ প্রধান সম্রাট মোকামতলা বগুড়ার বন্ধু আপনার কাছ থেকে। আপনার দীর্ঘ চিঠি খুব চমৎকার করেই লিখেছেন। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল। আমার কাছে সামাজিক সচেতনতা, সুখী সমৃদ্ধ জীবন গঠন ও স্বাস্থ্য নিরাপত্তায় সঠিক তথ্য উপাত্ত প্রদানই এক আস্থা ও নির্ভরতার নাম। বেতারের এই ইউনিটের নিজস্বতায় এই সেলকে নিয়ে গেছে অনন্য এক উচ্চতায়, শ্রোতাদের ভালোবাসার মনে কোঠায়। ভালো লাগা কিংবা প্রয়োজনীয়তায় এই সেল আজ সবার কাছে নন্দিত এবং জনগুরুত্বপূর্ণ। একজন বেতার শ্রোতা হিসেবে বহুদিন যাবৎ নিয়মিত এই অনুষ্ঠান সবগুলোই শুনি, নিজেকে তথ্য, শিক্ষা ও বিনোদনে সমৃদ্ধ করি, বিশ্বাস করি একই সাথে সারা বাংলাদেশেও একইভাবে অভূতপূর্ব পরিবর্তন ঘটেছে। এই সেলের নানা অনুষ্ঠানমালার পেছনে সংশ্লিষ্ট সবার অবিরাম প্রচেষ্টা, অবদান অনস্বীকার্য। তাই তো দেশের সামাজিক উন্নয়ন ও স্বাস্থ্য সচেতনতা, সুখী সংসার গঠনে, দেশ ও দশের উন্নয়নে এই সেলের গৌরবময় অগ্রযাত্রার সবসময় সাথেছি।
1: জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেলের প্রতি আপনার আস্থা ও আগ্রহের জন্য ধন্যবাদ জানাচ্ছি। মূলত পরিবার পরিকল্পনা, স্বাস্থ্য এবং পুষ্টি বিষয়ে শ্রোতাদের সচেতন করার লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল। আমাদের প্রত্যাশা, শ্রোতারা সচেতন হবেন, ছোট পরিবার গঠন করবেন, স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে পাওয়া তথ্য পরামর্শ মেনে নিজেদের জীবনে কাজে লাগিয়ে পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকবেন। ধন্যবাদ আপনার সুন্দর চিঠির জন্য।
0: মোহাম্মদ শামীম শরীফ চিঠি লিখেছেন ফতুল্লা নারায়ণগঞ্জ থেকে। আপনি লিখেছেন, পুষ্টি সেল আমার মনের কথা বোঝে, তাই তো আমি পুষ্টি সেলের সুখী সংসারের ডাকবাক্সতে মনের ভাব প্রকাশ করি। পুষ্টি সেলের প্রতিটি অনুষ্ঠান, নাটক, কথিকা, জীবন্তিকা আমার পরিবারের একটি অংশ। বাল্যবিবাহ বন্ধ করার উপায়ে তারুণ্যের কণ্ঠ নামক অনুষ্ঠানে অংশগ্রহণ করে ও শুনে অনেক ছেলে মেয়ে তাদের বাল্যবিবাহ বন্ধ করেছে। অনেক বাবা নিজের ভুল বুঝতে পেরে তাদের ছেলে মেয়েদের বাল্যবিবাহ বন্ধ করে দিয়েছে। এই কৃতিত্বের দাবিদার শুধুই পুষ্টি সেলের তারুণ্যের কণ্ঠ। কথায় গানে সঙ্গীতমালা, আমাদের কথা আমাদের গান, এই সকল অনুষ্ঠান শুনে অনেকেই জীবনকে সুন্দরভাবে গঠন করতে পারছে। বেতার আমাদের প্রকৃত বন্ধু।
1: মোহাম্মদ শামীম শরীফ, ভালো লাগলো জেনে যে আপনি জনসংখ্যা, স্বাস্থ্য, পুষ্টি সেলের অনুষ্ঠানকে পরিবারের অংশ হিসেবে বিবেচনা করছেন, আবার বন্ধু হিসেবেও দেখছেন। এই সেল থেকে পাওয়া তথ্য পরামর্শ বাল্যবিবাহ প্রতিরোধ এবং সুস্থ সুন্দর জীবন গঠনে সহায়তা করছে জেনে ভালো লাগলো। আপনার চিঠির জন্য অনেক অনেক ধন্যবাদ, আবারও লিখবেন আশা করি।
0: ধামরাই ঢাকা থেকে চিঠি লিখেছেন মোহাম্মদ দেলোয়ার হোসেন। আপনার চিঠিতে আপনি ফুলের শুভেচ্ছা জানিয়েছেন আমাদেরকে এবং লিখেছেন, ডাকবাক্সে এটি আমার প্রথম চিঠি আর আমি জানতে চাই পরিবার পরিকল্পনার জন্য কি কি পদ্ধতি গ্রহণ করা যায়।
1: মোহাম্মদ দেলোয়ার হোসেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত জানাই। আপনি প্রথমবারের মতো ডাকবাক্স অনুষ্ঠানে চিঠি লিখেছেন। ডাকবাক্স অনুষ্ঠানটি মূলত জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান সম্পর্কে শ্রোতাদের প্রশ্ন এবং মতামতের উত্তর দেওয়া হয়ে থাকে আর পরিবার পরিকল্পনা, স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেলের বিভিন্ন দিনের বিভিন্ন অনুষ্ঠানে তথ্য পরামর্শ উপস্থাপন করা হয়ে থাকে। আপনি এই সেলের অনুষ্ঠান নিয়মিত শুনলে যে বিষয়ে প্রশ্ন করেছেন তার উত্তর পেয়ে যাবেন। আশা করি নিয়মিত শুনবেন এবং মতামত জানিয়ে আবারও লিখবেন।
0: এবারে ইমেল থেকে পড়ছি। ইমেল পাঠিয়েছেন নিশিতা জাহান তৃষা হাতিয়া নোয়াখালী থেকে। আপনি লিখেছেন, ডাকবাক্সর পাশাপাশি জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান আমাদের দৈনন্দিন জীবনে আশীর্বাদ স্বরূপ। বর্তমান সময়ের কথা মাথায় রেখে এই সেল থেকে দারুণ কিছু আধুনিক ও জীবনমুখী পরামর্শ দেওয়া হয় যা আমাদের জীবনযাত্রাকে অনেক সহজ করে দিচ্ছে। বর্তমানে ব্যস্ত সময়ে ঘরে বসেই কিভাবে পুষ্টিকর খাবার বেছে নেওয়া যায়, ডিজিটাল যুগে সচেতন জীবনযাপন, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে স্থানীয় ও প্রাকৃতিক খাবার খাওয়া, সঠিক পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য সুরক্ষার আধুনিক ও কার্যকরী টিপস, এই বিষয়গুলো আমাদের প্রাত্যহিক জীবনে দারুণ ভাবে উপকারে আসছে।
1: নিশিতা জাহান তৃষা, আপনি মূলত জনসংখ্যা, স্বাস্থ্য, পুষ্টি সেলের অনুষ্ঠান শুনে উপকার পাওয়ার কথাই লিখে জানিয়েছেন। শ্রোতারা অনুষ্ঠান শুনে উপকৃত হওয়ার কথা জেনে আমাদের ভালো লাগলো, আশা করি নিয়মিত শুনবেন।
0: শিবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ থেকে ইমেল করেছেন মোহাম্মদ রবিউল ইসলাম ময়ন। লিখেছেন, আমি আপনাদের নিয়মিত একজন শ্রোতা। বেতারের বিভিন্ন সচেতনতামূলক ও বিনোদনমূলক অনুষ্ঠান আমাকে সবসময় আকৃষ্ট করে, বিশেষ করে আমাদের কথা আমাদের গান, কথায় গানে সঙ্গীতমালা। এ ধরনের অনুষ্ঠান সমাজের মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি ও বিনোদনের পাশাপাশি গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দিতে পারে।
1: ধন্যবাদ মোহাম্মদ রবিউল ইসলাম ময়ন। আশা করি সামনের দিনগুলোতে থাকবেন জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের সাথে, নিয়মিত শুনবেন এবং মতামত জানিয়ে নিয়মিত।
0: আব্দুর রউফ সাহেব সোনাতলা বগুড়া থেকে ইমেল করেছেন, বাংলাদেশ বেতার পরিচালিত জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল পরিবেশিত সুখী সংসার সুখের ঠিকানা, এসব করি ছোট পরিবার জনপ্রিয় অনুষ্ঠান। আমি মনে করি এসব অনুষ্ঠান যারা নিয়মিত শুনে থাকেন, ছোটখাটো অসুখ বিসুখ হলে তাদের ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন নেই, তারা ঘরোয়া চিকিৎসা করে উপকৃত হতে পারেন, বিশেষ করে গর্ভবতী মায়েদের জন্য এবং নবজাতক থেকে শুরু করে ৬ বছর বয়স পর্যন্ত বাচ্চাদের অনেকটাই রোগ বালাই প্রতিরোধ করা সম্ভব। এছাড়াও বাচ্চাদের টিকা দেওয়ার জন্য কখন কোন টিকা দিতে হবে তাও জানা যায়।
1: আব্দুর রউফ, জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল থেকে শ্রোতা বন্ধুরা কি কি তথ্য পেতে পারেন, কিভাবে উপকৃত হতে পারেন, সে বিষয়ে আপনি সুন্দর করে লিখেছেন, আপনার মতামতের জন্য অনেক ধন্যবাদ।
0: সোনাতলা বগুড়া থেকে ইমেল করেছেন মোহাম্মদ শাহাদাত হুসাইন। আপনি লিখেছেন, জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের সকল পরিবেশনা সময়ের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে, যেমনটি এগিয়ে যাচ্ছে বিশ্ব। পুষ্টি সেলের এসকলের ছোট পরিবার সুখের ঠিকানা, স্বাস্থ্যই সুখের মূল, এই তিনটি অনুষ্ঠান শুনতে আমি মিস করি না। সকালে ঘুম থেকে উঠেই সুখের ঠিকানা দিয়ে শুরু করি, বুধবার প্রচারিত নাটক শুনে আমি ভীষণ উপকৃত হচ্ছি। ডাকবাক্সের মাধ্যমে এই সেলের নানা ধরনের প্রশ্নের উত্তর পাচ্ছি। তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠান যেমন সজীব দত্তের মাধ্যমে অনেক জনপ্রিয়তা অর্জন করেছে, এই তারুণ্যের কণ্ঠ যেন গ্রাম পর্যন্ত নিয়ে আসার ব্যবস্থা করা হয়।
1: মোহাম্মদ শাহাদাত হোসেন বাল্লু, আপনি মূলত তিনটি অনুষ্ঠানের কথা বললেও আপনি জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল পরিবেশিত চারটি অনুষ্ঠানই শুনছেন, কারণ আপনার ইমেইলে যেসব অনুষ্ঠানের কথা বলেছেন সেগুলো সুখের ঠিকানা, এসো গড়ি ছোট পরিবার এবং স্বাস্থ্য সুখের মূলের পাশাপাশি সুখী সংসার অনুষ্ঠানে পরিবেশিত হয়ে থাকে। আপনার মতামতের জন্য ধন্যবাদ জানাচ্ছি, আবারও লিখবেন আশা করি।
0: কাপাসিয়া গাজীপুর থেকে ইমেল করেছেন আরিফ মাহমুদ পরশ। আপনি লিখেছেন, সেই ৯০ দশক থেকে নিয়মিত বেতার শুনে ও লিখে আসছি। চাকরির সুবাদে মাঝে কয়েক বছরের সাময়িক বিরতি ছিল, আশা করছি এখন থেকে নিয়মিত সাথে থাকবো ইনশাআল্লাহ। জনসংখ্যার স্বাস্থ্য ও পুষ্টি সেলের সকল অনুষ্ঠান আমার নিকট ভীষণ ভালো লাগে।
1: আপনার চিঠি পড়েও আমাদের ভালো লাগলো আরিফ মাহমুদ পরশ। আপনি দীর্ঘদিন যাবত বাংলাদেশ বেতারের জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান শুনছেন এবং আরো ভালো লাগলো জেনে যে আপনি বিরতির পর আবার নতুন করে লেখা শুরু করেছেন।
0: প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন সুখী সংসার অনুষ্ঠানের ডাকবাক্স পর্ব, প্রচারিত হচ্ছে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা জানিয়ে দিই, ডাকবাক্স প্রযত্নে পরিচালক জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার, শেরেবাংলানগর, ঢাকা 1207। আমাদেরকে যারা ইমেল করতে চান তাদের জন্য জানিয়ে দিচ্ছে আমাদের ইমেলের ঠিকানা betarphnc1207@gmail.com। প্রিয় শ্রোতা, এবারে জানিয়ে দেব এ সপ্তাহের সেরা চিঠির কথা। এ সপ্তাহের সেরা চিঠি আমরা নির্বাচন করেছি ইমেল থেকে। লিখেছেন মোহাম্মদ সাকিব হাসান বিদ্যুৎ ত্রিশাল ময়মনসিংহ থেকে।
1: ত্রিশাল ময়মনসিংহ শ্রোতা বন্ধু সাকিব হাসান বিদ্যুৎ, আপনি আমাদের একজন নিয়মিত শ্রোতা, নিয়মিত আপনার কাছ থেকে ইমেল পেয়ে থাকি। এ সপ্তাহে আপনি একটি সুন্দর ইমেল পাঠিয়েছেন, এটি সেরা চিঠি হিসেবে নির্বাচিত হয়েছে, আমরা পড়ছি আপনার ইমেল থেকে।
0: স্মৃতির অলিন্দে আজ বড্ড বেশি ভেসে উঠেছে সেই আনন্দময় দিনটির কথা, যেদিন বাংলাদেশ বেতারে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল থেকে প্রচারিত নিহারবাণী নাটকের কুইজে বিজয়ী হয়ে পেয়েছিলাম আমার স্বপ্নের সেই রেডিও সেটটি, জীবনের প্রথম পুরস্কার, তাও আবার বেতারের মায়াবী কণ্ঠে মাধুনে জড়ানো এক অমূল্য উপহার। যেদিন প্রথমবার কাঁপা কাঁপা হাতে পরম মমতায় সেই রেডিওটি বুকে জড়িয়ে ধরেছিলাম, সেদিন কে জানত এই ছোট্ট যন্ত্রটি একদিন আমার একঘেয়ে ও সাদামাটা জীবনের পুরো গতিপথ চিরতরে বদলে দেবে। সেই রেডিওর সুইচটি অন করতেই যেন আমার নীরব ঘরে এসে প্রবেশ করলো জ্ঞানের এক অমর শুভ্র আলো। নিহারবাণী নাটকটি শুনতে শুনতে কত আবেগ, কত চোখের জল, আর জীবনের কত না জানা শিক্ষার মুখোমুখি হয়েছি। আর সেই নাটকের সুবাদেই হাতে আসা রেডিওটি ধীরে ধীরে আমার নিভৃত জীবনের সবচেয়ে বড় আশার আলো হয়ে উঠল। প্রতিদিন চারবার যখন জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল তাদের সমৃদ্ধ ও সুরভিত বার্তা নিয়ে হাজির হয়, তখন মনে হয় ঘরের প্রতিটি কোণ এক অদ্ভুত প্রশান্তিতে ভরে ওঠে। সুষম পুষ্টির জাদুকরি কথা, মা ও শিশুর নিবিড় যত্ন আর সুস্থ থাকার পরম মমতাপূর্ণ দিক নির্দেশনাগুলো, কিশোর কিশোরীদের মানসিক স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা বিষয়ে বিষয়ক দিক নির্দেশনা প্রতিদিন আমার জীবনকে নতুন করে জাগিয়ে তোলে। নিহার বানু নাটক থেকে পাওয়া সেই রেডিও সেটটি নিয়ে যখন সবাই একসাথে বসে এই সেলের অনুষ্ঠান শুনি, পৃথিবীর সব সুখ যেন নেমে এসেছে আমাদের এই ছোট্ট কুটিরে। পরিবারের সকল সদস্য পুষ্টি সেলের অনুষ্ঠান একসাথে বসে শোনার আনন্দ সত্যি অমলিন। প্রতিটি দিন প্রতিটি ক্ষণ আমাকে নতুন করে বাঁচতে শেখানোর জন্য এবং আমার জীবনধারাকে সুস্থ ও অর্থপূর্ণ করে তোলার জন্য বাংলাদেশ বেতারের জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের প্রতি আমার হৃদয়ের গভীরতম কোণ থেকে চিরন্তন কৃতজ্ঞতা।
1: সাকিব হোসেন বিদ্যুৎ, খুব মনোযোগ সহ শুনছিলাম আপনার ইমেইলে বক্তব্য। বাংলাদেশ বেতার জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠান নিহার বানু এবং একটি রেডিও সেট পাওয়ার গল্প আপনার জীবনযাত্রাকে বদলে দিয়েছে, সুস্থ সুন্দর জীবনযাপনের ঠিকানা খুঁজে দিয়েছে, একথা জেনে আমরা সত্যি আনন্দিত। তবে রেডিও সেটটি আপনি কখন পুরস্কার হিসেবে পেয়েছিলেন সেটি যদি জানাতেন আমাদের আরো ভালো লাগতো। আশা করি এই রেডিও সেটটি আপনাকে আরো সামনে এগিয়ে দেবে, জীবনকে আরো সুন্দর করবে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা।
0: মহেশপুর ঝিনাইদহ থেকে ইমেল করেছেন মোহাইমিনুর রহমান। একজন নিয়মিত শ্রোতা হিসেবে আমার বিনীত কিছু গঠনমূলক প্রস্তাব রয়েছে। শিশুদের স্বাস্থ্য ও পুষ্টি, কিশোর কিশোরীদের শারীরিক ও মানসিক সুস্থতা, প্রবীণদের স্বাস্থ্য সেবা, প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাস্থ্য অধিকার এবং পরিবার ভিত্তিক পুষ্টি ব্যবস্থাপনা নিয়ে আরো নিয়মিত ও ধারাবাহিক অনুষ্ঠান আয়োজন করা যেতে পারে। পাশাপাশি শ্রোতাদের সরাসরি প্রশ্ন, বিশেষজ্ঞের উত্তর, ফোন ইন অনুষ্ঠান এবং বাস্তব জীবনের সফলতার গল্প যুক্ত করা হলে শ্রোতাদের অংশগ্রহণ আরও বাড়বে বলে মনে করি। আমি বিশ্বাস করি বাংলাদেশ বেতারে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল শুধু একটি অনুষ্ঠানের প্রচার মাধ্যম নয়, এটি মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনার একটি গুরুত্বপূর্ণ জনসেবামূলক প্ল্যাটফর্ম। আপনাদের সুন্দর ও দায়িত্বশীল প্রচেষ্টা মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করছে এবং একটি সুস্থ প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
1: অনেক ধন্যবাদ মোহাইমিনুর রহমান। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল সম্পর্কে আপনার ইতিবাচক মতামত আমাদেরকে উৎসাহিত করবে। আপনি যে প্রস্তাবগুলো রেখেছেন সেটি আমাদের বিবেচনায় রইল।
0: বোলচাগঞ্জ দিনাজপুর থেকে ইমেল করেছেন মোহাম্মদ মেহেদী হাসান। বাংলাদেশ বেতারের শ্রেষ্ঠ অনুষ্ঠান হচ্ছে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান। এই সেলের অনুষ্ঠান যে শুনবে সে এমনিতেই সচেতন হয়ে যাবে। সুন্দর পরিবার গঠনে এই সেলের ভূমিকা অতুলনীয়। এই সেলের আলোর পরিসরে বাবা মা থেকে শুরু করে সন্তানেরাও সচেতন হচ্ছে। বাস্তব জীবনে যে কোনো সমস্যার সম্মুখীন হলে এই সেল থেকে পাওয়া জ্ঞানে তা নিষ্পত্তিতে অনেক সহায়তা করে। প্রতিদিন জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠান শুরু হলে মনে হয় আমাকে শিক্ষা অঙ্গন থেকে ডাকছে। প্রতিদিন জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান শুরু হলে মনে হয় আমাকে শিক্ষাঙ্গন থেকে ডাকা হচ্ছে। এই সেলের অনুষ্ঠান শুনে আমি উপকৃত হয়েছি।
1: মোহাম্মদ মেহেদী হাসান, আমাদেরও প্রত্যাশা যে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠান শুনে শ্রোতারা সচেতন হবেন, সুস্থ সুন্দর জীবনের ঠিকানা খুঁজে পাবেন। আপনার মতামতের জন্য অনেক ধন্যবাদ, আবারও লিখবেন আশা করি।
0: বেগমগঞ্জ নোয়াখালী থেকে ইমেল করেছেন সাইফুল ইসলাম সাকিব। দৈনন্দিন জীবনে আমরা সবাই কম বেশি ব্যস্ত, ব্যস্ততা জীবনের তাগিদেই, তবুও আমরা ক্লান্ত হয়ে খুঁজি একটু প্রশান্তির ছোঁয়া, আর সেই প্রশান্তির ছোঁয়াটুকু অনুভব করি প্রিয় জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠানগুলোর মাধ্যমে। উক্ত সেলের প্রতিটি অনুষ্ঠানই আমার ভীষণ প্রিয়, কেননা এই সেলের অনুষ্ঠানগুলো থেকে বিনোদনের পাশাপাশি আমরা যে শিক্ষা অর্জন করি তা অমূল্য সম্পদ। সেই কবে থেকে পা পা করে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠানগুলোর সাথে পথ চলছি, আজ তার সঠিক দিন ক্ষণ জানা নেই, কিন্তু অনুষ্ঠানগুলোর প্রতি ভালোবাসা ও আগ্রহের বিন্দুমাত্র কমতি নেই।
1: সাইফুল ইসলাম, জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠানের প্রতি আপনার আগ্রহ ও ভালোবাসার কথা জেনে আমাদের ভালো লাগলো। আপনি ঠিকই বলেছেন যে বিনোদনের মাধ্যমে কিছু তথ্য পরামর্শ শ্রোতাদের কাছে উপস্থাপন করা হয়ে থাকে। আমাদের একটাই প্রত্যাশা, শ্রোতাদের ভালো থাকা।
0: চকরিয়া কক্সবাজার থেকে ইমেল করেছেন আশিকুল ইসলাম নাইম। আপনি লিখেছেন, সুখী সংসার অনুষ্ঠানটি আমি বাসায় রেডিও একদম ফুল ভলিউম দিয়ে শুনি, এতে পরিবারের সবাইও মন দিয়ে শোনে। ডাকবাক্স অনুষ্ঠান শুনতে ভালো লাগে, আর যখন আমার নাম ধরে ইমেল পড়া হয় তখন সবাই বলে ওঠে তোমার ইমেল পড়া হচ্ছে। এছাড়াও আপনি জানিয়েছেন আপনি সেরা পটলেখক হয়েছেন 16 আগস্ট তারিখে, এবং সেই কারণে আপনার পরিবারের সবাই আপনার চেয়েও অনেক বেশি খুশি হয়েছেন।
1: আশিকুল ইসলাম নাইম, মনোযোগ সহ পরিবারের সবাইকে নিয়ে অনুষ্ঠান শোনার জন্য ধন্যবাদ জানাচ্ছি, এবং ডাকবাক্স ভালো লাগার কথা জেনে আমাদেরও ভালো লাগলো।
0: সাথিয়া পাবনা থেকে মোহাম্মদ সিফাত সর্দার, আপনার ইমেইলে আপনি লিখেছেন, বাংলাদেশ বেতার ঢাকা জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ শিক্ষামূলক অনুষ্ঠান প্রচার করে থাকে। এসব অনুষ্ঠান সাধারণ মানুষের কাছে স্বাস্থ্য ও পুষ্টি সম্পর্কিত তথ্য সহজভাবে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও আপনি লিখেছেন, পুষ্টি বিষয়ক বিভিন্ন অনুষ্ঠান এই সেলের অন্যতম গুরুত্বপূর্ণ কার্যক্রম। এছাড়াও স্বাস্থ্য বিষয়ক এবং বিশেষ করে মা ও শিশুর স্বাস্থ্য নিয়ে গুরুত্ব সহকারে আলোচনা করা হয়।
1: সেফাস সর্দার, আপনি জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠানকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করছেন, একই সাথে শিক্ষামূলক বলে মনে করছেন, আপনার মতামত জেনে আমাদের ভালো লাগলো, ধন্যবাদ ইমেলের জন্য।
0: দৌলতপুর মানিকগঞ্জ থেকে ইমেল করেছেন মেহেদি হাসান মামুন। আপনি লিখেছেন, সাম্প্রতিক সময়ে আপনার ইমেল সেভাবে পড়া হচ্ছে না, নিয়মিতভাবে ইমেল পাঠানোর পরেও যদি বঞ্চিত হতে হয় তবে লেখার আগ্রহ আপনি হারিয়ে ফেলতে পারেন। শ্রোতা বৃদ্ধি এবং সচেতনতা বৃদ্ধির কাজে সবসময় আপনি ভূমিকা রাখেন, আর সেজন্যই জানতে চেয়েছেন যে এভাবে যদি অবহেলা করা হয় তাহলে কিভাবে যুক্ত থাকবো এবং কাজ করবো।
1: মেহেদি হাসান মামুন, আপনি কি কারণে অভিযোগটি উত্থাপন করেছেন আমরা ঠিক বুঝতে পারিনি। ইমেল পাওয়ার পরপরই আমরা উত্তর দিতে চেষ্টা করেছি। গত 6 সেপ্টেম্বর তারিখেও আপনার ইমেলের আমরা উত্তর দিয়েছি। তবে মনে রাখতে হবে যে ডাকবাক্স অনুষ্ঠানটি জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠান সম্পর্কে শ্রোতাদের প্রশ্ন ও মতামতের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়, সেভাবেই লিখবেন আশা করি।
0: এবারে প্রাপ্তি স্বীকারের পালা। আরো যারা ইমেল পাঠিয়েছিলেন, আলী আহমেদ আরিফ সাপাহার নওগাঁ থেকে আপনার দুটি ইমেল পেয়েছি, আফিয়া খানম জুলি সুলতান শাহী গোপালগঞ্জ থেকে, ফয়সাল আহমেদ শিপন সুলতান শাহী গোপালগঞ্জ থেকে এবং তাসলিমা খানম সুমি আপনিও সুলতান শাহী গোপালগঞ্জ থেকে। আরো আছেন ছুটু খান মহেশখালী কক্সবাজার থেকে, সাবিরুল ইসলাম শ্যামনগর সাতক্ষীরা থেকে।
1: অনেক অনেক ধন্যবাদ শ্রোতা বন্ধুরা, আজ এখানেই শেষ করতে হবে। তবে আগামী সপ্তাহে আপনাদের চিঠি এবং ইমেল নিয়ে আবারও আমরা হাজির হব ডাকবাক্স অনুষ্ঠানে। সে পর্যন্ত সবাই নিয়মিত শুনবেন আশা করি।
0: প্রিয় শ্রোতা বন্ধু, আমাদেরকে চিঠি লেখা, ইমেল পাঠানো এবং আমাদের আয়োজনের সাথে নিয়মিত থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। সবসময় সবাই সচেতন থাকবেন, আপনার আশেপাশের সবাইকেও সচেতন জীবনযাপনে আগ্রহী করে তুলবেন। আপনাদের ভালো থাকা আমাদের সবসময়ের প্রত্যাশা। আজ বিদায় বলছি। উপস্থাপনায় ছিলাম আমি লায়লা আরিয়ানী হোসেন, শব্দগ্রহণ ও সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
2: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল,
3: বাংলাদেশ বেতার। একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30 বাংলাদেশ বেতার, খবর পড়ছি আজহারুল ইসলাম। শুরুতেই শিরোনাম। দেশের জ্বালানি নিরাপত্তা যোদ্ধারে নতুন গ্যাস ক্ষেত্র অনুসন্ধানে যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি শেভরনকে আরও বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের। বাণিজ্য ও শিক্ষাসহ অর্থনৈতিক কর্মকাণ্ডে সহযোগিতা সম্প্রসারণে পাকিস্তানের প্রতি রাষ্ট্রপতির আহ্বান। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা নিয়ে করা রিট হাইকোর্টে খারিজ। সবার জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিতে গুরুত্ব আরোপ জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদুর রহমানের। দেশে সারের কোন সংকট নেই, বিতরণে মনিটরিং জোরদারের নির্দেশ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর। হরমুজ প্রণালী নিয়ে আলোচনার জন্য আগামীকাল ওমানে উপসাগরীয় দেশগুলোর সাথে বৈঠকে বসছে ইরান। এবং দুবাইয়ে এশিয়া কাপ নারী টি টোয়েন্টি ক্রিকেটের ফাইনালে এখন ভারতের মুখোমুখি শ্রীলঙ্কা। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের জ্বালানি নিরাপত্তা যোদ্ধার ও ক্রমবর্ধমান চাহিদা মেটাতে বিদ্যমান গ্যাস ক্ষেত্রের পাশাপাশি নতুন গ্যাস ক্ষেত্র অনুসন্ধানে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক জ্বালানি কোম্পানি শেভরনকে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। আজ সচিবালয়ে শেভরনের বেস অ্যাসেটস ও উদীয়মান দেশ বিষয়ক প্রেসিডেন্ট জাভিয়ার লা রোসার নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান। বৈঠকে বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে এবং একে সুসংহত করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে। আজ বঙ্গভবনে দেশের 33টি জেলা পরিষদের প্রশাসকগণ রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে তিনি একথা বলেন। স্থানীয় সরকার ব্যবস্থা গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি উল্লেখ করে রাষ্ট্রপতি ফ্যাসিবাদী যুগের রেখে যাওয়া দুর্নীতি নির্মূলে সক্রিয়ভাবে কাজ করতে জেলা পরিষদের প্রশাসকদের প্রতি আহ্বান জানান। তিনি জেলা পরিষদগুলোর উন্নয়নমূলক কর্মকাণ্ডে গতিশীলতা আনা, স্থানীয় পর্যায়ে নাগরিক সেবা নিশ্চিত এবং প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখতে প্রশাসকদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর পাকিস্তানের সঙ্গে ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, বিমান যোগাযোগ, শিক্ষা ও প্রশিক্ষণ সহ পারস্পরিক সত্ত্ব সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানিয়েছেন। বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার আজ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, পাকিস্তান বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অংশীদার। দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ড আরও সম্প্রসারণ করা গেলে উভয় দেশের জনগণই উপকৃত হবে। এ লক্ষ্যে তিনি ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং নতুন নতুন বাণিজ্যিক সম্ভাবনা কাজে লাগানোর উপর গুরুত্ব আরোপ করেন। পাকিস্তানের তৈরি পণ্য নিয়ে আগামী মাসে ঢাকায় বাণিজ্য মেলা অনুষ্ঠিত হবে উল্লেখ করে পাকিস্তানের হাইকমিশনার বাংলাদেশের তৈরি পণ্য দিয়ে পাকিস্তানে অনুরূপ বাণিজ্য মেলা আয়োজনের আহ্বান জানান। তিনি বলেন, এবছর ঢাকা ও করাচির মধ্যে সরাসরি বিমান যোগাযোগ পুনরায় চালু হবে। হাইকমিশনার পাকিস্তানের বাজারে বিদ্যমান শুল্কমুক্ত সুবিধা কাজে লাগিয়ে বাংলাদেশ থেকে আরও বেশি চা রপ্তানির আহ্বান জানান। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, সরকার নাগরিকের বাক স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন রয়েছে। আজ সচিবালয়ে আন্তর্জাতিক রিপাবলিকান ইনস্টিটিউট আইআরআই এর একটি প্রতিনিধিদল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। বৈঠকে সাইবার অপরাধ ও অনলাইন বুলিং প্রতিরোধ এবং প্রস্তাবিত সাইবার সুরক্ষা সংশোধন আইন 2026 বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ডিজিটাল পরিসরে শালীনতা ফিরিয়ে আনা, খারাপের বোলিং থেকে নারী ও তরুণদের সুরক্ষা এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করাই প্রস্তাবিত সাইবার সুরক্ষা সংশোধন আইন 2026 পরিমার্জনের অন্যতম লক্ষ্য। সাক্ষাৎকালে আইআরআই এর প্রেসিডেন্ট প্রোগ্রাম ডিরেক্টর জন ফ্লোহার্টি স্বরাষ্ট্রমন্ত্রীকে তাদের চলমান যুব নেতৃত্ব গঠন ও সহিংসতামূলক রাজনৈতিক চর্চা সংক্রান্ত কর্মসূচি সম্পর্কে অবহিত করেন। তিনি বাংলাদেশের তরুণ সমাজ ও রাজনৈতিক কর্মীদের সাইবার বুলিং এবং সংগঠিত অপপ্রচার থেকে রক্ষায় সরকারি ও বিরোধী দলগুলোর জন্য একটি সর্বসম্মত নীতি ও আইনগত সুরক্ষার আহ্বান জানান। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং জনগণের অংশগ্রহণ ও জবাবদিহিতা নিশ্চিত করতে শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থা গড়ে তোলার কোন বিকল্প নেই। আজ বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেঙ্গোলি সচিবালয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। এ সময় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন। ডক্টর আব্দুল মঈন খান বলেন, স্থানীয় সরকারকে সত্যিকার অর্থে কার্যকর ও শক্তিশালী করতে প্রকৃত বিকেন্দ্রীকরণ নিশ্চিত করা প্রয়োজন। সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা ও জনগণের কাছে জবাবদিহিতা বৃদ্ধি এবং নারী ক্ষমতায়নের ক্ষেত্রে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের উপরও গুরুত্ব আরোপ করেন। বৈঠক শেষে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, স্থানীয় সরকার নির্বাচন আইনে প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয়। এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন,
2: প্রার্থীদের যোগ্য অযোগ্যতাটা তৈরি করে নির্বাচন কমিশন। এখন নির্বাচন কমিশন আমাদের আইন, শিক্ষা মন্ত্রণালয়ের যে নীতিমালা, সবকিছু নিয়ে ওরা একত্রিত করে নির্বাচন কমিশন ঠিক করবে যে এমপিওভুক্ত শিক্ষকেরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন কি পারবেন না।
0: খাদ্যমন্ত্রী মিজ আফরোজা খানম বলেছেন, মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য কারাগারে মাদক নিরাময় কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আজ মানিকগঞ্জে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় একথা জানান। মন্ত্রী বলেন, মাদক সেবীদের গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর পর জামিনে বেরিয়ে আবারও মাদকাসক্ত হয়ে পড়ার প্রবণতা ঠেকাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভূমিমন্ত্রী মোহাম্মদ মিজানুর রহমান মিনু দেশের ফসলের জমি ও সরকারি বেসরকারি সম্পত্তি ভূমিদস্যুদের হাত থেকে রক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি আজ তার মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সমন্বয় সভায় বিভাগীয় কমিশনারদের এ নির্দেশনা দেন। ফসলি জমি রক্ষার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে জানিয়ে ভূমিমন্ত্রী বলেন, কোন ব্যক্তি, গোষ্ঠী বা প্রভাবশালী মহল যাতে অবৈধভাবে কৃষিজমি, খাসজমি কিংবা সাধারণ মানুষের সম্পত্তি দখল করতে না পারে সে বিষয়ে মাঠ প্রশাসনকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ বিচারপতি জে বি এম হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। গত 7ই সেপ্টেম্বর এ রিট দায়ের করা হয়। জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জোবাইদা রহমান বলেছেন, স্বাস্থ্যসেবা কোন বিশেষ সুবিধা নয়, এটি প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার। তিনি আজ রাজধানীর নব থিয়েটারে বাংলাদেশ ইনোভেশন ফেয়ার 2026 হেলথ ইনোভেশন ফর অল এক্সপেন্ডিং অ্যাক্সেস টু অ্যাফোর্ডেবল অ্যান্ড কোয়ালিটি হেলথ কেয়ার শীর্ষক এক আলোচনায় একথা বলেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
3: রাজধানীর নব থিয়েটারে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় আয়োজন করেছে 3 দিনব্যাপী বাংলাদেশ ইনোভেশন ফেয়ারের মেলার দ্বিতীয় দিনে প্লেনারি সেশনে রোববার স্বাস্থ্যখাত বিষয়ক হেলথ ইনোভেশন ফর অল এক্সপ্যান্ডিং অ্যাক্সেস টু অ্যাফোর্ডেবল অ্যান্ড ইনক্লুসিভ কেয়ার শীর্ষক আলোচনার সভায় অংশ নেন দেশের প্রখ্যাত স্বাস্থ্য বিশেষজ্ঞ ও চিকিৎসকরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিনী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডক্টর জুবাইদা রহমান। বাংলাদেশের প্রতিটি নাগরিকের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা সহজলভ্য করার আহ্বান জানিয়ে তিনি বলেন, স্বাস্থ্যসেবা কোনো বিশেষ সুবিধা নয়, এটি একটি মৌলিক মানবাধিকার।
4: এটি বাংলাদেশের প্রতিটি অঞ্চলের প্রতিটি নাগরিকের জন্য সহজলভ্য হওয়া উচিত। উদ্ভাবন মানেই সবসময় কোনো ব্যয়বহুল যন্ত্র আবিষ্কার বা নতুন কোনো অ্যাপ চালু করা নয়। সবচেয়ে মূল্যবান উদ্ভাবন সেটাই যা সারা দেশের রোগীদের কোনো প্রকৃত সমস্যার সমাধান করে। তবেই আমরা দেশের প্রতিটি নাগরিকের কাছে মৌলিক মানবাধিকার হিসেবে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে পারব।
5: To every citizen of the country.
3: অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত স্বাস্থ্যখাতের গবেষণা বৃদ্ধির উপর জোর দিয়ে বলেন, গবেষণাকে ব্যয় নয় বিনিয়োগ হিসেবে বিবেচনা করতে হবে।
5: স্বাস্থ্যখাতে প্রায়শ আমরা যে অর্থের যোগান দেই সেটিকে ব্যয় মনে করি, কিন্তু হেলথে এবং হেলথ রিসার্চে এটিকে ব্যয় না মনে করে এটিকে ইনভেস্টমেন্ট ভাবতে হবে। আমাদের ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনকে সম্পূর্ণভাবে পুনর্গঠন করা হচ্ছে এবং এই কাজগুলোর মাধ্যমে আমরা MLC-তে পৌঁছতে পারলে আমাদের পুরো ঔষধ ইন্ডাস্ট্রি যেমন বেনিফিটেড হবে, অ্যাজ এ নেশন আমরা একটি সাস্টেইনেবল সলিউশনের দিকে আগাবো।
3: সভায় বক্তারা দেশের স্বাস্থ্যখাতের নানা সমস্যার সমাধানে পরামর্শ দেওয়ার পাশাপাশি এখাতের সম্ভাবনার কথাও তুলে ধরেন।
6: এখন মনোক্লোনাল অ্যান্টিবডি থেকে শুরু করে আমরা ভ্যাকসিন বায়োলজিস্ট দিয়ে যাচ্ছি,
7: আমরা অবশ্যই পারবো। আমাদের এখানে প্রচুর সম্পদ আছে মানে বিভিন্ন ধরনের।
3: প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডাক্তার এস এম সিয়াউদ্দিন হায়দারের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক এ কে আজাদ খান। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
4: খবরের বাকি অংশ পড়ছি নীলুফার জাহান। ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী শুরু হচ্ছে বিশেষ অভিযান। প্রধানমন্ত্রী তারেক রহমান তিন মাস ব্যাপী এই বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন করবেন আগামী শনিবার।
8: আসুন আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে এই পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিই, অবদান রাখি ডেঙ্গু প্রতিরোধে।
4: দেশে আবার শুরু হয়েছে ডেঙ্গুর প্রাদুর্ভাব। প্রতি বছর বর্ষার পর থেকে ডেঙ্গু রোগীর সংখ্যা দ্রুত বাড়তে থাকে, যা সঠিক সময়ে প্রতিরোধ না করলে মারাত্মক রূপ নিতে পারে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
9: ডেঙ্গু একটি ভাইরাস জনিত জ্বর যা প্রধানত এডিস মশার কামড়ে ছড়ায়। বাসাবাড়ি ও কর্মস্থলে জমে থাকা পরিষ্কার পানিতেই এডিস মশার বংশবৃদ্ধি ঘটে। ডেঙ্গু প্রতিরোধ ও এর প্রাথমিক লক্ষণ সম্পর্কে বলছিলেন ICDDRB-র বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার রেজন শুভ।
10: ডেঙ্গু প্রতিরোধের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি, সেটি হচ্ছে যেখানে এডিস মশা বংশ বিস্তার করতে পারে, বাসায় ফুলের টব আছে সেখানে পরিষ্কার পানি জমে আছে, সেই পরিষ্কার পানিতে কিন্তু এডিস মশা জন্মগ্রহণ করতে পারে। সেই সাথে ডাবের খোসা, পরিত্যক্ত টায়ার কিংবা যে কোনো পাত্র, এগুলো নিয়মিত পরিষ্কার করার প্রয়োজন। কখনোই পানি জমতে দেওয়া যাবে না, কারণ এডিস মশার বংশ বিস্তার কিন্তু সেখানেই হয় যেখানে পানি জমে থাকে।
9: সঠিক সময়ে চিকিৎসা না পেলে ডেঙ্গু হেমোরেজিক ফিভার বা ডেঙ্গু শক সিন্ড্রোমে রূপ নিতে পারে, যা জীবনের জন্য ঝুঁকিপূর্ণ। তাই প্রথম থেকেই সচেতন থাকা জরুরি। লক্ষণ দেখা দিলেই অবহেলা না করে প্রচুর পানি, ORS এবং তরল খাবার গ্রহণের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। চিকিৎসকের পরামর্শ ছাড়া যে কোনো ব্যথানাশক ঔষধ খাওয়া একদমই উচিত নয় বলছিলেন ডাক্তার রেজন শুভ।
10: জ্বর হলেই সেটাকে ডেঙ্গু চিন্তা করা যাবে না, তবে জ্বরের সাথে প্রচন্ড মাথা ব্যথা, চোখের পেছনে ব্যথা, শরীর ব্যথা, বমি বমি ভাব বা দুর্বলতা, এগুলো যদি থেকে যায় তাহলে ডেঙ্গুর কথাটা চিন্তা করতে হবে। আর ডেঙ্গু হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি, সেটি হচ্ছে পর্যাপ্ত পরিমাণ তরল খাবার গ্রহণ করতে হবে এবং নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে। আর সম্ভব হয় তাহলে লেবুর শরবত, ডাবের পানি, ওরসালাইন এগুলো বেশি বেশি খেতে হবে এবং পর্যাপ্ত রেস্টে থাকতে হবে।
9: বিশেষজ্ঞরা বলছেন কেবল চিকিৎসার উপর ভরসা না করে সচেতনতাই ডেঙ্গু প্রতিরোধ মূল চাবিকাঠি। বাসা ও আঙ্গিনা পরিষ্কার রাখা, ফুলের টব, ডাবের খোসা বা ছাদে পানি জমতে না দেওয়া এবং ঘুমানোর সময় মশারি ব্যবহার করাই ডেঙ্গু থেকে সুরক্ষার প্রধান উপায়। জনসচেতনতা আর ব্যক্তিগত সুরক্ষাই পারে ডেঙ্গুর ভয়াবহতা থেকে আমাদের রক্ষা করতে। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
4: এদিকে দেশে আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 6 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা 149 জনে দাঁড়িয়েছে। আজ স্বাস্থ্য অধিদপ্তরে ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, একই সময় দেশের বিভিন্ন হাসপাতালে 1,561 জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় হামির উপসর্গ নিয়ে 3 শিশুর মৃত্যু হয়েছে। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির লক্ষ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পর্যায়ক্রমে প্রয়োজনীয় জনবল ও যানবাহন সরবরাহ করা হবে। তিনি আজ জামালপুর জেলার মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভায় একথা বলেন। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মাদক নির্মূলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করার জন্য তৃণমূল পর্যায়ে কমিটি গঠনের নির্দেশনা দেন। দেশের সারের কোন সংকট নিয়ে উল্লেখ করে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সার বিতরণ কার্যক্রম তদারকি করারও নির্দেশ দেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, বাংলাদেশ ভারতের সঙ্গে গঠনমূলক দ্বিপাক্ষিক অংশীদারিত্বে এবং সরাসরি সম্পৃক্ততার মাধ্যমে সম্পর্ক পুনর্গঠন করতে চায়। তিনি আজ তার মন্ত্রণালয়ে সাংবাদিকদের একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ভারতকে নিয়ে বদ্ধমূল ধারণা থেকে বাংলাদেশকে বেরিয়ে আসতে হবে এবং পারস্পরিক স্বার্থের ভিত্তিতে সম্পর্ক স্থাপন করতে হবে। ভারতের ঝাড়খণ্ডে আদানি পাওয়ারের গোড্ডা বিদ্যুৎ কেন্দ্রের কারিগরি ত্রুটির কারণে বন্ধ হয়ে যাওয়া দুই নম্বর ইউনিটটি ফের চালু হয়েছে। ফলে আজ থেকে বাংলাদেশে আবারও বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে প্রতিষ্ঠানটি। পাওয়ার গ্রিড বাংলাদেশ পিজিসিবি এর জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হাসান বাংলাদেশ সংবাদ সংস্থাকে জানান, বর্তমানে দুই নম্বর ইউনিট থেকে 290 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। তিনি জানান, কেন্দ্রটির এক নম্বর ইউনিট থেকে 756 মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে গ্রিডে যুক্ত হচ্ছে।
0: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
11: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
0: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
4: এবারে আন্তর্জাতিক সংবাদ। ইয়েমেনে বৃহৎ দুটি ঘাঁটির কাছে হুতি বিদ্রোহী এবং সরকার সমর্থিত সৈন্যদের মধ্যে তুমুল লড়াই চলছে। হুতি বাহিনী ও সরকারি বাহিনীর মধ্যে ইয়েমেনের লোহিত সাগর উপকূলে কৌশলগত ও গুরুত্বপূর্ণ চ্যানেলকে কেন্দ্র করে পাল্টাপাল্টি লড়াই তীব্রতর হয়ে উঠছে। এই সংঘর্ষের কারণে হাজার হাজার ইয়েমেনি তাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হওয়ার প্রেক্ষাপটে বিশ্বের অন্যতম মারাত্মক মানবিক সংকট সৃষ্টি হয়েছে। এদিকে আঞ্চলিক নিরাপত্তা জোরদারের লক্ষ্যে হরমুজ প্রণালী নিয়ে আলোচনার জন্য ইরান আগামীকাল ওমানে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে বৈঠক করবে। কেশম দ্বীপের কাছে ইরানের একটি বাণিজ্যিক জাহাজে হামলায় একজন নিহত ও চারজন আহত হয়েছেন। দেশটির একজন কর্মকর্তা এজন্য মার্কিন বাহিনীকে দায়ী করেন। ইন্দোনেশিয়ায় নিখোঁজ ফেরির অন্তত 6 যাত্রী মারা গেছে এবং 107 জনকে উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে অন্তত 130 জন। আজ সকালে পূর্ব জাভার সুরাবায়া থেকে বাঞ্জারমাসিনগামী 30 জন নাবিক সহ 243 জন যাত্রী বহনকারী ফেরিটি তীব্র প্রতিকূল আবহাওয়ার কবলে পড়ে। গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে 7,000-এর বেশি ইবোলা রোগী শনাক্ত হয়েছে। কর্তৃপক্ষ জানায়,

0: শ্রীলঙ্কার বিপক্ষে ভারত এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা 3 ওভারে বিনা উইকেটে 29 রান করেছে। ফুটবল। জর্ডানের রাজধানী আম্মানে জেএফএ নারী আন্তর্জাতিক প্রীতি ফুটবলের দ্বিতীয় শেষ ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব 17 এখন জর্ডান অনূর্ধ্ব 17 দলের মোকাবেলা করছে। উল্লেখ্য, প্রথম প্রীতি ম্যাচে বাংলাদেশ 5-0 গোলের বড় ব্যবধানে স্বাগতিকদের পরাজিত করে। সবশেষে আবহাওয়া। আজ রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। দেশে জ্বালানি নিরাপত্তা জোরদারে নতুন গ্যাস ক্ষেত্র অনুসন্ধানে যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি শেভরনকে আরও বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের। বাণিজ্য, শিক্ষাসহ অর্থনৈতিক কর্মকাণ্ডে সহযোগিতা সম্প্রসারণে পাকিস্তানের প্রতি রাষ্ট্রপতির আহ্বান। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা নিয়ে করা রিট হাইকোর্টে খারিজ। সবার জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিতে গুরুত্ব আরোপ জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমানের। দেশে সারের কোন সংকট নেই, বিতরণে মনিটরিং জোরদারের নির্দেশ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর। হরমুজ প্রণালী নিয়ে আলোচনার জন্য আগামীকাল ওমানে উপসাগরীয় দেশগুলোর সাথে বৈঠকে বসছে ইরান। এবং দুবাইয়ে এশিয়া কাপ নারী টি টোয়েন্টি ক্রিকেটের ফাইনালে এখন ভারতের মুখোমুখি শ্রীলঙ্কা। খবর শেষ হলো।
1: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন আলহামরা ইসলাম, পড়ছি মোহাম্মদ আব্দুল্লাহ। উন্নত বিশ্ব যেখানে বিজ্ঞান ও প্রযুক্তির হাত ধরে এগিয়ে যাচ্ছে, কম্পিউটার ভিত্তিক প্রযুক্তির চরম উৎকর্ষতায় যখন চতুর্থ শিল্প বিপ্লবকে দুনিয়া স্বাগত জানাচ্ছে জ্ঞান এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ভিত্তিক কম্পিউটিং প্রযুক্তির স্মার্ট মেশিন যেখানে জায়গা নিয়েছে মানুষের, সেখানে বাংলাদেশ এখনও বহু পিছিয়ে। তবে এটিও বাস্তব যে বাংলাদেশে প্রতিভার অভাব নেই। প্রযুক্তিতে দক্ষ, প্রতিভাবান ও উচ্চাভিলাষী বহু তরুণ ও শিক্ষার্থী ও এই বিষয়ক প্রতিষ্ঠান রয়েছে বাংলাদেশে, যারা প্রযুক্তি, উদ্ভাবনী জ্ঞান ও সৃজনশীল উদ্যোগের মাধ্যমে দেশের উন্নয়নে শরিক হতে ও দেশকে ডিজিটাল প্রযুক্তিতে সমৃদ্ধ করতে অবদান রাখতে চান। এসব উদ্ভাবনী ক্ষমতাসম্পন্ন মেধাবী তরুণ উদ্ভাবকদের প্রযুক্তি মনস্ক চিন্তা, একাগ্রতা, সাধনার বিকাশে ও তাদের সঙ্গে নীতি নির্ধারক, উদ্যোক্তা, বিনিয়োগকারী, শিক্ষা প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান ও উন্নয়ন সহযোগীদের নিবিড় যোগাযোগ ও টেকসই অংশীদারিত্ব গড়ে তোলার লক্ষ্যে রাজধানী ঢাকার নব থিয়েটারে চলছে 3-দিনব্যাপী বাংলাদেশ ইনোভেশন ফেয়ার 2026। গতকাল এই মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্ভাবনী বক্তব্যে প্রধানমন্ত্রী দেশীয় গবেষণা ও মেধাভিত্তিক উদ্ভাবনগুলোকে কেবল ল্যাবরেটরিতে সীমাবদ্ধ না রেখে বাণিজ্যিকভাবে উৎপাদনে রূপান্তর এবং সরাসরি মূলধারার বাজারের সঙ্গে যুক্ত করার আহ্বান জানান। ইনোভেটিভ মার্কেট প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হওয়া এই মেলায় নিজেদের তৈরি নানা ধরনের 1 লাখেরও বেশি উদ্ভাবনী উদ্যোগ প্রদর্শন করছে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, 73টি বিশ্ববিদ্যালয় সহ উদ্ভাবক ও গবেষকেরা, যাদের মধ্যে রয়েছে সরকারি বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান, স্বতন্ত্র গবেষক, শিক্ষার্থী, নবীন স্টার্ট আপ, ক্ষুদ্র ও মাঝারি শিক্ষা প্রতিষ্ঠান এসএমই, উদ্ভাবনী সেবা প্রদানকারী আইডিয়া ইনকিউবেটার, পরিবেশক ও আন্তর্জাতিক বিনিয়োগকারীরা। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় আয়োজিত এই মেলায় প্রযুক্তি, ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পরিবেশ সহ বিভিন্ন উদ্ভাবন ও ধারণা প্রদর্শন করা হচ্ছে, যার মধ্যে সৌর বিদ্যুতে চলা যাত্রীবাহী গাড়ি, সানকার ও সোলার সেচ পাম্প নিয়ে দর্শনার্থীদের মধ্যে বেশ আগ্রহ দেখা গেছে। এর পাশাপাশি সীমান্ত এলাকায় অপরাধ দমনে ভারত ও চীনের মতো দেশগুলোতে স্বয়ংক্রিয়ভাবে গুলি করতে সক্ষম চৌকস প্রহরী নামের ক্যামেরাযুক্ত আগ্নেয়াস্ত্র, আখের ছোবড়া থেকে নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্লেট ও গ্লাস, বৈদ্যুতিক মোটর বাইক ও গাড়ি এবং কার্বন সেতু দর্শনার্থীদের আকৃষ্ট করেছে। উন্নত জাতিগুলোর উন্নতির পিছনের গল্পটাই হচ্ছে তাদের বিজ্ঞান গবেষণা, সেই সাথে প্রযুক্তি, তার সঠিক প্রয়োগ ও প্রতিভাবানদের খুঁজে বের করার প্রয়াস। অর্থাৎ শুধু গবেষণার মধ্যে সীমাবদ্ধ থাকলেই চলবে না, তার প্রায়োগিক ব্যবহার হতে হবে। তরুণদেরকে এগিয়ে আসতে হবে প্রযুক্তির প্রায়োগিক চিন্তা দিয়ে। মূলত বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশ ছাড়া দেশের উন্নয়ন ও অগ্রগতি পরিপূর্ণ হয় না। বর্তমান সরকার গবেষণালব্ধ জ্ঞানকে দেশের আর্থসামাজিক উন্নয়নে কিভাবে ব্যবহার করা যায় তার উপর গুরুত্ব দিচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেও প্রযুক্তির উন্নয়নে তরুণদের উপর ভরসা রাখছেন। তিনি তথ্য ও প্রযুক্তি খাতে বিশেষ জোর দিচ্ছেন এবং একটি আধুনিক, প্রযুক্তি নির্ভর ও জ্ঞানভিত্তিক দেশ গড়ার লক্ষ্যে কাজ করার কথা বলছেন।

0: তরুণদের যাতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ও আন্তর্জাতিক প্রযুক্তিতে দক্ষ করে তোলা যায় এবং তারা যাতে বিশ্ববাজারে নিজেদের মেলে ধরতে পারে, কর্মসংস্থান তৈরি করতে পারে, সে বিষয়ে বিশেষ পরিকল্পনা রয়েছে বিএনপি সরকারের। নির্বাচনের আগে রাষ্ট্রকাঠামো মেরামতে যে 31 দফা জনগণের কাছে পেশ করেছিল বিএনপি, সেখানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, মহাকাশ গবেষণা এবং আণবিক শক্তির উন্নয়ন ও ব্যবহারের উপর গুরুত্বারোপ করা হয়। রাষ্ট্রকাঠামোতে আলো ছিল উদ্ভাবক, গবেষক এবং তরুণ উদ্যোক্তাদের গবেষণায় উৎসাহ প্রদান এবং সহজ সেবামূলক ব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকার। নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে বিএনপি সরকার তার নির্বাচনী ওয়াদাগুলো একের পর এক পূরণে আন্তরিক। কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ইনোভেটিভ বিজনেস আইডিয়া বাণিজ্যিকীকরণ করতে প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় সিড ফান্ডিং বা ইনোভেশন গ্রান্ট প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে, যার উদ্দেশ্য হচ্ছে ক্যাম্পাস থেকে ব্যবসায়িক উদ্যোক্তা তৈরি করা। এর ফলে এই উদ্যোক্তারা নতুন এবং সৃজনশীল ব্যবসায়িক ধারণা বাস্তবায়ন করে দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারবেন। সরকার মনে করে আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবন বা ইনোভেশনের সমন্বয়ে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব। সরকারের এই পরিকল্পনা বাস্তবায়নে বাংলাদেশকে একটি প্রযুক্তি সফল দেশ হিসেবে গড়ে তুলতে লাখো তরুণ শিক্ষিত প্রজন্মকে এগিয়ে আসতে হবে। এই লক্ষ্যে যারা দেশের বিভিন্ন স্থানে নিজেদেরকে স্বাস্থ্য, কৃষি ও প্রকৌশল সহ বিভিন্ন ক্ষেত্রে বিকশিত করার সাধনায় ব্যপ্ত, তাদেরকে খুঁজে বের করে সঠিক রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দিয়ে তাদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হবে, তাহলেই দেশ এগিয়ে যাবে, নির্মিত হবে একটি আধুনিক, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ। সংবাদ পর্যালোচনা শেষ হল, এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
1: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
2: অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে।

বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন দেশের গান। গানটির কথা সাজিয়েছেন মাসুদ করিম, সুর করেছেন সমর দাস এবং গানটির শিল্পী সৈয়দ আব্দুল হাদী।

শুনছেন দেশের গান, এবারে শিল্পী সামিনা চৌধুরী। গানটির কথা সাজিয়েছেন খন্দকার আব্দুল মোতালেব এবং সুর করেছেন বাসুদেব ঘোষ।

0: শুনলেন দেশের গান, বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
1: উত্তরণ বেতার ম্যাগাজিন।
2: আকাশ জুড়ে দুলছে সাদা মেঘের ভেলা, কাশের বনে হাঁসের ছানা করছে খেলা, শিউলি ফুলের হলদে বোটায় শিশির ঝরে ফোটায় ফোটায়, বৃষ্টি রোদের খনশুটিতে যায় যে বেলা।
3: প্রিয় শ্রোতা বন্ধুরা, শরতের এই শান্ত স্নিগ্ধ সন্ধ্যায় আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ বেতারের প্রতি সন্ধ্যার সজীব আয়োজন উত্তরণ অনুষ্ঠানে।
2: আমার প্রকৃতি এখন শরতের রোদ বিভোয় সেজে আছে, শিউলি ঝরা সকাল, দূর্বাগাশে শিশির কণার ঝিকিমিকি, নদী তীরে বা বনের ধারে কাশফুলের সাদা কেশের দোলা, আকাশে নীল ছুঁয়ে ভেসে বেড়ানো শুভ্র মেঘের ভেলা, নৌকার পালে বিলাসী হাওয়া, শরতের প্রকৃতি এমনই মনোলোভা।
3: শরতে ভেসে বেড়ানো মেঘের প্রান্ত ছুঁয়ে উড়ে চলে পাকপাখালির ঝাঁক, বাঁশবনে ডাহুকের ডাকাডাকি, বিলঝিলের জলে জড়িয়ে থাকা শাপলা শালুকের মনকারা অপরূপ শোভা, সব মিলিয়ে শরৎ যেন অপার আনন্দের এক অমীয় ভাণ্ডার।
2: প্রিয় বন্ধুরা, স্নিগ্ধ শরতের সন্ধ্যা অতিক্রান্ত রাতের চলতি প্রহরে উত্তরণ আয়োজনের শুরুতেই রয়েছে বিশ্বের বিস্ময়কর সংবাদের সংকলন বিশ্ব বিচিত্রা।
3: বিশ্ববিচিত্রায় আজ শুনবেন প্রেমিকার খোঁজে তিমি মাছের প্রায় 14,000 কিলোমিটার পথ পাড়ি দেওয়া আর বিশ্বের সবচেয়ে সরু পাড়ির গল্প।
2: প্রেমের টানে হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দেওয়ার ইতিহাস ভুড়ি ভুড়ি, তবে এবার প্রেমের টানে একটি হাম্পব্যাক তিমি মাছ 13,076 কিলোমিটার পাড়ি দিয়েছে। নিজের প্রেমিকাকে খুঁজতে 8,106 মাইল পাড়ি দিয়ে দক্ষিণ আমেরিকা থেকে আফ্রিকায় পৌঁছেছে হাম্পব্যাকটি। সাধারণত একটি প্রাপ্তবয়স্ক হাম্পব্যাক তিমি মাছ প্রায় 4,971 মাইল বা 8,000 কিলোমিটার মধ্যে ঘোরাফেরা করে, কিন্তু প্রেমিকার সাথে মিলতে এই তিমিটির বিশাল যাত্রাপথ এর দ্বিগুণ। তিমি গবেষকদের বলছেন, প্রেমের টানেই হয়তো রেকর্ড করে ফেলেছে তিমিটা, এই যাবৎকাল কোনো তিমি এত দীর্ঘ পথ অতিক্রম করেনি। এই ঘটনা তিমির অভিবাসন ক্ষমতার নতুন দিকও উন্মোচন করছে গবেষকদের কাছে। পোল্যান্ডের রাজধানী ওয়ারশে অবস্থিত একটি বাড়ির নাম ক্যারেট হাউস। 8-10টা সাধারণ বাড়ির মতো ক্যারেট হাউসও আছে শোবার ঘর, রান্নাঘর, বসার জায়গা, শৌচাগার আর আলাদা গোসলখানা। জানলে অবাক হবেন, পুরো বাড়িটি মাত্র 150 বর্গফুট জায়গার উপর নির্মিত। দুটি ভবনের মাঝখানে থাকা সরু এক ফালি জমিতে তৈরি হয়েছে এই বাড়িটি। বাড়িটিকে বিশ্বের সবচেয়ে সরু বাড়ি বলা হচ্ছে, কারণ বাড়িটির সবচেয়ে সরু অংশের প্রস্থ মাত্র 72 সেন্টিমিটার বা 28 ইঞ্চি, অর্থাৎ প্রায় 1.5 হাত, আর বাড়ির সবচেয়ে চওড়া অংশের প্রস্থ 122 সেন্টিমিটার বা 48 ইঞ্চি, অর্থাৎ প্রাপ্তবয়স্ক যে কেউ 2 হাত প্রসারিত করে অনায়াসে বাড়ির সবচেয়ে চওড়া অংশে 2 পাশের দেওয়াল ছুঁতে পারবেন। ব্যতিক্রমী বাড়ির নকশা করেছেন পোলিশ স্থপতি ইয়াকুব সেজেসনি। বাড়ির প্রতি সেন্টিমিটার জায়গা কাজে লাগানোর চেষ্টা করেছেন তিনি। বাড়ির ভেতরে তিনটি স্তরে রয়েছে রান্নাঘর, খাওয়া এবং বসার জায়গা, শৌচাগর, কাজের জায়গা এবং শোবার ঘর। বাড়ির নিচের স্তরে প্রবেশ পথ। পরের স্তরে রয়েছে শৌচাগর, ছোট রান্নাঘর, বসার জায়গা ও কাজের জায়গা। সেখান থেকে একটি মই বেয়ে উপরের স্তরে উঠতে হয়। এই স্তরে রয়েছে বিছানা, মাথার কাছে বড় একটি জানালা। ছোট হলেও বাড়িতে দিনের আলোর অভাব নেই। অস্বাভাবিক আকার এবং অবস্থানের কারণে নগর কর্তৃপক্ষ এটিকে বাড়ি হিসাবে স্বীকৃত দেয়নি, বরং এটি শিল্প স্থাপনা হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়েছে। শেষ হল বিশ্ব বিচিত্রা।
3: যে কজন অভিনয় শিল্পীর কঠোর পরিশ্রম ও একনিষ্ঠতার উপর ভর করে বাংলাদেশের চলচ্চিত্র শিল্প প্রতিষ্ঠিত হয়েছে, তাদের মধ্যে আনোয়ার হোসেন অগ্রগণ্য।
2: তাকে বাংলা চলচ্চিত্রের মুকুটহীন নবাব বলা হয়। আনোয়ার হোসেন পাঁচ দশকেরও বেশি সময় ধরে প্রায় পাঁচ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন।
3: 1967 সালে নবাব সিরাজউদ্দৌলা চলচ্চিত্রে সিরাজউদ্দৌলার চরিত্রে অনবদ্য অভিনয় করে তিনি বাঙালির হৃদয়ে চিরস্থায়ী আসন করে নিয়েছেন।
2: আজ তার প্রয়াণ দিবসে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমরা। প্রিয় বন্ধুরা, শিল্পকথা পর্বে বাংলার মুকুটহীন নবাব আনোয়ার হোসেনের জীবন ও কর্ম সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন মহিউদ্দিন তারেক।
4: বাংলা চলচ্চিত্রের মুকুটহীন সম্রাট অভিনেতা আনোয়ার হোসেন। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে কিছু শিল্পীর নাম কেবল তাদের অভিনীত চরিত্রের সঙ্গেই যুক্ত নয়, তারা নিজেরাই একটি যুগের প্রতীক। আনোয়ার হোসেন ছিলেন তেমনই এক কিংবদন্তি। গভীর ও দরদি কণ্ঠ, শক্তিশালী সংলাপ উচ্চারণ, ব্যক্তিত্বময় উপস্থিতি এবং চরিত্রের আবেগকে ধারণ করার অসাধারণ ক্ষমতার কারণে তিনি কয়েক দশক ধরে বাংলা চলচ্চিত্রের অন্যতম প্রধান অভিনেতা হিসেবে দর্শকের হৃদয়ে আসন গেড়েছেন। 1967 সালে খান আতাউর রহমান পরিচালিত চলচ্চিত্র নবাব সিরাজউদ্দৌলায় ঐতিহাসিক নবাব সিরাজউদ্দৌলার চরিত্রে তার অনবদ্য অভিনয় তাঁকে বাংলা চলচ্চিত্রের মুকুটহীন সম্রাট হিসেবে স্থায়ী পরিচিতি এনে দেয়।
5: বাংলা, বিহার, উড়িষ্যার মহান অধিপতি, তোমার শেষ উপদেশ আমি ভুলিনি জনাব। তুমি বলেছিলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীদের কিছুতেই প্রশ্রয় দিও না। তুমি বলেছিলে সুযোগ পেলেই তারা এদেশ কেড়ে নেবে। আমি তাদের প্রশ্রয় দেব না। আমি বেঁচে থাকতে তোমার রাজ্যে তারা দুর্গ তৈরি করতে পারবে না, সৈন্য সমাবেশে সক্ষম হবে না। আমার জন্যে, দেশের জন্যে দারুণ দুশ্চিন্তা নিয়ে তুমি চলে গেছ, তাই বুঝি তোমার এই নিশ্চিত আহ্বান। তোমার অন্তিম সময়ে তোমার মসনদ স্পর্শ করে যে প্রতিজ্ঞা আমি করেছিলাম, আমরণ আমি তা পালন করব। তুমি শান্ত হও, প্রসন্ন হও। দাদু সাহেব, নবাব আলীবর্দীখা।
4: নবাব সিরাজউদ্দৌলা চরিত্রের পর আনোয়ার হোসেন যেন দর্শকের কাছে নবাব সিরাজউদ্দৌলা নামেই পরিচিত হয়ে ওঠেন। মানুষ তাকে কেবল অভিনেতা নয়, যেন সত্যিকারের বাংলার নবাব হিসেবেই দেখতে চাইতেন। ফলে মুকুটহীন নবাব বা মুকুটহীন সম্রাট উপাধি তার সঙ্গে স্থায়ীভাবে যুক্ত হয়ে যায়। তিনি গভীর কণ্ঠ, দৃঢ় অভিব্যক্তি এবং আবেগপূর্ণ অভিনয়ের মাধ্যমে ভীষণ দর্শকপ্রিয়তা পেয়েছিলেন। আনোয়ার হোসেন 1931 সালের 6 নভেম্বর জামালপুর অঞ্চলের সরুলিয়া গ্রামের মিয়াবাড়িতে জন্মগ্রহণ করেন। সাব রেজিস্ট্রার বাবা নাজির হোসেন এবং গৃহিণী মা সাইদা খাতুনের তৃতীয় সন্তান ছিলেন তিনি। জামালপুরেই তার শৈশব ও কৈশোর কাটে। জামালপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা শেষ করে তিনি আনন্দমোহন কলেজে ভর্তি হন। ছাত্রজীবনেই অভিনয়ের প্রতি তার আগ্রহ তৈরি হয় এবং স্থানীয় মঞ্চনাটকে অভিনয়ের মাধ্যমে তার শিল্পী জীবনের সূচনা ঘটে। চলচ্চিত্রে আসার আগেই আনোয়ার হোসেন মঞ্চ ও বেতারে অভিনয়ের অভিজ্ঞতা অর্জন করেন। স্কুল ও কলেজ জীবনে নাটকে অভিনয়ের পাশাপাশি তিনি ঢাকার মঞ্চ ও বেতার নাটকের সঙ্গেও যুক্ত হন। ১৯৫৭ সালে ঢাকা বেতারে নৌফেল হাতেম নাটকের মাধ্যমে তার বেতার অভিনয়ের সূচনা হয় বলে জানা যায়। মঞ্চ ও বেতারের এই অভিজ্ঞতা পরবর্তী সময়ে চলচ্চিত্রে তার সংলাপ বলার ধরন, কণ্ঠের ব্যবহার ও চরিত্র নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সূত্রমতে, আনোয়ার হোসেনের চলচ্চিত্র জীবনের শুরু মহিউদ্দিন পরিচালিত তোমার আমার চলচ্চিত্রের মাধ্যমে। এটি ১৯৫৮ সালে মুক্তি পায়। প্রথম দিকে তিনি খলনায়ক ও পার্শ্ব চরিত্রে অভিনয় করলেও খুব দ্রুত তার অভিনয় ক্ষমতা নির্মাতা ও দর্শকদের নজর কাড়ে। এরপর তিনি সূর্যস্নান, জোয়ার এলো, কাচের দেয়াল, দুই দিগন্ত, পালঙ্ক সহ বিভিন্ন চলচ্চিত্রে অভিনয় করেন। ষাটের দশকের শুরুতেই তিনি চলচ্চিত্রের গুরুত্বপূর্ণ অভিনেতা হিসেবে নিজের অবস্থান তৈরি করে ফেলেন। আনোয়ার হোসেন কেবল ঐতিহাসিক চরিত্রের অভিনেতা ছিলেন না, দীর্ঘ অভিনয় জীবনে তিনি ঐতিহাসিক, রাজনৈতিক, সামাজিক, পারিবারিক, সাহিত্য নির্ভর, লোককাহিনী ভিত্তিক ও বক্তব্যধর্মী চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। তার অভিনীত ছবির মধ্যে রয়েছে জীবন থেকে নেয়া, কাচের দেয়াল, সূর্যস্নান, লাঠিয়াল, পালঙ্ক, অরুণোদয়ের অগ্নিসাক্ষী, গোলাপী এখন ট্রেনে, ধীরে বহে মেঘনা, নয়নমণি, ভাত দে, দায়ী কে, সত্যমিথ্যা, সুন্দরী, সকিনার যুদ্ধ, শহীদ তিতুমির, ঈশা খাঁ ইত্যাদি। জহির রায়হানের জীবন থেকে নেয়া আনোয়ার হোসেনের অভিনয় জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ চলচ্চিত্র। ১৯৭০ সালের এই চলচ্চিত্রে তিনি স্বাধীনতাকামী ও আদর্শবাদী রাজনৈতিক চরিত্রে অভিনয় করেন।
5: কি পেয়েছি আর কি দিয়েছি তার হিসেব করতে গেলে তো আর দেশকে ভালোবাসা না, দেশকে ভালোবাসতে হয় নিঃস্বার্থভাবে। বেলা পাওনার হিসেব নিয়ে যারা ব্যস্ত থাকে তা সর্বনাশ করছে।
4: তার অভিনয় শুধু বিনোদনের মাধ্যম ছিল না, বাংলাদেশের রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাসের সঙ্গেও তিনি গভীরভাবে সম্পর্কিত। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনা ভিত্তিক চলচ্চিত্রেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। জীবন থেকে নেয়া, অরুণোদয়ের অগ্নিসাক্ষী সহ বিভিন্ন চলচ্চিত্রে তার অভিনয় তৎকালীন রাজনৈতিক বাস্তবতা ও জাতীয় চেতনার প্রতিফলন ঘটিয়েছে। বিশেষ করে তার কণ্ঠ ও ব্যক্তিত্বময় অভিনয়ে দেশাত্মবোধ ও রাজনৈতিক চরিত্রগুলোকে আলাদা মাত্রা দিয়েছিল। আনোয়ার হোসেনের অভিনয় জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক হচ্ছে লাঠিয়াল চলচ্চিত্র। এই ছবির জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতার সম্মান লাভ করেন।
6: আরে বাবা, দুনিয়াটা একটা শক্তির ভক্ত, বাপ দাদারা গেলে লাঠি করছিল, আর তোর গোষ্ঠীর মুখে চুন কালি দিয়া তিনি হলেন কি গায়ে দেখবি লাঠি কই জানে, তারপরে গান গায়ে বাড়ি বাড়ি ভিক্ষা করে।
4: গোলাপী এখন ট্রেনে এবং দায়ী কে চলচ্চিত্রের জন্যও তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।
6: গোলাপী, হায় হায় রে, হ্যাঁ সর্বনাশ করছে, সর্বনাশ করছে, তোরে লাঠি মারতে কইছে কেডা, কোন জশাবে অর্ডার দিছে, হ্যাঁ তোর মায়ে না, তোর মায়ে হে কই, হে কই মেয়া কি হে বাপের বাড়ি থেকে আছে, কই গেল, হ্যাঁ হায় হায় রে সর্বনাশ করছে, আমার দুদিন নাহল মেয়েটাই তো শেষ করে ফেলাই দিছে, এ তোমার চারিদিক থেকে ধ্বংস শুরু করলো, কই গেল, গেল কই।
4: ২০১০ সালে তাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আজীবন সম্মাননা দেওয়া হয়। তিনি আরও পেয়েছেন বাচসাস পুরস্কার, একুশে পদক এবং অন্যান্য চলচ্চিত্র ও সাংস্কৃতিক সংগঠনের সম্মাননা। দীর্ঘ অভিনয় জীবনের শেষ দিকে বয়স ও শারীরিক অসুস্থতার কারণে তার চলচ্চিত্রে কাজ করা থেমে আসে। তার শেষ দিকের কাজগুলোর মধ্যে ২০০৬ সালের মুক্তিপ্রাপ্ত ঘানি চলচ্চিত্র উল্লেখযোগ্য। নিজের অভিনয় জীবনের শেষ পর্যায়ে শারীরিক কারণে কাজ করতে না পারাকে তিনি কষ্ট হিসেবে দেখতেন। ২০১৩ সালের ১৩ই সেপ্টেম্বর ৮২ বছর বয়সে তিনি পরলোকে চলে যান। আনোয়ার হোসেনের সবচেয়ে বড় উত্তরাধিকার তার অভিনীত চলচ্চিত্রের সংখ্যা নয়, বরং তিনি বাংলা চলচ্চিত্রের দর্শকের মনে যে চরিত্র স্মৃতি তৈরি করে গেছেন সেটিই তার প্রকৃত উত্তরাধিকার। তার চলচ্চিত্রে, তার কণ্ঠে, তার অভিনীত চরিত্রে এবং বিশেষ করে বাংলার মানুষের সাংস্কৃতিক স্মৃতিতে তিনি সত্যিই বাংলা চলচ্চিত্রের মুকুটহীন সম্রাট।
2: মহিউদ্দিন তাহেরের কণ্ঠে শুনছিলেন শিল্পকথা পর্ব।
3: ১৯২২ সাল, ব্রিটিশ বিরোধী আন্দোলন তখন তুঙ্গে। এদিকে মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলন আর অন্যদিকে খেলাফত আন্দোলন তখন ভারতবর্ষে ব্রিটিশ শাসনের ভিত কাঁপিয়ে দিয়েছিল।
2: ব্রিটিশ বিরোধী আন্দোলনে আগুনে ঘি ঢালার মতো ঘটনা কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণার প্রকাশ।
3: অগ্নিবীণা ১৯২২ খ্রিস্টাব্দের অক্টোবর মাসে প্রকাশিত হয়। এই কাব্যগ্রন্থে কবিতার সংখ্যা ছিল ১২টি, প্রথমটি প্রলয়োল্লাস আর শেষটি মোহরম।
2: তবে গ্রন্থভুক্ত দ্বিতীয় কবিতা বিদ্রোহী কাজী নজরুল ইসলামকে রাতারাতি খ্যাতির শীর্ষবিন্দুতে পৌঁছে দেয়। কবি নজরুল এই বইটি বিপ্লবী বারীন্দ্র কুমার ঘোষকে উৎসর্গ করেছিলেন। ব্রিটিশ বিরোধী আন্দোলনের পটভূমিতে রচিত এই কাব্যগ্রন্থটি বাংলা সাহিত্যের এক যুগান্তকারী সৃষ্টি হিসাবে খ্যাতি লাভ করে। প্রিয় উত্তরণ সঙ্গী, গ্রন্থ পরিচিতি পর্বে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা সম্পর্কে পর্যালোচনা করছেন অধ্যাপক আহমেদ রেজা।
7: শ্রোতা বন্ধুরা, উত্তরণের বই পরিচিতি পর্বে আজ কথা বলব বাংলা সাহিত্যের এক অনন্য সাধারণ সম্পদ নিয়ে। এই অনন্য সাধারণ সম্পদ একটি সবিশেষ উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। কাব্যগ্রন্থের নাম অগ্নিবীণা, আর এই গ্রন্থটির রচয়িতা বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। অপরিসীম বহু বিচিত্র প্রতিভার অধিকারী কাজী নজরুল ইসলাম। তিনি একাধারে কবি, ছড়াকার, ঔপন্যাসিক, ছোট গল্প রচয়িতা, প্রাবন্ধিক, নাট্যকার, শিশুতোষ গ্রন্থ রচয়িতা, পত্রলেখক, গীতিকার, গায়ক, সুরকার, চলচ্চিত্র নির্মাতা, পত্রিকা সম্পাদক ও প্রকাশক এবং অনুবাদক। বাংলা সাহিত্যে এমন বহু বিচিত্র প্রতিভার অধিকারী সৃজনশীল ব্যক্তিত্বের সংখ্যা খুব বেশি নয়। সাহিত্যের যে শাখায় তিনি হাত দিয়েছেন সেখানেই সোনার খনি উপহার দিয়েছেন তিনি। কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি, তবে তিনি বিদ্রোহী কবি হিসেবে সর্বমহলে পরিচিত। কাজী নজরুল ইসলামের জন্ম ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে ১৮৯৯ সালে, আর মৃত্যু ৭৭ বছর বয়সে ১৯৭৬ সালে বাংলাদেশের রাজধানী ঢাকায়। তার জন্ম ও বেড়ে ওঠা চুরুলিয়ায়। পরবর্তী সময়ে তিনি তার জীবনের একটি বড় পর্ব কলকাতায় কাটিয়েছেন। মাত্র ১২ বছর বয়সে তার লেখালেখি শুরু। সে সময় তিনি লেটর দলে যোগদান করেন এবং দলের জন্য পালাগান রচনা করেন। বিভিন্ন বিদ্যাশিক্ষার প্রতিষ্ঠানে বিভিন্ন সময়ে ভর্তি হলেও তাঁর প্রাতিষ্ঠানিক লেখাপড়ার প্রতি কোনো আগ্রহ ছিল না। তবে ব্যক্তিগত পর্যায়ে তিনি স্বীয় উদ্যোগে প্রচুর পড়াশোনা করেন। বয়স যখন তার মাত্র ১৮, তখন থেকে তিনি প্রচুর লেখালেখি শুরু করেন। তিনি সে সময় গল্প, কবিতা, গান ও প্রবন্ধ লিখতেন। যত দিন যায় তার সারস্বত সাধনার পরিসর আরও বিস্তৃত হয়। কাজী নজরুল ইসলাম ১৯৪২ সালের শেষের দিকে মস্তিষ্কের ব্যাধিতে আক্রান্ত হবার পরে ক্রমশ চৈতন্য ও বাকশক্তি হারিয়ে ফেলেন। এর ফলে তার সাহিত্য সাধনার পরিসমাপ্তি ঘটে। কিন্তু ইতোমধ্যে তার উপস্থাপিত সৃষ্টি সম্ভার তাকে বাংলা সাহিত্যে একটি স্থায়ী আসন দিয়েছে। কাজী নজরুল ইসলামের অন্যতম উল্লেখযোগ্য রচনা অগ্নিবীণা, এটি একটি কাব্যগ্রন্থ। অগ্নিবীণা শীর্ষক এই কাব্যগ্রন্থ প্রকাশিত হয় ১৯২২ সালে। এই গ্রন্থটি প্রথম প্রকাশ করে আর্য পাবলিশিং হাউস। নজরুল তার এই গ্রন্থটি উৎসর্গ করেন বারীন্দ্র কুমার ঘোষকে। এই কাব্যগ্রন্থে নজরুলের অনেকগুলো অত্যন্ত জনপ্রিয় ও সুপরিচিত কবিতা রয়েছে, যথা প্রলয়োল্লাস, বিদ্রোহী, আগমনী, ধূমকেতু, কামাল পাশা, রণভেরী, সাতিল আরব, কোরবানি এবং মোহরম। নানান সময়ে নজরুল অনেকগুলো অসাধারণ কবিতা রচনা করেছেন, তবে তিনি সবচেয়ে বেশি পাঠপ্রিয় হয়েছেন তার বিদ্রোহী কবিতার মাধ্যমে। অনেকের মতে বিদ্রোহী নজরুলের সবচেয়ে জনপ্রিয় কবিতা। এই কবিতা প্রকাশের পর থেকে নজরুলের জনপ্রিয়তা ও খ্যাতি রাতারাতি বাড়তে থাকে। নজরুল যে বিদ্রোহী কবি হিসেবে খ্যাত তার অন্যতম কারণ এই কবিতা। কবিতাটিতে নজরুলের বিদ্রোহী সত্তার নিবিড় পরিচয় পাওয়া যায়। সব রকমের অন্যায়, অত্যাচার, অনিয়ম, জুলুম, শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে প্রকাশ্য প্রবল প্রতিবাদের উপস্থাপনা রয়েছে বিদ্রোহী কবিতায়। অগ্নিবীণা কাব্যগ্রন্থের আরেকটি উল্লেখযোগ্য রচনা প্রলয়োল্লাস। এই কবিতায় নজরুল আগামী দিনের শুভ ও সুন্দর সময়ের আশার কথা ব্যক্ত করেছেন। অগ্নিবীণা কাব্যগ্রন্থের আরেকটি পাঠকপ্রিয় কবিতা ধূমকেতু। এই কবিতার সঙ্গে বিদ্রোহী কবিতার মিল রয়েছে। ধূমকেতু শীর্ষক কবিতায় নজরুল তার বিদ্রোহী সত্তার পুনঃপ্রকাশ করেছেন। এই কবিতায়ও নজরুল সকল রকমের অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে তার প্রতিবাদী অবস্থান ব্যক্ত করেছেন। অগ্নিবীণা কাব্যগ্রন্থে কোরবানি ও মহরম শীর্ষক দুটি কবিতা রয়েছে। এই দুই কবিতায় নজরুল সত্যের ও ন্যায়ের পতাকা ঊর্ধ্বে তুলে ধরেছেন। কাজী নজরুল ইসলাম বাঙালির হৃদয়ে চিরকালের জন্য আসন পেড়ে আছেন তার অসাধারণ রচনার মাধ্যমে। বাঙালির আনন্দে, শোকে, উৎসবে ও কর্মযজ্ঞে অনন্ত অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন এই মহান কবি।
3: প্রিয় শ্রোতা, আপনারা শুনছিলেন গ্রন্থ পরিচিতি পর্বটি। 1974 সালে 16 জানুয়ারি মুক্তি পায় আজিম পরিচালিত মিষ্টি প্রেমের ও সামাজিক ছবি প্রতিনিধি।
8: এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেন রাজ্জাক, সুজাতা, রোজি সামাদ, খলিল প্রমুখ। ছবিতে রাজ্জাক এবং সুজাতার ঠোঁটে সাবিনা স্পিন ও খুরশিদ আলমের কণ্ঠে গীত তুমি আমি দুজনে গানটি তুমুল জনপ্রিয়তা পায়।
3: প্রিয় শ্রোতা বন্ধুরা, চলচ্চিত্রের গান পর্বে শুনবেন প্রতিনিধি ছায়াছবির গান তুমি আমি দুজনে।

0: উত্তরণের আজকের পর্ব গ্রন্থনা করেছেন ইকবাল খোরশেদ, উপস্থাপনায় ছিলাম আমি একেম শোয়েব,
1: প্রিয় শ্রোতা আমি আসফিয়া তাসনিম, সম্পাদনায় মোহাম্মদ নিজামুদ্দিন, প্রযোজনা সহযোগিতায় মাহমুদ রেজা,
0: তত্ত্বাবধানে আঞ্জুমান আরা বেগম, আর উত্তরণ প্রযোজনা করলেন ডক্টর শাইলা আক্তার। শুভরাত্রি।

0: প্রিয় শ্রোতা, সপ্তাহ পরিক্রমায় আপনাদের প্রিয় অনুষ্ঠান অনুরোধের আসন নিবেদন নিয়ে যথাসময়ে হাজির হয়েছি আমরা দুজন,
1: এস এম আসাদুজ্জামান
0: এবং সুরাইয়া সুলতানা।
1: শ্রোতা, আশা করি আপনারা সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন। আর বন্ধুরা, আজকের আয়োজনের শুরুতেই রয়েছে দেশ দরদিয়ে ছায়াছবি থেকে একটি গান, আর এই গানটির অনুরোধ করে শ্রোতা হবেন আপনারা।
0: দক্ষিণ লক্ষ্মণ নাটোর থেকে আব্দুল হান্নান আকিমা বেগম, শাহজাদপুর সিরাজগঞ্জ বর্তমানে সৌদি আরব থেকে পলাশ হাসান, ধানগড়া রায়গঞ্জ সিরাজগঞ্জ থেকে মোহাম্মদ জানমিয়া হোসেন ও মোহাম্মদ সোহেল রানা, সাথে আছে সাইরি সামিয়া সায়েম।
1: চিলাইয়াতি হাজিবাড়ি পূর্বধলা নেত্রকোনা থেকে তোফায়েল আহমেদ হানিফ ও লিজা আক্তার, বোলপুর শান্তিনিকেতন বীরভূম পশ্চিমবঙ্গ ভারত থেকে শেখ রাজীব, আমাদের পছন্দের শিল্পী খালিদ হাসান মিলু ও সাবিনা ইয়াসমিন।
0: আচ্ছা, ছবির নাম
1: দেশ দরদি।
0: দেশ দরদি।

0: এবারে আহা ছ্যা ছবির গান শিল্পী ফাহমিদা নবী।
1: শুনতে চেয়েছেন তুনন্দ ধামেশ্বর দৌলতপুর মানিকগঞ্জ থেকে মোহাম্মদ আকাশ মিয়া, শিবালয় মানিকগঞ্জ থেকে মোহাম্মদ রাসেল শেখ।

0: এবারে স্বামী স্ত্রী ছাত্রীদের গান, শিল্পী সাবিনা ইয়াসমিন, আর পছন্দ আপনাদের
1: কর্ণশ্রুতি কামারখন্দ সিরাজগঞ্জ থেকে, আদিল হাসান খান, তাকিফ, তানিশা, তাকিয়া ও পারুল, কেন্দুয়া, বসিরহাট, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ, ভারত থেকে মোহাম্মদ জিয়ারুল মণ্ডল ও অনাথ বন্ধু বিশ্বাস।

0: এবারে গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন আপনারা।
1: মোসাম্মদ রওশন আর লাবনী, সম্পাদক মুগ্ধ বেতাশ্রোতা সংঘ শঙ্কর দিয়া, গোস্বামী দুর্গাপুর কুষ্টিয়া থেকে। সাথে আছেন সোহেল রানা হৃদয়, মুগ্ধ স্নিগ্ধ রাজকন্যা স্নেহা ও রেহানা পারভিন,
0: জিগাতলা গোবিন্দ সি ভুয়াপুর টাঙ্গাইল থেকে সিরাজুল ইসলাম সৈকত।
1: আপনারা শুনতে চেয়েছেন অশান্তি ছায়াছবির গান,
0: শিল্পী ইন্দ্র কিশোর এবং সামিনা চৌধুরী। চলুন শুনি।

0: এবারে মিথ্যার মৃত্যু ছাছবির গান শিল্পী এস টি রূপের ও ডলি শান্তনী।
1: শুনতে চেয়েছেন অর্জুন চন্দ্র শীল, পাঁচ নম্বর পূর্ব গুপ্তি বাজার ফরিদগঞ্জ চাঁদপুর থেকে। সাথে রয়েছেন পূজারানী শীল, ঋতু, পলাশ শীল, পর্ণারানী শীল, কাজল মেম্বার, নাজমা বেগম, মুক্তারবাগ, মুক্তা ইসলাম ও মোহাম্মদ সোহাগ ব্যাপারী।
0: রামপুর বারোবাজার কালীগঞ্জ নেদহ থেকে মোহাম্মদ ফিরোজ ইকবাল। সাথে আছে মোহাম্মদ লাবিব হুসাইন, আফিফ হুসাইন, জামিনী খাতুন, অর্জুন চন্দ্র শীল ও পূজারানী শীল।

0: এবার গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন আপনারা মাগুরা গোস্বামী, দুর্গাপুর, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া থেকে মোহাম্মদ শামীম হোসেন।
1: এস এম হোসেন লিখেছেন ওয়াবদা আলমডাঙ্গা চুয়াডাঙ্গা থেকে।
0: শুনতে চেয়েছেন ভুলো না আমায় ছায়াছবির গান,
1: শিল্পী এন্দ্রকিশোর ও কনক চাপা।

0: শুনছেন অনুরোধী রাশির নিবেদন, সাথে আছি আমরা
1: এস এম আসাদুজ্জামান
0: এবং সুরাইয়া সুলতানা।
1: এবারে গানটি শুনতে চেয়েছেন তিলনা, খোঁচাপাড়া তিলনা হাট সাপাহার নগর থেকে আলী আহমেদ আরিফ, মোহাম্মদ শাহাবুদ্দিন সরকার, মোহাম্মদ সেলিম ভুঁইয়া, মোসাম্মদ খাদিজাতুল কোবরা, মোসাম্মদ সঞ্জিতা সরকার।
0: মুস্তফা ভাই ছায়াছবির গান, শিল্পী বেবী নাজনীন ও এন্ড্রু কিশোর।

পরে শোনাবো সোনার সংসার, এছে আছিবির গান, শিল্পী রুনা লায়লা। আর গানটি শুনতে চেয়েছেন রানীর বন্দর, চিনির বন্দর, চিনির বন্দর দিনাজপুর থেকে বিশ্বনাথ দাস বিশু, ত্রিবেণী রানী দাস, সাগর কুমার দাস ও সৈকত কুমার দাস।

আপনি শুনতে চেয়েছেন পলাশতুলি জয়পুরহাট থেকে মোহাম্মদ আজমাইন হোসেন, আপনি শুনতে চেয়েছেন এন্ডো কিশোরের কণ্ঠে আদরের জামাই ছায়াছবির গান। চলুন বন্ধুরা শুনে আসি।

0: এবার নাচনি আলী ছাছবির গান শিল্পী সাবিনা ইয়াসমিন ও মনির খান।
1: শুনতে চেয়েছেন মোহাম্মদ আব্দুর রহমান, আপনি লিখেছেন হর্টিকালচার সেন্টার কাশিয়ানি গোপালগঞ্জ থেকে।
0: সাথে আছে লুৎফর জোয়ারদার, আনোয়ার হোসেন, মিলন চন্দ্র মন্ডল, ঝন্টু, রাকিবুল ইসলাম ও আব্দুস সালাম।

0: কাজের মেয়ে ছাড়ছে বিজ্ঞান শিল্পীন্দ্র কিশোর ও কনক চাপা।
1: শুনতে চেয়েছেন সিমরিয়া, ডাকালিগঞ্জ, জলঢাকা, নীলফামারী থেকে সত্যেন্দ্রনাথ রায়, শিবারানী রায়, সন্দীপন রায় ও সুকর্ণ রায়।

0: এবারে ন্যায় যুদ্ধ চেয়েছে বিজ্ঞান শিল্পী রুনা লায়লা ও এম এ খালেক।
1: শুনতে চেয়েছেন দেল্লা, পম্বাইজোড়া, নাগরপুর, টাঙ্গাইল থেকে আরজিনা, আমিনুর রহমান, মুশফিকা নওরিন ফাতেমা, তিশা, মেহেদি, কামাল, ইসমাইল, আব্দুল আলিম, আশিস বোস, সুফল বিশ্বাস, সোহেল রানা, মোহামিনুর রহমান, নীরব আহমেদ, শুকুর খান।

0: এবারে ঘর দুয়ার ছায়াছবির গান শিল্পী সাবিনা ইয়াসমিন ও এন্ড্রু কিশোর।
1: শুনতে চেয়েছেন তারাপাশা হোসেনপুর কিশোরগঞ্জ থেকে মোহাম্মদ তাহসান ফারাবি নাজমুন, আর লিখেছেন তিনি চিঠি দিয়েছিলেন, আর সেই সাথে আপনার সাথে আরো রয়েছেন রানীবন্দর, চিরিবন্দর, দিনাজপুর থেকে বিশ্বনাথ দাস বিশু, ত্রিবেণী রানী দাস, সাগর কুমার দাস ও সৈকত কুমার দাস।

0: শ্রোতা বন্ধুরা, সময় হয়েছে বিদায় নেবার। তবে যাবার আগে জানিয়ে যেতে চাই, অনুরোধের আসর নিবেদনে আপনাদের পছন্দের গান শুনতে চিঠি লিখবার ঠিকানা অনুরোধের আসর নিবেদন, প্রযত্নে পরিচালক, বাংলাদেশ বেতার, শেরে বাংলা নগর, আগারগাঁও, ঢাকা 1207। ইমেইল ঠিকানা বিবিনিবেদন 2018@outlook.com।
1: যাওয়ার আগে জানিয়ে দিচ্ছি বন্ধুরা, গ্রন্থন নিবেদন গ্রন্থনা ছিলেন দেবপ্রসাদ দাস, সম্পাদনায় আব্দুল আউয়াল, প্রকাশন সহযোগিতায় এস এম আল জুবাইর, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, প্রযোজনায় মোহাম্মদ মনিরুজ্জামান।
0: আগামী রবিবার ঠিক একই সময় আপনাদের পছন্দের গান নিয়ে উপস্থিত থাকব। সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, শুভরাত্রি।

এতক্ষণ শুনলেন শ্রোতাদের অনুরোধে ছায়াছবির গান নিয়ে সঙ্গীতানুষ্ঠান নিবেদন, বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই খবর শুনতে পাবেন।

0: আসসালামু আলাইকুম। রাত 11টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি ফাতেমা সুলতানা। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার ও ক্রমবর্ধমান চাহিদা মেটাতে বিদ্যমান গ্যাস ক্ষেত্রের পাশাপাশি নতুন গ্যাস ক্ষেত্র অনুসন্ধানে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক জ্বালানি কোম্পানি শেভরনকে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। আজ সচিবালয়ে শেভরনের বেস অ্যাসেটস ও উদীয়মান দেশ বিষয়ক প্রেসিডেন্ট জাভিয়ার লা রোসার নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। বৈঠকে বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে এবং একে সুসংহত করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে। আজ বঙ্গভবনে দেশের 33টি জেলা পরিষদের প্রশাসকগণ রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে তিনি একথা বলেন। স্থানীয় সরকার ব্যবস্থা গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি উল্লেখ করে রাষ্ট্রপতি ফ্যাসিবাদী যুগের রেখে যাওয়া দুর্নীতি নির্মূলে সক্রিয়ভাবে কাজ করতে জেলা পরিষদের প্রশাসকদের প্রতি আহ্বান জানান। তিনি জেলা পরিষদগুলোর উন্নয়নমূলক কর্মকাণ্ডে গতিশীলতা আনা, স্থানীয় পর্যায়ে নাগরিক সেবা নিশ্চিত এবং প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখতে প্রশাসকদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। ক্ষমতা বিকেন্দ্রীকরণে স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে সরকার গুরুত্ব সহকারে কাজ করছে বলেও উল্লেখ করেন রাষ্ট্রপতি। এ সময় জেলা পরিষদের প্রশাসকরা রাষ্ট্রপতির কাছে তাদের পদমর্যাদা বৃদ্ধি সহ বিভিন্ন দাবি তুলে ধরেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর পাকিস্তানের সঙ্গে ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, বিমান যোগাযোগ, শিক্ষা ও প্রশিক্ষণ সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানিয়েছেন। বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার আজ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, পাকিস্তান বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অংশীদার। দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ড আরও সম্প্রসারণ করা গেলে উভয় দেশের জনগণই উপকৃত হবে। এই লক্ষ্যে তিনি ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং নতুন নতুন বাণিজ্য সম্ভাবনা কাজে লাগানোর উপর গুরুত্ব আরোপ করেন। পাকিস্তানের তৈরি পণ্য নিয়ে আগামী মাসে ঢাকায় বাণিজ্য মেলা অনুষ্ঠিত হবে উল্লেখ করে পাকিস্তানের হাই কমিশনার বাংলাদেশে তৈরি পণ্য দিয়ে পাকিস্তানে অনুরূপ বাণিজ্য মেলা আয়োজনেরও আহ্বান জানান। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ বিচারপতি জে বি এম হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। গত 7 সেপ্টেম্বর এই রিট দায়ের করা হয়। জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান বলেছেন, স্বাস্থ্যসেবা কোনো বিশেষ সুবিধা নয়, এটি প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার। তিনি আজ রাজধানীর নব থিয়েটারে বাংলাদেশ ইনোভেশন ফেয়ার 2026 হেলথ ইনোভেশন ফর অল এক্সপ্যান্ডিং অ্যাক্সেস টু অ্যাফোর্ডেবল অ্যান্ড কোয়ালিটি হেলথ কেয়ার শীর্ষক এক আলোচনায় একথা বলেন। আয়, অবস্থান বা সামাজিক মর্যাদার ভিত্তিতে স্বাস্থ্যসেবায় বৈষম্য থাকা উচিত নয় উল্লেখ করে ডাক্তার জুবাইদা রহমান বলেন, দেশের প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে শহর পর্যন্ত সবার জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। স্বাস্থ্যসেবা খাতের উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, স্বাস্থ্যসেবাকে আরও কার্যকর করতে শুধু রোগের চিকিৎসার উপর নির্ভর না করে রোগ প্রতিরোধ ও প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণের উপর অধিক গুরুত্ব দিতে হবে। ডাক্তার জুবাইদা রহমান বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ যাতে স্বাস্থ্যসেবার জন্য দীর্ঘ পথ পাড়ি দিতে বাধ্য না হন সেই জন্য মানুষের বাড়ির কাছাকাছি স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তৃতায় স্বাস্থ্য পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডাক্তার এম এ মুহিত বলেন, দেশের স্বাস্থ্যখাতে গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তি নির্ভর সমাধানকে আরও এগিয়ে নিতে সরকার বিনিয়োগ ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির লক্ষ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পর্যায়ক্রমে প্রয়োজনীয় জনবল ও যানবাহন সরবরাহ করা হবে। তিনি আজ জামালপুর জেলার মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভায় একথা বলেন। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মাদক নির্মূলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করার জন্য তৃণমূল পর্যায়ে কমিটি গঠনের নির্দেশনা দেন। দেশে সারের কোন সংকট নেই উল্লেখ করে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সার বিতরণ কার্যক্রম তদারকি করার নির্দেশ দেন। খেলার খবর ক্রিকেট। সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপ নারী টি টোয়েন্টি ক্রিকেটের ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে 184 রানের জয়ের লক্ষ্যে এখন ব্যাট করছে ভারত। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা 8 ওভারে 1 উইকেটে 50 রান করেছে। এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ভারত নারী দল নির্ধারিত 20 ওভারে 5 উইকেটে 183 রান করে। সবশেষে আবহাওয়া। আগামীকাল সকাল 9টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর রাত 12টায় কেবল ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত হবে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। আগামীকালের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সকাল ছটায় অধিবেশন শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কারি মোহাম্মদ হাবিবুল্লাহ বেলালী। পথপাথে অনুষ্ঠানে শ্রমের মর্যাদা ও শ্রমিকের মূল্যায়ন সম্পর্কে বলবেন অধ্যাপক ড মোহাম্মদ আব্দুল কাদের। কৃষি বিষয় কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল ৬:৫০। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা শুনবেন সকাল ৭:২০। নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির শুনবেন সকাল ৭:৪৫। সকাল ৮:৩০ ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ শ্রোতাদের ভোটে নির্বাচিত সেরা গানের গ্রন্থিত অনুষ্ঠান প্রিয় গান শুনবেন সকাল ৯:০৫। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা ১১:৩০। স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান রোগ জিজ্ঞাসা বেলা ২:২০। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসোগড়ি ছোট পরিবার বিকেল ৪:০৫। ইংরেজি ভাষা শিক্ষার আসর লেটস স্পিক ইংলিশ বিকেল ৫:৩০। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে ৬:০৫। সন্ধ্যে ৭:০৫ কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে ৭:৩০। রাত ৮:১০ জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত ৯:০৫ বেতার ম্যাগাজিন উত্তরণ নির্বাচিত রবীন্দ্র সঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান রবিশ্বর শুনবেন রাত ১০:০৫। সঙ্গীত বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান সুরে কথা সুরে আলাপন রাত ১০:৩০।
2: এফএম এর অনুষ্ঠান এফএম ৯০ MHz রাত ১২:১৫ নিশ্চিত অনুষ্ঠানে শুনবেন নাটক চমকে রচনা সাদেকুর রহমান প্রযোজনা সাদেকুর রহমান। এফএম ৯২ MHz সন্ধ্যে ৭:০০ থেকে ১১:০০ শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। এফএম ৯০ MHz এফএম ১০২ MHz ও এফএম ১০৬ MHz সকাল ৬:০০ থেকে ১২:১০ এবং ১২:১৫ থেকে ১১:১৫ পর্যন্ত শুনবেন ঢাকা কয়েন অনুষ্ঠান। আগামীকালের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।

বাংলাদেশ বেতার আগামীকাল সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, বরিশাল ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফেনীতে 35.5°C এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবান 23.3°C। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.4°C, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.7°C। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 95%, সন্ধ্যা 6টায় 66%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর 5:44, অস্ত যাবে সন্ধ্যা 6:05। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। অনুষ্ঠান একযোগে প্রচারিত হল বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে।

বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে মধ্যম তরঙ্গ ঢাকা ক 693 কিলোহার্টজ ও এফএম 106 মেগাহার্টজ, এফএম 102 ও এফএম 90 মেগাহার্টজে। এখন শুনবেন পবিত্র কুরআন তিলাওয়াত ও তরজমা।

0: صدق الله العظيم.
1: আর যারা ঈমান আনবে ও সৎ কাজ করবে তাদের দোষগুলো আমরা তাদের থেকে দূর করে দেব এবং তাদেরকে তাদের উত্তম কাজের প্রতিফলন দান করব। বিশ্বাসী ও ন্যায়পরায়ণ লোকদের ত্রুটিগুলো মুছে ফেলা হবে এবং তাদের সদ্গুণের উপযুক্ত ও উত্তম পুরস্কার প্রদানের প্রতিশ্রুতি দেয়া হয়েছে কালামে পাকের এই আয়াতে।
2: পবিত্র কোরআন তেলাওয়াত ও তর্জমা শুনলেন। শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

0: Boşlan.
1: Acilli bahar. İbahar. Birage. Birage tumi ami. Çutiyartam. İkane. Kiyo jantana. Çutta kore. Çutta kore tumar çutta kisete. Gaan bacate. Ki gaan go babu. কথাটা মনে লাইক
0: মনে আছে শুনবে আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে
1: মনে পড়েছে বাবুজি খুব সুন্দর খুব সুন্দর গান আছে গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়তাম তোর কোলে মনে পড়ে
0: পড়ে খুব মনে পড়ে
1: আজ আমরা দুজন হারিয়ে যাব
0: কোথায়
1: আবার দুজন দুজনের মাঝে
0: চুমকি চুমকি চুমকি তুমি হাসছ যে
1: হাসবে কিলাই তো কাঁদব
0: চুমকি চুমকি তুমি আমাকে ভুল বুঝো না চুমকি চা বাগানের সাঁওতালদের আন্দোলনের মুখে আমি চাকরি ছাড়তে বাধ্য হয়েছিলাম আমি বাধ্য হয়েছিলাম তোমার বাবার কারণে
1: আর আর ঘরে ফিরে গিয়ে বিয়ে করেছিলিস কার কারণে
0: বাবার কারণে
1: বা সুন্দর
0: চুমকি চুমকি চুমকি চুমকি এসব কথা নিশ্চয় তোমার বড় বোন চম্পা বলেছে তোমাকে
1: মিথ্যে বলেছে
0: না না না শোন সেবার আমি হোটেলে এসে জগদীশকে দিয়ে তোমার বড় বোনকে খবর দিয়েছিলাম বিচারি এসেছিল
1: বাবুজি আপনি চুমকির সর্বনাশ করিয়া পালাইলেন আর বেচারি চুমকি
0: চম্পা চম্পা কাঁদে না চম্পা আমাকে আমাকে তুমি সব খুলে বলো
1: কি বলবে বাবুজি ওসব কথা কি বলা যায়
0: বলো না শুনি না শুনলে এর প্রতিকার কোথায় বলো
1: আপনি চুমকিকে সর্বনাশ করিয়াছেন এখন চুমকির কে লাই সবাই চুমকিকে ঘৃণা করে উহার পেটের বাচ্চা নষ্ট করতে ডাক্তার কবিরাজ কোথায় না বাবা লিয়া গেছে এইসব দেখিয়া চুমকি এখন আত্মহত্যা করতে চায় বাবুজি আত্মহত্যা করতে চায়

0: চুমকি চুমকি হাসে না চুমকি, শোনো শোনো
1: সব কথা, সব কথা এখন বাসি হয়ে গেছে বাবুজি, এখন আমার সাথে চল।
0: কোথায়?
1: ওখানে যেখানে কেউ তোকে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে। ক্লাই
0: তুমি আমাকে হাত ধরে টানছ কেন? আমি আরে আমি যে পাহাড় থেকে পড়ে যাবো।
1: ভয় নাই, ভয় নাই বাবুজি, এই পাহাড় থেকে পড়ে তোর চুমকিও পরবাসী হয়েছে। জানিস চুমকি পরবাসী হয়েছে?
0: আমি মরতে চাই না, আমি বাঁচতে চাই না। চুমকি

ভালোবাসবি, ভালোবাসবি আবার মরণকে ভয় পাবি? ও হবে না, ও হবে না, ওটা হবে না।

এতক্ষণ চুমকি নাটকের অভিনয় শুনলেন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন হোটেল ম্যানেজার আব্দুল হাই দুরবার, রিসেপশনিস্ট মিঠু হামিদ, জগদীশ আবু নওশের, ড্রাইভার আমিনুল ইসলাম, চম্পা সেলিনা খন্দকার শোভা, মিস্টার বার্ক খলিলুর রহমান। চুমকি ও সুমনের চরিত্রে অভিনয় করেছেন জেসমিন রাজ এবং কাজী আসাদ। সম্পাদনা ইমদাদুল হক। নাটকটি রচনা ও প্রযোজনা করেছেন সাদিকুর রহমান।

বাংলাদেশ বেতার ঢাকা, আপনি শুনছেন নিশুতি অধিবেশন। সবাইকে স্বাগত জানাচ্ছি বর্ণালীতে পাঁচবিশালী গানের আয়োজনে। প্রথম গানটির শিল্পী সৈয়দ আব্দুল হাদী, গীতিকার আমজাদ হোসেন, সুরকার আলাউদ্দিন আলী। পরের গানের শিল্পী ফেরদৌসী রহমান, গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান, সুরকার ওমর ফারুক। চলুন গান দুটি শুনি।

0: গানটির শিল্পী ছিলেন অপু আমান, গীতিকার মোহাম্মদ রবিউল ইসলাম, সুরকার মোহাম্মদ ইসাদ। আপনারা শুনছেন বর্ণালী, আধুনিক গানের অনুষ্ঠান।
1: প্রিয় বন্ধুরা, এবারে শুনবেন অপু আমানের কণ্ঠে গান, গীতিকার মোহাম্মদ রবিউল ইসলাম, সুরকার মোহাম্মদ ইসাক। এর পরে গান শুনবেন ফাহমিদা নবীর কণ্ঠে, গীতিকার হীরেন্দ্রনাথ মৃধা, সুরকার বিশ্বজিৎ সরকার।

এই গানটির সাথে শেষ হল বর্ণালী আধুনিক গানের অনুষ্ঠান। বাংলাদেশ বেতার ঢাকা আপনার শুনছেন নিশুতি অধিবেশন। রংধনুতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, শুনবেন মিশ্র গান। প্রথমে দেশের গান, শিল্পী রন্টি দাস, গীতিকার কৃষিবিদ মোহাম্মদ হাবিবুর রহমান, সুরকার অশোক কুমার সরকার। এরপরে শুনবেন ভবা পাগলার গান কৃষ্ণচরণ সরকারের কণ্ঠে।

এবারে শুনবেন প্রিয়তমা ছায়া ছবির গান। গানটি দ্বৈত কণ্ঠে গেয়েছেন বালাম ও কুণাল।

এই গানটি সাথে শেষ হল রংধনু মিশ্র গানের অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা। আপনারা আমাদের নিঃশ্রুতি অধিবেশন শুনছেন। আমন্ত্রণ জানাচ্ছি আকাশ ভরা সুরের ধারা দেশ বিদেশের রকমারি গানের অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে প্রথমেই আপনাদের শোনাব দেশের গান, শিল্পী ফরিদা পারভীন, গীতিকার এবং সুরকার আবু জাফর। এরপরে শুনবেন একটি ইংরেজি গান, শিল্পী জন ডেনভার।

আপনারা শুনছেন দেশ বিদেশের রকমারি গান। এবারে শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী বদ্রুন্নেসা ডালিয়া, এরপরে শুনবেন শ্রীলঙ্কান গান শিল্পী ভিরাজ পেরমা।

এবারে শুনবেন হৃদয়ের কথা ছয় ছবির গান, শিল্পী হাবিব ওয়াহি। এরপরে শুনবেন হারানো দিনের গান, শিল্পী ফেরদৌস আরা।

এবারে শুনবেন হাসনুর রাজার গান, শিল্পী সেলিম চৌধুরী। এরপরে শুনবেন লালন গীতি, শিল্পী সুফিয়া মনোয়ার।

এবারে শুনবেন একটি জাপানি গান, শিল্পী ফুজে কাজে। এরপরে শুনবেন পল্লীগীতি, শিল্পী আব্দুল আলীম, গীতিকার এবং সুরকার কানাইলাল শীল।

এই গানটির সাথে শেষ হল দেশ বিদেশের রকমারি গান। বাংলাদেশ বেতার ঢাকা আপনারা আমাদের নিশুতি অধিবেশন শুনছেন। শ্রোতা বন্ধুরা, এবার শুনবেন নজরুল সঙ্গীত, শিল্পী ফিরোজা বেগম।

এতক্ষণ নজরুল সঙ্গীত শুনলেন বাংলাদেশ বেতার ঢাকা। আগামীকাল সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন বাংলাদেশ বেতার ঢাকা। পরবর্তী অধিবেশনের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সকাল 6টায় অধিবেশন শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কারী মোহাম্মদ হাবিবুল্লাহ বেলালী। পথ ও পাথে অনুষ্ঠানে শ্রমের মর্যাদা ও শ্রমিকের মূল্যায়ন সম্পর্কে বলবেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল কাদির। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল 6টা 50 মিনিটে। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা শুনবেন সকাল 7টা 20 মিনিটে। নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির শুনবেন সকাল 7টা 45 মিনিটে। সকাল 8টা 30 মিনিটে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। শ্রোতাদের ভোটে নির্বাচিত সেরা গানের গ্রন্থিত অনুষ্ঠান প্রিয় গান শুনবেন সকাল 9টা 5 মিনিটে। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা 11টা 30 মিনিটে। স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান রোগ জিজ্ঞাসা বেলা 2টা 20 মিনিটে। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসগড়ি ছোট পরিবার বিকেল 4টা 5 মিনিটে। ইংরেজি ভাষা শিক্ষার আসর লেটস স্পিক ইংলিশ বিকেল 5টা 30 মিনিটে। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে 6টা 5 মিনিটে। সন্ধ্যে 7টা 5 মিনিটে কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7টা 30 মিনিটে। রাত 8টা 10 মিনিটে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত 9টা 5 মিনিটে বেতার ম্যাগাজিন উত্তরণ।

নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান রবিশ্বরে শুনবেন রাত দশটা পাঁচ মিনিটে। সঙ্গীত বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান কথা সুরে আলাপন শুনবেন রাত দশটা তিরিশ মিনিটে। এবারে এফএম এর অনুষ্ঠান। এফএম 92 মেগাহার্জে সন্ধ্যে সাতটা থেকে রাত এগারোটা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। এফএম 90 মেগাহার্জ, এফএম 102 মেগাহার্জ ও এফএম 106 মেগাহার্জে সকাল ছটা থেকে বেলা বারোটা দশ মিনিট এবং বেলা দুটা পনেরো মিনিট থেকে রাত এগারোটা পনেরো মিনিট পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। আমাদের পরবর্তী অনুষ্ঠানের অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি শুনলেন। শ্রোতাদের অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের নিঃশ্রুতি অধিবেশন এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

0: बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम।
1: अस्सलामुअलैकुम। बांग्लादेश बेतार ढाका। सकाल 6টা আমাদের স্টুডিওর ঘড়িতে। আজ সোমবার, 30শে ভাদ্র 1433 বঙ্গাব্দ, 2রা রবিউস সানি 1448 হিজরি, 14ই সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ।
0: সুপ্রিয় বন্ধুরা, সুন্দরের সকালে আপনাদের সকলের প্রতি রইল আপনাদের প্রাণ ঢালা ভালোবাসা, অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। শুরু হচ্ছে আমাদের আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, FM 102 মেগাহার্টজ এবং FM 106 মেগাহার্টজে। বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে এ অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে।
1: এই মুহূর্তে স্টুডিওতে রয়েছে উপস্থাপনায় সৈয়দা মনোয়ারা বেগম, সৈয়দা শাহান আরা চৌধুরী ও মোহাম্মদ জসিমউদ্দিন। প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ শহীদুল ইসলাম, মোহাম্মদ তৌহিদুল ইসলাম, মোহাম্মদ আব্দুল কাইয়ুম, মোহাম্মদ সিরাজুল আলম এবং এস এম আল জুবায়ের। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন হেলাল উদ্দিন আহমেদ।
2: অধিবেশনের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত। আজ সূরা নাহালের 111 আয়াত থেকে 113 আয়াত পর্যন্ত তেলাওয়াত করছেন কারী মোহাম্মদ হাবিবুল্লাহ বিলালি।
3: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।